0: এখন তর্জমা পাঠ করছেন মীর আশফাক হুসাইন।
1: তিলাওয়াতকৃত সূরা হুদ এর 83-86 আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যা বিশেষভাবে চিহ্নিত ছিল আপনার রবের কাছে, আর সেই জনপদ এই জালিমদের থেকে বেশি দূরেও নয়। আর আমি মাদিয়ানবাসীদের কাছে আমি তাদের ভাই শোয়েবকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার কওম, তোমরা ইবাদত করো আল্লাহর, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আর তোমরা মাপে ওজনে কম দেবে না, আমি তো তোমাদেরকে স্বচ্ছল অবস্থায় দেখছি, কিন্তু আমি তোমাদের জন্য এক সর্বগ্রাসী দিনের শাস্তির আশঙ্কা করছি। হে আমার কওম, তোমরা পরিপূর্ণ করবে মাপ ওজন ন্যায় নিষ্ঠার সাথে, এবং লোকদেরকে তাদের প্রাপ্য দ্রব্যাদি কম দেবে না, আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে না। আল্লাহ অনুমোদিত যা অবশিষ্ট থাকে তা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা মুমিন হও, আর আমি তোমাদের জন্য পাহারাদার নই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় নামাজে একাগ্রতা, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত নামাজ। জীবনের সব প্রয়োজন ও সমাধান নামাজের মাধ্যমেই পূর্ণ হয়। নামাজের মধ্যেই বান্দা ফিরে পায় অনাবিল শান্তি, স্বস্তি ও চোখের শীতলতা। তবে সে নামাজ হতে হবে জীবন্ত ও প্রাণ বিশিষ্ট। নামাজের প্রাণ হচ্ছে খুশু খুজু বা একাগ্রতা। কোরআন হাদিসে নামাজের যে অশেষ কল্যাণ ও উপকারিতার কথা বিবৃত হয়েছে তা খুশু খুজু সম্পন্ন নামাজের দ্বারা অর্জিত হবে। যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সেসব মুমিন সফলকাম হয়েছে যারা খুশুর সঙ্গে নামাজ আদায় করে। সূরা মুমিনুন আয়াত 1 ও 2। খুশু হচ্ছে অন্তরের স্থিরতা, অর্থাৎ নামাজে আল্লাহ তাআলার ধ্যান ছাড়া অন্য কোনো কল্পনা অন্তরে স্থান না দেয়া। খুশুর সঙ্গে খুজু শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর অর্থ হচ্ছে নামাজে অঙ্গগুলো স্থির রাখা, নড়াচড়া না করা। আল্লাহ তাআলা বলেন, অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে আল্লাহর সামনে সুস্থিরভাবে দাঁড়াও। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। ধ্বংস সেসব নামাজির যারা নামাজে উদাসীন থাকে। সূরা মাউন আয়াত নম্বর 4। অনেক ইমাম ফতোয়া দিয়েছেন যে নামাজ খুশু খুজু ও ভয় ভীতিহীন তা নামাজই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো কোনো মানুষ 60 বছর পর্যন্ত নামাজ পড়ে অথচ তার এক ওয়াক্ত নামাজও কবুল হয় না। জিজ্ঞেস করা হল, এটা কিভাবে সম্ভব? নবীজি বলেন, সে রুকু পরিপূর্ণভাবে আদায় করলে সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না, আর সিজদা পূর্ণভাবে আদায় করলে রুকু পূর্ণতার সঙ্গে আদায় করে না। মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 2980। নামাজের বাহ্যিক দিক হল ফরজ, ওয়াজিব, সুন্নত, যাবতীয় বিষয়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ আদায় করা। আর অভ্যন্তরীণ দিক হল এমনভাবে নামাজ পড়া যেন আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। বস্তুত এমন নামাজই মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কর্ম থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণ অত্যন্ত বিরাট বিষয়। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। শয়তান নামাজের মধ্যে মুসল্লির অন্তরে বিভিন্ন চিন্তা ও কল্পনার উদ্রেক করে, ফলে নামাজি ব্যক্তি হারিয়ে যায় কল্পজগতে, আর তার নামাজ হয় নির্জীব নিষ্প্রাণ। নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টির একটি উপায় হল মুখে উচ্চারিত শব্দের প্রতি মনোযোগ দেয়া, অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত প্রত্যেক অবস্থায় যা পড়া হয় তার প্রতি ধ্যান করা, এরপর নামাজে পঠিত সুরা ও দোয়াগুলোর অর্থের প্রতি মনোযোগী হওয়া, আর নিজেকে আল্লাহর সামনে দণ্ডায়মান মনে করবে, আল্লাহর বরত্ব ও মহত্বের কথা চিন্তা করবে। মুজাদ্দিদে আলফেসানি রহমাতুল্লাহ আলাইহে তার মাকতুবাতে লিখেছেন, নামাজে দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে দৃষ্টি রাখা, রুকু অবস্থায় পায়ের উপর দৃষ্টি রাখা, সিজদা অবস্থায় নাকের উপর এবং বসা অবস্থায় হাতের উপর দৃষ্টি রাখলে নামাজে একাগ্রতা সৃষ্টি হয়। বান্দার ইহ পরকালের সফলতা এ নামাজের উপর নির্ভর করে। আল্লাহ আমাদেরকে নামাজে একাগ্রতা অর্জনের তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল নামাজে একাগ্রতা। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন দুলাল চক্রবর্তী।
2: ওম নমো ভগবতে বাসুদেবায়, শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ওম দেহ সদা সবিত্র মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসীজাসন সন্নিবিষ্ট, কেউরবান কনককুণ্ডলবান কিরীটহারী হিরণ্ময় বপুদ্রীত। শ্রী ভগবান উবাচ, জাতিষ্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুব জন্ম মৃত্যুষ্য চ, তস্মাৎ অপরিহার্যে অর্থে নতং শোচিতং ন আহর্ষি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, জন্ম গ্রহণ করলেই মরতে হবে, এই সংসারে কেউ স্থায়ীরূপে বসবাস করে না, এই সংসার স্থায়ীরূপে বসবাস করার স্থান নহে, এখানে যেমন আসতে হয় তেমনি এই মায়া মোহ ছেড়ে এই সংসার থেকে চলে যেতে হয়। এই চিরন্তন সত্যের দিকে মানুষের জীবন প্রতিনিয়ত ধাবিত হচ্ছে। হে অর্জুন, এটা পরম সত্য, এই সত্যকে রোধ করার কোনো উপায় নেই, এই চিরন্তন সত্য, এ ঘটবে। মায়াবদ্ধ জীব, সংসারে মোহিত জীব, যে

0: যেমন কর্ম করে সে কর্ম অনুযায়ী সে জন্মগ্রহণ করে, আবার মৃত্যুবরণ করে। এই বিধান কেউ রোধ করতে পারে না, এই বিধি রোধ করা অসাধ্য। সুতরাং যা ঘটবে, যা অবশ্যই হবে, তা নিয়ে সুখ করা বা দুঃখ করা উচিত নয়। দেহ নষ্ট হয়ে যায়, দেহ জীর্ণ হয়ে যায়, কিন্তু দেহ অভ্যন্তরস্থিত যে আত্মা, আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই, আত্মার ক্ষয় নেই, আত্মা অবিনাশী ও সর্বব্যাপী। মানুষ মৃত্যুবরণ করলে তার শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা নষ্ট হয় না। আত্মা নূতন দেহ ধারণ করে। আত্মাকে জানার পর পণ্ডিত ব্যক্তিরা মৃত্যুর জন্য শোক বা দুঃখ করেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, ফলের জন্য আশা না করে নিষ্কাম কর্ম করো, নিষ্কামভাবে কর্ম করলে চিত্ত শুদ্ধ হয়, সেই শুদ্ধ চিত্ত বা মন ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি কর্মফল আমাকে অর্পণ করো এবং পবিত্র শাস্ত্র অনুযায়ী নিজ নিজ কর্ম করো। তুমি সাম্য বুদ্ধি সমভাব অবলম্বন করে তোমার মনপ্রাণ আমাকে সমর্পণ করো। কর্মফল ত্যাগ গীতার পরমবাণী, এতে চিত্ত শুদ্ধ হয়, শুদ্ধ মনে ঈশ্বর বাস করেন। ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, তোমার নিজ ধর্ম হল যুদ্ধ করা, সুতরাং ধর্মযুদ্ধ করা তোমার শ্রেষ্ঠ কর্ম। যুদ্ধ ছাড়া ক্ষত্রিয়ের পক্ষে শ্রেষ্ঠ কর্ম আর কিছু নাই। ধর্ম রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য, স্বদেশ রক্ষার জন্য, প্রজা রক্ষার জন্য যে ধর্মযুদ্ধ, তা হল স্বধর্ম, ইহা শাস্ত্রের অনুশাসন। হে পার্থ, এই ধর্মযুদ্ধ তোমার সামনে উপস্থিত হয়েছে, ইহা স্বর্গের দ্বার স্বরূপ। সর্বে সন্তা সুখিন, সর্বে সন্তা নিরাময়, জগতের সমস্ত প্রাণী সুখী হোক, জগতের সমস্ত প্রাণী আরোগ্য লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন দুলাল চক্রবর্তী।
2: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, বগুড়া, পাবনা এবং টাঙ্গাইল অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:19 এবং অস্ত যাবে 6:31। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে সকাল 8:10। সকাল 8:30 জাতীয় ঐতিহ্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। রচনা ও প্রযোজনা মোহাম্মদ জুবায়দুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ।
1: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05। বিকেল 4:25 শুনবেন সুর তরঙ্গ। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনু পরমাণু শুনবেন বিকেল 5:10। সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।

সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30, রাত 8:10, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রে জবাবের অনুষ্ঠান সময়পিশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত 10:20।

সব শেষে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা বেজে 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার। শিল্পী মোহাম্মদ মতিউর রহমান, গানের কথা লিখেছেন পুলক রঞ্জন, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: স্টুডিও রেকর্ডে ভোরের গানটি শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ মতিউর রহমান।
1: এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সাদিয়া আফরিন মল্লিক।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। 10ই মে থেকে 13ই মে পর্যন্ত বাংলাদেশ পুলিশের বার্ষিক আয়োজন পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আগামীকাল 10ই মে সকাল 9টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন রাজারবাগ ঢাকায় বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের মধ্যম তরঙ্গ, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজে। মাননীয় প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন অভিবাদন গ্রহণ বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানের কার্যক্রম শোনার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীতের আয়োজনে। প্রথম গানটি শোনাব মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে।
1: আপনি কি বিদেশ যেতে চান? তাহলে বৈধ পথে যাওয়ার চেষ্টা করুন, অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। কোন দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা অযথা সময় ও অর্থ নষ্ট করবেন না। বিদেশে যাবার জন্য সরকার আপনার জন্য যাবতীয় সুযোগ সুবিধা সহ সহজতর পথ সৃষ্টি করে রেখেছেন।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষি। বাংলাদেশে কৃষিখাতে অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। কৃষি বান্ধব যুগ উপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে বেড়েছে কৃষি উৎপাদনের পরিমাণ এবং একই সাথে দেশের কৃষিজীবী ভাই ও বোনদের অক্লান্ত কর্মতৎপরতায় উৎপাদন বিপ্লবে বাংলাদেশের এ অসামান্য অগ্রগতি সম্ভব হয়েছে। কৃষির উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ কৃষি সমাচার অনুষ্ঠানে। ষড়ঋতুর দেশ আমাদের সোনার বাংলাদেশ। ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ধরনের ফল উৎপাদিত হয়ে থাকে। ভালো ফলনের জন্য এ সকল ফল গাছের পরিচর্যা প্রয়োজন। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা পর্বে। এ পর্বে বর্তমান সময়ে লিচু ও কাঁঠাল গাছের পরিচর্যা সমূহ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজন থেকে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ কাউসার শেখ। আজকের আয়োজনের বিষয় রয়েছে বর্তমান সময়ে বৈশাখ এবং জ্যৈষ্ঠ যে মাসটি রয়েছে, এই মাসে কাঁঠাল ও লিচু গাছের পরিচর্যা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুসাম্মাত মরিয়ম খাতুন, উপজেলা কৃষি অফিসার, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাইব, চলমান সময়ে কাঁঠাল এবং লিচু গাছের পরিচর্যা সমূহ কি কি?
2: সাধারণত এই সময় আমরা ফল যখন চলে আসে আমরা এই যত্নের বিষয়ে খুবই উদাসীন থাকি, কিন্তু এই সময়ে যত্ন নেওয়াটা খুবই জরুরি। কারণ এই সময় যদি আমরা যত্নটা না নিই তাহলে ফলের মানও খারাপ হবে এবং পরবর্তী যে বছর আমি ফল পাওয়ার যে সম্ভাবনা সেখানেও এটা একটু ক্ষীণ হয়ে যাবে। এই সময় আমাদের যে পরিচর্যাগুলো নিতে হবে এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে সেচ ব্যবস্থা, আগাছা পরিষ্কার করা, সার প্রয়োগ করা, রোগ ও পোকামাকড় দমন, ছাটাই ও পরিচর্যা। আর যদি কোথাও খুঁটি দেওয়ার দরকার হয়, যে না ফলের অনেক ওজন হচ্ছে, ডালটা ছেয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সেখানে খুঁটিও দিয়ে দিতে পারি।
1: চমৎকার করে বললেন। এই যে আগাছা নিয়ন্ত্রণ বা সেচ করার প্রসঙ্গে আপনি বললেন, এগুলোর আসলে করণীয় কি কি?
2: হ্যাঁ, এখানে যে করণীয় সেটা হচ্ছে সেচের ক্ষেত্রে আমরা যদি বলি, যে যদি দেখা যাচ্ছে যে এই সময় দেখবেন আপনি, আমরা দেখতেছি অনেক রোদ হচ্ছে, তো এরকম যদি অনেক রোদ হয়, মাটি যদি শুকায় যাচ্ছে, তাহলে মাটির আর্দ্রতাটাকে ঠিক রাখার জন্য আমরা 7-10 দিন পর পর গভীর একটা সেচ দিব। যদি বৃষ্টি না হয় তাহলে এটা অবশ্যই অবশ্যই আমাদেরকে করতে হবে। আর গোড়া পরিষ্কার বা আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা গাছের চারপাশে 1-2 ফুট এলাকা অবশ্যই আগাছামুক্ত রাখবো, যেন গাছটা ফলটা পুষ্টিটা সুন্দরভাবে পায়। আর ফল ঝরা রোধ করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে, যাতে অতিরিক্ত গরম বা পানির অভাব না হয়, সেখানে পোকামাকড়ের আক্রমণ না হয়, এই জিনিসগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। দরকার হলে সেখানে আমরা পানি দিব, আমরা বোরন সার, যেটা হচ্ছে ফলটা ধরে রাখার জন্য খুব জরুরি, সেই সারটাও আমরা এই সময় স্প্রে করতে পারি। এবং এই সারের পরিমাণটা কিন্তু খুব কম হবে, 2 গ্রাম প্রতি লিটার পানিতে এটা দিয়ে আমরা ফলের গাছ স্প্রে করে ফেলতে পারি।
1: এবার আমরা জানতে চাইব, এই সময় গাছের জন্য আমরা কি কি সার প্রয়োগ করব?
2: ফল যখন পরিপুষ্ট হতে থাকে বা বড় হতে থাকে তখন যদি আমরা গাছের গোড়ায় গোবর সার, ভালোভাবে পচানো গোবর সারটা দিতে পারি, আর খুব অল্প পরিমাণে পটাশ সার ও বোরন সার। পটাশ সার হবে গাছ প্রতি 50-70 গ্রাম, খুবই অল্প পরিমাণ, কিন্তু এটা আপনার লাগবে ফলের মিষ্টি বাড়ানোর জন্য, ফলের সাইজ বাড়ানোর জন্য। তো এই সারটা আমাদের কিন্তু তার ফল আসার পরবর্তী সময়ের জন্য প্রয়োজন, যাতে হচ্ছে আমরা সুন্দর মানসম্পন্ন ফল পাই সেই জন্য।
1: এখন আমাদের এই ফলগুলো অনেক সময় পোকামাকড়ে নষ্ট করে ফেলে, তো পোকামাকড় যাতে আমরা দমন করতে পারি তাহলে সেজন্য আমরা কি কি করব?
2: ফল আসার পরে আমরা যেটা নিয়ে খুব সমস্যায় পড়ি সেটা হচ্ছে পোকা। ফলের সাথে আমাদের পোকাও চলে আসে। তো আমরা যদি কাঁঠালের কথা বিবেচনা করি তাহলে কাঁঠালের বড় শত্রুই কিন্তু ফল ছিদ্রকারী পোকা। তো এই ফল ছিদ্রকারী পোকা থেকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব ফল একটু বড় হওয়ার পরে সেটাকে পলি দ্বারা ঢেকে দেওয়া বা নেট দ্বারা ঢেকে দেওয়া। আর তারপরও যদি দেখতেছি যে না, এটা আমাদের দ্বারা এতগুলো ফলকে আমরা পলি দ্বারা ঢাকাটা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, বেশ কঠিন হচ্ছে, তখন আমরা সামান্য পরিমাণে কীটনাশক স্প্রে করতে পারি। তবে আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা যেই ফলটা আমরা 15-20 দিন পরে হার্ভেস্ট করব সেই ফল যেন আমরা এটা কোনোভাবেই কীটনাশক না দেয়, অর্থাৎ ফল পাড়ার 15 দিন আগে থেকে আমরা অবশ্যই স্প্রেটা বন্ধ করে দিব। লিচুর ক্ষেত্রে প্রধান যে পোকা সেটা হচ্ছে লিচুর ফল ছিদ্রকারী পোকা, মাছি পোকা, এই পোকাগুলো। এই পোকাগুলো আমরা কিভাবে বুঝবো যে ফলের গায়ে যদি দাগ দেখা যায়, ছিদ্র দেখা যায় বা ফল শুকায় যায়, তাহলে কিন্তু আমরা বুঝবো যে না ফলের ভিতরে পোকা ঢুকতেছে। তো সেই ক্ষেত্রেও আমাদেরকে ওই একই নেট বা হচ্ছে ব্যাগ দ্বারা, নেট বা পলি ব্যাগ দ্বারা আমাদেরকে ওই ফলের ওই লিচুর থোকাটা ঢেকে দিতে হবে, আর প্রয়োজনে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তবে এর ক্ষেত্রেও প্রযোজ্য অবশ্যই যেন সেটা ফল তোলার 15 দিন আগে হয়, তার বেশি পরে যেন না হয়।
1: শেষ প্রশ্নে আপনার কাছে জানতে চাইব, আমরা ফল সংগ্রহ পরবর্তী কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি?
2: এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা যে এখানে এই ব্যবস্থাপনা যদি না নেই তাহলে পরবর্তী বছর কিন্তু আমার ফল ধারণ ক্ষমতা কমে যাবে, আমরা কম ফল পাবো। তা এখন সেই জন্য যে কাজটা করতে হবে, আমরা ফল সংগ্রহ করার পরপরই মরা রোগাক্রান্ত দুর্বল ডালপালাগুলো ছাঁটাই করে ফেলবো, তাহলে গাছটা ভালো করে বাতাস পাবে এবং রোগের ঝুঁকি কমে থাকবে। আর হচ্ছে যেটা সুষম পরিমাণে সার আমরা এই সময় দিয়ে দিব, ইউরিয়া, টিএসপি, এমওপি, গোবর সার, এগুলো আমরা অবশ্যই অবশ্যই ফল সংগ্রহ করার পর গাছের গোড়ায় দিয়ে দিব এবং হচ্ছে এটা ভালোভাবে জমির সাথে মিশিয়ে দিব, প্রয়োজনে হালকা সেচও দিয়ে দিব।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনারা জানতে পারলেন বর্তমান সময়ে কাঁঠাল এবং লিচু গাছের পরিচর্যা সম্পর্কে।
0: দেশের সর্বোচ্চ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পতিত বা অনাবাদী জমিতে ধরন অনুযায়ী ফসল বা সবজি চাষ করতে হবে। আবাদযোগ্য কোনো জমি পতিত রাখা যাবে না। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এখন শুনবেন কৃষি বিষয়ক গান। শিল্পী রোকসানা মমতাজ, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় মোহাম্মদ শাহিনুর রহমান, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা খ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ এবং 102 মেগাহার্জ, FM 90 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙামাটি, বান্দরবান কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শনিবার, ২৬শে বৈশাখ, বিশে জিলকাদ, নয়ইমে, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মিজান খন্দকার। মাদক দ্রব্যের পাচার ও অপব্যবহার রোধে ঢাকা ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত। মানবতা বিরোধী কোন অপরাধকে তামাদি হতে দেবে না সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অভিবাসীদের অধিকার সুরক্ষা সহ নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাল বাংলাদেশ। নানা আয়োজনে দেশ উদযাপিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। ২৬ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হল রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৩১ জন। এবং মিরপুরে সফররত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। মাদকদ্রব্য ও মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়া মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুই দেশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি গতকাল একই স্থানে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সহ আঞ্চলিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে সংঘটিত মানবতা বিরোধী কোনো অপরাধকেই তামাদি হতে দেবে না। তিনি গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে স্মারক গ্রন্থ শহীদনামার মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সবগুলোই মানবতা বিরোধী অপরাধ।
2: ১৯৭১-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোন অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। কিন্তু এই কাজ করার জন্য আমাদের সকলের সহযোগিতা লাগবে। সরকার উদ্যুক্ত হতে পারে, কিন্তু বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা লাগবে।
0: জহিরুদ্দিন স্বপন বলেন, এ সকল অন্যায় ও নৃশংসতার বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর। অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বাড়াতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিফিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ হোল অব গভর্নমেন্ট অ্যান্ড হোল অব সোসাইটি পদ্ধতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় জবাবদিহিতা জোরদার করছে এবং অভিবাসীদের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কাজ করছে। দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, কথাশিল্পী, নাট্যকার, প্রাবন্ধিক, সুরস্রষ্টা, শিক্ষাচিন্তক, ভাষাবিদ, চিত্রশিল্পী, দার্শনিক ও মানবতাবাদী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ছায়ানট সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
4: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, কিন্তু সেই সব উৎসবের ভিড়ে একটি দিন বাঙালির কাছে চিরন্তন প্রাণের উৎসব হয়ে মিশে আছে, তা হল ২৫শে বৈশাখ। ১২৬৮ বঙ্গাব্দে এই পুণ্যতিথিতে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন, তিনি বাঙালির আত্মপরিচয়ের কারিগর। বাঙালির আনন্দ, বেদনা, প্রেম, বিরহ কিংবা দেশপ্রেম, প্রতিটি আবেগ প্রকাশের জন্য বাঙালি আজও রবীন্দ্রনাথেই ফিরে যায়। রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে সারা বাংলায় আজ উৎসবের মেঘমালা। পদ্মার বুকে, নাগরের তীরে, শাহজাদপুরের সবুজ প্রান্তরে এবং ঢাকার প্রাণকেন্দ্রে বিশ্বকবির অমৃত সুর ছড়িয়ে পড়েছে চারদিকে। ১৬৫তম জন্মবার্ষিকীতে কবির স্মৃতিধন্য স্থানগুলো আজ হয়ে উঠেছে মানবতা ও শান্তির উৎসব ভূমি। নওগাঁ জেলার আত্রায়ে নাগর নদীর শান্ত তীরে পতিশর কাছারি বাড়ি আজ রবীন্দ্রময়। যেখানে কবি একদা জমিদারি দেখেছিলেন, কৃষকের দুঃখে কলম ধরেছিলেন, সেখানেই আজ ফুটেছে উৎসবের রং। দিনব্যাপী আলোচনা, গান, নৃত্য ও মেলায় মুখরিত স্থান। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
5: আমার প্রায় মনে হয় যে রবীন্দ্রনাথকে সারা জীবন পড়লেও একে ভোলা যায় না। তার কবিতা আমি দু লাইন আবৃত্তি করবো, আমি সবখানে করার চেষ্টা করি। আজই এ প্রভাতে রবির কর, কেমন এ পশিল প্রাণের পর, কেমন এ পশিল গুহার আধারে প্রভাতে পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠিছে প্রাণ, উথলি উঠিছে বাড়ি, প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।
4: এদিকে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে কাচারি বাড়ির প্রাঙ্গণ সোনার তরীর স্বপ্নে ভাসছে। তিন দিন ব্যাপী এই উৎসবে গীতিনাট্য, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে জেগে উঠছে কবির চৈতালি কল্পনার জগৎ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এখানকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবকে উজ্জীবিত করেন। প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন,
6: রবীন্দ্রনাথ বাংলার সাহিত্যের গুরু এবং আমরা বাংলার সাহিত্যে কিন্তু স্মরণ করি রবীন্দ্রনাথকে, স্মরণ করি। সেই জন্য আমরা এখানে ওনার এখানে অনেক কবিতা লিখেছেন, সেই স্মৃতি জড়িত আমরা পালন করছি যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য।
4: পদ্মার বুকে শিলাইদহ কুঠিবাড়ি আজ জাতীয় উৎসবের মঞ্চ, যেখানে পালন করা হচ্ছে জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই তিন দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
7: এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে কুঠিবাড়ি, এটা আমাদের বাংলাদেশে আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষায়, আমাদের ইতিহাসে একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে।
4: পদ্মার ঢেউ যেন আজও গুনগুন করে গাইছে রবীন্দ্রনাথের গান। রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা হয়ে উঠেছে রবীন্দ্র সুরের মিলন ক্ষেত্র। চার দিন ব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক এই আয়োজনে রবীন্দ্র সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চিত্র প্রদর্শনী চলছে। এছাড়াও বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার উৎসব চলছে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল রাজধানী শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্য, গান বা শিল্পে সাধক ছিলেন না, বরং সমাজ, অর্থনীতি, বিজ্ঞান ও মহাবিশ্ব নিয়ে তার পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গভীর ও দূরদর্শী। তিনি বলেন, একজন সৃজনশীল মানুষের পক্ষে চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মধ্যেও একটা গভীর পর্যবেক্ষণ, জীবনবোধ ও সমাজ সচেতনতা রাখা সম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুর তার শ্রেষ্ঠ উদাহরণ। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাবু সাঈদ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল কেন্দ্র গতকাল পুনরায় চালু হয়েছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 1,00,000 টন অপরিশোধিত তেলের চালান নিয়ে একটি জাহাজ দেশে আসার পর গতকাল সকালে তেল শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এর আগে ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত মাসের 12 তারিখ ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি ঝর্ণা আলমগীর। জনবহুল ঢাকা শহরের অপরাধ নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে প্রথাগত পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরই ধারাবাহিকতায় পুরো শহরকে 11,000 সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে চলছে নজরদারি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই ব্যস্ত নগরীতে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন 30,000-এরও বেশি মানুষ। রাজধানী ঢাকার বিপুল এই জনসংখ্যার নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং যানজট নিরসনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ শুরু করেছে পুলিশ। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির জানান, পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে 9টি অ্যাপ ও সফটওয়্যার চালু করা হয়েছে, যার মধ্যে অন্যতম হ্যালো ডিএমপি। এর মাধ্যমে নাগরিকরা সরাসরি পুলিশের বিভিন্ন সেবা গ্রহণ, অভিযোগ জানানো এবং ডিএমপির অনলাইন সেবার তথ্য

0: যাবে।
1: হ্যালো ডিএমপিআর, জনগণ এবং পুলিশের মধ্যে যোগাযোগের একটি আধুনিক মাধ্যম হিসাবে কাজ করবে। নাগরিকরা সহজেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন, প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারবেন। এটি জনবান্ধব পুলিশ বাহিনী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
0: ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার জানান, ডিএমপি ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যারের মাধ্যমে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব বন্টন ও মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম রিয়েল টাইমে পর্যবেক্ষণ করাও সহজ হবে।
2: ডিএমপির যেসব ক্রসিং এ সিগন্যাল বাতি লাগানো হয়েছে, প্রায় 23টা ক্রসিং অলরেডি লাগানো হয়েছে, এর মধ্যে সিটি কর্পোরেশন 7টি ক্রসিং এ লাগিয়ে দিয়েছে, আরো 6টি ক্রসিং এ লাগানো হয়েছে। উন্নত মানের পিটিজেড সিসি ক্যামেরা ইনস্টল করে মাহমুদপুরে অচিরেই আরো 700 সিসি ক্যামেরা বসানো হবে ক্রাইম প্রতিরোধের জন্য। 11,000 সিসি ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগরকে
0: ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এআই প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে অটো জেনারেটেড মামলা দেওয়া শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগ। এই মামলা শুরু হওয়ার পর থেকে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘন হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে। এ সংক্রান্ত নোটিশ ডাকযোগে পাঠিয়ে দেওয়া হচ্ছে মালিক ও চালকদের।
3: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, হাওড়াঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে 2030 সাল পর্যন্ত 5 বছর মেয়াদী সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি গতকাল সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদী দখল, পলিজমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়া, জীববৈচিত্র্যের ক্ষয়, কৃষিতে কীটনাশকের অপব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের কারণে হাওড়াঞ্চলের সংকট আরও গভীর হয়েছে। এসব সমস্যার টেকসই সমাধানে সরকার ইতিমধ্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কাজ শুরু করেছে। তিনি বলেন, সরকার হাওড়াঞ্চলের মানুষের জন্য মানবিক সহায়তার পাশাপাশি এই সংকটের টেকসই সমাধান চায়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত চায়না বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধি করতে হবে। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এ বি এম ওবায়দুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সময় উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির সতর্ক করে বলেছেন, ডিজেলের প্রকৃত মূল্য বৃদ্ধির তুলনায় অসামঞ্জস্যপূর্ণভাবে দাম বাড়ালে সরকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। গতকাল সিলেট বিমানবন্দর সংলগ্ন 22টিলা এলাকায় প্রস্তাবিত জেলা পরিষদ ন্যাশনাল পার্ক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির প্রবণতার চেয়ে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দামের সাম্প্রতিক বৃদ্ধি তুলনামূলকভাবে কম। তিনি পণ্যমূল্যের ওপর এর প্রভাবকে দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির চক্র নয়, এককালীন বৃদ্ধি হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি প্রসঙ্গে খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির ধারাগুলো বাস্তবায়নের সময় বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী বলে প্রমাণিত হলে তা সংশোধন করা যেতে পারে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গতকাল খুলনা জেলা বার অ্যাসোসিয়েশনে নতুন তালিকাভুক্ত আইনজীবীদের সংবর্ধনা ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, একটি ব্রিটিশ সংস্থার সহায়তায় শীঘ্রই সারা দেশের সকল জেলা বার অ্যাসোসিয়েশনে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। তিনি বলেন, যোগ্য বিচারপতি তৈরির জন্য প্রথমে যোগ্য ও দক্ষ আইনজীবী গড়ে তুলতে হবে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল ইসরায়েলের ব্যাপক হামলায় একজন উদ্ধারকর্মী সহ অন্তত 31 জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানায়, 2 মার্চ থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লার মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর গতকালই ছিল অন্যতম প্রাণঘাতী দিন। টায়ের জেলার তৌরা শহরে লক্ষ্য করে চালানো দুটি বিমান হামলা

পাঁচজন নিহত হয়। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর একটি ড্রোন হাজবাইয়া জেলার কাফার চৌবা ও কাফার হামাম সংযোগ সড়কে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালালে একজন দমকল কর্মী নিহত হয়। বিন্ধ জবেল ও নাবাতিয়ে জেলার বিভিন্ন গ্রামে ইসরায়েলি বিমান হামলায় আরও পাঁচজন নিহত হয়। বিন্ধ জবেল জেলার আজ সুলতানিয়া শহরে চালানো আরেকটি হামলায় আরও চারজন নিহত হয়। 17 এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী লেবাননে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি 17 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি অভিযোগ করেছেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ আসে যুক্তরাষ্ট্র বেপরোয়া সামরিক অভিযানের পথ বেছে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আগারচি বলেন, ইরানিরা কখনো চাপের কাছে মাথা নত করবে না। হরমুজ প্রণালীতে উভয় পক্ষ একে অপরকে হামলা চালানোর জন্য অভিযুক্ত করার একদিন পর তিনি একথা বলেন। খেলা খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে গতকালের 4 উইকেটে 301 রান নিয়ে পাকিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:19 এবং সূর্য অস্ত যাবে 6:31। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মাদকদ্রব্যের পাচার ও অপব্যবহার রোধে ঢাকা ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত। মানবতা বিরোধী কোন অপরাধকে তামাদি হতে দেবে না সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অভিবাসীদের অধিকার সুরক্ষা সহ নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাল বাংলাদেশ। নানা আয়োজনে দেশে উদযাপিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। 26 দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হল রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত 31 জন। এবং মিরপুরে সফররত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে 4 উইকেট 301 রান নিয়ে আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। ছোট পরিবার সুখী পরিবার, আর সুখী পরিবারই পারে সমৃদ্ধ সমাজ তথা দেশ উপহার দিতে। তো সবাই আসুন সুখী সমৃদ্ধ সমাজ তথা দেশ বিনির্মাণে নিজেদের ভূমিকাকে আরও বলিষ্ঠ করি, এমনই আহ্বান রেখে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুখের ঠিকানার আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয়, আর নয় সন্তান, টিউবেক্টমি সমাধান। আমাদের এই বিষয়ে বলবার জন্যে স্টুডিওতে উপস্থিত আছেন এবিএম শাহিনুজ্জামান শিশির। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে, কেমন আছেন?
2: জি, আপনাকেও স্বাগত। আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি।
1: শুরুতে আসলে জানতে চাইবো আমাদের যে আজকের বিষয়, টিউবেকটমিটা আসলে কি?
2: তো টিউবেকটমিটা হলো মহিলাদের জন্য একটি স্থায়ী পদ্ধতি। তো পদ্ধতিটি যদি আমি এভাবে বলি, সেটি হচ্ছে যে আমরা সবাই জানি একটা সন্তান হওয়ার জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে পুরুষের শুক্রাণু এবং হচ্ছে নারীর ডিম্বাণুর মিলন থাকতে হয়। তো টিউবেকটমির মাধ্যমে যেটি করা হয় সেটি হচ্ছে যে মহিলাদের যে ডিম্ববাহী যে নালীটি আছে সেটিকে হচ্ছে লাইগেট করা হয়, অর্থাৎ বেঁধে একটা অংশ কেটে দেওয়া হয়। এই কারণে এটাকে কিন্তু অনেকে লাইগেশনও বলে।
1: আচ্ছা, তাহলে আমরা কি জানতে পারি কোন ধরনের দম্পতিদের জন্য এই সেবাটি প্রযোজ্য?
2: হ্যাঁ, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশ সরকারের যে নীতিমালা রয়েছে সেটি হচ্ছে যে একজন মহিলা বা একজন দম্পতি, তার যদি দুটি সন্তান থাকে এবং দুটি সন্তানের মধ্যে ছোট সন্তানটির বয়স 1 বছরের অধিক হয়, সেই ক্ষেত্রেই একমাত্র তিনি এটি গ্রহণ করতে পারবেন।
1: আচ্ছা, এটা কি একটি স্থায়ী পদ্ধতি?
2: অবশ্যই এটি হচ্ছে একটি স্থায়ী পদ্ধতি। সে কারণে বলে রাখি, এই পদ্ধতিটি গ্রহণের আগে অবশ্যই একজন দম্পতিকে ভেবে চিন্তেই এই সেবাটি নেওয়া উচিত।
1: আচ্ছা, এই প্রত্যেকটি সেবারই কিছু সুবিধা থাকে, কিছু সীমাবদ্ধতা থাকে। এই সেবার ক্ষেত্রে আসলে বলতে চাই সুবিধাসমূহ কি কি, কেন আমরা এটা আসলে গ্রহণ করব?
2: অসুবিধার চেয়ে সুবিধাই বেশি, কারণ সারা বিশ্বের যারা মহিলারা রয়েছেন, যারা চিন্তা করছেন যে তারা পরবর্তীতে আর বাচ্চা নেবেন না, সেক্ষেত্রে তারা কিন্তু এই পদ্ধতিটি ব্যাপকভাবে গ্রহণ করছে। সো সেদিক থেকে যদি সুবিধার কথা বলতে হয়, প্রথমেই বলি এটি হচ্ছে একেবারেই স্থায়ী একটি পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতি একবার গ্রহণ করলে সেই মহিলা হচ্ছে পরবর্তীতে আর সন্তান নিতে পারবেন না। এটি হচ্ছে খুবই নিরাপদ এবং একটি কার্যকর পদ্ধতি। সেটি হচ্ছে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে 10 বছরের মধ্যে একজন মহিলার পরবর্তীতে পুনরায় হলো গর্ভবতী যে হার সেটি হচ্ছে 1.8, অর্থাৎ দুজনও না। হ্যাঁ, সেই ট্রেন্ডটাও দেখা যায় যে প্রায় হচ্ছে যে 200 দম্পতির ভিতরে এই ধরনের একটা কেস হয়তো ঘটতে পারে। আর এটা অপারেশন করার 3-4 ঘন্টার ভিতরে বাড়ি চলে যাওয়া যায় এবং অপারেশনের সঙ্গে সঙ্গে এই পদ্ধতিটি হচ্ছে কার্যকর হয় এবং এতে কোনো যৌন ক্ষমতা কোনো অসুবিধা হয় না এবং শারীরিক কোনো শক্তিও কমে না। আর এটি হচ্ছে যদিও প্রাথমিকভাবে একটু খরচ বেশি, কিন্তু এটি হচ্ছে যে একটা স্থায়ী গর্ভনিরোধক একটা ব্যবস্থা। আপনি যদি অস্থায়ী পদ্ধতির জন্য যে গর্ভনিরোধক সামগ্রী যে কিনতেন, সেই পয়সাটা কিন্তু আর আপনার লাগছে না। এটি মোটামুটি হচ্ছে যে আপনার
1: সুবিধার ব্যাপার যদি আপনারা বলেন আর কি। আর যদি আমরা, আপনি বলছিলেন যে সুবিধাই বেশি, অসুবিধা কিংবা সীমাবদ্ধতাটা খুব কম, তারপরও আসলে আমাদের তো জেনে রাখা ভালো, সেক্ষেত্রে কি বলবেন সীমাবদ্ধতাগুলো কি কি?
2: সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হলো যে অবশ্যই ভেবেচিন্তে একবার নিতে হবে এই সেবাটি গ্রহণ করার আগে। তারপরে হচ্ছে যে যদিও একটি একটি ছোট্ট একটা অপারেশন, কিন্তু অপারেশন হলেও কিছু ঝুঁকি সম্ভাবনা থাকে। তারপরে হলো আপনার অপারেশনের পরবর্তী কিছু ব্যবস্থাপনার ব্যাপার থাকে, যেমন হয়তো তলপেটে একটু ব্যথা হতে পারে। এই পদ্ধতিটি কিন্তু হচ্ছে কোনো যৌন রোগ বা এইডসকে কিন্তু হচ্ছে প্রতিরোধ করে না। আরেকটা বিষয় হলো, অনেক ক্ষেত্রে যদি অপারেশন ঠিক মতো যদি না হয় সেক্ষেত্রে জরায়ুর বাহিরেও কিন্তু এই গর্ভধারণের একটা সম্ভাবনা থেকে যায়। তো মোটামুটি এগুলোই হচ্ছে অসুবিধা।
1: সেক্ষেত্রে কি কি কারণে আসলে এই অকার্যকর হওয়ার সম্ভাবনাটুকু থাকে টিউবেক্টমিতে?
2: অকার্যকর হওয়ার ক্ষেত্রে যেটি প্রথমেই চিন্তা করতে হবে সেটি হচ্ছে যে অনেক সময় আমাদের একটা ধারণা আছে যে টিউবেক্টমি করা হলো বা লাইগেশন করা হলো, পরবর্তীতে আবার তিনি গর্ভধারণ করলেন। কিন্তু অবশ্যই একজন দম্পতিকে টিউবেক্টমি করার আগে নিশ্চিত হতে হবে তিনি আগে থেকেই গর্ভবতী ছিলেন কি না। ঠিক আছে, এখন আগে থেকেই যদি উনি গর্ভধারণ করে থাকেন তাহলে তো টিউবেক্টমি করলেও তো তিনি গর্ভধারণই সেই বাচ্চাটাকে জন্মই দেবেন,
1: সেটা নিশ্চিত হয়ে।
2: এটি একটা ব্যাপার। যেমন আরেকটি ব্যাপার হলো যে অবশ্যই একজন সার্জন যাকে দিয়ে করাতে হবে, একজন দক্ষ সার্জনকে দিয়ে করাতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে ওই টিউবটি কাটার পরে যদি ঠিক মতো যদি কাটা না হয়, অনেক সময় অনেকদিন পরে দেখা যায় যে এটা হচ্ছে আবার জোড়া লেগে যেতে পারে। ঠিক আছে। সো হচ্ছে যে আগে থেকে চিন্তা করতে হবে যে গর্ভধারণ করা ছিল কিনা, এবং হচ্ছে একজন দক্ষ সার্জন,
1: তাহলে এই সতর্কতাগুলো আমাদেরকে পালন করতে হবে
2: অবশ্যই, অবশ্যই
1: দক্ষ একজন সার্জন এর কাছে করা, তারপর আগে নিশ্চিত হয়ে নেয়া তিনি গর্ভবতী কিনা। আর আরো একটি বিষয় জানতে চাই, কোথায় আমরা কখন এই সুবিধাগুলো পেতে পারি আমরা?
2: আচ্ছা, আমি প্রথমে বলেছি যে যে দম্পতি দুটি সন্তান রয়েছে এবং যার বয়স, ছোট সন্তানটির বয়স 1 বছরের বেশি, সেই ধরনের দম্পতি হচ্ছে এই সেবাটি নিতে পারবে। এবং এই সেবাটি গ্রহণ করতে পারবেন হচ্ছে তিনি যে কোনো উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র থেকে পারবেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিতে পারবেন, এবং ইউনিয়ন পর্যায়ে হলো যে আমাদের ক্যাম্পগুলো হয় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে, সেখান থেকে নিতে পারবেন। তারপরে বাংলাদেশের সকল মেডিকেল কলেজ হসপিটাল থেকে নিতে পারবেন। আমাদের ঢাকায় দুটো স্পেশালিস্ট হসপিটাল রয়েছে, আজিমপুর মেটার্নিটি এবং মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার, সেখান থেকেও নিতে পারবেন। এবং এছাড়া বেসরকারি যে সমস্ত ক্লিনিক রয়েছে যেখানে দক্ষ সার্জন রয়েছে, সেখান থেকেও একজন দম্পতি সেবাটি নিতে পারবে।
1: আচ্ছা, আমাদের সব বিষয়ে অজ্ঞতার কারণে নানা রকম অজানা বিষয়ে কুসংস্কার কাজ করে, এক্ষেত্রে কোন ধরনের কুসংস্কারগুলো খুব বেশি আমাদের মধ্যে রয়েছে, আমরা যেন সেই কুসংস্কারগুলো কাটিয়ে উঠতে পারি একটু বলবেন আমাদের?
2: অবশ্যই অবশ্যই। কুসংস্কার গুলো বলার আগে আমি একটি জিনিস একটু আপনাকে বলে নিই, যেহেতু এটি একটি স্থায়ী পদ্ধতি, একবার স্থায়ী পদ্ধতি সেবাটি নিলে আর সন্তান নিতে পারবেন না, সেক্ষেত্রে কোনো কারণে কিন্তু একজন দম্পতির যে কোনো সমস্যা হয়ে যেতেই পারে, হয়তো হাজবেন্ড মারা যেতে পারেন কিংবা তাদের বিবাহ বিচ্ছেদ হতে পারেন, তো সেই ক্ষেত্রে তাদের সন্তান নেওয়ার কিন্তু একটা ব্যাপার থেকে থাকে। তো ওসব ক্ষেত্রে একজন দম্পতির যদি বয়স কম থাকে ওই সময়ে, তাহলে কিন্তু পুনঃ সংযোজন বা রিক্যানালাইজেশন করার মাধ্যমে তিনি আবার কিন্তু হচ্ছে যে সন্তান জন্মদানের সক্ষমতা অর্জন করতে পারেন, তবে এটির সফলতার হার কিন্তু অনেকাংশেই কম। তো এখন আপনি যেটি বলছিলেন কুসংস্কারের বিষয়ে, কুসংস্কারের বিষয়ে আমাদের সমাজে যেটি প্রচলিত রয়েছে যে একজন মহিলা হয়তো বন্ধা হয়ে যাবেন, তিনি হচ্ছে যৌন ক্ষমতা হারিয়ে ফেলবেন, তারপর হয়তো তার তলপেটে চাকা দেখা দিতে পারে, মাজা কোমরে ব্যথা হতে পারে, এই ধরনের সমস্যাগুলো বা কুসংস্কারগুলো আমাদের সমাজে শোনা যায়। আর সবচেয়ে বড় যেটি একজন নারীকে শুনতে হয় অনেক ক্ষেত্রে, এটি যদি হলো আপনার প্রকাশ পায় যে তিনি একটি পদ্ধতি নিয়েছেন স্থায়ী পদ্ধতি, সেই ক্ষেত্রে হচ্ছে যে তার নামাজে জানাজা হয়তো করানো যাবে না, এরকমও প্রচলিত ধারণা রয়েছে, ঠিক আছে। আসলে যেগুলোর সাথে একেবারেই কোনো মিল নেই এবং মেডিকেল সায়েন্সের সাথে তার মাজা ব্যথা কিংবা তলপেটে চাকার সাথে কোনো ধরনের সম্পর্ক কিন্তু টিউবেক্টমি গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু নেই।
1: জি, অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের বন্ধুরা টিউবেক্টমি যে পদ্ধতি আছে এই বিষয়ে বিস্তারিত জেনেছেন এবং তারা সতর্ক থাকবেন এবং নিজেদের জীবনে এই বিষয়গুলো প্রয়োগ করতে পারবেন। সবাইকে আহ্বান রাখছি, ছোট পরিবারই হচ্ছে সুখী পরিবার, একটি সমৃদ্ধ পরিবারই কিন্তু একটি সমৃদ্ধ সমাজ, দেশ তথা বিশ্ব উপহার দিতে পারে। আজকে সুখের ঠিকানা অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ফয়সাল আহমেদ অনন্ত, শব্দগ্রহণ এবং সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় মোহাম্মদ জুবায়দুল ইসলাম।

যে দেশ গুণীদের কদর করে না, সম্মান জানায় না, সে দেশে গুণীজনদের জন্ম হয় না, দেশ ও জাতি সমৃদ্ধ হয় না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের গুণীজনদের সম্মানিত করেছেন তাদের অবদানের স্বীকৃতি জানাতে একুশে পদক ও রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেন। আমাদের জাতীয় কবি বাংলাদেশের গর্ব কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসিমউদ্দিন ও বরেণ্য সাহিত্যিক নারী প্রগতির অগ্রদূত বেগম সুফিয়া কামালকে 1976 খ্রিস্টাব্দে প্রথম একুশে পদক প্রদান করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই একুশে পদক এবং আমাদের সর্বোচ্চ ত্যাগে প্রাপ্ত স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কার প্রেসিডেন্ট জিয়া প্রবর্তন।

এদেশের ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান, খেলাধুলার সংগঠন এবং মান উন্নয়নে ভূমিকা রাখার জন্য খেলোয়াড়দের সম্মানিত করতে ক্রীড়া পদক প্রবর্তন করেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণ করলে 1982 খ্রিস্টাব্দে এই পদক বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে 1996 খ্রিস্টাব্দে বেগম খালেদা জিয়া এই ক্রীড়া পদক পুনরায় প্রবর্তন করেন। বাংলাদেশের চলচ্চিত্রকে তিনি প্রথম শিল্প হিসেবে ঘোষণা করেন। চলচ্চিত্রের উৎকর্ষ সাধনের জন্য আর্থিক ও যান্ত্রিক সহযোগিতা প্রদান করেছেন।

0: তিনি বিশ্বমানের ছবি নির্মাণের জন্য চলচ্চিত্র কর্পোরেশনকে আধুনিক করার জন্য এবং অবকাঠামোর পাশাপাশি ছবি নির্মাণের জন্য যা প্রয়োজন তাই করেছেন। তিনি সরকারি অর্থায়নে ভালো সুস্থ বিনোদনের ছবি নির্মাণের জন্য চলচ্চিত্রে অনুদান প্রদান শুরু করেন এবং উৎসাহ দিয়ে ভালো ছবি নির্মাণের পথকে এগিয়ে নিয়ে যান। তার আমলেই সূর্য দিঘল বাড়ি সরকারি অর্থায়নে নির্মিত হয়ে বিশ্বের চলচ্চিত্র প্রতিযোগিতায় বেশ কয়েকটি পুরস্কার ছিনিয়ে নিয়ে আসে।
1: খবর কি বুড়ি?
2: খবর আর কি, রাজি হয় না।
1: কেন, কি কয়?
2: হ্যাঁ, এক কথা, নিকা বলব না।
0: 1976 খ্রিস্টাব্দের 4 এপ্রিল প্রেসিডেন্ট জিয়া প্রথম চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করেন। প্রেসিডেন্ট জিয়া অনুধাবন করতেন দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলার প্রসার না ঘটলে সভ্য জাতি হিসেবে কখনোই প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই তাঁর গভীর ভালোবাসা ছিল এই মাধ্যমগুলোর প্রতি। প্রেসিডেন্ট জিয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি অসম্ভব শ্রদ্ধা ও ভালোবাসায় বিনম্র হয়েছেন। তিনি নজরুলের জন্মবার্ষিকীতে একজন রাষ্ট্রপতি হিসাবে নজরুল রেলিতে পায়ে হেঁটে নেতৃত্ব দিয়ে জাতীয় কবিকে সম্মান জানিয়েছেন।

0: প্রেসিডেন্ট জিয়া নজরুলের সমস্ত রচনা পড়ার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথ সহ বিখ্যাত কবি সাহিত্যিকদের রচনা ও সৃষ্টি গভীর মনোযোগ দিয়ে পড়ে নিজের জ্ঞান লব্ধ করেছেন। পরবর্তীতে তার জীবনে এগুলো শক্তি সাহসে তাঁকে উজ্জীবিত করেছে। রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ বিচারের মাধ্যমে প্রকৃত গুণীদের তিনি পদক ও পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন। তিনি সবসময়ই বলতেন, শিল্প সাহিত্য এবং সংস্কৃতিকে রাজনীতি মুক্ত রাখতে হবে। আমরা এখন কথা বলব এদেশের অত্যন্ত গুণী একজন মানুষ, তিনি একাধারে একজন চলচ্চিত্র কাহিনীকার, সংলাপ রচয়িতা, গীতিকার, অভিনেতা, উপন্যাসিক, কবি, আবৃত্তি শিল্পী, পরিচালক এবং চিত্রকর। তিনি ছিলেন বাংলাদেশ বেতারের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। তিনি মেঘের কোলে রোদ কাহিনী চিত্রনাট্য সংলাপের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি চলচ্চিত্রে 250টির বেশি ছবির কাহিনী চিত্রনাট্য রচনা করেছেন। 1984 খ্রিস্টাব্দে চন্দ্রনাথ ছবি এবং 1986 খ্রিস্টাব্দে শুভদা ছবির গান রচনা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। জিয়াউর রহমান সম্পর্কে আমাদের সাথে এখন কথা বলবেন জনাব মোহাম্মদ রফিকুজ্জামান। আপনাকে জনতার জিয়া অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ। জনতার জিয়া, এই যে শব্দটি তৈরি হয়েছে, আসলে জিয়াউর রহমান জনতারই ছিলেন এবং বাংলাদেশের বহু দুঃসময়ের ত্রাণকর্তা হিসাবে আল্লাহ তাকে সৌভাগ্য দিয়েছেন, তাকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন ত্রাণ করবার জন্যে। তাই তিনি এই সমস্ত দুঃসময়ে, যেমন স্বাধীনতার ঘোষণা দেওয়া, সেটা তো মহা ঐতিহাসিক ব্যাপার। আমি নিজের কানে তার ঘোষণা শুনেছি। তাঁর এই ঘোষণা যে কত প্রেরণা দিয়েছে মানুষকে, মানুষ তখন বুঝতে পেরেছে যে না, আমরাও নিরস্ত্র নই, আমাদের সঙ্গেও আমাদের সশস্ত্র বাহিনী আছে। এই বুঝতে পারা যে মনোবল, বিশাল মনোবল তৈরি হয়েছে, সেই জনতারই তো জিয়া। পরবর্তীতে 75-এর তালমাতাল সময়ে আবারও সেই জিয়াকেই এগিয়ে আসতে হয়েছে। মহান আল্লাহ তাকেই সেই ভাগ্য দান করেছেন যাতে এই ক্রান্তি থেকে আমাদের উত্তরণ ঘটতে পারে। এবং দেশের জন্যে জনতার জিয়া জনতার জন্যে অনেক কিছু করেছেন, অনেক কিছু। এই যে আজকের দিনে যে আবার নতুন করে শুরু হয়েছে খাল কাটা, এটি শুরু করেছিলেন তিনি। কেন? পানির অভাবকে দূর করবার জন্যে, নদীর সঙ্গে নদীর সংযোগ ঘটিয়ে খাল কেটে সেই এলাকায় পানি নিয়ে যাওয়া, যে এলাকায় পানির অভাবে চাষাবাদ বিঘ্নিত হয়, গুণী মানুষকে সম্মানিত করা, এটিও কিন্তু তাঁর হাত ধরেই হয়েছে। 21 পদক, স্বাধীনতা পুরস্কার, এ দুটোই তিনি করেছেন এবং আমার সৌভাগ্য হয়েছে আমি সেটা লাভ করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অনেক অনেক অনেক কথা বলার আছে। তাঁর যে অবদান, সেটি কোনোদিন ম্লান হবে না, এটা একেবারে নিশ্চিতভাবে বলা যায়।
0: রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কোনো কর্মকাণ্ড যেটা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আমাদের মাইল ফলক হয়ে গিয়েছে, অথবা আমরা শুদ্ধ সংস্কৃতির চর্চায় আমরা লাভবান হয়েছি, এরকম কোনো কর্মকাণ্ড আপনার কাছে কি মনে হয়?
1: না, তিনি তো চেয়েছিলেন, অবশ্যই তিনি সৃষ্টিও করেছেন জাসাস,
0: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, যেটা জাসাস, ছোট নাম, যেটা জাসাস,
1: জাসাস
0: এটা সৃষ্টি করেছিলেন।
1: মুশকিলের ব্যাপার কি যে সামাজিক সংস্কৃতি বলতে উনি কি বুঝিয়েছিলেন, এটা আমরা সম্ভবত খুব ভালো করে বুঝিনি। এই যে সামাজিক সংস্কৃতি, অর্থাৎ আমি যে সমাজে বাস করি সেই সমাজের মানুষ কিভাবে কথা বলে, কিভাবে খায়, কিভাবে উপার্জন করে, কি কাজ করে, এবং তাদের পারস্পরিক সম্বোধন থেকে আরম্ভ করে সমস্ত কিছুই হচ্ছে আমাদের সামাজিক ব্যাপার, এবং সেই সমাজের উপর ভিত্তি করেই যে সংস্কৃতি গড়ে উঠেছে, উনি সেই সংস্কৃতির কথাই বলেছিলেন,
0: নতুন দর্শন দিয়েছেন।
1: এবং খুব সচেতন ব্যক্তি ছিলেন, অত্যন্ত সচেতন ব্যক্তি ছিলেন, এবং তিনি যে কি পরিমাণ সৎ ছিলেন তার জীবনের ইতিহাস থেকে আমরা জেনেছি যে তিনি কি পরিমাণ সৎ ছিলেন। এবং সততার কারণটা কি, এই সমাজ এবং সংস্কৃতিকে তিনি খুব গভীরভাবে দেখতে পেরেছিলেন বলে নিজের জীবনে তিনি এত সৎ।

0: মোহাম্মদ রফিকুজ্জামান প্রায় 2000 কালজয়ী গান লিখেছেন। ছবির গানে যেমন তিনি অসাধারণ, তেমনি দেশ গানেও তিনি অতুলনীয়। তাঁর ভাই আসাদুজ্জামানকে মুক্তিযুদ্ধে রেললাইনের উপর গুলি করে পাকিস্তানি বাহিনী হত্যা করলে তিনি লিখলেন,
1: সেই রেল

সমগ্র জাতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি ছিলেন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, তিনি ছিলেন দেশনায়ক, তিনি ছিলেন সাধারণ মানুষের বন্ধু। তিনি সমগ্র বাংলাদেশকে একটি সম্মানজনক আসনে নেয়ার জন্যে দিন রাত নিরলস পরিশ্রম করে সাধারণ মানুষের হৃদয় জয় করেছেন। এজন্যই তিনি সকলের জিয়া, তিনি জনতার জিয়া।

এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ জুবায়দুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন, নির্দেশনায় প্রেমগোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।

অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলোর আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখনকার পরিবেশনায় রয়েছে লালন গীতি। প্রথম গানে কণ্ঠ দিয়েছেন কোহিনুর আক্তার, গোলাপী।

এতক্ষণ লালন গীতি শুনলেন আমাদের স্টুডিও রেকর্ডে বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: লিখিত রয়েছে, যা মুসলিম উম্মার জন্য গভীর তাৎপর্য বহন করে। মাকামে ইব্রাহিম মূলত একটি বিশেষ পাথর, যার উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলহিসাল্লাম মহান আল্লাহ পাকের নির্দেশে পবিত্র কাবা শরীফ নির্মাণ করেছিলেন। নির্মাণ কাজের সময় পাথরটি অলৌকিকভাবে উপরে উঠত, যাতে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম সহজেই উচ্চ দেয়াল নির্মাণ করতে পারেন। এই ঘটনা মহান আল্লাহ পাকের অসীম কুদরতেরই প্রমাণ বহন করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল বাকারার 125 আয়াতে এরশাদ করেন, উত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে মাকামে ইব্রাহিম একটি বরকতময় ও সম্মানিত স্থান, যেখানে নামাজ আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। এটি মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নির্দেশনা এবং সম্মানের প্রতীক। মাকামে ইব্রাহিম ইসলামের ইতিহাসে কাবা নির্মাণের স্মৃতিচিহ্ন। যখন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম ও হজরত ইসমাইল আলহিসাল্লাম পবিত্র কাবা ঘর নির্মাণ করছিলেন, তখন তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ কবুল করুন। এই ঘটনা মুসলিমদের শেখায় যে কোনো ইবাদত বা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে এবং বিনয় ও দোয়ার মাধ্যমে তা কবুলের প্রার্থনা করতে হবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ও উমরাহ পালনকালে পবিত্র কাবা শরীফ তওয়াফ করার পর মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত নামাজ আদায় করতেন। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করেছেন এবং সাহাবীদেরকেও তা পালন করতে উৎসাহ দিয়েছেন। সম্মানিত শ্রোতা, মাকামে ইব্রাহিম মহান আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম একটি। এটি মানুষের ইমানকে শক্তিশালী করে এবং ইসলামের ইতিহাসের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করে। এই পাথরের উপর আমাদের নবী হজরত ইব্রাহিম আলহিসাল্লামের পায়ের ছাপ থাকা একটি অলৌকিক ঘটনা, যা আল্লাহর ক্ষমতার ও কুদরতের নিদর্শন। সম্মানিত শ্রোতা, হজ ও উমরা পালনের সময় মাকামে ইব্রাহিম একটি গুরুত্বপূর্ণ অংশ। তাওয়াফ শেষ করে এর পিছনে দুই রাকাত নামাজ আদায় করা সুন্নাহ। যদিও ভিড়ের কারণে অনেক সময় দূরে দাঁড়িয়ে নামাজ আদায় করা হয়, তবুও নিয়ত থাকে মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করার। ইসলামিক স্কলারদের মতে মাকামে ইব্রাহিমের নিকট দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, কারণ এটি বরকতময় স্থানগুলোর অন্যতম একটি। এখানে দাঁড়িয়েই মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, রহমত কামনা ও জীবনের কল্যাণ চাওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ। মাকামে ইব্রাহিম আমাদের শেখায় ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহর আদেশ মেনে নিয়েছিলেন, এমনকি নিজের প্রিয় সন্তানকে কুরবানি করার পরীক্ষাতেও তিনি সফল হয়েছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিমরা হজ ও উমরাহ পালনের সময় মাকামে ইব্রাহিমের পাশে একত্রিত হন। এটি মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবেও কাজ করে, আধ্যাত্মিক অনুভূতি ও উপলব্ধির অন্যতম একটি মাধ্যম। মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ালে একজন মুসলিম গভীর আধ্যাত্মিক অনুভূতি লাভ করে। এটি তাকে মহান আল্লাহর নৈকট্য অর্জনে অনুপ্রাণিত করে এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। সম্মানিত শ্রোতা, মাকামে ইব্রাহিম এটি মুসলিম উম্মাহকে তাদের অতীত সম্পর্কে জানতে সাহায্য করে এবং ইসলামের শেকড়ের সঙ্গে সংযুক্ত রাখে। মাকামে ইব্রাহিম একটি পবিত্র মর্যাদাপূর্ণ স্থান, যা ইসলামের ইতিহাস, ঈমান ও ইবাদতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এটি শুধুমাত্র একটি পাথর নয়, বরং এটি মহান আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য ও ত্যাগের প্রতীক। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বহনকারী এই স্থান মুসলিম উম্মার ঈমানকে আরও সুদৃঢ় করে এবং মহান আল্লাহর পথে চলার অনুপ্রেরণা যোগায়। অতএব প্রত্যেক মুসলমানের উচিত মাকামে ইব্রাহিমের গুরুত্ব ও ফজিলত উপলব্ধি করা এবং এর শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা। পবিত্র হজ ও উমরা পালনকালে মাকামে ইব্রাহিমের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের তৌফিক দান করুন। হাজি সাহেবদেরকে কাবা শরীফ তওয়াফের পর মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের তৌফিক দান করুন।
1: আলহামদুলিল্লাহ, আমরা মাকামে ইব্রাহিমের তাৎপর্য ফজিলত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মাওলানা।

0: মুহাম্মদ শাহজাহান কবিরের কাছ থেকে।
1: মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিমুসসালামের পদচিহ্ন রয়েছে, আমাদের মুসলিম জাতির পিতা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিল উপাধি দিয়েছেন, সেই মাকামে ইব্রাহিমের তাৎপর্য ফজিলত নিয়ে আমরা আরো আলোচনা শুনব। এ পর্যায়ে আরো আলোচনা করছেন মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ।
2: আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াইদি জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি বাইতুল্লাহকে মানুষের জন্য কেন্দ্র, শান্তি ও নিরাপত্তার স্থান হিসেবে তৈরি করেছি এবং নির্দেশ দিয়েছি, তোমরা মাকাম ইব্রাহিমে নামাজ পড়ো। আল্লাহ পবিত্র কোরআনে মাকাম ইব্রাহিমের কাছে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে মাকাম ইব্রাহিমের মর্যাদা অনেক বেশি। হাজরা

0: এর একটিকে তওয়াফ শুরুর জায়গায় স্থাপন এবং অপরটির কাছে নামাজ পড়ার নির্দেশ দিয়ে এগুলোকে চিরস্মরণীয় করে দেওয়া হয়েছে। তিরমিজি শরীফে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিনিল জান্নাহ তামাসাল্লাহু নূরাহুমা ওয়ালাউ লাম ইয়াতমাসু নূরাহুমা লা আযাআ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। নিশ্চয়ই হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম বেহেশতের দুটি ইয়াকুত পাথর, আল্লাহ তাআলা এই দুটো পাথরের নূর মিটিয়ে দিয়েছেন। নূর না মিটালে এগুলোর আলোতে পূর্ব থেকে পশ্চিম ভূখণ্ড পর্যন্ত আলোকুজ্জ্বল হয়ে যেত। ফাকিহি উল্লেখ করেছেন, জিব্রাইল আলাইহিসাল্লাম মাকাম ইব্রাহিমকে নিয়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের পায়ের নিচে রেখে দেন। মাকাম ইব্রাহিম বলতে কি বোঝায় সে বিষয়ে ওলামায়ে কেরাম এবং মুফাসসিরদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। বেশি নির্ভরযোগ্য বক্তব্য হচ্ছে, কোরআনে মাকাম ইব্রাহিম বলতে সেই ঐতিহাসিক পাথরকে বোঝানো হয়েছে যার উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম কাবা শরীফ নির্মাণ করেন। তিনি যখন উপরে উঠতেন পাথরটিও আল্লাহর কুদরত উপরে উঠত, কেননা দেয়ালের উঁচু অংশ তৈরির সময় তাকে উপরে উঠতে হয়েছিল। হযরত ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের কাজে পাথর যোগান দিতেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম নিজ হাতে সেই পাথর দেয়ালের উপর বসিয়ে উঁচু দেয়াল তৈরি করতেন। একদিক শেষ হলে অন্যদিকে যেতেন এবং বাকি দিকগুলো দেয়াল নির্মাণ করার আগ পর্যন্ত পাথরটি ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে কাবার চারপাশে ঘুরতেন। এটি ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রকাশ্য মুজিজা। এই পাথরটি যেখানে রাখা হয়েছে তার কাছে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ইবনে জারির তাবারি মুজাহিদ থেকে তার তাফসিরে বর্ণনা করেছেন, কোরআনে বর্ণিত মাকাম ইব্রাহিম বলতে গোটা হারাম এলাকা বোঝায়। তাবারি ইবনে আব্বাস, মুজাহিদ, আতা বিন আবি রিবা এবং শাবি থেকে বর্ণনা করেছেন, তাদের মতে এর অর্থ হচ্ছে হজের স্থানসমূহ। হযরত ওমর ইবনে খাত্তাব, জাবের বিন আবদুল্লাহ এবং ইবনে আব্বাসের অন্য এক রেওয়ায়েতে কাতাদা ও সুদ্দির মতে এই আয়াতে বর্ণিত মাকাম ইব্রাহিম বলতে কাবা নির্মাণের সময় ব্যবহৃত পাথরটাকে বোঝানো হয়েছে। এই কথার সমর্থনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের ব্যাপারে জাবির বিন আবদুল্লাহ বর্ণিত হাদিসটি প্রমাণ বহন করে। হাদিসটির অর্থ হচ্ছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ শেষ করেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, এটা কি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম? তিনি জবাবে বলেন, হ্যাঁ। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞেস করেন, আমরা কি এখানে নামাজ পড়ব না? তখন এই আয়াতটি নাজিল হয়, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করো। সূরা বাকারা আয়াত 125। এর দ্বারা বোঝা যায় যে মাকাম ইব্রাহিম বলতে সেই ঐতিহাসিক পাথরটিকে বোঝানো হয়েছে যার উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণ করেছেন। হযরত জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদে চুমু দিলেন, তারপর তাওয়াফের প্রথম তিন চক্করে রমল করলেন এবং অবশিষ্ট চার চক্করে স্বাভাবিকভাবে চললেন। পরে মাকাম ইব্রাহিমের কাছে এসে পড়লেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তারপর তিনি মাকাম ইব্রাহিমকে তার ও কাবার মাঝখানে রেখে দুরাকাত নামাজ পড়লেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই পাথরের উপর দাঁড়িয়ে গোসল করেছেন বলে এক হাদিসে এসেছে, তাই এটিকে ইব্রাহিম আলাইহিসসালামের দারাবারি স্থান বা মাকাম বলা হয়, কেননা মাকাম শব্দের অর্থ হচ্ছে দারাবারি স্থান। মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার নির্দেশ বাস্তবায়নের জন্য তাওয়াফ শেষে দুরাকাত নামাজ মাকাম ইব্রাহিমের পিছনে পড়তে হবে। সুন্নত হচ্ছে মাকাম ইব্রাহিম ও কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়া। মাকাম ইব্রাহিমের পাথরটি এত ছোট যে একজন মুসল্লিও এর পিছনে হুবহু দাঁড়াতে পারে না, তাই এর নিকটবর্তী জায়গায় নামাজ পড়লেই হবে। ভিড় থাকলে মসজিদে হারামের যে কোনো জায়গায় তাওয়াফ শেষে দুরাকাত নামাজ পড়লেই হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মুজিজার কারণে তার পায়ের নিচের পাথরটি ভিজে এতে তার পায়ের দাগ বসে যায়। যদিও মানুষের হাতের স্পর্শে যোগ যোগ ধরে এর আসল রূপ বা ছাপ অবশিষ্ট নেই, দীর্ঘ 4000 বছর পর্যন্ত কোনো জিনিসকে লক্ষ লক্ষ মানুষ হাতে স্পর্শ করলে সেই জিনিসটি তার আসল রূপ বৈশিষ্ট্য নিয়ে টিকে থাকতে পারে না। তামা ও আয়নার তৈরি বাক্সে রাখার আগ পর্যন্ত মানুষ তা হাতে ধরে দেখত এবং তাতে হাত মুছে বরকত হাসিল করত। আবদুল্লাহ বিন ওহাব হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাকাম ইব্রাহিমে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আঙ্গুল ও তার পায়ের পাতার মধ্যবর্তী অংশের দাগ দেখেছি। কিন্তু মানুষের হাতের স্পর্শে তার চিহ্ন লোপ পেতে থাকে। ইবনে জারির হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ শেষ করার পর আল্লাহ তাকে মানুষের প্রতি হজে আসার আহ্বান জানানোর নির্দেশ দেন। তখন তিনি উঁচুতে উঠেন এবং বলেন, হে মানুষেরা, তোমাদের রব তোমাদের উদ্দেশ্যে একটি ঘর তৈরি করে দিয়েছেন, তোমরা সেই ঘরে হজ করো এবং আল্লাহর ডাকে সাড়া দাও। মানুষ তখন বাপের পৃষ্ঠদেশ এবং মায়ের পেট থেকে সাড়া দিয়ে বলেছে, আমরা তোমার ডাকে সাড়া দিলাম, হে আল্লাহ আমরা হাজির। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হজ করে তারা সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে কম বেশি সাড়া প্রদান করেছিল। ফাকি উল্লেখ করেছেন যে বুরাইদা বলেন, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার 42 জন সাহাবীর সাথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়ছিলেন এবং সাহাবায়ে কিরাম তার পিছনে বসা ছিলেন। নামাজ শেষে তিনি নিজের ও কাবার মাঝে অবস্থিত স্থান থেকে কিছু একটা ধরার উদ্দেশ্যে ঝুঁকে পড়লেন, তারপর সাহাবায়ে কিরামের দিকে ফিরে আসলেন, তারা সবাই উঠে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাতের ইশারায় বললেন, তোমরা সবাই বসো। তারা সবাই বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেন, আমি নামাজ শেষে আমার ও কাবার মাঝখানের স্থান থেকে কিছু একটা ধরার জন্য ঝুঁকেছিলাম, তা কি তোমরা দেখেছো? তারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সামনে বেহেশত পেশ করা হয়েছিল, আমি এতে এমন কল্যাণ, সৌন্দর্য ও আশ্চর্যজনক জিনিসসমূহ দেখেছি যার কোথাও দেখিনি। আমার পাশ দিয়ে এমন একটি সুন্দর আঙ্গুরের ছড়া অতিক্রম করছে যা আমাকে অবাক করে দিয়েছে। আমি তা ধরার জন্য চেষ্টা করি কিন্তু তা আমাকে অতিক্রম করে চলে গেল। যদি আমি তা ধরতে পারতাম তাহলে তোমাদের সামনে আমি তা মাটিতে পুঁতে চাষ করতাম এবং তোমরা বেহেশতের ফল খেতে পারতে। মাকাম ইব্রাহিমের পাথরটি রূপা দ্বারা মোড়ানো, প্রকৃত পাথরটির সব অংশ দেখা যায় না, শুধু ভিতরে পায়ের গর্ত এবং দুই পায়ের পাশ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাকাম ইব্রাহিমের নামাজ আদায় করার মাধ্যমে গুণামুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন।
1: আলহামদুলিল্লাহ, মাকামে ইব্রাহিমের তাৎপর্য ফজিলত নিয়ে মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা আমরা শুনতে পেলাম। মাকামে ইব্রাহিম এটি ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় চেতনার এক অনন্য সম্মিলন। এটি আমাদের ইব্রাহিম আলাইহিমুসসালামের আত্মত্যাগ, একনিষ্ঠতা এবং আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের কথা স্মরণ করিয়ে দেয়। হজ ও উমরার সময় এই পবিত্র স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করা মুসলিমদের জন্য এক গভীর আত্মিক অভিজ্ঞতা। ইব্রাহিম আলাইহিমুসসালাম মুসলিম জাতির পিতা। মাকাম ইব্রাহিম এটা আমাদের আবেগ, অনুভূতি, যেখানে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়। হজ ও উমরার সময় এই পবিত্র স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করা মুসলিমদের জন্য এক গভীর আত্মিক অভিজ্ঞতা লাভ হয়। মাকাম ইব্রাহিম আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর পথে ত্যাগ ও সাধনা করলে তার পক্ষ থেকে বিশেষ রহমত ও সাহায্য লাভ করা যায়। এটি কেবল একটি ঐতিহাসিক নিদর্শন নয়, বরং মুসলিম উম্মার জন্য এক অনুপ্রেরণার উৎস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাকামে ইব্রাহিমের সামনে সলাত বা নামাজ আদায় করার তাওফিক দান করুন। সম্মানিত শ্রোতা, হজ যাত্রীদের জন্য বিশেষ আলোচনা অনুষ্ঠান কাবার পথে প্রচারিত হয় মাসব্যাপী প্রতিদিন সকাল 8:10 মিনিটে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। السلام عليكم ورحمة الله وبركاته لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك

0: الحمد والنعمة لك والملك لا شريك لك.
1: এতক্ষণ শুনলেন হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে। উপস্থাপনায় ছিলেন মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় বিষয় নয়, আপনি দেশের জন্য যা করবেন সেটাই হবে আপনার জন্য গৌরবের। আসুন আমরা দেশকে ভালোবাসি এবং দেশীয় পণ্য ব্যবহার করি, দেশীয় পণ্য ব্যবহার করে দেশের অর্থনীতিকে মজবুত করি। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: গাঙের ধারে বিলের পারে আল্পনা আঁকে জলের উপর ভিন্ন দেশের পথিকরা মুগ্ধ করে বাংলার প্রান্তর। প্রতি বছর হাজার হাজার পরিযায়ী পাখি নিজ বাসভূমি ছেড়ে পাড়ি দেয় হাজার হাজার কিলোমিটার পথ। এরই মধ্যে তাদের অনেকেই বাংলার মায়া ত্যাগ করে মধুর স্মৃতিতে ভর করে ফিরে গেছে আপন আপন দেশে। বাংলার আবাসভূমি হয়ে উঠুক পরিযায়ী পাখিদের অভয়াশ্রম। একটি পাখি বান্ধব দেশ গড়ার প্রত্যয় নিয়েই আজ বিশ্ব পরিযায়ী পাখি দিবসে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শনিবারের আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান
1: এবং আপনাদেরই আমি রৌনক জাহান।
0: কাছে দূরে যে যেখান থেকে অনুষ্ঠান শুনছেন না কেন, সবার জন্য রইল একরাশ প্রীতি আর শুভেচ্ছা। পরিযায়ী পাখির মতোই আমাদেরই অনেক ভাই বোন ভাগ্য বদলের প্রত্যাশায় প্রতি বছর পাড়ি জমান বিদেশে। এদের কেউ পৌঁছেন গন্তব্যে, কারো বা সলিল সমাধি হয় চলার পথে। অচেনা কোন দেশে অক্লান্ত পরিশ্রম করে তারা আয় করেন বৈদেশিক মুদ্রা, সে অর্থে পরিবারের মুখে হাসি ফোটে, দেশের অর্থনীতির চাকা সচল হয়। প্রবাসীদের এই অক্লান্ত ত্যাগকে স্মরণ করেই আমন্ত্রণ আজকের দর্পণ অনুষ্ঠানে।

আচ্ছা, তাহলে এবারে আমরা কি করব, সূচিপত্রটি জানিয়ে দেব। প্রথমে রয়েছে এই দিনে, তারপরে আমার বাংলা ভাষা রসনার সাতকাহন, পত্রলাপ, আরও শুনবেন আমাদের গান।

0: দর্পণ সৃজিত জানা হলে এবার বলে দাও কোন পর্বটি যাচ্ছে।
1: এবার আমরা যে পর্বে আমন্ত্রণ জানাবো পত্রালাপ আমরা শুনবো একটু পরে, তার আগে আমরা যাব এই দিনে পর্বে। আর ঘটনা দুর্ঘটনা জন্ম মৃত্যুর মধ্য দিয়ে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ঈশ্বর জাহানের কাছ থেকে একটু আগেই বলছিলাম যে শুনব এই দিনে পর্ব।

শ্রোতা বন্ধুরা, আজ 9 মে 2026 খ্রিস্টাব্দ শনিবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 129তম দিন। আজ 26শে বৈশাখ, 1433 বঙ্গাব্দ, 21শে জিলকদ, 1447 হিজরি। চোখ রাখি ইতিহাসের পাতায়। 1502 সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস তার প্রধান জাহাজ সান্তা মারিয়া ও আরও তিনটি জাহাজে 140 জন নাবিককে নিয়ে চতুর্থ অভিযানের উদ্দেশ্যে কাদিস ত্যাগ করেন। 1788 সালের এই দিনে ক্রীতদাস প্রথা বিলোপের জন্য ব্রিটেনের পার্লামেন্টে বিল পাস হয়। 1945 সালের এই দিনে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধের অবসান হয় এবং বিশ্বে বিজয় উৎসব পালিত হয়। 1955 সালের এই দিনে কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধের সময় পশ্চিম জার্মানি নেটোয়ে যোগদান করে। 1994 সালের এই দিনে নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রধান প্রেসিডেন্ট নির্বাচিত হন। শ্রোতাবন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দেই এমন কয়েকজন ক্ষণজন্মার কথা। 1454 সালের এই দিনে ফ্লোরেন্স প্রজাতন্ত্রে ইতালীয় ব্যবসায়ী, অভিযাত্রী, নৌবিশারদ ও মানচিত্র নির্মাতা অ্যামেরিগো ভেসপুসি জন্মগ্রহণ করেন। 1540 সালের এই দিনে মেবেরার কুম্বলগড়ে সিসোদিয়া রাজবংশের হিন্দু রাজপুত রাজা মহাপ্রাণা প্রতাপ সিং জন্মগ্রহণ করেন। তার পিতা মহারাণা উদয় সিং দ্বিতীয় এবং মাতা জয়বন্তা বাই। বহু বছর ধরে রাজা মহারাণা প্রতাপ সিং মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে লড়াই করেন। 1800 সালের এই দিনে আমেরিকায় দাস বিদ্রোহের নেতা জন ব্রাউন জন্মগ্রহণ করেন। জন ব্রাউন ছিলেন একজন উগ্র আমেরিকান দাস প্রথা বিলোপবাদী। 1859 সালে ভার্জিনিয়ার হার্পার্স ফেরিতে ফেডারেল অস্ত্রাগার দখলের ব্যর্থ অভিযানের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। এই ঘটনার পর তাকে রাষ্ট্রদ্রোহের অপরাধে ফাঁসি দেওয়া হয়, যা মার্কিন গৃহযুদ্ধের পথ প্রশস্ত করে। 1936 সালের এই দিনে ইংরেজ অভিনেত্রী ও রাজনীতিবিদ গ্লেন্ডা জ্যাকসন জন্মগ্রহণ করেন। 1986 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ আন্তর্জাতিক প্রমিলা ক্রিকেটার জেনিফার লুইস গান বা জেনি গান। অলরাউন্ডার জেনি তিনবার ক্রিকেট বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1805 সালের এই দিনে জার্মান লেখক, কবি, নাট্যকার ইয়োহান ফ্রেডরিক শিলারের মৃত্যু হয়। 1931 সালের এই দিনে মারা যান মার্কিন পদার্থবিদ অ্যালবার্ট এব্রাহাম মিকেলসন। তিনি প্রথম আমেরিকান যিনি বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ইথারের মাধ্যমে পৃথিবীর গতি নির্ধারণে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। সে সময় বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে মহাবিশ্বের সবখানে ইথার পরিব্যাপ্ত হয়ে আছে। মিকেলসনের পরীক্ষার্থী ইথারের অনস্তিত্ব প্রমাণে সাহায্য করেছিল। 1971 সালের এই দিনে লেখক ও রাজনীতিবিদ পূর্ণেন্দু দস্তিদার মারা যান। মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুদ্ধ বিগ্রহে যোগদান করেন বিপ্লবী পূর্ণেন্দু। স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, কবিয়াল রমেশ শীল, বীরকন্যা প্রীতিলতা তার রচিত গ্রন্থ। 1986 সালের এই দিনে নেপালি শেরোপা পর্বতারোহী ও এডমন্ড হিলারির সঙ্গে প্রথম এভারেস্ট শৃঙ্গজয়ী তেনজিং নোরগে মারা যান।

0: এল?
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছিলেন এই দিনে পর্ব। আচ্ছা, মিষ্টি তোমার কেমন লাগে বলো তো?
0: হ্যাঁ, ভালোই তো লাগে।
1: আমাদের যে বাংলা ভাষা, অনেক মিষ্ট একটি ভাষা, তাই না? আমাদের প্রাণের কথা প্রাণ জুড়িয়ে দেয়। প্রিয় শ্রোতা, বাংলা ভাষার সৌন্দর্য ও এর সুমিষ্ট ধ্বনি, গভীর আবেশ এবং সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের মধ্যে নিহিত। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারে পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খোরশেদ।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আজ যে শব্দটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গন্ধ। গ নয় ধয়ে যুক্ত গন্ধ। গন্ধ আমাদের অতি চেনা একটি শব্দ। নাক দিয়ে অনুভূত পদার্থের গুণ হল গন্ধ। গন্ধ ভালো খারাপ দুরকমই হতে পারে, সুগন্ধ ও দুর্গন্ধ। সাধারণভাবে গন্ধ অর্থ বাস, সুবাস, ঘ্রাণ। সুগন্ধ বা দুর্গন্ধ ছাড়াও গন্ধ আরও দু একটি অর্থে প্রয়োগ করা হয়, যেমন নূন, সামান্যতম, অতি সামান্য, লেশ মাত্র অর্থে গন্ধ শব্দটির ব্যবহার রয়েছে। একটি বাক্য আমরা ভাবতে পারি, তার আগমনের নাম গন্ধ নেই। কোনো কিছু টের পাওয়া বা আঁচ করা অর্থেও গন্ধ শব্দের প্রয়োগ লক্ষ্য করা যায়, যেমন বিপদের গন্ধ পাওয়া, অর্থাৎ বিপদ টের পাওয়া বা বিপদ আঁচ করতে পারা। গন্ধ শব্দের পরে অন্য শব্দ বসে বেশ কয়েকটি অর্থবোধক শব্দ তৈরি করে, যেমন গন্ধ যোগ কাষ্ঠ, গন্ধ কাষ্ঠ, সুগন্ধি কাঠ বা চন্দন কাঠ, গন্ধ যোগ গোকুল, গন্ধ কোকুল, বেজি বা নকুল জাতীয় জন্তু বিশেষ, গন্ধ যোগ তৈল, গন্ধ তৈল, সুবাসিত তেল, গন্ধ যোগ দ্রব্য, গন্ধযুক্ত দ্রব্য, গন্ধ যোগ পুষ্প, গন্ধ পুষ্প মানে সুগন্ধি ফুল, গন্ধ যোগ বণিক, গন্ধ বণিক মানে গন্ধদ্রব্যের ব্যবসায়ী, গন্ধ যোগ বহ বা বাহ, গন্ধবহ বা গন্ধবাহ বায়ু বা বাতাস, গন্ধ যোগ রাজ, গন্ধরাজ সুগন্ধি ফুল বিশেষ, গন্ধ যোগ শালি, গন্ধশালী এটা এক ধরনের ধান। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত কয়েকটি পর্ব ধরে আমরা একই উচ্চারণের শব্দ কিন্তু হ্রস্বইকার বা দীর্ঘইকার প্রয়োগের ফলে অর্থ পরিবর্তন হয়ে যায় সেরকম কিছু শব্দ জুটি বলছিলাম। আজও আমরা আরও কিছু শব্দ জুটি বলবো, যেমন তয়ে একার বর্গীয় জয় হ্রস্বইকার, তেজি, তেজি মানে বেশি দাম, তয়ে একার বর্গীয় জয় দীর্ঘইকার, এই তেজি, এ তেজি মানে হচ্ছে বলবান, তৈরি, ত ঐকার রয় হ্রস্বইকার, তৈরি মানে বানানো, কোনো কিছু তৈরি করা, আর ত ঐকার রয় দীর্ঘইকার, তৈরি মানে হচ্ছে নির্মিত, তৈরি জিনিস মানে রেডিমেড। যদিও আজকাল এই দীর্ঘইকার এবং হ্রস্বইকার ভেদ প্রায় তুলেই দেওয়া হয়েছে, সকলে সকল অর্থে হ্রস্বইকার দিয়ে তৈরি লিখে থাকেন। দয় হ্রস্বইকার ন দিন মানে দিবস, দয় দীর্ঘইকার দন্ত ন দিন মানে দরিদ্র অথবা ধর্ম, দয় হ্রস্বইকার দন্ত নয়াকার থ দীননাথ মানে সূর্য, কিন্তু দয়ে দীর্ঘইকার দিয়ে যে দীননাথ সেটি হচ্ছে গরিবের সহায়। দুষ্কৃতি হ্রস্বইকার দিয়ে লিখলে, তয় হ্রস্বইকার দিয়ে লিখলে যে দুষ্কৃতি তার অর্থ দুষ্কর্ম বা পাপ, কিন্তু তয় দীর্ঘইকার দিয়ে দুষ্কৃতি যদি লিখি তাহলে তার অর্থ দুষ্কর্মকারী কিংবা পাপী। ধয়াকার রয় হ্রস্বইকার ধারি মানে কুঁড়ে ঘরের সরু বারান্দা, কিন্তু ধারি যদি রয়ে দীর্ঘইকার দিয়ে লেখা হয় তাহলে সেটি হচ্ছে ধারণকারী অথবা ধারালো। ধয়ের হর্ষউকার দন্ত নয় হর্ষইকার ধুনি মানে সন্ন্যাসীর অগ্নিকুণ্ড, আর ধুনি যদি দন্ত নয় দীর্ঘইকার দিয়ে লিখি ধুনি তাহলে সেটি একটি নদী। প্রয়োগ অপপ্রয়োগে আজ আমরা বলবো বিনীত এবং বিনত এর কথা। আমরা যখন কোনো আবেদনপত্র লিখি তখন সবার শেষে সাধারণত বিনীত শব্দটি লিখে আবেদনকারীর নাম লিখি, অথবা আমন্ত্রণ পত্রের শেষে লিখি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অথবা আপনাদের বিনীত অনুরোধ করছি। বিশেষণবাচক বিনীত শব্দের অর্থ হল বিনয়যুক্ত, সংযত, প্রণত। বিনীত এর একটি স্ত্রীবাচক শব্দ আছে, সেটি হচ্ছে বিনীতা। বিনীত বয়ের হর্ষইকার নয় দীর্ঘইকার ত বিনীত না লিখে যদি আমরা তার স্থলে বিনত বয়ের হর্ষইকার দন্তন্য ত বিনত লিখি তাহলেও অর্থগত কিংবা বিনয় প্রকাশে কোনো তারতম্য হবে না। কেননা বিনত শব্দেরও অর্থ হল বিনয়যুক্ত, অবনত, বিনয়ী, প্রণত। বিনত ও বিশেষণবাচক শব্দ, এর স্ত্রীবাচক শব্দটি হল বিনতা। তাহলে যেটি দাঁড়ালো শ্রোতা বন্ধুরা, সেটি হলো আমরা বিনয় প্রকাশের জন্য বিনত অথবা বিনীত দুটি শব্দের যে কোনোটি প্রয়োগ করতে পারি।
1: বন্ধুরা, তর্পণের এবারের আয়োজন রসনার সাতগ্রহণ পর্ব। হাসিনা আনসারের গ্রন্থনা উপস্থাপনায় আজ আমরা কুষ্টিয়া জেলার মসুর ভাত ও মরিচ খোলা সম্পর্কে জানব।
3: সুপ্রিয় শ্রোতা, আজ আপনাদের সাথে আমি কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহ্যবাহী মসুর ভাত ও মরিচ ভর্তা খাবার সম্পর্কে জানাব। এই খাবারটি কুষ্টিয়ার কুমারখালীর একদম দেশি, সহজ কিন্তু অসাধারণ স্বাদের পদ। সাধারণত সকালের বা দুপুরের ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। কুষ্টিয়ার কুমারখালী ছিল একসময় ধান ও মসুর ডালের সমৃদ্ধ কৃষি অঞ্চল। মাঠের কাজ শেষে কৃষকেরা সহজ, পুষ্টিকর ও দ্রুত তৈরি খাবার হিসেবে চাল ও মসুর ডাল একসঙ্গে রান্না করে খেতেন। সরিষার তেল, পেঁয়াজ ও কাঁচামরিচের ঘ্রাণে তৈরি এই ভাতই ধীরে ধীরে কুমারখালীর মসুর ভাত নামে পরিচিতি পায়। এটি গ্রামীণ শ্রমজীবী মানুষের শক্তির উৎস ও কুষ্টিয়ার এক অনন্য ঐতিহ্যবাহী পদ হিসেবে স্থান পেয়েছে। উপকরণ: মসুর ডাল 1 কাপ, চাল 1 কাপ, পেঁয়াজ কুচি 1টি বড়, কাঁচামরিচ 3-4টি, রসুন কুচি 4-5 কোয়া, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, সরিষার তেল 2 টেবিল চামচ, পানি প্রায় 3 কাপ। প্রস্তুত প্রণালী: মসুর ডাল ধুয়ে নিন এবং 10-15 মিনিট ভিজিয়ে রাখুন। একটি পাতিলে সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর হলুদ, লবণ ও কাঁচামরিচ দিন। এবার মসুর ডাল ঢেলে 2 মিনিট নেড়ে নিন। এখন পানি ও ঢেকে দিন। ডাল আধা সেদ্ধ হলে চাল দিয়ে দিন। মাঝারি আঁচে ঢেকে রাখুন যতক্ষণ না পর্যন্ত ভাত ও ডাল ভালোভাবে সেদ্ধ হয়। শেষে চুলা বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখুন, দমে রাখুন। গরম গরম মসুর ভাতের সঙ্গে মরিচ ভর্তা বা শুকনা মরিচ ভাজা, একটু পেঁয়াজ ও সামান্য লেবু, এই সংমিশ্রণে একদম কুমারখালীর ঘ্রাণ। খাবারের নাম মরিচ ভর্তা। উপকরণ: কাঁচা মরিচ 8-10টি, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন 2 কোয়া, লবণ পরিমাণ মতো, সরিষার তেল 1 টেবিল চামচ, লেবুর রস বা টক আমের রস চাইলে দিতে পারেন অল্প। প্রস্তুত প্রণালী: প্রথমে মরিচগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় বা কড়াইতে লবণ, মরিচ, রসুন হালকা পোড়া করে নিন, চাইলে কাঁচাও ব্যবহার করতে পারেন। শিলপাটায় মরিচ, রসুন, লবণ একসাথে বেটে নিন। তারপর এতে পেঁয়াজ কুচি ও সরিষার তেল মিশিয়ে নিন। চাইলে একটু লেবুর রস বা টক আমের রস দিয়ে বাড়তি স্বাদ আনতে পারেন। পরিবেশন: গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন একদম দেশি স্বাদের ঝাল ঝাল ভর্তা। মসুর ভাতের পুষ্টিগুণ: মসুর ভাত হল চাল ও মসুরের ডালের সংমিশ্রণ, যা শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ খাবার। মসুর ডালে উচ্চ মাত্রার উদ্ভিজ্জ প্রোটিন থাকে, যা শরীরের পেশী গঠনে সাহায্য করে। ভাতে থাকা শর্করা শরীরে শক্তি যোগায়, রক্ত তৈরিতে ও রক্তশূন্যতা প্রতিরোধে সহায়তা করে, হজমে সাহায্য করে এবং কোষ্ঠ কাঠিন্য প্রতিরোধ করে। বি ভিটামিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও জিঙ্ক শরীরের নানা কার্যক্রমে উপকারী। মসুর ভাত চর্বি কম কিন্তু শক্তি বেশি দেয়, তাই এটি ডায়েট সচেতনদের জন্য ভালো খাবার। প্রিয় শ্রোতা, আজকে আপনাদের জন্য এই ছিল আমার রেসিপিগুলি। বাসায় অবশ্যই চেষ্টা করবেন তৈরি করার জন্যে। ভালো থাকবেন।

0: আমাদের শ্রোতা বন্ধুগণ যেমন অপেক্ষায় থাকেন তাদের চিঠি জবাবের জন্য, আমরাও কিন্তু অপেক্ষায় থাকি তাদের চিঠিগুলো কখন হাতে পাবো। আর সেজন্য কিন্তু আজকের অনুষ্ঠানের শুরু দিকে আমি বলছিলাম যে আমাদের পত্রালাপ পর্ব রয়েছে একটু পরেই।
1: হ্যাঁ,
0: তো এখন আমরা পত্রালাপ পর্বে চলে এসেছি। প্রথমে তোমার হাতে অনেকগুলো চিঠি দেখতে পাচ্ছি।
1: হ্যাঁ, একই লেখকের দুটো চিঠি আমি হাতে নিলাম। এটি লিখেছেন এস এম সাবেদ আলী। সাবেদ আলী ভাই, আপনি বেশ গ্যাপ দিয়ে লিখলেন, ব্যাপারটা কি? সভাপতি প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ, চাপড়াইল বাজার, কালীগঞ্জ। আচ্ছা, আপনি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, তারপরে লিখেছেন 6 এপ্রিলে অনুষ্ঠান আপনার খুব ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ। এরপরে একটা, হ্যাঁ, আপনিও অনেকদিন পরে, শিপন ভাই, ফয়সাল আহমেদ শিপন, সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদার, সুলতানশাহী, গোপালগঞ্জ। কি লিখেছেন দেখি, 24 এপ্রিলে অনুষ্ঠান আপনার ভালো লেগেছে। আবার শেষে লিখেছেন, প্রিয় মানুষ প্রিয়জন পর্বে অভিনেত্রী তাবাসসুম ছোঁয়ার সাক্ষাৎকার শুনতে চাই। কেন, ঘরের মানুষটির ছোঁয়া কি ভালো লাগছে না? আপনার গৃহিণীর আগামী চিঠির জবাবের জন্য আমি অপেক্ষা করছি।
0: এবার আমার হাতে চিঠি বেশ রঙিন করে লিখেছেন এবং হৃদয়ের ছবি এঁকে তার মধ্যে তিনি প্রশ্ন পাঠিয়েছেন আমাদের এই চমৎকার বন্ধু। এবং চিঠিটি শুরু করেছেন চমৎকার কথা দিয়ে যে, পত্রালাপে শ্রোতাদের হয় মূল্যায়ন, তাই তো আমি নিয়মিত শুনি দর্পণ। আর এই চিঠিটি পাঠিয়েছেন মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, ছড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে। লিখেছেন, হে প্রিয় সুহৃদগণ, লিপির শুরুতেই রইল গ্রীষ্মের সকালে 2 গ্লাস ডাবের পানি পানের শুভেচ্ছা।
1: গত মাস পর্যন্ত ডাব আমার জন্য চল ছিল, শাহিন খুব চমৎকার 2 গ্লাস ডাবের পানি আমায় খাইয়েছে। এ মাস থেকে একটা লিখবেন, কারণ এ মাস থেকে আমার ডাবের পানি খাওয়া বন্ধ, কাজে শাহিন খাবে শুধু।
0: না, আমরা সবাই মিলে খাবো, ডাবের পানি কিন্তু খুব উপকার আমাদের জন্য।
1: হ্যাঁ, তারপরে কিছু কিছু অসুখ বিসুখ থাকে না,
0: সেটি অবশ্য মেনে চলতে হয় ডাক্তারের পরামর্শে।
1: সেটাই
0: বন্ধু, রসনা সাতকাহন পর্বটি খুবই ভালো লাগছে লিখেছেন। অনুরোধে বলছি, এই চমৎকার পর্বটি যেন বন্ধ করা না হয়। না বন্ধু, কেন বন্ধ হবে,
1: আপাতত সে চিন্তা আমাদের নেই।
0: আর লিখেছেন, প্রযুক্তি নিয়ে পর্ব চালু করা হোক। আপনার এই প্রস্তাবের উত্তরে বলছি যে, বিজ্ঞান ও প্রযুক্তি নামে প্রতি শুক্রবার একটি পর্ব কিন্তু প্রচারিত হয়, আশা করি শুনে থাকবেন। আর লিখেছেন, আগামীতে রসনা সাতকাহন পর্বটিতে আরও তথ্যবহুল করতে সময় বৃদ্ধি প্রয়োজন, অর্থাৎ রসনা সাতকাহন পর্বটির সময় বৃদ্ধি করতে বলছেন। আপাতত সম্ভব নয়, কারণ আমাদের অন্যান্য পর্বগুলোও কিন্তু রয়েছে।
1: আচ্ছা, আমার হাতে তিনটে চিঠি লিখেছেন শিকদার ইসাক আলী। আমার কাছে ভালো লাগে, আপনি যখনই লেখেন তিনটে চারটে চিঠি একসাথে লেখেন। ঠিকানাটা বলি, সভাপতি প্রগতি বেতার শ্রোতার সংঘ, 250 দাসগঞ্জে। আপনি লিখেছেন 4 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 20 তারিখ অনুষ্ঠান আপনার ভীষণ ভালো লেগেছে। শেষে লিখেছেন, আমি গৃহদাহ ছবি পর্যালোচনা শুনতে চাই। একটু যে অপেক্ষা করতে হবে, একে একে তো বিভিন্ন ছবির আমরা পর্যালোচনা দিচ্ছি, নিশ্চয়ই এটা একদিন প্রচারিত হবে।
0: আমার হাতে চিঠি পাঠিয়েছেন ফুলমালা বেতার শ্রোতা সংঘ থেকে মোহাম্মদ আব্দুল কাদের ফকির, ময়মনসিংহ থেকে। এই বন্ধু তার চিঠিতে প্রথমেই লিখেছেন, বাল্য বিবাহ মুক্ত সুন্দর সমাজ চাই। আমরাও কিন্তু তাই চাই,
1: তাই না?
0: কোনো কারণেই আমরা বাল্য বিবাহ চাই না। আর লিখেছেন, রৌনক আপু ও শাহিন ভাইয়া, করল্লা ফুলের শুভেচ্ছা নেবেন। করল্লা ফুল একটু অন্যরকম ফুল, তাই না? দেখতে কিন্তু দারুণ, আমি দেখেছি। আর লিখেছেন, 6 এপ্রিল রূপালী সংস্কৃতি, জীবনের গল্প, সুর স্পন্দন এবং গোলাম মোস্তফার কণ্ঠে লালন গীতি দারুণ লেগেছে, ভালো লেগেছে। জীবনের গল্প পর্বে একজন রেডিও মেকারের সাক্ষাৎকার শুনতে চাই। 6 এপ্রিল প্রিয় দর্পণ শুনেছি সুবীর, ওনার স্থানীয় একটি নদীর পাড়ে বিশাল বড় বটগাছের শিকড়ে বসে।
1: উনি সবসময় তাই করেন, যে কোনো বড় গাছ পেলে তার নিচে বসে রেডিওটা নিয়ে শুনে থাকেন, চিরকালের অভ্যেস ওনার এটা।
0: আমার হাতে আরেকটি চিঠি, এটি পাঠিয়েছেন আব্দুল ওহাব প্রধান সম্রাট, কুকিবাজিত, বড়িয়াহাট, শিবগঞ্জ, বগুড়া থেকে। প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন আমাদের। আর লিখেছেন, পহেলা মে শুক্রবার প্রিয় দর্পণে যুগের সাজ যুগের পোশাক পরবে শাড়ি নিয়ে কিছু কথা ভালো লেগেছে। বিষয়টি বোধহয় পুনঃপ্রচার, অর্থাৎ পর্বটি পুনঃপ্রচার কিনা সেই বিষয়ে লিখেছেন। অনুষ্ঠানের শুরুতেই মহান মে দিবসের তাৎপর্য নিয়ে কথামালা সেদিনের আয়োজনকে দারুণ অলঙ্কৃত করেছে। ধন্যবাদ।
1: এবারে চিঠিটি লিখেছেন ওয়াসির রহমান মিন্টু, সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতাশ্রোতা সংঘ, গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ। আপনার চিঠিও খুব ভালো লাগে, কারণ আপনি নিয়মিতভাবে চিঠি লিখতে থাকেন আমাদের এবং প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বলেন, শোনেন, আমাদের কাছে এটা ভীষণ ভালো লাগে। যেমন লিখেছেন, 27 এপ্রিলের প্রচারিত দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানের সবগুলো পরিবেশনা আপনার ভীষণ ভালো লেগেছে। তারপরে লিখেছেন, জীবনের গল্প পর্বে অনেক নারী রাস্তায় চায়ের দোকান বা পিঠে বিক্রি করে, তাদের সাক্ষাৎকার প্রচার করবেন। খুব চমৎকার একটা পয়েন্ট আপনি ধরেছেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটি প্রচার করার।
0: তো এই ছিল আমাদের হাতে আজকের চিঠি, সবগুলো চিঠি কিন্তু আমরা পড়ে দিয়েছি যতগুলো চিঠি ছিল।
1: ঠিকানাটা বললে বোধহয় ভালো হয় না?
0: পত্রালাপ পর্ব শেষ করার আগে আমরা পত্রালাপের ঠিকানাটি জানাতে চাই। লিখুন এই ঠিকানায়, পত্রালাপ প্রযত্নে প্রযোজক দর্পণ বাংলাদেশ বেতার ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরবাংলা নগর, ঢাকা 1207।
1: আমি আর একবার একটু বলি, পত্রালাপ প্রযত্নে প্রযোজক দর্পণ বাংলাদেশ বেতার ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, ঢাকা 1207। এবারে আমাদের গান, আজ কি গান শোনাবে বা কোন ছাঁচুয়ে?
0: আজকে আমরা গান শোনাতে চাই রাজকুমার এই ছবি থেকে। তার আগে বলতে হয় যে পত্রালাপ কিন্তু আমরা আজকের মতো শেষ করে দিয়েছি, তাই না?
1: পত্রালাপ শেষ হয়ে গেছে।
0: তো বন্ধুরা, আসুন তাহলে রাজকুমার ছবির সেই রোমান্টিক গানটি আমরা শুনব, বালাম ও কোনালের কণ্ঠে। এই গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল আর সুর করেছেন আকাশ সেন। আসুন গান শুনতে শুনতে সময় কাটাই ভালোবাসার রাজকুমারের সাথে।

0: জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। হ্যাঁ, প্রিয়জনের ভালোবাসা, প্রিয়জনের প্রতি সবসময় অটুট থাকুক। প্রিয় শ্রোতা, শেষ করতে হবে আজকের দর্পণ, বিদায় নেব। বিদায়ের আগে জানিয়ে দিই, আজকের দর্পণ গ্রন্থনা ছিলেন নুসরাত হাবিব, প্রযোজনা সহযোগিতা মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন মাহবুবা ইয়াসমিন শেলি, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ সাইমুর রহমান। মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়া মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুই দেশ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে সংগঠিত মানবতা বিরোধী কোনো অপরাধকেই তামাদি হতে দেবে না। তিনি গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে স্মারক গ্রন্থ, শহীদনামার মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে 2013 সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সবগুলোই মানবতা বিরোধী অপরাধ। জহিরুদ্দিন স্বপন বলেন, এ সকল অন্যায় ও নৃশংসতার বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর। দেশজুড়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াশঙ্কর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, কথাশিল্পী, নাট্যকার, প্রাবন্ধিক, সুরস্রষ্টা, শিক্ষাচিন্তক, ভাষাবিদ, চিত্রশিল্পী, দার্শনিক ও মানবতাবাদী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর পতিসরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন। তিনি এমন এক সৃষ্টিশীল ব্যক্তিত্ব যাকে সারা জীবন অধ্যয়ন করেও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। তিনি শুধু কবিই নন, একজন দার্শনিকও ছিলেন। এদিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্য, গান বা শিল্পের সাধক ছিলেন না, বরং সমাজ, অর্থনীতি, বিজ্ঞান ও মহাবিশ্ব নিয়ে তার পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গভীর ও দূরদর্শী। তিনি বলেন, একজন সৃজনশীল মানুষের পক্ষে চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মধ্যেও একটা গভীর পর্যবেক্ষণ, জীবনবোধ ও সমাজ সচেতনতা রাখা সম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুর তার শ্রেষ্ঠ উদাহরণ। দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার স্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল কেন্দ্র গতকাল পুনরায় চালু হয়েছে। স্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 100,000 টন অপরিশোধিত তেলের চালান নিয়ে একটি জাহাজ দেশে আসার পর গতকাল সকালে তেল শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এর আগে ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত মাসের 12 তারিখ স্টার্ন রিফাইনারি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল ইসরায়েলের ব্যাপক হামলায় একজন উদ্ধারকর্মী সহ অন্তত 31 জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানায়, 2 মার্চ থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহদের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর গতকালই ছিল অন্যতম প্রাণঘাতী দিন। 17 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার সত্ত্বেও ইসরায়েলি বাহিনী লেবাননে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি 17 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। খেলার খবর, ক্রিকেট। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে গতকালের 4 উইকেটে 301 রান নিয়ে পাকিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে। সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষ আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিশেষ বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিতর্কের বিষয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহারই পারিবারিক বন্ধনকে শিথিল করছে। অংশগ্রহণে পক্ষ দল ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষ দল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। সঞ্চালনায় এ কে এম শোয়েব, উপস্থাপনায় এম আলমগীর।

0: বাংলাদেশ বেতারের এই আয়োজনটি একটি ঐতিহাসিক আয়োজন। এবারই প্রথমবারের মতো এত জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশ বেতার একেবারে তারুণ্যকে সাথে নিয়ে তারুণ্যের মেলা বসেছে যুক্তির আর মেধার আলোয়। এই কারণে বাংলাদেশ বেতারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুরু করছি বিতর্ক। বিতর্কের বিষয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যাধিক ব্যবহারই পারিবারিক বন্ধনকে শিথিল করছে। আমি পক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
1: আজ 5 বিলিয়ন মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের আলোয় যুক্ত, তবু হৃদয়ে তৈরি হচ্ছে অদৃশ্য দূরত্বের দেয়াল। সোশ্যাল কম্পারিজন থিওরি বলে এই ভার্চুয়াল জগতে হাসির আড়ালে লুকিয়ে থাকে নিঃসঙ্গতার জাল। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের নির্ধারিত বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহারই পারিবারিক বন্ধনকে শিথিল করছে। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়গুলো ব্যাখ্যা করতে গেলে যে শব্দগুলো সংগ্রামের দাবি রাখে তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম, অত্যধিক ব্যবহার পারিবারিক বন্ধন শিথিল করছে এবং ই প্রত্যয়। মাননীয় সভাপতি, সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা বোঝাচ্ছে এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে মানুষ পরস্পরের সাথে যোগাযোগ, তথ্য আদান প্রদান ও বিনিময় বিনোদন উপভোগ করতে পারে, যেমন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট সহ এই ধরনের সকল সামাজিক যোগাযোগ মাধ্যম। অত্যধিক ব্যবহার বলতে বোঝাচ্ছি স্বাভাবিকের চেয়ে বেশি ব্যবহার। পারিবারিক বন্ধন দ্বারা বোঝাচ্ছি পরিবার বর্গের মধ্যে আবেগপূর্ণ ও সামাজিক সম্পর্ক। শিথিল করছে দ্বারা সম্পর্কের অবনতি বোঝাচ্ছি, এবং এই প্রত্যয় দ্বারা পারিবারিক সম্পর্ক শিথিলের হওয়ার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমকে মুখ্য কারণ হিসেবে দায়ী করছি। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে সকল কারণে পারিবারিক সম্পর্ক শিথিল হচ্ছে তা হলো যোগাযোগের অভাব, শারীরিক উপস্থিতি কিন্তু মানসিক অনুপস্থিতি, পারস্পরিক সামঞ্জস্যতার অভাব, যৌথ পরিবার ভেঙে একক পরিবার, ভালোবাসা ও স্নেহ কমে যাওয়া, ভুল বোঝাবুঝি ও সন্দেহ, শিশু ও কিশোরদের পারিবারিক মূল্যবোধ হ্রাস এবং অর্থনৈতিক চাপ। মাননীয় সভাপতি, আজকে এই বিতর্কের মঞ্চে পর্যায়ক্রমে আমিও আমার দলের দ্বিতীয় ও তৃতীয় বক্তা উপযুক্ত দৃঢ় যুক্তি, বাস্তব উদাহরণ দিয়ে প্রমাণ করে যাব যে এই ব্যক্ত করা এই কারণের পেছনে দায়ী হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যধিক ব্যবহার। মাননীয় সভাপতি, এই কারণগুলোর পেছনে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী তা দেখে যাচ্ছি তিনটি ক্ষেত্রের মাধ্যমে। ক্ষেত্রগুলি হলো কাছাকাছি কিন্তু বিচ্ছিন্ন, আবেগীয় প্রাধান্যের পরিবর্তন, দ্বন্দ্ব অবিশ্বাসের ফলশ্রুতিতে পারিবারিক ভাঙন। চলে যাচ্ছে প্রথম ক্ষেত্রের ব্যাখ্যায়। মাননীয় সভাপতি, বাবা মার সাথে যখন বসে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি, পাশ থেকে বেজে ওঠা মোবাইলের নোটিফিকেশন টিং আওয়াজটি যেন সবচেয়ে প্রয়োজনীয় কথাটিকে অপ্রয়োজনীয় করে দেয়। মনের ভেতর যেন এক অজানা অস্থিরতা শুরু হয় যে কখন যাব আর নোটিফিকেশনটা চেক করব। অর্থাৎ মাননীয় সভাপতি, সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহারের ফলে আমাদের মনোযোগ বাস্তব জগৎ থেকে সরে ভার্চুয়াল ওয়ার্ল্ডে গিয়ে আটকে পড়েছে, এবং এর ফলেই মুখোমুখি যোগাযোগের ঘাটতি সৃষ্টি হয়ে পারিবারিক বন্ধন ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, বর্তমান সমাজে দেখা যায় একই স্থানে একসাথে থাকছে ঠিকই মানুষ, কিন্তু তৈরি করছে প্রেজেন্স উইদাউট কানেকশন, অর্থাৎ শরীর থাকে পাশে কিন্তু মন যেন হারিয়ে যায় অন্য জগতে। একই ঘরে থেকেও কথা কমে যায়, নীরবতায় যেন সবচেয়ে বেশি কথা বলে। কিন্তু এমন কেন হচ্ছে? কারণ মাননীয় সভাপতি, সামাজিক যোগাযোগ মাধ্যমের নোটিফিকেশন, কন্টেন্ট এবং অশেষ স্ক্রোলিং অভ্যাস মানুষের মনোযোগকে বাস্তব জীবন থেকে টেনে নিয়ে যাচ্ছে, ফলে তারা সামনাসামনি যোগাযোগকে গুরুত্ব দিতে পারছে না। এরই ফলশ্রুতিতে পরিবারে দেখা থাকলেও সংযোগ নেই, আছে শুধু নীরব উপস্থিতি। কেননা মাননীয় সভাপতি, পরিবারের জন্য যে মানসম্মত সময়টি ছিল তা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিত্তিতে অত্যধিক ব্যবহারের কারণে বিলীনের পথে। মাননীয় সভাপতি, MIT সমাজবিজ্ঞানী শেরি টার্কেল তার গবেষণায় বলেছেন, মানুষ এখন অ্যালোন টুগেদার অবস্থায় আছে, অর্থাৎ একসাথে থাকলেও প্রযুক্তির কারণে তারা আবেগিকভাবে একে অপরের থেকে দূরে থাকে। সুতরাং মাননীয় সভাপতি, এই অ্যালোন টুগেদার বাস্তবতার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহার মানুষের মধ্যে নীরব দূরত্ব সৃষ্টি করছে, যা প্রথমে মুখোমুখি যোগাযোগের ধারাবাহিকতা ভেঙে দেয়, কথোপকথন কমে আসে, মনোযোগ বিচ্ছিন্ন হয় এবং একসময় পারিবারিক আলোচনা ও অনুভূতি বিনিময়ের পরিবেশ হারিয়ে যেতে থাকে। মাননীয় সভাপতি, তুলনায় সত্যকে সবচেয়ে স্পষ্ট করে দেয়, সুস্বাদু খাবার সময়সীমা ছাড়া দিয়েও তৃপ্তি নয়, কষ্ট দেয়। তেমনি সোশ্যাল মিডিয়ার অত্যধিক ব্যবহার সম্পর্কের আলো নয় নিঃশব্দ অন্ধকার ডেকে আনছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ জান্নাতুল মাওয়া বিনতে রহমান, সময়ের কথাগুলো বলল একেবারে আমাদের পাশের, আমাদের ঘরের মধ্যের যে সম্পর্কগুলো কিভাবে আমাদের পারিবারিক বন্ধনকে কিভাবে দুর্বল করে দিচ্ছে একটি মুঠোফোন, এবং এই মুঠোফোনের ছায়াতে কিভাবে গড়ে উঠছে, বেড়ে উঠছে আমাদের সভ্যতা এবং ভব্যতা, এবং তার সাথে আমরা কিভাবে হারিয়ে ফেলছি আমাদের গুরুত্বপূর্ণ সময়। আমরা চলে যাব বিপক্ষ দলের প্রথম বক্তার কাছে। বিপক্ষ দলের প্রথম বক্তা
2: মোহাম্মদ জাফির হাসান, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
3: মাননীয় সভাপতি, আমরা আজ এমন এক সমাজে বাস করছি যেখানে নেশার টাকা জোগাড় করতে মা বাবাকে হত্যা করছে ছেলে, যৌতুকের টাকা দাবি করে স্ত্রীকে মারছে স্বামী, দিন দিন বেড়ে চলছে কিশোরদের মাদক সেবন। এমন এক প্রেক্ষাপটে আমাদের প্রতিপক্ষ দল বলছে পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহারের কারণে। আজকের বিতর্কের যে এই বিষয়, সেটি গভীরভাবে দেখলে আমরা বুঝতে পারব যে পারিবারিক বন্ধন শিথিল হওয়ার যে মূল কারণটি রয়েছে, সেটি হচ্ছে আর্থ সামাজিক প্রেক্ষাপট। মাননীয় সভাপতি, ধন্যবাদ আমাকে আজ এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের বিতর্কের আজ যে নির্ধারিত বিষয়টি রয়েছে, সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহারই পারিবারিক বন্ধনকে শিথিল করছে। প্রথমেই আমি এর সঠিক সংজ্ঞানটি করে যাব। প্রথমত, সামাজিক যোগাযোগ মাধ্যম কি? অন্তর্জালের মাধ্যমে পরিচালিত সেই সকল ডিজিটাল মাধ্যম যা কিনা ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষ মানুষের তথ্য বিনিময় এবং যান্ত্রিক সংযোগ তৈরি করে। মাননীয় সভাপতি, আজকে অত্যধিক ব্যবহারের সংজ্ঞা দিতে গিয়ে পক্ষদল বিতর্কটিকে নিজেদের দিকে টেনে নেওয়ার একটি বৃথা চেষ্টা করেছিলেন। আজকের বিতর্কে অত্যধিক শব্দটি কেবল সময়ের অপচয় নয়, বরং জীবিকার তাগিদে দীর্ঘক্ষণ ধরে ব্যবহারকেও বুঝিয়েছে। তৃতীয়ত, পারিবারিক বন্ধন হচ্ছে পরিবারের মানুষের মধ্যকার যে আত্মিক সম্পর্কটি, সেটি এবং শিথিল করছে বলতে বোঝানো হয়েছে মানুষের মনের দূরত্ব বাড়ছে ও সম্পর্কের গভীরতা হ্রাস পাচ্ছে। মাননীয় সভাপতি, আজকে যদি আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল এই বিতর্কটিকে জিততে চায়, তাহলে তাদের ই প্রত্যয় দ্বারা প্রমাণ করে যেতে হবে যে পারিবারিক বন্ধনকে শিথিল করার মধ্যে মূল যেই কারণ এবং একমাত্র কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহার, এবং এর পেছনে আর কোনো কারণ নেই। আর আমরা যে কারণগুলো আজকে দেখিয়ে যাব, সেগুলো আদতে কোনো কারণই না। মাননীয় সভাপতি, আমি বিজ্ঞ প্রতিপক্ষ দলের

0: প্রেক্ষাপট। মাননীয় সভাপতি, আজকে আমরা বলে যাব কেন এই আর্থসামাজিক প্রেক্ষাপট পারিবারিক বন্ধনকে শিথিল করছে, কেন মানুষের মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, কেন যৌথ পরিবার থেকে একক পরিবার গড়ার প্রবণতা বাড়ছে। প্রথমে আমি তাদের একটি যুক্তি খণ্ডন করে দিতে চাচ্ছি। তারা বলেছে যে আজ পরিবারের সদস্য একে অপরের সাথে দূরত্ব তৈরি হচ্ছে। কেন হচ্ছে? কারণ মানুষের মানবিক মূল্যবোধের অভাব তৈরি হচ্ছে। আবার সেটা কেন হচ্ছে? কারণ বাবা মা মানবিক মূল্যবোধের বা নৈতিক শিক্ষাটি তাদেরকে দিতে পারছেন না। এবং কেন দিতে পারছেন না? কারণ বাবা মা দুজনকেই সংসার চালাতে চাকরি করতে হচ্ছে। এবং কেন দুজনকেই চাকরি করতে হচ্ছে? কারণ আমাদের আজকের বিদ্যমান যে আর্থ সামাজিক প্রেক্ষাপট সেটি। মাননীয় সভাপতি, আপনারা যদি আজকের গ্রামীণ ও শহরের আর্থসামাজিক প্রেক্ষাপটটি দেখেন তাহলে দেখতে পারবেন আমাদের অর্থনীতির পরিবর্তন হচ্ছে আর সব কিছুরই এখন মূল্যবৃদ্ধি হচ্ছে। তাই শহুরে পরিবারগুলো এখন আর একজনের আয় দিয়ে চলতে পারছে না, আর গ্রামীণ বেশিরভাগ পরিবারই সকল পুরুষ সদস্যকে জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে। এমন গ্রামীণ পরিবারও রয়েছে যেখানে সংসার সামলাতে বাবা মা দুজনকেই কাজ করতে হচ্ছে। এই আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে সময়ের অভাব দেখা দিচ্ছে আর সন্তানেরা বাবা মার থেকে নৈতিক শিক্ষাটা পাচ্ছে না। এমন কি যৌথ পরিবার না হয় আত্মীয় স্বজন থেকেও শিক্ষাগুলো তারা পাচ্ছে না। এর কারণে তাদের মানবিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে এবং সেটি তাদের পরিবারের বন্ধন থেকে দূরত্ব সৃষ্টি করছে। আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলকে একটি প্রশ্ন করে যেতে চাই, যে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না তখন কি প্রতিটা পরিবারের বন্ধন দৃঢ় ছিল? আশা করি তারা তাদের বক্তব্যের মধ্যে এর উত্তরটি দিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।
1: ধন্যবাদ বিপক্ষ দলের সম্মানিত প্রথম বক্তাকে। চলছে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026, বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যাধিক ব্যবহারই পারিবারিক বন্ধনকে শিথিল করছে। এই শ্বাসরুদ্ধকর বিতর্কে অংশগ্রহণ করছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমি এবারে চলে যাব পক্ষ দলের দ্বিতীয় বক্তা তাসফিয়া তামান্নার কাছে।
2: হাতে মোবাইল, চোখে ঘোর, সোশ্যাল মিডিয়ায় মন, পাশে বসে থাকা আপন মানুষটিও যেন আজ ভীষণ অকারণ। মা কাঁদছেন, বাচ্চা কই? প্রতিবেশী এলো দাঁড়ে, অথচ বাচ্চাটি লেপটেছিল মায়ের কোলটি জুড়ে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, এই ঘটনার রূঢ় বাস্তবতাই প্রমাণ করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহারই পারিবারিক বন্ধনের উষ্ণতাকে শুষে নিচ্ছে। আজ আমরা একই ছাদের নিচে থেকেও এক একটি আলাদা ডিজিটাল দ্বীপে বসবাস করছি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেলেন অত্যধিক ব্যবহার বলতে বোঝায় জীবিকার তাগিদে অতিরিক্ত সময় ব্যয় করা। কিন্তু মাননীয় সভাপতি, আমার দলের বক্তা বলে গিয়েছিলেন অত্যধিক ব্যবহার বলতে প্রয়োজনের চেয়ে কোনো কিছু বেশি ব্যবহার করা। কিন্তু মাননীয় সভাপতি, তারা আজকে দেখিয়ে গেলেন আর্থসামাজিক যোগাযোগকে পারিবারিক বন্ধন শিথিল হওয়ার মূল কারণ হিসেবে। মাননীয় সভাপতি, আর্থসামাজিক সমস্যা আমাদের আগেও ছিল এবং সেটি এখনও আছে, কিন্তু মাননীয় সভাপতি, তখন কিন্তু আমাদের এই পারিবারিক বন্ধন শিথিল ছিল না। মাননীয় সভাপতি, চলে যাচ্ছি মূল বক্তব্যে। তারা হয়তো বলবেন ভিডিও কলে আবেগ বিনিময় হয়, কিন্তু মাননীয় সভাপতি, পিক্সেল বন্দি হাসিতে কি গায়ের ঘাম আর মমতার সেই চিরচেনা ঘ্রাণ পাওয়া যায়? ডিনার টেবিলের নিরাপত্তা আজ শান্তির প্রতীক নয়, বরং স্ক্রিনের প্রতিচ্ছবি। তারা টেকনোলজিকে আশীর্বাদ বলছেন, কিন্তু অতিরিক্ত ব্যবহার ফলে এটি যে আসক্তিতে রূপ নিয়েছে সেই সত্যটি তারা সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। মাননীয় সভাপতি, কিছু সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে আমি আমার দাবির যৌক্তিকতা প্রমাণ করছি। পারিবারিক কাঠামোর পরিবর্তন সম্পর্কে দ্য ডেইলি স্টারের একটি সমীক্ষা বলছে প্রায় 60% পরিবারে এখন সরাসরি আলোচনার চেয়ে ভার্চুয়াল যোগাযোগ বেশি ব্যবহৃত হচ্ছে। সময়ের অপচয় সম্পর্কে স্ট্যাটিস্টিকার তথ্য মতে একজন মানুষ প্রতিদিন গড়ে 3-6 ঘন্টার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করছে। এই সময়টি আগে মানুষ ব্যয় করত পরিবারের সাথে গল্পগুজবে এবং শিশুদের সাথে খেলাধুলায়। মানসিক অবস্থার অবনতি সম্পর্কে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স সতর্ক করে বলেছে যে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত করছে এবং বাবা মায়ের অবহেলার কারণে শিশুরা একাকিত্বে ভুগছে। মাননীয় সভাপতি, আমরা লাইক কমেন্টের ডোপামিন আসক্তি এমন হয়েছে যে বাস্তব স্পর্শ আমাদের কাছে গৌণ হয়ে দাঁড়িয়েছে। বিখ্যাত সমাজবিজ্ঞানী শেইটারকুল যথার্থই বলেছেন, উই আর কানেক্টেড বাট অ্যালোন। আমরা অনলাইনে হাজারো বন্ধুর সাথে যুক্ত, কিন্তু নিজের ঘরের মানুষটির চোখের ভাষা পড়ার সময় আমাদের কাছে নেই। বাবা মা যখন সন্তানের পাশে বসে ফোনে স্ক্রলিং করেন, তখন সেই শিশুটি শেখে মানুষের চেয়ে যন্ত্রের গুরুত্ব বেশি। আবার বৃদ্ধ মা

0: বা যখন সন্তানের একটু সময়ের অপেক্ষায় থাকেন তখন সন্তান ব্যস্ত থাকেন শর্টস বা ভিডিওর মায়া জালে। এটা কি পারিবারিক বিচ্ছেদ নয়? বিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। মাননীয় সভাপতি, কথায় আছে বাড়াবাড়ি যত সর্বনাশ তত। আমরা প্রযুক্তির বিরোধী নই, আমরা এর অত্যধিক ব্যবহারের বিরোধী। পরিবারের প্রাপ্য সময় যখন ভার্চুয়াল জগৎ কেড়ে নেয় তখন সম্পর্কের সুতো আলগা হয়ে আসাটাই কি স্বাভাবিক নয়? প্রশ্ন রয়ে গেল আমার বিপক্ষ দলের কাছে। প্রতিপক্ষ যুক্তিকে এড়িয়ে নয় বরং বাস্তবতাকে সামনে রেখে স্বীকার করুন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারই পারিবারিক বন্ধনকে শিথিল করছে। তাই আজ বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আমি দৃঢ়ভাবে বলতে চাই, প্রযুক্তির দাস হয়ে নয় বরং রক্ত মাংসের মানুষের সাথে আত্মিক বন্ধন অটুট রাখাই হোক আমাদের অঙ্গীকার। নতুবা একদিন আমাদের সবার হাতে দামি স্মার্টফোন থাকবে কিন্তু বিপদে আপদে এগিয়ে আসার মতো সময় থাকবে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ মাননীয় বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। আজকে বাংলাদেশ বেতারের এই অডিটোরিয়ামে যে যুক্তি এবং প্রতিযুক্তির খেলা চলছে এবং যে কন্টেন্ট, যে কথাগুলো তারা বলছে তরুণ প্রজন্ম, খুবই ভয়ঙ্কর এবং খুবই হতাশাজনক। আশাব্যঞ্জক এটি যে তারা এটি বলতে পারছে এবং বলার জন্য একটি প্ল্যাটফর্ম পাচ্ছে, সেটির জন্য বাংলাদেশ বেতারকে ধন্যবাদ দিতেই হয়। তারুণ্যকে কাছে টানা, কাছে রাখার যে কমিটমেন্ট সেই জায়গাটির জন্য। দ্বিতীয় বক্তা তার বক্তব্যতে এসে বাড়াবাড়ি যত সর্বনাশ তত এরকম একটি বাক্যের ব্যবহার করেছে। এই বাক্যটি খুবই শক্তিশালী একটি বাক্য এবং আমরা আমাদের সমস্ত ক্ষেত্রেই বাড়াবাড়ির করার যে প্রবণতা, সেই প্রবণতাকে আমরা এই সমাজে লক্ষ্য করছি। লক্ষ্য করছি এমন সময়ে যখন আমার হাতের মুঠোয় যে ফোনটি আমি ব্যবহার করছি, আমার পাশের মানুষটি আমার পাশে আছে কি না সেটি আমি জানি না। বিশ্ব যখন হাতের মুঠোয় চলে আসছে জ্ঞানের সমস্ত আধার, ঠিক তখন আমরা যোজন যোজন মাইল দূরে চলে যাচ্ছি আমাদের পারিবারিক বন্ধুত্ব এবং বন্ধন থেকে। এটিও চরম সত্য। এই কথাগুলো নিয়েই বিতর্ক জমে উঠেছে, জমছে এবং শক্তিশালী প্রতিপক্ষ এবং আমি বলবো এক কথায় দুর্ধর্ষ আর এক প্রতিপক্ষ, দুজনের যুক্তিতর্কে বিতর্ক জমে উঠেছে। আমরা চলে যাব সরাসরি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দ্বিতীয় বক্তার কাছে।
2: পহেলা মে 2026 কেরানীগঞ্জে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলের হাতে নিহত হন 70 বছরের বৃদ্ধ শাহী ইসলাম। তথ্যসূত্র আজকের পত্রিকা। আরও জানাচ্ছি 9 অক্টোবর 2025 যেখানে ময়মনসিংহে জুয়া খেলার টাকা না পেয়ে রাজু নামে এক ছেলে প্রথমে গলা টিপে হত্যা করে তার মাকে এবং পরবর্তীতে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে তার বাবাকে। তথ্যসূত্র সময় নিউজ। মাননীয় সভাপতি, আজ পারিবারিক বন্ধনের কতটা অবক্ষয় ঘটলে মানুষ এ ধরনের নৃশংস কাজে নিজেকে জড়িয়ে ফেলে? মাননীয় সভাপতি, অর্থাৎ এ ধরনের কুৎসিত কাজ করার প্রত্যাশা কিংবা অযাচিত ইচ্ছা আজকে কেন মানুষের মনে আসছে? আমরা প্রশ্ন করছি, আজকে এ ধরনের প্রত্যেকটি কর্মকাণ্ডে কি কোনোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম জড়িত ছিল? একদমই না মাননীয় সভাপতি। অর্থাৎ আমরা বিশ্বাস করি পৃথিবীতে যখন এই সকল শিষ্টাচার এবং মূল্যবোধের পারিবারিক যে শিক্ষাগুলোর অভাব দেখা দেয় তখনই শীতল হয়ে যায় আমার পারিবারিক বন্ধনগুলো। মাননীয় সভাপতি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আজ যখন প্রতিপক্ষ এসে এই ধরনের পারিবারিক বন্ধনগুলো শিথিল হয়ে যাওয়ার পিছনে একমাত্র কারণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলে, আমরা মনে করি তারা বসবাস করছে একটি অবাস্তব জগতে। কেননা তারা আজ বাস্তবতাকে স্বীকার করছে না, তারা আজ ভেবে দেখছে না আর্থসামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের কথা, তারা আজ ভেবে দেখছে না পারিবারিক পরিবর্তন এবং পারিবারিক মূল্যবোধের অভাবের কথা। মাননীয় সভাপতি, বিতর্কে কিছু যুক্তিখণ্ডন তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে প্রথমেই প্রতিপক্ষের প্রথম বক্তা এসে আমাদেরকে বলে যান যে একত্রিত হয়ে একই ঘরে বসে মা বাবা কিংবা পরিবারের প্রত্যেকটি সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। আমরা মনে করি তারা যখন এই ধরনের কথা বলেন তারা একটি সরল বিশ্বে বসবাস করছে। কেননা আজকের প্রেক্ষাপটটা অনেক ভিন্ন হতে পারত। প্রেক্ষাপটটা হতে পারতো এমন একজনের যে হয়তো বা কুয়েতে বসবাস করে, মা বসবাস করে বাংলাদেশে। অর্থাৎ আজকে যখন প্রবাসে সে সারাদিন খেটে আসছে, কষ্ট করে আসছে, মার কণ্ঠস্বর যখন শুনতে তার ইচ্ছা করে সে ঠিকই মেসেঞ্জারে ভিডিও কল দেয় মাকে। অর্থাৎ মাননীয় সভাপতি, আজ যে রেমিটেন্স আছে, আজ যে মানুষগুলো এই যে বিশ্বের যে কোনো প্রান্তে পরিবারের প্রত্যেকটি সদস্য অবস্থান করলেও একটি হোয়াটসঅ্যাপের ফ্যামিলি গ্রুপ একত্রিত হতে পারছে, তারা এই ধরনের কথাগুলো আজকে বিতর্কে একদমই এড়িয়ে যায়। অর্থাৎ দ্বিতীয় যুক্তিখণ্ডনে চলে যাচ্ছি। আজকে আমাদেরকে প্রতিপক্ষ বলার চেষ্টা করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ প্রচুর পরিমাণে আসক্ত হয়ে যাচ্ছে, যার ফলে তারা বাস্তবতা থেকে দূরে সরে আসছে। মাননীয় সভাপতি, আসল তথ্য কিন্তু আমাদেরকে তা বলে না। প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যায় যে বাংলাদেশে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে 30-31% জনসংখ্যা। অর্থাৎ যে 70% মানুষ আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে না, তারা কি কোনোভাবে পারিবারিক বন্ধনকে শিথিল করছে না? তাদের কি পারিবারিক সমস্যা আজকে নেই, অবশ্যই আছে। তার মানে আমার 90 দশকে যখন এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছিল না, তখন আপনার পারিবারিক সমস্যা বিদ্যমান ছিল। কেন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা একমাত্র কারণ হিসেবে ধরে নিচ্ছি? মাননীয় সভাপতি, ইতিমধ্যে আমার প্রথম বক্তা এসে আজকে বিতর্কে আর্থসামাজিক প্রেক্ষাপট কীভাবে কাজ করছে বুঝিয়ে দিয়ে যায়। এখন আমাদের বুঝতে হবে আর্থসামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনটা কেন বা কীভাবে আমার এই পারিবারিক বন্ধনকে শিথিল করার পিছনে প্রভাব রাখছে। প্রথমে বুঝতে হবে এক নম্বর, যা হচ্ছে আমাদের যৌথ পরিবারগুলো ভেঙে আজ একক পরিবার গঠন করছে। প্রথম আলো আমাদেরকে বলে যে 94.2% পরিবার বর্তমানে যৌথ পরিবার থেকে ভেঙে একক পরিবারে আসছে 2022 সালের পর। অর্থাৎ আমরা ছোটবেলায় হয়তো আমাদের বাবা চাচার কাছে শুনেছি কিভাবে দাদা দাদিদের শিক্ষা দিয়েছিল সালাম দেওয়ার কিংবা বড়দের সম্মান করার, তবে আজ যখন যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমার পাশে নেই দাদা দাদি, এবং ঠিক সেই মুহূর্তে আজ কর্মব্যস্ত জীবনে আর্থসামাজিক প্রেক্ষাপটে ভূমিকা রাখছে আমার বাবা মা, অর্থাৎ সময় দিতে পারছে না আমাকে পরিবারের কেউ, যার ফলে আমার মধ্যে এই মূল্যবোধের শিক্ষাগুলো আসছে না, সামাজিক যোগাযোগ মাধ্যম দূরে থাকুক। দ্বিতীয়ত, আজ মূল্যবোধের অবক্ষয় হচ্ছে এবং মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। কি বুঝাতে চাচ্ছি? যখন বাবা মা দেখতে পারছে না তার শিশু কখন বাসা থেকে বের হচ্ছে কিংবা কোন দলের সাথে মিশছে, ঠিক সেই সময় একজন শিশু কিংবা একজন কিশোর বাইরে যাচ্ছে, সে বিভিন্ন সন্ত্রাসবাদ দলের সাথে মিশে যাচ্ছে। একটি বাস্তব উদাহরণ হচ্ছে কিশোর গ্যাং, তারা বিভিন্ন ধরনের আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, নিজেকে সঠিক ভাবা শুরু করছে, এবং এই প্রেক্ষাপটে যে তারা মাদকাসক্তির মতো বিভিন্ন ধরনের খারাপ সঙ্গে মিশে যাচ্ছে। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা বিশ্বাস করি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও আপনার সমাজে অনেক ধরনের ক্ষতিকর দিক রয়েছে, আমার সমাজে মূল্যবোধের অবক্ষয় রয়েছে, যার ফলে আমরা মনে করি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমই নয় বরং অন্যান্য কারণ বিদ্যমান। এখানে বক্তব্য শেষ করব, ধন্যবাদ।
1: ধন্যবাদ। বিপক্ষ দল দ্বিতীয় বক্তা, দ্বিতীয় বক্তারা সবসময় খুব আগ্রাসী হয় সেটা আমরা দেখলাম, তার চমৎকার যুক্তি এবং প্রতিযুক্তির যে খেলা সে দেখালো, এবং কিভাবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম নয় অর্থনৈতিক দৈন্যতা আমাদেরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাবা মাকে কিভাবে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন, ছোটদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, এবং যার ফলাফলে পারিবারিক বন্ধনকে শিথিল করছে। এই যে জায়গাটিতে সে স্পর্শ করেছে, সেখানে আরেকটি সোশ্যাল মিডিয়াতে 30% মানুষ ইনভলভ, সেখানে 70% মানুষ, তবে তো তাদের ভালো হওয়ার কথা ছিল, কিন্তু তারাও তো বিভিন্নভাবে বিপর্যস্ত হচ্ছে, এই বিষয়গুলোও নিয়ে এসেছে। আমাদের মাঝে আমাদের পর্যবেক্ষক প্যানেল, জাজ প্যানেলে রয়েছেন বাংলাদেশের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন, আন্তঃমেডিকেল কলেজ বিতর্কের চ্যাম্পিয়ন বিতর্কিকরা টিএম মাজহারুল ইসলাম, নীলুফার ইয়াসমিন এবং ডাক্তার সামিউল আল স্বাক্ষর। আমরা একটা ভালো টিম পেয়েছি, যে টিম তোমাদের স্পেশালি পক্ষ দল এবং বিপক্ষ দলকে অবশ্যই একটি ভালো জাজমেন্ট করবে। এবং এই বিতর্ক এখানেই শেষ না, এই বিতর্ক চলতে থাকবে অনবরত, এবং এই বিতর্কের প্রাথমিক পর্যায়ে এরপরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল হবে সারা বাংলাদেশে। বাংলাদেশ বেতার এই বিতর্ক, এই যুক্তির আলো ছড়িয়ে দিতে চাই, তোমাদের দিয়ে শুরু হচ্ছে সেই আয়োজন, তোমরাও অনেক বেশি ভাগ্যবান। আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দলনেতা, অর্থাৎ পক্ষ দলের দলনেতা নুবাইরা নাওয়ারের কাছে। নুবাইরা নাওয়ার,
0: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত পঙ্ক্তি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এর এই উচ্চারণ আমাদের মনে করিয়ে দেয় মানুষের অস্তিত্বের মূল শক্তি হলো তার পারস্পরিক বিশ্বাস। অথচ আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে মানুষ পাশে থেকেও দূরে, একই ঘরে থেকেও বিচ্ছিন্ন। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আজকের এই বিতর্কের মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদানের জন্য। সরাসরি চলে যাচ্ছি প্রতিপক্ষের যুক্তি খণ্ডনে। মাননীয় সভাপতি, আজ আমার বিপক্ষ দলের প্রথম বক্তা শুরুতেই বলে গেছেন পারিবারিক বন্ধন শিথিল হওয়ার পেছনে তারা মূল কারণ যেটাকে ধরছেন তা হলো আর্থসামাজিক প্রেক্ষাপট, ঠিক? মাননীয় সভাপতি, আসুন দেখি বাস্তবতা কী বলে। বাংলাদেশে দ্য ডেইলি স্টারের তথ্যসূত্র অনুযায়ী বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে 85% পরিবারে আর্থিক সংকট বা আর্থিক চাপ রয়েছে, কিন্তু লক্ষ্য করুন মাননীয় সভাপতি, সেই 85% পরিবারের মধ্যে 78% পরিবারে পারিবারিক বন্ধনগুলো শিথিল হয়ে গেছে। একটু ভেবে দেখলে বুঝবেন 7% পরিবারের পারিবারিক বন্ধন কিন্তু এখনও ঠিক রয়েছে। প্রশ্ন আসে, কেন সেই 78% পরিবারের পারিবারিক বন্ধন ভঙ্গ হলো এবং 7% পরিবারের পারিবারিক বন্ধনটা ঠিক থাকলো? প্রশ্নটির উত্তরটি ঠিক এই জায়গায় মাননীয় সভাপতি, যে যখন পারিবারিক বন্ধন আমরা ঠিক রাখতে চাই তখন সমস্যাটা আর্থসামাজিক প্রেক্ষাপটে নয় এবং যৌথ পরিবার থেকে একক পরিবারে ভেঙে যাচ্ছে সেটাতেও নয়, বরং একটা পরিবার যদি দুইজনকে নিয়েও হয় এবং আমাদের দুইজনের পরিবারের মধ্যে যদি আর্থিক মিল বন্ধন এবং যোগাযোগের কোনো অভাব না থাকে তাহলে পারিবারিক বন্ধনটি কখনো শিথিল হবে না। অর্থাৎ মাননীয় সভাপতি, তার আজকে মূল কারণ ধরে যেটা কি বললেন আর্থসামাজিক প্রেক্ষাপট, সেটা পুরোপুরি ভেঙে দিয়ে গেলাম। মাননীয় সভাপতি আরো লক্ষ্য করুন, তারা বলে গেলেন আজকের বিতর্কে যদি আমরা জয়ী হতে চাই তাহলে আমাদের দেখাতে হবে একমাত্র পারিবারিক বন্ধন শিথিল করার একমাত্র কারণ নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহার। লক্ষ্য করুন, ভাত রান্না করতে আপনার চাল লাগে, পাতিল লাগে, আগুন লাগে, আরো কত কিছুই লাগে, কিন্তু চাল ছাড়া কি আপনি ভাত রান্না করতে পারবেন? কখনোই না। সেই চালের সাথে আজকে আমরা তুলনা করছি কিসে? সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহারকে। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন আমরা নাকি বলেছি একমাত্র কারণ, আমরা একবারও উচ্চারণ করিনি যে একমাত্র কারণটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহার। মাননীয় সভাপতি, সরাসরি চলে যাচ্ছি আমার মূল বক্তব্যে। আমার পূর্ববর্তী বক্তারা ইতিমধ্যেই প্রমাণ করে গেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহার কিভাবে শারীরিক উপস্থিতিকে নিষ্প্রভ করে এবং আবেগিক অগ্রাধিকার পরিবর্তন করে। মাননীয় সভাপতি, আজ আমি তৃতীয় বক্তা ও দলনেতা হিসেবে দলের তৃতীয় যুক্তিটি উপস্থাপন করছি, যা ছিল দ্বন্দ্ব ও অবিশ্বাসের ফলশ্রুতিতে পারিবারিক ভাঙন। মাননীয় সভাপতি, পরিবারের কথা উঠলে সর্বপ্রথম বলতে হয় বিশ্বাসের কথা, কেননা পারিবারিক বন্ধনের ভিত্তি হলো বিশ্বাস। কিন্তু একজন সদস্য মাননীয় সভাপতি যখন তার দিনের অধিকাংশ সময় ভার্চুয়াল জগতের অচেনা বা স্বল্প চেনা মানুষটির সাথে অতিবাহিত করে, ঠিক তখনই যেন পরিবারের বন্ধনটি আস্তে আস্তে শিথিল হতে থাকে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের একটি কিউরেটেড রিয়েলিটি থাকে, যেখানে তারা সবসময় নিজেদের জীবনে ভালো কী কী ঘটছে বা ইতিবাচক দিকগুলোকে মানুষের সামনে উপস্থাপন করতে পছন্দ করে। এর ফলে কী হয় মাননীয় সভাপতি, পরিবারের অন্যান্য সদস্যরা অপরের একে অপরের বাস্তব জীবনে হীনমন্যতার শিকার হন, এবং ঠিক এখান থেকেই মাননীয় সভাপতি জন্ম নেয় মানসিক দূরত্ব, অসন্তোষ এবং দ্বন্দ্ব, যার ফলশ্রুতিতে অধিকাংশ সময় দৃঢ় পারিবারিক বন্ধনগুলো কালের প্রবর্তনে শিথিল হতে থাকে। সুতরাং মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের মঞ্চে আমি ও আমার দল যথাযথ তথ্য ও তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করে গেছি যে কেন ও কিভাবে আমার প্রথম বক্তার ব্যক্ত করে যাওয়া পারিবারিক বন্ধনের জন্য যে কারণগুলো ছিল তার মূলে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহারের ক্রমবর্ধমান আগ্রাসী ভাব। মাননীয় সভাপতি, পরিশেষে আমি আপনাদের সকলকে একটু সুস্পষ্ট করে বলে দিতে চাই, আমরা কিন্তু আজকের বিতর্ক মঞ্চে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপক্ষে মোটেই নই, বরং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহারের বিপক্ষে। তাই মাননীয় সভাপতি, আমি আমার বিপক্ষ দলকে বলবো তর্কের খাতিরে তর্ক না করে বাস্তবতায় ফিরে আসুন, আমাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় ও মজবুত করতে, বৈবাহিক জীবনকে শান্তিপূর্ণ করতে এবং পারিবারিক সম্পর্কের ভিত্তি আবারও ফিরিয়ে আনতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহার অবশ্যই এবং অবশ্যই রোধ করতে হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ, ধন্যবাদ। নুবাইরা নাওয়ার, আমি নির্ঘাত, যারা বিতর্ক করছে তারা বাংলাদেশে কোনো এক সময় বাংলাদেশকে লিড দেবে। বিতর্কের সবচেয়ে বড় বিউটিটা হলো এটা হলো ডিবেট ইজ এ লজিক অ্যান্ড লজিক ইজ এ বিউটি। সো পরমত সহিষ্ণুতা এখানে সবচেয়ে বেশি প্রয়োজন, এবং আমি দেখছি দুটো দলের ভিতরে একটা দারুণ কম্বিনেশন রয়েছে, দুটি দলই খুব কুল কাম কোয়াইটলি আক্রমণ করছে একজন আরেকজনকে, সেটা যুক্তি দিয়ে। এখানেই বিতর্কের জয়, যুক্তি যদি না থাকতো তবে কুযুক্তিতে রূপান্তরিত হতো, যেটাকে আমরা ঝগড়া বলি। আমরা ঝগড়া করছি না, আমরা বিতর্ক করছি, এবং বিতর্কে অবতীর্ণ হয়েছে দুটি শক্তিশালী দল, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমি সর্বশেষ বক্তা, প্রথম রাউন্ডের সর্বশেষ বক্তা, দলনেতা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ঐন্দ্রিলাল দাসকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
3: আয়না যখন সামনে ধরো, নিজের চেহারা যায়ছে দেখা, চেহারা যদি কুৎসিত হয় আয়না কি তাই দায়গো রাখা। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আয়না ভাঙলে যেমন চেহারা পরিবর্তন হয় না, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে একমাত্র দোষারোপ করলে যে পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে তা বলা সম্ভব নয়। মনে রাখবেন, এক হাতে কখনো তালি বাজে না। আমরা আজকে এইখানেই বলতে চাচ্ছি যে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থা নয়, মূলত আমাদের বাংলাদেশের যে অর্থব্যবস্থা বা আর্থসামাজিক ব্যবস্থা, এটাই হলো পারিবারিক শিথিল হওয়ার মূল কারণ। আমরা স্বীকার করছি বর্তমান একবিংশ শতাব্দীতে পরিবার শিথিল হচ্ছে, পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে, একজন আরেকজন থেকে দূরে চলে যাচ্ছে, কিন্তু তার যে একমাত্র কারণ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে তুলে আনছেন, এটা একমাত্র কারণ হতে পারেন না। আপনার দলের তৃতীয় বক্তা এটি বলে গিয়েছেন যে বর্তমানে 85% চাপ রয়েছে আমাদের অর্থব্যবস্থায়। আপনি একটু খেয়াল করে দেখবেন, আমার দলের দ্বিতীয় বক্তা যখন বলে গেলেন যে প্রথম আলোর প্রতিবেদন মতে যে আমাদের 94.2% পরিবার এখন একক পরিবার হওয়ার চিন্তা করছে, কেন করছে, এটার উত্তর হয়তো আপনাদের কাছে নেই, যেটা উত্তর আছে আমাদের কাছে। বর্তমানে একক পরিবারে দেখা যাচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বলতে আমরা বুঝি যেখানে আমাদের অর্থনৈতিক বিভিন্ন প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির কারণে বর্তমানে দেখা যাচ্ছে গ্রামে নারীর অবদান অর্থনীতিতে 53% এবং পুরুষের অবদান 47%, অন্যদিকে শহরে পুরুষের অবদান হলো 80% এবং নারীর অবদান 20%। তাহলে আপনি এটি বলুন, যখন একটি নারী ও পুরুষ উভয়ই অর্থনীতির সাথে তালমাটাল অবস্থায় নিজের পরিবারকে অর্থ যোগান দেওয়ার জন্য বিভিন্ন কাজে যুক্ত থাকে, তখন কি তাদের মধ্যে সেই প্রতিযোগিতা থেকে বাইরে গিয়ে তাদের কাছে সেই উপায়টা আছে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যাধিক ব্যবহার করা? আপনি বিতর্কের মাঝে স্বীকার করেছেন যে আমরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমকে এটার একমাত্র কারণ হিসেবে স্বীকার করছি না। তাহলে হয়তো আপনি এখানে বসে আছেন কিন্তু আপনার মনটি আজকে রয়েছে বিতর্কের বাইরে, হয়তো আপনি বিতর্কের বিষয়টিকে ভালো মতো খুঁটে দেখেননি। আপনারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যাধিক ব্যবহারই পারিবারিক বন্ধনকে শিথিল করছে। আপনারা এই দুইটা বিষয়ের মধ্যে আপনারা স্বীকার করেছেন যে আমাদের কাছে আরও অনেক বন্ধন রয়েছে। এখন আপনারা যেহেতু বললেন যে আমাদের 85% প্রায় আমাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে, আপনাদের একটি কথা বলুন, যৌতুক প্রথা যেটা আগে ছিল বর্তমানে রয়েছে, আইন ও সালিস কেন্দ্রে জরিপে উঠে এসেছে বর্তমানে গ্রামগঞ্জে প্রায় 25-30% সম্পর্ক ভাঙন হয় এই যৌতুক প্রথার জন্য, এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে কাজ করছে? আর সবচেয়ে দুঃখের বিষয় হলো আরটিভির একটি সংবাদ প্রতিবেদন 18 এপ্রিল 2025 উঠে এসেছে, মাত্র 45,000 টাকার বিনিময়ে নিজের 4 মাসের সন্তানকে বিক্রি করে দিল নিজের মা। এখানে কি সামাজিক যোগাযোগ মাধ্যম কোনোভাবে কাজ করছে? এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে আপনি দেখাবেন? মা কথাটাই ছোট্ট হতে কিন্তু জানো ভাই ইহার চেয়ে নামচে মধু ত্রিভুবনে নাই, যেটি শুনে আমরা বড় হয়েছি। সেই মাই যখন একমাত্র অর্থের জন্য নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে পারে, সেখানে আপনারা কিভাবে বলবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে একমাত্র কারণ? বর্তমানে যেহেতু পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে, তাহলে বর্তমানে আমরা বলে গিয়েছি মাদকাসক্ত হচ্ছে, কেন হচ্ছে? আমরা স্বীকার আসলেই করছি যে শিথিল হচ্ছে, কিন্তু সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের নয়। বর্তমানে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে অসহায় হয়ে পড়ে বিভিন্ন তরুণ মাদকের আশ্রয় গ্রহণ করছে, বিভিন্ন তরুণ অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য নিজের পুঁজি খরচ করে জুয়া খেলার মতো নৃশংস কাজে যুক্ত হচ্ছে। বর্তমানে ডেইলি সানে 24 জুন 2024 উঠে এসেছে বর্তমানে প্রায় 50 লক্ষ যুবক এই জুয়া খেলার সঙ্গে যুক্ত। এবং আপনি যখন অর্থনৈতিক ব্যবস্থার দিকে খেয়াল করবেন, তখন আপনার বিভিন্ন মাঠ, বিভিন্ন পুকুর, বিভিন্ন জলাশয় বন্ধ করে সেখানে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলছেন, সেখানে বিভিন্ন কোম্পানির মতো বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলছেন। সেখানে কি একটা শিশু নিজের বন্ধুর সঙ্গে খেলতে যাওয়ার সুযোগ পাচ্ছে? তার তো সুযোগে প্রথমেই ব্যাহত হয়ে যাচ্ছে। যেখানে আমরা যৌথ পরিবার থেকে একক পরিবারে রূপান্তর হয়ে যাচ্ছি, সেখানে তার মা বাবা দাদা দাদির সঙ্গে কথা বলার সেই সুযোগটিও পাচ্ছে না। আমি এই বলে আজকে বক্তব্য শেষ করতে চাই যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম একমাত্র কারণ নয়, মূলত বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার এই অস্থিতিশীল কারণই হলো আমাদের অর্থনীতির একমাত্র কারণ।
1: অর্থনৈতিক ব্যবস্থার অস্থিতিশীলতার কারণই হলো আজকের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যাধিক ব্যবহার নয়, পারিবারিক বন্ধনকে শিথিল করছে। দলনেতার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের গঠনমূলক পর্বের বিতর্ক শেষ হলো। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দলনেতা বক্তব্য রাখলো। আমরা এবারে রিবার্টাল পর্বে চলে যাচ্ছি সরাসরি। রিবার্টাল পর্বে পক্ষ দলের ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দলনেতাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
4: ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই বিতর্কের মঞ্চে পুনরায় ফ্লোর প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আমি বুঝতে পারছি না, আমি তো বাংলায় কথা বলছি, আমি তো বাংলায় বলে গেলাম যে ই প্রত্যয়ের সংজ্ঞায়ন, অর্থাৎ আমার প্রথম বক্তা তো ই প্রত্যয়ের সংজ্ঞাটা এভাবেই করলো যে আজকের এই বিতর্কের মঞ্চে ই প্রত্যয় দ্বারা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহারটাকে প্রধান কারণ হিসেবে ধরছি। তাহলে আপনারা দয়া করে আমাকে বলে যাবেন যে আপনারা কেন বারবার একমাত্র কারণ, একমাত্র কারণ, একমাত্র কারণ এটাই বলে যাচ্ছেন। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, তারা আজকে পারিবারিক বন্ধন শিথিল হওয়ার পেছনে মূল কারণ হিসেবে ধরেছিলেন দুটি, তা হলো আর্থিক সামাজিক প্রেক্ষাপট এবং যৌথ পরিবার ভেঙে যে একক পরিবার হয়ে যাচ্ছে সেই প্রেক্ষাপটটি। এবং এর দুটি চুক্তির দুটি ভাঙনই আমি কিন্তু আমার গঠনমূলক পর্বের বক্তব্যে করে দিয়েছি সুস্পষ্টভাবে। মাননীয় সভাপতি, আবারও লক্ষ্য করুন, তারা বলে গিয়েছেন যে তারা একটা উদাহরণ দিয়েছিলেন, কুয়েতে থাকা মানুষ তার মার সাথে ভিডিও কলে কথা বলতে পারে। অবশ্যই বলতে পারে, কেন বলতে পারবে না? বিজ্ঞ বিচারক মণ্ডলী, মাননীয় সভাপতি, সবাই শুনুন, আমি কিন্তু আবারও বলে যাচ্ছি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপক্ষে নই। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক আশীর্বাদ রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া আমরা চলতে পারবো না, কিন্তু বিষয়টা হচ্ছে অত্যধিক ব্যবহারে। অত্যধিক ব্যবহার যখন হয়ে যায় তখন কোনো কিছু ভালো না, বেশি ভালো যেমন ভালো না, তেমন অত্যধিক ব্যবহার হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমটা একেবারে ভালো না হয়ে থাকে। মাননীয় সভাপতি, আমরা আমাদের বক্তব্যে তাদেরকে তিনটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, যে প্রশ্নগুলোর উত্তর আমি আশা করেছিলাম তাদের দলনেতা এসে আমাদের দিয়ে যাবেন। তবে অতি আশায় আমরা হতাশ হয়েছি যে আমরা তিনটি প্রশ্নের একটির উত্তরও আপনাদের কারো বক্তব্যে, 12 মিনিটের বক্তব্যে আমি কিন্তু খুঁজে পাইনি। পক্ষান্তরে মাননীয় সভাপতি, তারা বলে গেছেন যে আমরা আজকের বিতর্কে জয়ী হতে পারবো যদি আমরা বলতে পারি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহারে পারিবারিক বন্ধন শিথিল করার একমাত্র কারণ। আবার সেই একমাত্র কারণে চলে গেলেন। আমরা তো বললাম যে প্রধান কারণ, আমরা তো একমাত্র কারণ উচ্চারণ করিনি মুখ দিয়ে। অর্থাৎ মাননীয় সভাপতি আরো তারা বলতে পারতেন যে অর্থনৈতিক চাপ, মানসিকতা, প্রজন্মগত ব্যবধান, কিন্তু লক্ষ্য করুন এর একটিও প্রধান কারণ হিসেবে স্বীকৃত নয়। তাই মাননীয় সভাপতি আমি এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ রিপার্টাল পর্বের পক্ষ দলের দলনেতাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। চলছে দুর্দান্ত শ্বাসরুদ্ধকর বিতর্ক, বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 আন্তঃস্কুল বেতার বিতর্ক প্রতিযোগিতার প্রথম দিনের প্রথম রাউন্ডে অবতীর্ণ হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আর বিপক্ষে অবস্থান করছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। বিষয়টি অত্যন্ত সময় উপযোগী, প্রয়োজনীয় এবং আলোচনার দাবি রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যাধিক ব্যবহারই পারিবারিক বন্ধনকে শিথিল করছে। সরাসরি দলনেতার বক্তব্য শুনব রিবার্টাল পর্বে। বিপক্ষ দলের দলনেতা, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
3: ধন্যবাদ মাননীয় সভাপতি। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। আমার প্রতিপক্ষ দল সর্বদা সময় একটি কথাই বলে গিয়েছেন যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে একমাত্র দায়ী করছেন, আবার একটু পরপর তারা বলছেন যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, তারা হয়তো অন্য কিছুকে দায়ী করছেন। তারা একটি দুইটির মধ্যে একটি আবছা আবছা ই করছে, তারা মূলত নিজের ছায়ার সঙ্গে নিজেই যুদ্ধ করে আমাদের পক্ষ নেওয়ার চেষ্টা করছে মাননীয় সভাপতি। তাদের দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না তখন নাকি প্রতিটা পরিবারে বন্ধন দৃঢ় ছিল। কিন্তু যৌতুক প্রথা কি বর্তমান সামাজিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে কোনোভাবে যুক্ত? যৌতুক প্রথা কত বছর আগে থেকে বাংলার সঙ্গে যুক্ত, এটি হলো আমার প্রশ্ন। যৌতুক প্রথা কি এখন যুক্ত হয়েছে? আপনি বলতে পারবেন যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, এখন থেকে যদি আমরা 90 দশকের দিকে চলে যাই, তাহলে তখন কি সন্ত্রাসবাদ ছিল না? তখন কি একটি নারী যখন বাসা থেকে বাইরে বের হবে তখন কি সে ইপটিজিং বা বিভিন্ন ছেলেদের দ্বারা আক্রমণ হওয়ার আশায় সে ভয় থাকতো না? সেটি কি সন্ত্রাসবাদ আপনি বলবেন না? তার মাধ্যমে যখন একটি পরিবার থেকে যখন একটি সন্তান নিহত হচ্ছে তখন কি সেটা সামাজিক মাধ্যম বা সামাজিক মাধ্যমের দায়ী? তখন তো সেখানে দেখা যাচ্ছে যে সে বিভিন্ন অপরাধ বোধের কারণে তার মধ্যে এই সমস্যা সঞ্চার হয়েছে। এবং আপনারা একটি কথা তুলেছেন যে যৌথ পরিবার এবং আর্থসামাজিকের মধ্যে নাকি কোনো সম্পর্ক নেই, তাহলে একটি কথা বলুন যে আমরা যে গ্রামগঞ্জের যে প্রেক্ষাপটে আমরা চিন্তা করছি সেখানে কতটা সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সাহায্য করবে যে আমরা একটি সম্পর্ক ভাঙনের মাধ্যমে সাহায্য করবে? সেখানে তো সামাজিক যোগাযোগ মাধ্যম নেই। আমরা বারবারই বলেছি বাংলাদেশের মাত্র 30-31% লোকই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে এবং তার মধ্যে প্রায় 25% লোকই হলো শহরে বসবাস করছে, তথ্য সূত্র প্রথম আলো। তাহলে যে 5% সমগ্র বাংলাদেশে বসবাস করছে তাদের মধ্যে কি যৌতুক প্রথায় যে 35-40% এত শতাংশের আপনি বিয়োগফলকে কি আপনি মনে করবেন যে এই সমগ্র যৌতুক প্রথা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে চলছে? পরিশেষে একটা কথা বলতে চাই, এক হাতে কখনো তালি বাজে না। আপনারা যেহেতু স্বীকার করে নিয়েছেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম একমাত্র দায়ী করতে চান না, আমরা বলবো আসুন আপনারা হাত মিলান, আমরা একসঙ্গে প্রমাণ করি যে সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, মূলত আমাদের অর্থনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ।
1: ধন্যবাদ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দলনেতাকে তার চমৎকার রিবার্টাল পর্বে সরাসরি অংশগ্রহণ করার জন্য। উনি একটি কথা বলেছে যে ছায়ার সাথে যুদ্ধযুদ্ধ খেলা, এই ছায়ার সাথে যুদ্ধযুদ্ধ খেলা যুক্তির খেলা, চিন্তার খেলা, আদর্শের খেলা, চেতনার খেলা, শব্দের খেলা এবং তত্ত্ব তথ্যের খেলা, এই যে এতগুলা খেলা, এই খেলা সবাই খেলতে পারে না। তারাই খেলতে পারে যারা সেই খেলার ভিতরে গভীরভাবে মনোনিবেশ করে, অর্থাৎ তারা যারা পড়াশোনা করে, যারা বিশ্লেষণ করে, যারা নিজেকে বুঝে অন্যকে বোঝার চেষ্টা করে এবং তারা প্রতিনিয়ত প্রতিদিন নিজেকে আপডেট করে, প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে সাধারণ জ্ঞান থেকে শুরু করে নিজের পড়াশোনার বাইরের পৃথিবীটাকে আলোকিত করে। বাংলাদেশ বেতার কিন্তু সেই আলোকিত করার জন্যই, সেই অনুপ্রাণিত করার জন্যই কিন্তু এই আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে, যেটি তোমরা সহ অসংখ্য স্কুল এখানে আসবে, তারা তাদের যুক্তির খেলায় অবতীর্ণ হবে। নিয়ম অনুসারে বিতর্কটি শেষ হলো, বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এর প্রথম রাউন্ডের প্রথম বিতর্কটি শেষ হলো আনুষ্ঠানিকভাবে। আমরা সরাসরি চলে যাচ্ছি ফলাফল ঘোষণায়। দুটি দলই অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং আমি একটি কথাই বলতে চাই যে বিতর্কটি অসাধারণ বিতর্ক হয়েছে, দুটি দলই চমৎকার বলেছে। এরকম হতে পারে যে নম্বরের ভিত্তিতে পরবর্তীতে যে কোয়ার্টার ফাইনাল যারা যাবে, নম্বরের ভিত্তিতে হয়তো বা দুটি দলই যে চলে যেতে পারে, আবার একটি দল নাও যেতে পারে, কিন্তু সবার শেষে বিতর্কের জয় হচ্ছে। বাংলাদেশ বেতারের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার এই আয়োজনের ইচ্ছাটার জয় হয়েছে। তাই সবাইয়ের প্রতি জোরে একটি হাততালি। বাংলাদেশ বেতারের সবাইকে ধন্যবাদ, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ একই সাথে কাজ করার জন্য। আমরা একটা দারুণ প্ল্যাটফর্ম পেয়েছি। ফলাফল বিষয় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যাধিক ব্যবহারই পারিবারিক বন্ধনকে শিথিল করেছে। শ্রেষ্ঠ বক্তা হয়েছে পক্ষ দলের দলনেতা এবং বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা, যৌথভাবে শ্রেষ্ঠ বক্তা হয়েছে। এটা অনেক টাফ জব, এটা খুব কম হয় বিতর্কে। যখন যুদ্ধটা হয় সমানে সমান, তখন দুটি দলেরই দুজন শ্রেষ্ঠ বক্তা হতে পারে, বা একটি দল থেকেই দুজন শ্রেষ্ঠ বক্তা হয়ে যেতে পারে নাম্বারের ভিত্তিতে। তো আমরা দেখলাম যে ব্যালান্সড দুটি দলে দলনেতা এবং সেকেন্ড বক্তা শ্রেষ্ঠ বক্তা হয়েছে। বিজয় দল সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যাধিক ব্যবহারই পারিবারিক বন্ধনকে শিথিল করছে, বিপক্ষ দল। আমাদের বন্ধন যেন নষ্ট না হয় রেজাল্টে, সেই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। নাম্বারের ব্যবধান, বিজয় দল পেয়েছে 428 আর বিজিত দল পেয়েছে 418, শুধু 10 নম্বরের ব্যবধানে এই দুটি দলের জয় এবং বিজয় হয়েছে। আমরা মনে করি বিতর্কে জয় হয়েছে, দুটি দলই জিতেছে, বাংলাদেশ বেতার জিতেছে এবং তরুণ প্রজন্ম জিতেছে। সবাইকে শুভাশীষ।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিশেষ বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন এ কে এম শোয়েব, অনুষ্ঠান নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মাহবুবা ইয়াসমিন শেলি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন নজরুল সঙ্গীত শুনবেন। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল প্রথম গান, আর গানটি শুনবেন অভিজিৎ সাহার কণ্ঠে।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অভিজিৎ সাহা, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

0: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
0: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না। এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
4: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 10টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি গাউসুল আজম। মাদকদ্রব্য তৈরি ও মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়া মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুই দেশ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে সংঘটিত মানবতা বিরোধী কোন অপরাধকেই তামাদি হতে দেবে না। তিনি গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে স্মারক গ্রন্থ শহীদনামার মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে 2013 সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সবগুলোই মানবতা বিরোধী অপরাধ। জহিরুদ্দিন স্বপন বলেন, এ সকল অন্যায় ও নৃশংসতার বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর। দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, কথাশিল্পী, নাট্যকার, প্রাবন্ধিক, সুরস্রষ্টা, শিক্ষাচিন্তক, ভাষাবিদ, চিত্রশিল্পী, দার্শনিক ও মানবতাবাদী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর পতিসরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন। তিনি এমন এক সৃষ্টিশীল ব্যক্তিত্ব যাকে সারা জীবন অধ্যয়ন করেও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। তিনি শুধু কবিই নন, একজন দার্শনিকও ছিলেন। এদিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্য, গান বা শিল্পের সাধক ছিলেন না, বরং সমাজ, অর্থনীতি, বিজ্ঞান ও মহাবিশ্ব নিয়ে তার পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গভীর ও দূরদর্শী। তিনি বলেন, একজন সৃজনশীল মানুষের পক্ষে চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মধ্যে একটা গভীর পর্যবেক্ষণ, জীবনবোধ ও সমাজ সচেতনতা রাখা সম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুর তার শ্রেষ্ঠ উদাহরণ। দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল কেন্দ্র গতকাল পুনরায় চালু হয়েছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ আসনাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 1,00,000 টন অপরিশোধিত তেলের চালান নিয়ে একটি জাহাজ দেশে আসার পর গতকাল সকালে তেল শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এর আগে ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত মাসের 12 তারিখ ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ সকালে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে গত বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল ইসরায়েলের ব্যাপক হামলায় একজন উদ্ধারকর্মী সহ অন্তত 31 জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানায়, 2 মার্চ থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর গতকালই ছিল অন্যতম প্রাণঘাতী দিন। 17 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী লেবাননে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি 17 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ আসে যুক্তরাষ্ট্র তখন একটি বেপরোয়া সামরিক অভিযান বেছে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে আরাকচি বলেন, ইরানিরা কখনো চাপের কাছে মাথা নত করবে না। হরমুজ প্রণালীতে উভয় পক্ষ একে অপরকে হামলা চালানোর জন্য অভিযুক্ত করার একদিন পর তিনি একথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন তেহরানের কাছ থেকে তাদের সর্বশেষ শান্তি প্রস্তাবের কিছু বিষয়ে একটি জবাব আশা করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী লিলি ইসলাম।

অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এবারে দেশের গান শুনবেন সুবীর নন্দীর কণ্ঠে। গীতিকার জসিম রায়হান, সুর করেছেন অজিত রায়।

0: এতক্ষণ দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন সুবীর নন্দী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের আয়োজনে। প্রথম গানটির শিল্পী শরীফা আক্তার রুবি, গানের কথা লিখে সুর করেছেন মিল্টন খন্দকার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব, গানের কথা লিখেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারে গানটির শিল্পী রুকসানা আহমেদ রুকসি, গানের কথা সাজিয়েছেন কামরুজ্জামান কাজল, সুর করেছেন মান্নান মোহাম্মদ।

0: শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনলেন আধুনিক গান
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় বন্ধুরা, এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এবং FM 102 ও FM 106 মেগাহার্টজে। যারা শুনছেন এই মুহূর্তে, আমাদের সবার জন্য রইল একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। বন্ধুরা, আপনাদের সঙ্গী হলাম এ মুহূর্তে আমরা কজনা, নুরাইন তাহমিনা কেয়া, হাসান ইউসুফ খান ও আমি চমচমি দেওয়ান। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, তাওহিদা আফরোজ, নাসরিনা আক্তার ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা।

0: রচনা ও প্রযোজনা মোহাম্মদ জোবাইদুল ইসলাম, নাট্যানুষ্ঠান দিগন্তে সূর্য হাসে। আজ শুনবেন নাটকের দ্বিতীয় পর্ব।
1: আচ্ছা, তোমরা ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, তোমরা আমার বাসাতেই থাকবে। বর্ষার নদী, তোমরা ভিতরের ঘরে যাও, আর তোমরা দুজন এই বাইরের ঘরটাই থাকবে। অসুবিধা হবে জানি, কিন্তু এর চেয়ে বেটার থাকার জায়গা আমি করতে পারিনি। আমি আমার মিসেস দুজনেই এই বাড়িতে দুজনের বন্ধু হিসেবে প্রায় 20 বছর ধরে আছি। ও স্কুলে পড়ায় আর আমি একটা কলেজে আছি। ও ভিতরে আছে, যাও।
2: জি স্যার, পল্লব স্যার আপনার সম্পর্কে আমাদেরকে সবকিছুই বলেছেন।
1: তোমরা ফ্রেশ হয়ে নাও, পরে বসে গল্প করবো।
3: আপা, একদিন ওই আমার বাড়ি বেড়বার আইসো, ভালো লাগবে। তিস্তা নদীর পারত আমার গরিবের বাড়ি। আমরা মুখ্যসূক্ষ্ম মানুষ, খাতির যত্ন তেমন করিবার পাবার নই, তবু আইসেন। মোর বউ তোমার অনেক গল্প শুনছে, দেখবার জন্যে এই ছটপটাইতেছে। যদি না যান ওর মাথা খায়া ফেলাইবে, মোর পেস্টিস ডাউন হয়ে যাইবে। গরিব দেখি অবজ্ঞা না করে না পা।
2: আরে এগুলো কি বলেন সাইফুল ভাই, গরিব বড় লোকের প্রশ্ন কেন? আপনি অনেক ভালো মানুষ, বেশ হেল্পফুলও। কিরে বর্ষা, ঠিক না?
4: একদম।
2: আপনাকে তো আমরা আমাদের বন্ধু ভাবি, আপনার মধ্যে একটা সরলতা আছে। আপনার বাসায় আপনি না বললেও আমরা যেতাম, ভাবির সাথে দেখা করে আসতাম।
3: আপা, এই ভাবি শুধু নয়, মোর একটা বেটি আছে, তার নাম হলো বন্যা।
2: বাহ,
3: ওই বন্যার সময় হয়েছে তো, সেই জন্যে ওর নাম মুই থুইছু বন্যা।
4: আচ্ছা, বন্যা এখানে খুব হয় তাই না?
3: কোন কি আপা, এই প্রতিবার বন্যা শোক ভাসে নিয়ে যায়, আমার দুর্গতি শেষ নাই। এটাকার মানুষ খুব করি বাপা, কিন্তু আমরা নিজে করি মনে করি না। আনন্দ হাসি খুশি নিয়ে মিলিমিশি সবাই একসাথে থাকি, একতা হয়া এই বন্যার বিরুদ্ধে আমরা ফাইটিং করি। ইনশাল্লাহ একদিন দেখবেন এই বন্যাক পরাজিত করিয়া আমরা সমস্ত দুঃখ মুছি ফেলে এটি আমরা মাথা তুলি খাড়া হমো।
2: সাইফুল ভাই, আপনি কতদূর লেখাপড়া করেছেন?
3: লেখাপড়া ওই তো টিপস হই, নিজের চেষ্টায় এই মোল্লা স্যারের কাছে মোর নামটা লেখা শিখছ। এই এখানে পড়বার পাও, সবাই কয় বাংলা স্যার নাকি মুই ইংরেজিটা একটু বেশি জানি।
4: গুড, ভেরি গুড। আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগছে, তবে ল্যাঙ্গুয়েজটা বুঝতে একটু ঝামেলাই হচ্ছে। আঞ্চলিক ভাষা তো, কয়েকদিনে বুঝে যাবো ইনশাল্লাহ। আর আপনি তো আছেনই সাইফুল ভাই, না বুঝলে বুঝিয়ে দেবেন।
3: ওকে ওকে, অল কারেক্টারিজম একদম, কোনো ব্যসুবিধা হবার নয়। আপা, মোর যে বউ আছে না, তার কিন্তু খুব পড়ার শখ, ওই আদর্শলিপি বই কিনে দিস। এই অল্প সময় পাইলে এই বই পড়ার চেষ্টা করে, আর নাম লেখাটা ওটা মুই শিখে দিস। মোর তো দৌড় অল্প, মুই যেখানে জানো তাকে সেখানে শেখাও আর কি। মূর্খের মহা বিপদ আপা, মহা বিপদ। এই লেখাপড়া না জানার জন্যে মোর একটা জমি ভেজাল হয়ে গেছে, এই ফ্লোট হয়ে গেছে আর কি। এই বেটা 420 করিয়া মোর জমিটা ভেজাল করছে, তার জন্যে কিন্তু মুই এই কোর্টে কেস করছ। মুই এই ঠকিয়া মুই একটা শপথ নিছ আপা, মোর বেটি এই যে বন্যা আছে না, হক মুই এই ওকালতি পড়াইনি। পড়ালেখা ছাড়া কোনো উপায় নাই আপা। আচ্ছা আপা, এই অনেকক্ষণ তো আমি গল্প করছ, এই আজকে তোমার প্রোগ্রামটা কি?
2: আজ আমরা গ্রামটা ঘুরে দেখব। আচ্ছা, আপনি আমাদেরকে একটা ভ্যান জোগাড় করে দেন না?
3: ভ্যান? ভ্যান তো মোর আছে, মই নিয়ে যাই। আপা, গ্রামত কি দেখলেন? গ্রামত দেখার কিছু নাই। এই তোমার শহরত যত ফ্যাসিলিটি আছে, এটা তেমন কোনো ফ্যাসিলিটি নাই।
4: চমৎকার এই মৌভাষা গ্রাম, তিস্তা নদীর পাড়ে সুন্দর সবুজ, ছায়া নিবিড় এই গ্রাম দেখে আমি মুগ্ধ।
3: তাহলে তাহলে মুইজা মুইজা এই ভ্যানটা যাই আর ধরে আসি।
4: কত সহজ সরল এই গ্রামের মানুষগুলো, কত আন্তরিক। অথচ আমরা কেউ গ্রামে আসতে চাই না, থাকতেও চাই না, বলতে গেলে আন্ডারস্টিমেট করি। কি চমৎকার মানুষ সাইফুল ভাই, শেখার আগ্রহ দেখে আমি ভীষণ ইমপ্রেসড।
5: আসলে গ্রামে না এলে দেশটাকে বোঝা যায় না, আর বোঝাও যাবে না। আমাদের প্রত্যেকের অরিজিন কিন্তু এই গ্রাম, কিন্তু শহরের যান্ত্রিকতায় আন্তরিকতার এই গ্রামকেই আমরা অবজ্ঞা করি।
3: আপা এই যে ভ্যান ধরে আসছো, ওঠো ওঠো ওঠো ওঠো, এটা এই পাদ দিয়ে ওঠো, এই পাদ দিয়ে এই ওঠো, পড়ার ভয় নাই পড়ার ভয় নাই, আরে পড়বেন ওঠো কেন, ওঠো ওঠো, মুই বসছো তোমরা কোনোদিন ভ্যানত ওঠেন নাই, হ্যাঁ ওঠো, মুই খুব ভালো করে তোমাকে এখন ডাইভ করে ধরে চলে যাই মেলা, কোনো জায়গাত মনে করেন অ্যাক্সিডেন্ট দুসিডেন্ট কোনটাই হবার নাই ইনশাআল্লাহ, চলো চলো চলো।
4: ওয়াও ফ্যান্টাস্টিক, হলুদ আর হলুদ, অপূর্ব নদী। সাইফুল ভাই, সাইফুল ভাই একটু থামান না প্লিজ, আমরা ছবি তুলব।
3: এই শস্যের বাড়ি তোমরা পিসকার তুলবেন? আচ্ছা তোলো তোলো। এই শোনো, তোমরা দুজন খারাপ হন, মুই পিসকার তুলি দাও। আরে মুই তুলবার বারো তো, এই যে মুই এই মনে করেন এই মোল্লা স্যার, তারপরে ভাবি তোমারও পিসকার কত তুলে দিছো মুই, অসুবিধা নেই। দুজনে ধরো তো খুব সুন্দর উঠছে, সুন্দর উঠছে কিন্তু, খুব সুন্দর উঠছে।
5: হ্যাঁ হ্যাঁ, এবার আমরা তিনজন একটা ছবি তুলবো।
3: হ্যাঁ তিনজনে, ও ওই যে সেলফি সেলফি না কি ওটা, ওইটা তুলবেন? হ্যাঁ মুই বুঝবার পারছ, তোমার পাশত ছবি তুললে সেই ছবিটা কিন্তু ভালো হবার নাই, মোর চেহারা ফেস কাটিং তেমন স্ট্যান্ডার্ড নয়।
5: ধুর কি যে বলেন না, আপনি অনেক কিউট আছেন সাইফুল ভাই।
3: শরম না দেন তো, এই চলো তোমাকে নদীর পার নিয়ে যাও।

0: তিস্তা নদীর নাম অনেক শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। আজ দেখব।
1: এলার কি তিস্তা নদী দেখবেন, তিস্তা তো মরি শেষ। আমরা তিস্তার জন্য আন্দোলন করতেছি, এই তিস্তা এক বাস পাত্তা নেই, তিস্তে আন্দোলন। সরকার এবার আমার ডাকো ছাড়া দিছে, আমরা এবার আশায় বুক বাঁধছি যে তিস্তা বাঁচাম। এই তিস্তা বাঁচাও আন্দোলন সাকসেস হইলে আমার কিন্তু অনেক দুঃখ ঘুচে যাইবে, আমরা সুখের মুখ দেখবো ইনশাল্লাহ।
0: ইনশাল্লাহ এবার হয়তোবা আপনাদের আশা পূরণ হবে। যে তিস্তা আপনাদের দুঃখের কারণ হয়েছিল, সেই তিস্তা আপনাদের আশীর্বাদ হয়ে যাবে দেখবেন।
1: এই আটে না, এই তিস্তা বাঁচা আন্দোলনের যে একটা বিরাট বড় মিটিং হয়েছিল, এই আটে একটা এই মঞ্চ তৈরি করছিল, সেই মঞ্চ না মুই গান কইছ। সে কি গান, মানুষে খালি তালি দেয় আর কয় আরাক না আরাক না আরাক না। তারপরে না এই সেই গান শুনিয়ে ওই যে ফেরেশ ক্লাবের মেরিনা আপা আছে না, এই তোমাকে পরিচয় করে দিম একদিন, এই তাই কইছে মোকে শ্যানলত গান দেবে, শ্যানলত গান দিলে তুমি ভাইরাল। এই যে তিস্তা নদী এইটা দেখো, এলা নদী নাই, এলা খালি বালার বালা, খালি মরুভূমির মতন বালার বালা। আর বর্ষা মানে ঝড়ি যখন আইসে তখন একেবারে পানিতে ভাসি যায়, বাড়ি ঘর একে ডুবি যায়, শীতকাল শুকিয়ে মরা আর ওই বর্ষাকাল একেবারে শোক ডুবিয়া সারা, আমার আবাদ নষ্ট হয়ে যায়। এই জন্যে তো আমরা মঙ্গা এলাকার লোক, আমার অভাব বারো মাস, আমার কোনো কাম কাজ নাই।
0: আপনারা এই চরে কি কি চাষ করেন?
1: ধান করি, ভুট্টা করি, আলু করি, তারপরে কুমড়া করি, যেটা হয় সেটাই করি, তেমন একটা আবাদ হয় না পা, এই কোনো রকম খায়া পরি বাঁচি আছি আর কি। নদী পারের এই চরের জীবন বড়ই কষ্টের, দুঃখ আমার বারো মাস। আপা এই এলাকি ওই কলেজের দিকে যাইবেন?
0: হ্যাঁ হ্যাঁ সাইফুল ভাই, মোল্লা স্যারের সঙ্গে দেখা করব, কলেজের দিকটায় নিয়ে যান। আর আপনার ভাড়া কত হলো তা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন।
1: এই তো এই তো একেবারে বিভ্রাট করে ফেলেন, মনটা মোর খুব আউলি গেল, এতক্ষণ তো ভালোই আসলেন, এই কথাটা কয়া মনটা শেষ করে দিলেন। আচ্ছা একটা কথা তোমাকে আমি পুশ করুন, তোমরা মোক বন্ধু কইছেন না, বন্ধু কইলে ভাড়ার কথা কেনে কইলেন, তার মানে তোমরা মোক একটা কথা বুঝাই নেন, যে তোমার বাড়ি যদি মুই কোনোবার বেরবাস যাও, সেটা যদি তোমরা তোমার গাড়ি চড়ি মুখ ঘুরেন, গাড়ির থেকে নামিয়ে মুখ কইবেন ভাড়া প্লিস ভাড়া প্লিস। এইটা তো ঠিক হইল না, যখন ভ্যান লাগবে মুখ কইবেন মুই ভ্যানত তোমাক সত্যি নিয়ে ঘুরি বেড়াই, ভাড়া এক টাকাও লাগবেন না, তোমাক ঘুরি নিয়ে বেড়াটাই মোর আনন্দ, ওইটাই তো মোর সুখ।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে।

0: আসসালামু আলাইকুম স্যার।
1: ওয়ালাইকুম আসসালাম, কোথায় গিয়েছিলে?
0: স্যার গ্রামটা ঘুরে দেখলাম, মানে পুরোটা ঘুরিনি, ওই দিকটা আর নদীর পাড়ে গিয়েছিলাম।
1: আচ্ছা,
0: অনেক সুন্দর, তবে নদীতে এখন পানি নেই, নদী হারিয়ে গেছে, নদীর বুকে চর। চরে দেখলাম কিছু কিছু ঘরবাড়ি আর কিছু চাষাবাদ হয়েছে। সাইফুল ভাই তার ভ্যানে করে আমাদেরকে ঘোরালেন।
1: বাহ,
0: চমৎকার মানুষ সাইফুল ভাই, অনেক কথা বলেন। উনি আগে লেখাপড়া জানতেন না নাকি, সইও করতে পারতেন না, এখন নিজের চেষ্টায় কিছুটা পড়তে পারেন আর নিজের নামও নাকি লিখতে পারেন। এই পড়ালেখা না করার কারণে ওনার একটা জমি বিক্রি করতে গিয়ে 10 শতকের জায়গায় 15 শতক জায়গা ক্রেতা লিখে নিয়েছিল। এরপর তিনি অনুভব করলেন লেখাপড়াটা জানা দরকার, এবং নিজের চেষ্টায় স্বশিক্ষিত হয়েছেন এই সাইফুল ভাই। আর তার স্ত্রী, তিনি যাতে নিজেই নাম স্বাক্ষর করতে এবং পড়তে পারেন সেজন্য বই কিনে পড়াচ্ছেন। বিষয়টা জেনে খুব ভালো লাগলো স্যার।
2: এই থেকে স্যার আমাদের একটা পারসেপশন হয়েছে যে গ্রামে অনেক নিরক্ষর মানুষ আছে, তাদেরকে কিন্তু আমরা লেখাপড়া শেখানোর জন্য চেষ্টা করতে পারি। দিনের বেলা সবাই কাজ করবে, আমরাও কাজে থাকব, আর রাতের বেলা যে সময়টা আমরা বিশ্রামে থাকি সেখান থেকে না হয় কিছুটা সময় নিয়ে আমরা যদি নিরক্ষর মানুষগুলোকে অক্ষর জ্ঞান দিতে চাই তাহলে কি সেটা করা সম্ভব হবে স্যার? ধরুন এই কলেজের বা স্কুলের কোনো ক্লাসে যদি শুরু করি, শুধু একটা লাইট লাগবে পড়ানোর জন্য আর স্কুলের ব্ল্যাকবোর্ড, চক আমরা কিনব, ব্ল্যাকবোর্ডটা ইউজ করব, আর স্লেট পেন্সিল যেটাই লাগুক সেটা না হয় আমরাই দিলাম।
1: কেন যাবে না, এটা তো খুব ভালো উদ্যোগ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বয়স্ক শিক্ষা দেওয়ার জন্য নৈশ স্কুল চালু করেছিলেন। উনি শাহাদত বরণ করার পর এটা বন্ধ হয়েছিল। পরে ওনার সহধর্মিনী খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে এই কর্মসূচি আবার চালু করেছিলেন। এতে গ্রামের অধিকাংশ মানুষ অক্ষর জ্ঞান পেয়েছিল। এরপর যে সরকার এসেছিল সেই সরকার এটা আর চালু রাখেনি। চালু রাখলে আমরা অনেক দূর এগিয়ে যেতাম। এখন তোমরা যদি এই গ্রামে এটা করতে চাও আমি খুব খুশি হব। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ইয়াং এবং খুবই পজিটিভ, ওনার সাথে কথা বলে অবশ্যই এটা চালু করা যাবে। এখন তোমরা যদি ঠিক মতো সময়টা দাও।
3: স্যার, আমরা ভালো কিছু করতে চাই, এই দেশটা আমাদের, এই দেশের সব মানুষকে যদি আমরা আলোকিত করতে পারি তাহলে আমাদের এই দেশ, আমাদের যে স্বপ্নের সোনার বাংলা, তা বাস্তবায়ন করা কঠিন নয়। আপনি শুধু আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ আমরা এই গ্রামের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা বিপদ আপদ সব কিছুর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করব, এগিয়ে যাব এখানকার সব সমস্যা দূর করে।

এতক্ষণ দিগন্তে সূর্য হাসে ধারাবাহিক নাটকের অভিনয় শুনলেন। আজ শুনলেন নাটকের দ্বিতীয় পর্ব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নদী, সাদিয়া ইসলাম লিজা, বর্ষা, চন্দ্রিমা রানী পাল, তুর্য, সাদমান সাকিব, মোল্লা স্যার, আবদুল্লাহ হিল মাহমুদ সেতু, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। সাইফুল চরিত্রে অভিনয়, একই সাথে নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মোহাম্মদ জোবাইদুল ইসলাম।

0: সাবিনা ইয়াসমিনের কণ্ঠে দেশের গানটি শুনলেন। গীতিকার মুসা আহমেদ, সুরকার আলাউদ্দিন আলী,
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: এখন সমবেত কণ্ঠে ফ্যামিলি কার্ডের গান শুনবেন গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিক।

0: ফ্যামিলি কার্টের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা বাংলাদেশ বেতার খবর পড়ছি মোহাম্মদ দবির আল কাদের। মাদকদ্রব্য ও মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়া মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুই দেশ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে সংঘটিত মানবতা বিরোধী কোনো অপরাধকেই তামাদি হতে দেবে না। তিনি গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে স্মারক গ্রন্থ শহীদনামার মোড়ক উন্মোচন, তথ্য চিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে 2013 সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সবগুলোই মানবতা বিরোধী অপরাধ। জহিরুদ্দিন স্বপন বলেন, এ সকল অন্যায় ও নৃশংসতার বিচার নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসান হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন বাংলাদেশের সম্পর্কের সেতুবন্ধন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত চায়না বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈষয়িক মানের মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধি করতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কৃষকের জন্য শস্য বীমা চালু করতে যাচ্ছে সরকার। এর ফলে প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে কৃষক তা পুষিয়ে নিতে পারবেন। তিনি গতকাল যশোরে সরকারি খাদ্য গুদামে বোরো মৌসুমে ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৈষয়িক সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কৃষকের চাহিদা মতো বিদ্যুৎ, ডিজেল এবং সার সরবরাহ নিশ্চিত হওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এ সময় তিনি ধান ক্রয়ের ক্ষেত্রে যে কোনো ধরনের অনিয়ম যাতে না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ সকালে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে গত বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল কেন্দ্র গতকাল পুনরায় চালু হয়েছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 1,00,000 টন অপরিশোধিত তেলের চালান নিয়ে একটি জাহাজ দেশে আসার পর গতকাল সকালে তেল শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এর আগে ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত মাসের 12 তারিখ ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। লেবাননের দক্ষিণ অঞ্চলে গতকাল ইসরায়েলের ব্যাপক হামলায় একজন উদ্ধারকর্মী সহ অন্তত 31 জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানায়, 2 মাস থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লার মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর গতকালই ছিল অন্যতম প্রাণঘাতী দিন। 17 এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী লেবাননে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি 17 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি অভিযোগ করেছেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ আসে যুক্তরাষ্ট্র তখন একটি বেপরোয়া সামরিক অভিযান বেছে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে আরাকজি বলেন, ইরানিরা কখনোই চাপের কাছে মাথা নত করবে না। হরমুজ প্রণালীতে উভয় পক্ষ একে অপরকে হামলা চালানোর জন্য অভিযুক্ত করার একদিন পর তিনি একথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি বলেছেন, ওয়াশিংটন তেহরানের কাছ থেকে তাদের সর্বশেষ শান্তি প্রস্তাবের কিছু বিষয়ে একটি জবাব আশা করছে। খেলার খবর ক্রিকেট। রাজধানীর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে গতকালের 4 উইকেটে 301 রান নিয়ে আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 উইকেটে 336 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষ আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তর নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর পৌঁছাতে হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা সংবাদের পর বন্ধুরা আমন্ত্রণ ব্যান্ড সঙ্গীত অনুষ্ঠান ড্রাম পিটি। শুরুতে শোনাব রেনেসা ব্যান্ডের পরিবেশনা নকিব খানের কণ্ঠে।

বন্ধুরা, আপনারা শুনছেন ড্রামবিট ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান। এবারে শুনবেন ফিলিংস ব্যান্ডের পরিবেশনায় শিল্পী জেমসের কণ্ঠে নীল আকাশ যত দূরেই দেখা যাক এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ড্রামবিট ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান। ড্রামবিট প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শুনবেন মাইলস ব্যান্ডের পরিবেশনা হামিম আহমেদের চমৎকার এই গানটি।

বন্ধুরা, আপনারা ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন ড্রাম বিট। এবারে গানে কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু, এলআরবির ব্যান্ড থেকে নেয়া।

বন্ধুরা, এই গানটির সাথে শেষ হল ড্রাম বিট ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: শ্রোতা বন্ধুরা, মানুষের জীবনচক্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সময় হল বয়ঃসন্ধিকাল। 10 থেকে 19 বছর পর্যন্ত চলা বয়ঃসন্ধিকালীন চক্রর 3টি ধাপ রয়েছে: বয়ঃসন্ধি, প্রাথমিক ও শেষ কৈশোর। এই সময়টি মানুষের জীবনচক্রে দ্রুত প্রবহমান একটি সময় এবং খুব অল্প সময়েই তা মিলিয়ে যায়। এই সময় শারীরিকভাবে ছেলে বা মেয়ে উভয় শিশুই তাদের মধ্যে একজন পূর্ণ ও সুস্থ স্বাভাবিক মানুষে অবস্থান্তরিত হওয়ার মূল বৈশিষ্ট্যগুলো, যেমন আকারে পরিবর্তন, ওজন পরিবর্তন, স্বরভঙ্গতা, প্রাথমিক যৌন বৈশিষ্ট্যের আবির্ভাব অর্থাৎ কিশোর সুলভ বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। এই সময় শিশুর মধ্যে বাল্য ও কৈশোর দুই ধরনের বৈশিষ্ট্যই পরিলক্ষিত হয়। বিষয়টি এমন যে তারা না ছোট না বড়, তাই এই সময়টিতে খুব সতর্কতার সাথে কিশোর কিশোরীদের বুঝতে চেষ্টা করতে হয়, তাদেরকে বোঝাতে চেষ্টা করতে হয়। এক্ষেত্রে মাতা পিতার ভূমিকা সবথেকে মুখ্য। কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন এই পরিবর্তনের সময় মাতা পিতার কি করণীয়, এই সম্পর্কে চলুন আরো বিস্তারিতভাবে জেনে নেই একটি সাক্ষাৎকারমূলক আলোচনা থেকে। এ পর্বের সাক্ষাৎকার গ্রহণ করেছেন আমেনা বেগম লাবণী।
2: সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চলে যাব আমাদের আজকের আলোচনার বিষয়ে। আমাদের আজকের বিষয়, কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনের সময়ে মাতা পিতার করণীয়। আর এ বিষয়ে আজ বলবেন ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালী। শুরুতেই আপনার কাছে জানতে চাইছি যে আমাদের যে আজকের বিষয়, কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনের সময়ে যে মাতা পিতার করণীয়, এ বিষয়ে একটু বুঝিয়ে বলবেন।
3: ধন্যবাদ আপনাকে। কিশোর কিশোরী এরা কারা, এই জিনিসটা যদি আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে জানি, 10 বছর থেকে 19 বছর বয়সী যে কিশোর কিশোরী আছে তারাই হলো এই গ্রুপের মধ্যে পড়বে। এবং এইটা কিন্তু আমাদের মানব জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট বলা যায়। এখান থেকে আমাদের জীবন কিভাবে পরিবর্তন, কিভাবে পরিচালিত হবে, সব কিছু কিন্তু এর উপর নির্ভর করছে। আর এখানে যেটা হলো যে প্রথম শিক্ষকই কিন্তু মাতা পিতা। এই মাতা পিতা যে প্রথম শিক্ষক, এবং তারপরে যেটা একাডেমিক শিক্ষা, যেটা বিদ্যালয়ের শিক্ষা বলেন, কলেজের শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এটা পরে আসে। কিন্তু এই মাতা পিতা যে কি পরিমাণ গুরুত্ব বহন করে এই একটা বাচ্চাকে সঠিকভাবে গড়ে দেওয়ার জন্য, সেখানে যদি মনে করি যে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, যেমন 10 থেকে 14 বছর বয়স পর্যন্ত একরকম, এবং 15 বছর থেকে 19 বছর বয়সে বাচ্চাদের আরেক রকম। এই প্রথম যে 10 থেকে 14 বছর, এই সময় যেটা হয় কিশোর কিশোরীদের, প্রথমে হলো শারীরিক পরিবর্তন হয় এবং সাথে সাথে মানসিক পরিবর্তন ঘটতে থাকে। এই সময় যদি সঠিকভাবে মাতা পিতা যদি তাদেরকে উপদেশ না দেয়, তাহলে যেমন তারা বিপথে চলে যেতে পারে, এবং সাথে সাথে একটাও লক্ষ্য রাখতে হবে তাদের শরীর গঠনের জন্য যেটা সুষম খাবার, এবং তার সাথে সাথে তাদেরকে শারীরিক অ্যাক্টিভিটিস যেটা, সেটা যেমন করতে হবে, যেমন খেলাধুলা বলেন, সাইক্লিং বলেন, সাঁতার কাটা বলেন, এবং দৈহিক যে পরিশ্রমগুলি, এগুলি না করলে সুষম খাবারের সাথে সাথে দৈহিক পরিবর্তন গঠনটাও সুন্দর হবে না। আর এখানে যে পরিবর্তনটা হয় শারীরিক, যে মেয়েদের জন্য একরকম এবং ছেলেদের জন্য একরকম, মেয়েদের যে মিনিস্ট্রুয়াল সাইকেল আরম্ভ হয়, তখন কিন্তু মা যদি তার পাশে না থাকে, এই ভয়টা না কাটায়, তাহলে কিন্তু এই ভয়ের জন্য সে মানসিক বিকৃতি হতে পারে। এখানে মানসিক একটা ব্যাপার হয়। ছেলেদেরও এরকম, এই হরমোনাল যে উদ্বৃত্ত হতে থাকে, যে সেক্সুয়াল হরমোনগুলি, তার ইয়েতে কিন্তু ব্রেন কিন্তু সঠিকভাবে পরিচালিত হয় না এই বয়সে, তখন কিন্তু এই মাতা পিতাই কিন্তু এদের পাশে প্রথমে দাঁড়ায়, এবং তার সাথে সাথে যে তাদের ফ্রেন্ড সার্কেল এবং তারা কোন ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতেছে সেটাও কিন্তু অবজার্ভ করা খুব করণীয়।
2: এরপরেই জানতে চাচ্ছি পিতা মাতার এ বিষয়ে গুরুত্ব কতটুকু।
3: প্রথমে আপনাকে বলবো যে সবচেয়ে অপরিসীম গুরুত্ব এক কথায় কিশোর কিশোরীদের। এখানে যেটা বলতে চাচ্ছি যে আমরা দুই ভাগে ভাগ করা হয়, সেটা হলো 10 থেকে 14 বছর বয়সে এবং 15 বছর থেকে 19 বছর বয়সে। দুইটার জায়গায় দুই রকম সাজেশন। একটা হলো শারীরিক কিছু পরিবর্তন হয় 10 থেকে 14 বছর, এই সময় প্রপার কেয়ার নিতে হবে এবং যত্ন নিতে হবে পিতামাতাকে। এবং যেমন কিশোরীদের জন্য যে ক্ষেত্রে মাসিকের আরম্ভ হয়, এটা প্রথম অবস্থায় দেখে কিন্তু ভয় পেয়ে যেতে পারে। এই সময় কিন্তু মাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, সাথে যে জিনিসটা যে তার সুষম খাবার হচ্ছে কিনা, সে ব্যালেন্স ডায়েট যেটাকে বলা হয় খাচ্ছে কিনা, সে ঠিক মতো তার দৈহিক পরিশ্রম করতেছে কিনা, কারণ দৈহিক পরিশ্রম না করলে সঠিকভাবে তার দেহটা গড়ে উঠবে না। এই যে হরমোনাল যে উদ্বৃত্ত হওয়ার কারণে ছেলেরা কিন্তু মানসিক দিক দিয়ে খুব ই হয়ে যায়, ডেসপারেট টাইপের, যে তারা অনেক কিছু করতে চায় অনেক কিছু, তখন তাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে যদি জ্ঞান না দেওয়া যায়, কাউন্সিলিং না করা যায়, তাহলে কিন্তু সে তারা বিপথে যেতে পারে। আর সবচেয়ে যেটা ভয়ের ব্যাপার, যেটা 15-19 বছর বয়সে, এই সময় যদি পিতামাতার যদি গাইডেন্সে না থাকেন এবং কন্ট্রোলে না থাকে, তাহলে কিন্তু এরা বিভিন্ন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। এই কারণের জন্য যদি মা বাবা যদি সবসময় গিয়ের সাথে বন্ধুসুলভ আচরণ না করে এবং তাদেরকে যদি অ্যাভয়েড করে, তাহলে কিন্তু বাচ্চা কিন্তু সঠিকভাবে গড়ে উঠবে না। যার জন্য প্রত্যেকটা বাবা মাকে বলবো যে আপনার বাচ্চাকে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন যে 13-14 বছরের ছেলের মতো এমন বালাই আর পৃথিবীতে নাই, এটা কিন্তু 19 শতকের কথা ছিল, এখন 21 শতাব্দীতে এই কথাটা কিন্তু পরিবর্তন করে ফেলছি আমরা। আমাদের যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন প্রায় 4000 ইউনিয়ন পর্যায় থেকে এবং উপজেলা পর্যায় পর্যন্ত সেন্টার আছে, সেখানে আমরা অ্যাডোলেসেন্ট কর্নার তৈরি করছি, এবং এই অ্যাডোলেসেন্ট কর্নারগুলোতে যাতে কিশোর কিশোরীদেরকে নিয়ে মা বাবা যতটুকু জ্ঞান আছে তার সাথে সাথে যেটা আরও মেডিকেল সায়েন্সের যে উন্নত জ্ঞান সেটা পাওয়ার জন্য এই কর্নারগুলোতে মা বাবা নিয়ে যাবে বলে আমরা আশা করি। যে এই জিনিসগুলো যদি মা বাবা যদি একটু দৃষ্টি না দেন, তাহলে কিন্তু বাচ্চা সঠিকভাবে গড়ে উঠবে না। এবং আরেকটা হলো হাইজিন ব্যাপারে, হাইজিন যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা টয়লেট থেকে আরম্ভ করে এবং দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিটা জিনিসই মা বাবাকে শেখাতে হবে। এবং কতটুকু পানি কোথায় গোসল করতে কতটুকু খরচ করতে হবে, কতটুকু আপনার আমার ই বাথরুম টয়লেটটাকে পরিষ্কার রাখার জন্য কি করতে হবে, এই জিনিসগুলো কিন্তু প্রপার শেখার দরকার। আগে হয়তো মা বাবারা এটা চিন্তা করতেন না, কিন্তু এখন কিন্তু যে মডার্ন আধুনিক যুগে চিন্তার বিষয় হয়েছে প্রতিটা ক্ষেত্রে। এবং আপনি জানবেন গ্রামের একটা কিশোর কিশোরী হয়তো কোমর ব্যবহারও জানে না, কিন্তু শহরেরটা মা বাবা শিখায়। তো এই জিনিসগুলো কিন্তু স্কুল কলেজে কিন্তু আমরা ই করতেছি স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে, ক্লাস 8 থেকে কিন্তু এটা আরম্ভ করছি।
2: অনেক ধন্যবাদ। বয়ঃসন্ধিকালীন সময়ে পরিবর্তনে তাদের কি কি লক্ষণ দেখা যায় এই বিষয়ে যদি একটু ছোট করে বলেন।
3: লক্ষণ প্রথম হলো যে একটা ছেলে এবং একটা মেয়ের পার্থক্য দুই রকম, যেমন ধরেন যে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন দেখা দিবে। মেয়েদের ক্ষেত্রে যে তাদের ব্রেস্ট তৈরি হবে, তারপরে পিবিক হেয়ার, তারপরে অ্যাক্সিলারি হেয়ার থেকে আরম্ভ করে শারীরিক কিছু এবং মানসিক পরিবর্তন, গলার টোন, এগুলো পরিবর্তন হবে। এবং ছেলেদের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে ছেলেদেরও এরকম পিবিক হেয়ার, তারপরে অ্যাক্সিলারি হেয়ার এবং চেস্ট হেয়ার এগুলি হবে, সাথে সাথে কিছু লিঙ্গেরও পরিবর্তন হবে। আমাদের মা বাবা সবসময় এইসব ব্যাপারগুলো এড়িয়ে চলে, এটা কোনো মতে এখন এড়িয়ে যাওয়ার বিষয় না, এটা তাদেরকে প্রপার সুন্দর শিক্ষা দেওয়া এটাই উত্তম। এবং সবসময় বলবো মা বাবা যেন বন্ধুসুলভ আচরণ তার বাচ্চার সাথে করে, এই আহ্বান জানাবো।
2: এরপরে একটু জানতে চাচ্ছি যে কিশোর কিশোরীদের এই সময়ে সঠিক পরিচর্যা করলে পরবর্তী জীবনে কি ধরনের প্রভাব ফেলে।
3: সুন্দর কথা বলছেন, এই কিশোর কিশোরীর যদি এই সঠিক পরিচর্যাটা আমরা করতে পারি, তাহলে যেটা হবে সে যখন যৌবনে পদার্পণ করবে এবং তখন সে কিন্তু বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে, এবং যৌবনে যাওয়ার পরেই কিন্তু তার নিজের মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তনের সাথে সাথে যে জিনিসটা হবে দেশের প্রতি মমত্ববোধ এবং দেশের প্রতি দেশকে কিছু দেওয়া, এবং এই জিনিসগুলো কিন্তু পর্যায়ক্রমে চলে আসবে। কারণ সুশিক্ষা এবং সঠিক পরিচর্যার মধ্যে যদি একটা কিশোর কিশোরী থাকে, সে কিন্তু দেশ এবং জাতি গঠনে বিরাট ভূমিকা রাখে। কিন্তু যদি এর মধ্যে যদি ঘটে যেটা বলছিলাম যে 15-19 বছর বয়সে যদি এই যে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তাহলে তো সে তো সমাজকে আর কুলুষিত করবে এবং সমাজকে সে কিছুই দিতে পারবে না, সমাজের বোঝা স্বরূপ থাকবে। তো যার জন্য অনুরোধ থাকবে যে এই যে কিশোর কিশোরীদের সঠিক এবং পরিচর্যাটা মা বাবাকে প্রথম নিতে হবে, তারপরে স্কুলের বা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার অবদান পরবর্তীতে পর্যায়ক্রমে যেটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বর্তায়।
2: অনেক ধন্যবাদ ডক্টর নিয়াজ মোহাম্মদ কামালি আপনাকে এত সুন্দর করে বিষয়টি সম্পর্কে আলোকপাত করার জন্য। সুপ্রিয় শ্রোতা, জেনে নিলেন আজকের বিষয় সম্পর্কে। আর শুধু জানলেই হবে না, জেনে সেই বিষয় সম্পর্কে আপনাকে মেনে চলতে হবে। আর সর্বোপরি মনে রাখতে হবে যে বাবা মাকে হতে হবে বন্ধুর মতো সন্তানের কাছে। তবে দেখবেন আপনাদের সংসারটি, মানে আমাদের সবার সংসারটি অনেক বেশি সুস্থ ও সুন্দর হয়ে গেছে, এমনই প্রত্যাশা সকলের জন্য।
1: শ্রোতা, বিপুল জনসংখ্যার আমাদের এদেশে জন্ম নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর মাধ্যমেই দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে তৃণমূলে এখনও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে রয়েছে নানা ভুল ধারণা। সেই ভুল ধারণা থেকে বের হয়ে এসে আমাদের সকলেরই সচেতন হওয়া দরকার, কেননা অধিক জনসংখ্যা একটি পরিবার, সমাজ, সর্বোপরি একটি দেশের উন্নয়নের অন্তরায়। আয়োজনের এ পর্যায়ে এই জনসংখ্যা বিষয়ক একটি সচেতনতামূলক গান শোনাব। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ শাহবুদ্দিন মজুমদার, সুর করেছেন লোকমান হাকিম এবং গানটি গিয়েছেন মোহাম্মদ মতিউর রহমান।

0: আমাদের সমাজে অনেক রকমের মানুষ আছে, তারা সকলে হয়তো আমাদের মতো সুস্থ স্বাভাবিক না। শারীরিক কিংবা মানসিক নানা প্রতিবন্ধকতা তাদের জীবনের পথকে করেছে কঠিন। তাদের আমরা প্রতিবন্ধী বলি, কিন্তু এই প্রতিবন্ধী ব্যক্তিরাও মানুষ। তাঁদেরও বেঁচে থাকার এবং সুন্দর জীবন কাটানোর অধিকার আছে, আছে সম্ভাবনা, স্বপ্ন পূরণের অভিপ্রায়। আজ জানাব পর্বে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সংরক্ষণে রাষ্ট্র ও সমাজ, এ সম্পর্কে বিস্তারিত কথা শুনব। এ পর্বের সঞ্চালনায় আছেন অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি।
1: সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন। আমাদের সমাজে অনেক ধরনের প্রতিবন্ধী দেখতে পাই, যেমন শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, বহুবিধ প্রতিবন্ধী। এই ধরনের প্রতিবন্ধীরা কেউ আমাদের সন্তান, কেউ বা আপনার সন্তান। এদেরও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। সরকার এই সমস্ত ব্যক্তিদের অধিকার সুরক্ষায় প্রণয়ন করেছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জানাব আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সংরক্ষণে রাষ্ট্র ও সমাজ। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানুর। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে একজন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সংরক্ষণে রাষ্ট্র কি কি পদক্ষেপ নিয়েছেন?
2: বিভিন্ন রকম কমিটি কিন্তু সরকার এই আইনের দ্বারা তৈরি করে দিয়েছেন, যারা পর্যায়ক্রমে একদম শহর গ্রাম লেভেল থেকে এসে জাতীয় লেভেলে কাজ করবে। একদম গ্রাম লেভেলে প্রথমে আসে, চিহ্নিত হতে হবে যে উনি প্রতিবন্ধী। তাহলে ঢাকায় বসে আমি আপনি এখানে বুঝবো না যে গ্রামের দূর প্রান্তে কোন একজন প্রতিবন্ধী ব্যক্তি শিশু আছে। প্রথম তো শিশু থাকে, তারপর আস্তে আস্তে বড় হয় বা ব্যক্তি যেই আছেন, প্রথম তাকে এটা একটা এনলিস্টেড হতে হবে। এই এনলিস্টেড করার জন্য কিন্তু আমাদের গ্রাম কমিটি কাজ করছে। গ্রাম কমিটি কাজ করার জন্য আমাদের চেয়ারম্যান, কাউন্সিলর, এলাকা ভিত্তিক যারা নাকি এলাকায় যারা পরিচালনা করছেন তাদেরকে দিয়ে এই লিস্টটা করা হয় প্রথমে। তারপরে কোনো কারণে কখন আমরা আস্তে আস্তে উপর দিকে কমিটিতে আসব, জাতীয় কমিটির দিকে আসব, উপজেলা কমিটি, নির্বাহী কমিটি, প্রত্যেকটা কমিটিকে আলাদা করে একদম কাজ ভাগ করে দেওয়া হচ্ছে। আমি যদি একটু যদি আলোকপাত করি যে আমাদের একজন জাতীয় সমন্বয় কমিটি, একদম উপরে যেই জাতীয় লেভেলে যেই সমন্বয় কমিটি থাকবে, এখানটায় কারা কারা আছেন, কারা কারা কাজ করছে। এখানে যেরকম প্রথমে আছেন মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয় যিনি আর সভাপতি হইবেন, তাহলে একদম মন্ত্রী এখানে সরাসরি ইনভলভড। আমাদের স্পিকার দুজন সংসদ সদস্যকে মনোনয়ন করে দিবেন, যাদের একজন থাকবে সরকার দলীয়, একজন থাকবে বিরোধী দলীয়, যাতে করে মনে করেন যে আমরা অনেক সময় দেখি না যে সবাই যে কোনো আইনেরই একজন প্রতিবন্ধী না, কিন্তু সুযোগ নেওয়ার জন্য একজনকে প্রতিবন্ধী হিসেবে নাম এনলিস্টেড করাতে চাচ্ছেন। সো সব প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ এবং নেগেটিভ যেন দিকে রেখেছেন সরকার, এমনভাবে কমিটিতে যেন সুন্দরভাবে এটা কাজ করতে পারে কমিটিটা। সচিব আছেন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আছেন, স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আছেন। মানে আমাদের যতগুলো অধিকার সংবিধান সংরক্ষণ করেছে এই প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিবকেই কিন্তু এই জাতীয় সমন্বয় কমিটিতে অ্যাড করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অধীনে যেই যতটুকু উনি কাজ করতে পারেন সেটা উনি করবেন, শিক্ষার ক্ষেত্রে শিক্ষামন্ত্রী করবেন, সচিব করবেন, এই বিভিন্ন বিষয়গুলো দেখার জন্য এত সুন্দর করে বিভিন্ন কমিটি করেছে। তারপর আছে জাতীয় নির্বাহী কমিটি। আমি তো এতক্ষণ সমন্বয় কমিটির কথা বললাম, নির্বাহী কমিটি, যে এই আইনের মানে উদ্দেশ্য তো একটা থাকে তাই না, যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এবং সুরক্ষা সংক্রান্ত নির্বাহী কমিটির নামে একটি প্রথম কমিটি গঠন করে দিয়েছেন। এখানেও থাকবে সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয় যিনি সভাপতি হইবেন, তারপরে মহাপরিচালক আসবেন হলো সমাজসেবা অধিদপ্তরের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অনন্য যুগ্ম সচিব থাকবেন, এখানে একজন কর্মকর্তা উনি থাকবেন, এখানে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ে থাকবেন একজন, শিক্ষা মন্ত্রণালয় থাকবেন। মানে এখন আমি মানে ভাগে ভাগে যদি প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে একজন করে এখানে মনোনীত ব্যক্তি থাকবেন যিনি যুগ্ম সচিব পদমর্যাদা। এখন আসতেছে জেলা, যেহেতু 64টা জেলা আছে তো প্রত্যেকটা জেলাতে আলাদা করে কমিটি করে কাজ করার জন্য, একটা তো হলো যে আমাদের সেন্ট্রালি আমরা যেখান থেকে কাজ করি, তারপর আসতেছে আমাদের যে এখন জেলাতে আমরা কিভাবে কাজ করবো, তো এখানে কিন্তু জেলা প্রশাসককে প্রথমত সভাপতি করা, করে পুলিশ সুপারিনটেন্ডেন্ট, সিভিল সার্জন, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশলী, জেলা তথ্য কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা আইনগত সহায়তা প্রদানের কমিটির সাধারণ সম্পাদক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, আমরা জেলাভিত্তিকভাবে আমরা যতগুলো অধিকার পাবো, যতগুলো মন্ত্রণালয় আমাদের, যেমন স্বাস্থ্য, সিভিল সার্জন, আমি সেবা পাওয়ার অধিকার আছে, আমি হসপিটালে যাব, সুতরাং সেটাকে এনশিওর করার জন্য আমাদের এখানে স্বাস্থ্য বিষয়ক ওনাকে, সিভিল সার্জনকে এখানটা ইয়ে করা হয়েছে, অ্যাড করা হয়েছে।
1: আপনি খুব চমৎকার বললেন যে বিশেষ করে একেবারে মানে রুট লেভেল থেকে শুরু করে, যেটাকে আমরা বলবো যে একেবারে মানে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে একেবারে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের কমিটি তৈরি করা হয়েছে, বিশেষ করে এই প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন অধিকার সংরক্ষণের জন্য। আমরা জানি যে বিভিন্ন গণপরিবহনে প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণ করা হয়, আবার বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তির ভর্তি সংক্রান্ত বৈষম্য যেন না থাকে সে বিষয়েও সরকার এই আইনে তাদেরকে অধিকার দিয়েছে। এবং আপনার মাধ্যমে আরও যেটা জানতে পারলাম, বিশেষ করে প্রতিবন্ধিতার কারণে যে কর্মে নিযুক্ত করা যাবে না এমনটা যেন না হয়, সব ধরনের বৈষম্য দূর করণার্থেও কিন্তু এই আইনটা প্রণয়ন করা হয়েছে আপনার মাধ্যমে বিশেষ করে জানতে পারলাম। এবং সেই সাথে আপনি এটাও বললেন যে প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন এবং পরিচয়পত্র প্রদান ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু সরকার বিভিন্নভাবে অধিকার প্রয়োগ করেছে। তো আপনার কাছে এই মুহূর্তে আমি জানতে চাই যে আমাদের যে সমাজ, এই সমাজ কিভাবে এই আইনের অধীনে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এবং স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন?
2: শহর গ্রাম এগুলো মিলেই কিন্তু আমাদের, আমরা বসবাসকে সমাজ। তো এই শহর কমিটি, যেহেতু আমরা একটু আগে বলেছি জেলা প্রশাসক, উদাহরণস্বরূপ যদি এভাবে বলি একজন প্রতিবন্ধী ব্যক্তির মোবাইলটা চুরি হয়ে গেল, আমরা সাধারণ মানুষ কি করবো? একটা সাধারণ ডায়েরি করব, আমরা থানায় যাব। তাহলে প্রশ্ন আসতে পারে, একজন প্রতিবন্ধী কি তাহলে গিয়ে ডায়েরি করতে পারবে? এই আইন যেটা বলছে পারবে। তাহলে আমি থানায় যাব, আমার ওসি আছেন, উনি আমাকে সরাসরি সাহায্য করতে বাধ্য। এবং কোনো কারণে যদি আমি যদি এই সাধারণ ডায়েরি করতে অপারগ হই, তার প্রতিকার কিন্তু আমি চাইতে পারব। এবং শহর কমিটি থেকে আমি উপজেলা কমিটিতে আসব, উপজেলা কমিটি যদি, তারপর যদি আমি সংক্ষুব্ধ থাকি আমি আসব জেলা কমিটিতে, আমি আপিল করব। এভাবে আমি আপিল করে করে করে করে আমি কিন্তু একদম জাতীয় পর্যায়ে এসে, তারপরে যদি আমি সংক্ষুব্ধ থাকি আমি কিন্তু আইনে কোর্টে আমি যেতে পারবো। আমি বলতে একজন প্রতিবন্ধী কোর্টে যেতে পারবো, ওনাকে কয়েকটা প্রসিডিউর ফলো করতে হবে। কারণ যেহেতু একজন প্রতিবন্ধী গ্রামেগঞ্জে বসবাস করছেন, আরেকটা কথা বলি, যেমন সরকার যারা গৃহহীন তাদেরকে গৃহ দিচ্ছে, তাহলে একজন প্রতিবন্ধী যদি সেই সরকারের সেটা যদি পাওয়ার অধিকারী হয়, তাহলে তাকে সেখানে লিস্টে নাম আসা এবং আস্তে আস্তে আস্তে এই প্রক্রিয়াটা শেষ করে ওনার এই গৃহহীন হিসেবে গৃহ পাওয়ার অধিকার করার জন্য আমাদের জাতীয় কমিটি পর্যন্ত সাহায্য করবে একজন প্রতিবন্ধীকে। এই জন্যই এই কমিটিগুলি করা হয়েছে, কোনোভাবেই কোনো ফাঁক ফোকর রাখা হয়নি, যে গ্রামে একটা ঠিক মতো কাজ করলাম না সো দেখার কেউ নেই, আসলে সেটা না, দেখার আর অনেক লোক আছে। এবং কোনো কোনো প্রতিবন্ধী হয়তো বাবা মা নেই, তাতেও কোনো সমস্যা নেই, প্রতিবেশী যে কোনো ব্যক্তি কিন্তু একজন প্রতিবন্ধী শিশুর ব্যক্তির নাম গ্রামে কমিটির কাছে নাম লিপিবদ্ধ করার অধিকার রাখে। সবচেয়ে বেশি যেটা হয় যে আমরা এখন কাজ করতে গেলে, যে কোনো কাজে যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে, পাসপোর্ট করতে গেলে, আমি যে কোনো কাজ করতে গেলে আমার একটা ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন হয়, যেটাকে আমরা এনআইডি বলছি। এবং এক ভোট প্রদান করতে গেলেও আমাদের এই এনআইডিটা, আমাদের ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। সবচেয়ে সুন্দর বিষয় হলো যে এই এনআইডিও একজন প্রতিবন্ধী পাওয়ার অধিকার রাখেন আমাদের এই কমিটির মাধ্যমে, তাদেরকে নিবন্ধন করে তারা এই কমিটির মাধ্যমে এনআইডি পাবেন। এবং যে কোনো কাজে একটা অ্যাপ্লিকেশন করার পরে, একটা আবেদন করার পরে 30 দিনের মধ্যে বলা আছে এটা শেষ করতেই হবে, যাতে খুব সহজে এই নিষ্পত্তি করা যায়। কোনো কারণে যদি কেউ এই ন্যাশনাল আইডি কার্ড পেলেন না, হয়তো কোনো সমস্যা আছে, উনি আপিল করার অধিকার রাখেন।
1: সুপ্রিয় শ্রোতা, সমাজে কিছু মানুষের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে নানা রকম ভ্রান্ত ধারণা রয়েছে। কেউ কেউ প্রতিবন্ধী ব্যক্তিকে পিতামাতার পাপের ফল বা সৃষ্টিকর্তার অভিশাপ হিসেবে গণ্য করেন, অথচ প্রতিবন্ধী ব্যক্তিরাও দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা ও প্রীতি অনুভব করেন এবং উচ্ছ্বসিত হন। তারা মেধা, মনন, জ্ঞানে, ধ্যানে এবং আত্মশক্তিতে বলিয়ান হতে চান। সব ধর্মই তাদের অধিকার এবং সম্মানের স্বীকৃতি দিয়েছে, সেই সঙ্গে আমাদের রাষ্ট্র এবং সমাজও তাদেরকে নানান ধরনের অধিকার প্রদান করেছে। এতক্ষণ শুনছিলেন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সংরক্ষণে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে কিছু কথা বললেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানানুর। সেই সাথে প্রিয় শ্রোতা, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। জানব জানাবর আগামী পর্বে কথা হবে একই দিনে একই সময়ে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা।
3: রিপোর্ট তো দেখলাম।
4: কি দেখলেন ডাক্তার সাহেব?
3: সন্তান সম্ভবা।
4: জি
3: জি, আপনার স্ত্রী আবার মা হবেন।
5: কিন্তু ডাক্তার সাহেব,
4: কিন্তু কিন্তু কই না তো, আমারে কথা কইতে দাও।
5: সব কথা তো তুমিই কও, আমারে কি কিছু কইতে দিছো? আমার এখন মা হওয়ার কোনো ইচ্ছা নাই।
4: ডাক্তার সাহেবের সামনে তক্র করে না তো।
5: তক্র না, তর্ক
4: হইল কথা।
5: সব ব্যাপারে উপরে থাকার একটা চেষ্টা।
3: আচ্ছা আচ্ছা, নিচে থাকবে। বলেন, আপনি বলেন।
4: না ডাক্তার সাহেব, ও ঠিক মতো কথা বলতে পারবে না।
3: কিন্তু ওর কথাও তো শুনতে হবে।
4: আমি কইলে?
3: আহা, বিষয়টা তো দুইজনের, কাজেই ওনার মতামত কোনোভাবে অগ্রাহ্য করা যায় না। কারণ মাত্র ৬ মাস আগে আপনাদের প্রথম সন্তানের জন্ম হয়েছে, এরই মাঝে আবার উনি মা হতে যাচ্ছেন, এটা তো খুব সুখের কিছু না। তাছাড়া সংসারের সব বিষয়ে মায়ের কথা বলার অধিকার আছে, সন্তান নেওয়ার ব্যাপারে তার ইচ্ছা অনিচ্ছার ব্যক্তিগত অধিকার আছে।
4: যে আছে, তবে সে একটু বলদা টাইপ।
3: বলদা মানে? মানে
4: মানে বুদ্ধি শুধু একটু মোড়া।
3: মোড়া আসলে মোড়া বুদ্ধি যে কার, সেটা তো আপনার কথা শুনেই বোঝা যাইতেছে। ঘরের বউরে তুচ্ছতাচ্ছিল্য করবেন না দুলু মিয়া।
4: জি না, আমি তো করি না, আমার বাপে করতো।
5: এই এই, খবরদার আব্বার উপর দোষটা পাইও না। তোমার চাইয়া অনেক জ্ঞানী আছিল আব্বা।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা, এসব খুনসুটি আপনারা বাড়ি গিয়ে করবেন, এখন আমার কথা মন দিয়ে শোনেন।
4: আচ্ছা বলেন, সে না শুনুক, আমি শুনুম।
5: বাহাদুরি লয়নের চেষ্টা করো না, আমি আগে শুনুম। বলেন স্যার।
4: আচ্ছা আমি আগে শুনুম।
3: আচ্ছা ঠিক আছে, দুইজনেই শুনেন, দুইজনেই শুনেন, আর পরিচিত অন্যান্য সবাইরেও জানাইয়েন। কথাটা হইল, দুই বছরের কম সময়ের ব্যবধানে সন্তান জন্ম দিলে সন্তানের শারীরিক আর মানসিক বিকাশ ঠিক মতো হয় না, তাছাড়া মায়ের শরীরও সন্তান ধারণের জন্য যথেষ্ট সুস্থ হইয়া উঠতে পারে না। বুঝেন তাইলে, মা সুস্থ না হইলে সন্তান সুস্থ হয় কেমনে? তাছাড়া কোলের বাচ্চাটাও তো মায়ের দুধের হক থেকে বঞ্চিত হয়। সুতরাং মা আর বাচ্চার স্বার্থে সুন্দর, সুখের আর আনন্দময় জীবনযাপন করার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হয়। ২০ বছর বয়সের আগে আর ৩৫ বছর বয়সের পরে বাচ্চা নেওয়াটা মা আর শিশু উভয়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
4: ডাক্তার সাহেব বুঝলাম, তাই এখন কি করো?
3: আরে শুনেন, সঠিক সময়ে বাচ্চা লওয়ার পরিকল্পনা করতে হবে, মা আর শিশুর স্বাস্থ্যের যত্ন নিতে হবে, জন্ম নিরোধক পদ্ধতি নিয়া নিজের ইচ্ছায় পরিবারকে ছোট রাখতে হবে। দুই সন্তানের বেশি না, তবে এক সন্তান হইলেও মন্দ না।
0: প্রিয় শ্রোতা, সবার সুস্থ সুন্দর নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজ বিদায়ী পথ ধরছি। আর শেষ কথায় জানিয়ে দিচ্ছি, আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি লাকিমণি দেবনাথ। মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার ও মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান ও কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়া মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুই দেশ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে সংঘটিত মানবতা বিরোধী কোনো অপরাধকেই তামাতি হতে দেবে না। তিনি গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে স্মারক গ্রন্থ শহীদনামার মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে 2013 সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সবগুলোই মানবতা বিরোধী অপরাধ। জহিরুদ্দিন স্বপন বলেন, এ সকল অন্যায় ও নৃশংসতার বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম মহসানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত চায়না বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জ শীর্ষক টেবিল বৈঠকে একথা বলেন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধি করতে হবে। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ সকালে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দরে বৃষ্টির মরদেহ গ্রহণ করে তার বাবা, মা, স্বজন ও বন্ধুরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ এখন মাদারীপুরের নিজ গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল কেন্দ্র গতকাল পুনরায় চালু হয়েছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 1,00,000 টন অপরিশোধিত তেলের চালান নিয়ে একটি জাহাজে দেশে আসার পর গতকাল সকালে তেল শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এর আগে ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত মাসের 12 তারিখ ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল ইসরায়েলের ব্যাপক হামলায় একজন উদ্ধারকর্মী সহ অন্তত 31 জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানায়, 2 মার্চ থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লার মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর গতকালই ছিল অন্যতম প্রাণঘাতী দিন। 17 এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী লেবাননে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি 17 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি অভিযোগ করেছেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ আসে, যুক্তরাষ্ট্র তখন একটি বেপরোয়া সামরিক অভিযান বেছে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে আরগচি বলেন, ইরানিরা কখনো চাপের কাছে মাথা নত করবে না। হরমুজ প্রণালীতে উভয় পক্ষ একে অপরকে হামলা চালানোর জন্য অভিযুক্ত করার একদিন পর তিনি একথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন তেহরানের কাছ থেকে তাদের সর্বশেষ শান্তি প্রস্তাবের কিছু বিষয়ে একটি জবাব আশা করছে। খেলার খবর ক্রিকেট। রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে গতকালের 4 উইকেটে 301 রান নিয়ে আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 6 উইকেটে 378 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: গ্রীষ্মকাল চলছে বন্ধুরা এখন, আর গ্রীষ্ম মানেই প্রচণ্ড দাবদাহে আমাদের জনজীবন অনেকটা অসহনীয় হয়ে পড়ে। তাই বলছি এই গরমে আমাদের সবার করণীয় সম্পর্কে, বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন, শরীরে পানি শূন্যতা এড়াতে পানি ও শরবত পান করুন, এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলাফেরা করার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রঙের পাতলা কাপড় ব্যবহার করুন বা পরিধান করুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন। প্রচুর লবণ ও পানি আছে এমন খাবার, বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, স্ট্রবেরি এসব ফল খাবার তালিকায় রাখুন। সবসময় বিশ্রামের মধ্যেই থাকার চেষ্টা করুন।
1: শ্রোতা বন্ধুরা, বজ্রপাত থেকে রক্ষা করার জন্য আমাদের যা যা করণীয় সে সম্পর্কে জানাচ্ছি। ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় ঘরের ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদ থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সকল যন্ত্রপাতির স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন।
0: হ্যাঁ বন্ধুরা, নিরাপদ থাকতে আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। মনে রাখবেন আরেকটি বিষয়, নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে চলাফেরা করার সময় অবশ্যই সাবধান থাকুন। সবসময় সাবধান থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্জে এবং FM 102 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم الله الرحمن الرحيم السلام عليكم বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ এফএম 106 মেগাহার্জ ও এফএম 102 মেগাহার্জ
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন

বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয় এর অনুষ্ঠান পরিচিতি। বেলা দুটো কুড়ি মিনিটে থাকছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ শুনতে পাবেন বেলা তিনটে বেজে ৩৫ মিনিটে। পবিত্র কোরআন শিক্ষার আসর থাকছে বিকেল ৪টা বেজে ৫ মিনিটে।

করবেন বিকেল পাঁচটা দশ মিনিটে, সোনালী ফসল থাকছে সন্ধে ছটা পাঁচ মিনিটে, সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে সাতটা বেজে ত্রিশ মিনিটে, রাত আটটা দশ মিনিটে থাকছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, সময় পেশু রাত নটা বেজে পাঁচ মিনিটে, ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজনা অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত দশটায়, শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত দশটা বেজে কুড়ি মিনিটে, শ্রোতা বন্ধুর এফ এম এর অনুষ্ঠান এফ এম বিরানব্বই মেগাহার্জে সন্ধে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান সূচি।

প্রিয় সঙ্গীরা, বজ্রপাত থেকে রক্ষা পেতে আমাদের করণীয় সম্পর্কে আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। এ সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভিতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে সবাই আলাদা কক্ষে অবস্থান নিন। মনে রাখবেন, পানি বিদ্যুৎ পরিবাহী, তাই বজ্রপাতের সময় নদী, জলাশয় বা জলাবদ্ধ স্থান থেকে সরে গিয়ে নিরাপদ স্থানে অবস্থান নিন। বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় লাইলা আরিয়ানি হোসেন।

একজন নারীর সাফল্য হয়ে ওঠে অন্য নারীদের সাহসের আয়না। তার পথ চলা প্রমাণ করে চেষ্টা করলে সবই সম্ভব। এই সাফল্য উদ্ভাসিত করে সম্ভাবনার নতুন আলো। অনুপ্রাণিত হয়ে অন্য নারীরা ভাঙতে চায় নিজেদেরই গড়াগণ্ডি। এভাবেই এক নারীর অর্জন অনেকের জীবনে হয়ে ওঠে শেখার পাঠ। নারীকে নিয়ে আয়োজন নারীকণ্ঠ থেকে আন্তরিক আমন্ত্রণ। নারীর জীবন অনেক রকম দায়িত্ব দিয়ে পূর্ণ। সেখানে নিজের প্রতি দায়িত্বের জায়গাটুকু যেন সবসময় অগ্রাধিকার পায়। এই সচেতন সিদ্ধান্তের একটি ধারাবাহিক যাত্রা প্রয়োজন, কারণ স্বাস্থ্য, কাজ, অনুভব আর নিজের পরিচয় সবকিছু একসাথে সামলাতে হয়। সচেতনতা, সুযোগ সুবিধা, সাফল্য, চ্যালেঞ্জ, এই সব নিয়েই আমাদের আয়োজন সাজানো। নারীর ভালো থাকা নিয়ে কথা বলতে গেলে নারীর স্বাস্থ্য নিয়ে কথা বলতেই হয়। আমরা কথা বলি, কিন্তু কিছু বিষয় এখনো খোলামেলা বা পর্যাপ্ত আলোচনায় আসে না। PCOS অনেক নারীর কাছে পরিচিত একটি নাম, তবু এর প্রভাব নিয়ে সচেতনতা এখনো সীমিত। হরমোনের ভারসাম্যহীনতা, ওজন বৃদ্ধি, এসবকে অনেক সময় আমরা স্বাভাবিক ভেবে এড়িয়ে যাই, কিন্তু এগুলোই হতে পারে বড় সমস্যার শুরু। ভালো খবর হল, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত জীবনযাপন এই অবস্থাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে। তাই তথ্য জানা, লক্ষণ বুঝে নেওয়া এবং সময় মতো পদক্ষেপ নেওয়াই গুরুত্বপূর্ণ। PCOS নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি

0: খাবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কি খাবেন, কতটুকু খাবেন, কোন খাবার এড়িয়ে চলবেন, এই সিদ্ধান্তগুলো প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনই ধীরে ধীরে বড় ফল এনে দিতে পারে। বন্ধুরা, আজকের প্রথম পরিবেশনা জীবনের জন্য জানা, এই পর্বে রয়েছে PCOS আক্রান্ত নারীদের জন্য পুষ্টিকর খাবার, রচনা ও পাঠে আক্তার জাহান বিথি।
1: শ্রোতা বন্ধুরা, আসুন প্রথমে জেনে নিই PCOS বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম কি। PCOS বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম হল নারীদের একটি সাধারণ হরমোন জনিত সমস্যা, যা মূলত প্রজনন হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়। এই রোগ মূলত নারীদের শরীরে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরনের মতো পুরুষ হরমোনের অতিরিক্ত উৎপাদন ও হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়। এর কারণে মুখে পুরুষের মতো লোম, ব্রণ, অনিয়মিত মাসিক, চুল পড়া, মুড সুইং, বন্ধাত্বের মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। বলা হয় প্রতি 10 জন নারীর 1 জন PCOS বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে ভুগছেন। গবেষকরা বলেন PCOS মূলত লাইফস্টাইল তথা জীবনযাপনের সংক্রান্ত রোগ, অর্থাৎ কিশোরীকালে ওজন বৃদ্ধি, মন্দ খাদ্যাভ্যাস, কায়িক শ্রমহীনতা এর জন্য দায়ী। তাই PCOS এর চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল ব্যালেন্স ডায়েট। PCOS এর মূল বৈশিষ্ট্য ও লক্ষণ অনিয়মিত পিরিয়ড, হরমোনের ভারসাম্যহীনতা, ওজন বৃদ্ধি ও মেদ, ত্বক ও চুলের সমস্যা, ইনসুলিন রেজিস্ট্যান্স, ডিম্বাশয়ের সিস্ট। কারণ PCOS এর সুনির্দিষ্ট কারণ অজানা হলেও জেনেটিক বা বংশগত কারণ, অতিরিক্ত ইনসুলিন উৎপাদন এবং জীবনযাত্রার ধরন যেমন অস্বাস্থ্যকর খাবার ও শারীরিক পরিশ্রমের অভাব এর জন্য দায়ী। করণীয়, যদিও PCOS পুরোপুরি সারে না, তবে জীবনযাত্রার পরিবর্তন যেমন সুষম খাবার, নিয়মিত ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ রাখা সম্ভব। PCOS এ আক্রান্ত নারীদের জন্য উচ্চ ফাইবার, কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার এবং অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট সবচেয়ে উপযোগী। লাল শাক, ব্রোকলি, বাদাম, চর্বিযুক্ত মাছ এবং অলিভ অয়েল প্রদাহ কমায়। চিনি প্রক্রিয়াজাত খাবার এবং সাদা লাল রুটি বর্জন করে হোল গ্রেন প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেয়া হয়। জীবনযাত্রার পরিবর্তন কিভাবে আপনাকে PCOS এর কার্যকরভাবে সামলাতে সাহায্য করতে পারে? সক্রিয় জীবনধারা পছন্দ দ্বারা PCOS এর নিয়ন্ত্রণ করা যেতে পারে। অতএব নিশ্চিত করুন যে আপনি নিয়মিত ব্যায়াম করুন। বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে আপনাকে অবশ্যই কমপক্ষে 150 মিনিট ব্যায়াম করতে হবে। এছাড়াও সবসময় আপনার মন থেকে চাপ দূর করা গুরুত্বপূর্ণ। স্ট্রেস PCOS বাড়াতে সাহায্য করে, অতএব নিজেকে শান্ত ও শিথিল রাখতে ধ্যান বা যোগাসনের চেষ্টা করুন। শ্রোতা বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক PCOS এর প্রতিরোধে কি খাওয়া উচিত এবং কি নয়। PCOS আক্রান্ত নারীদের খাদ্য তালিকায় যা রাখবেন, যেসব খাবার রাখবেন, সবুজ শাকসবজি, উচ্চ ফাইবারযুক্ত সমৃদ্ধ খাবার, কম গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার, স্বাস্থ্যকর চর্বি বা হেলদি ফ্যাটস, প্রোটিন সমৃদ্ধ খাবার, বেরি ও রঙিন ফল, আয়রন সমৃদ্ধ খাবার। আপনার ডায়েটে উচ্চ ফাইবারযুক্ত খাবার অন্তর্ভুক্ত করা আপনার নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। রক্তে শর্করার পরিমাত্রা এবং ওজন ব্যবস্থাপনা প্রচার। কিছু চমৎকার বিকল্প অন্তর্ভুক্ত হল বাদামি ভাত, গমের পাউরুটি, মসুর ডাল, মটরশুঁটি, ব্রোকলি, ফুলকপি এবং শাক। চর্বিহীন প্রোটিন উৎস। আপনার পেশী ভার বজায় রাখার জন্য, আপনাকে পূর্ণ ও সন্তুষ্ট বোধ করার জন্য প্রোটিন অপরিহার্য। চর্বিহীন প্রোটিনের উৎসগুলো হচ্ছে মাছ, যেমন টুনা মাছ, সার্ডিন মাছ, ম্যাকারেল, টোফু, মসুর ডাল, চামড়াহীন মুরগি। কম গ্লাইসেমিক সূচক কার্বোহাইড্রেট। কম গ্লাইসেমিক সূচক আছে এমন কার্বোহাইড্রেটগুলো বেছে নিন, যার অর্থ হল আরও ধীরে ধীরে শোষিত হয় এবং রক্তে শর্করার দ্রুত বৃদ্ধি ঘটায় না। এর বিকল্পগুলো হচ্ছে মিষ্টি আলু, ওটস, সস্তা পাস্তা, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলগুলি ডিটক্সিফিকেশনের প্রক্রিয়াগুলোকে সমর্থন করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। কম গ্লাইসেমিক ফল PCOS এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো কাজ করে, কারণ এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে, যা আপনার রক্তে শর্করাকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। আপনার PCOD ডায়েটের এই ফলগুলি যোগ করে বিবেচনা করা উচিত, যেমন বেরি, স্ট্রবেরি, ব্লুবেরি, রামপেরি, চেরি, আপেল, নাশপাতি। সবুজ পত্রবিশিষ্ট সবজি। সবুজ শাক বা পুষ্টিগুণে ভরপুর হরমোনের ভারসাম্যহীনতা নিয়ন্ত্রণ করতে এবং ওজন কমাতে সাহায্য করে। নিশ্চিত করুন যে আপনার ডায়েটে সবুজ শাকসবজি অন্তর্ভুক্ত রয়েছে, যেমন পাতাকপি, শাক, ব্রোকলি, করলা। ভেষজ চা। কিছু ভেষজ চা যারা PCOS উপসর্গ পরিচালনার জন্য উপকারী হতে পারে এবং এগুলো খেলে উপকারী হয়, যেমন স্পিয়ারমিন্ট চা, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি, যেটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ইনসুলিন সংবেদনশীলতাকে উন্নত করতে পারে। স্বাস্থ্যকর চর্বি। স্বাস্থ্যকর চর্বি প্রদাহ কমাতে এবং হরমোনের ভারসাম্য সমর্থনে সাহায্য করে। এর উৎসগুলো হচ্ছে অ্যাভোকাডো, বাদাম, আখরোট। চিয়া সিড। ডায়েটে যে খাবারগুলো এড়ানো উচিত সেগুলো হচ্ছে অবশ্যই পরিশোধিত কার্বোহাইড্রেট বা শর্করা, যেমন সাদা রুটি, পাস্তা, ভাত, চিনিযুক্ত স্ন্যাক্স বা ডেজার্ট, মিষ্টি পানীয়, প্রক্রিয়াজাত এবং ভাজা খাবার যেমন প্যাকেটজাত স্ন্যাক্স, জাঙ্ক ফুড, ফাস্টফুড এবং হচ্ছে গভীরভাবে ভাজা আইটেম, দুগ্ধযুক্ত আইটেম যেগুলো সংবেদনশীল হতে পারে, যেটা হচ্ছে প্রধায় অবদান রাখে, সেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, যেমন দুধ, পনির, দই, আইসক্রিম। অন্যান্য টিপস, শরীরে ওজন নিয়ন্ত্রণ রাখা পিসিওএস উপসর্গের উন্নতির জন্য জরুরি, অল্প করে দিনে কয়েকবার 3-4 ঘন্টা পরপর সুষম খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন, বিশ্রাম নিন, নতুন কোন ডায়েট শুরু করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক অথবা পুষ্টিবিদের পরামর্শ নিন।
0: নিজের শরীরকে বোঝা এবং তার যত্ন নেওয়া নারীর জীবনের জরুরি একটি বিষয়। যে নারী নিজের যত্ন নিতে শেখেন তিনি নিজের সিদ্ধান্তেও দৃঢ় হন। এই আত্মবিশ্বাসই তাকে এগিয়ে নেয় নতুন পথে, নতুন পরিচয়ে। একজন নারী যখন নিজের গণ্ডি পেরিয়ে কিছু প্রথম করেন, যারা প্রথম একজন নারী হিসেবে পাহাড়ে চড়েন, বিজ্ঞান গবেষণায় নাম লেখান বা হয়তো গ্রামের হাটে প্রথমবার দাঁড়িয়ে নিজের পণ্য বিক্রি করেন, তারা স্বপ্ন দেখেন এবং আমাদের পথ দেখান। যিনি পথ দেখান তিনি ইতিহাসের অংশ হয়ে থাকেন। এখন আমরা শুনব এমন একজন নারীর কথা যিনি নিজের চেষ্টায় নিজের জায়গা তৈরি করেছেন। আমি নারী আমি পর্বে নারীর সাফল্য গাথা নিয়ে সাক্ষাৎকার রয়েছে। আমরা শুনব এবারে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন শামসুন নাহার রিনি।

0: বন্ধুরা, আজকের পর্বে আমরা পেয়েছি সফল নারী উদ্যোক্তা নূরে জান্নাতকে। চলুন তার সাথে আলাপচারিতার মাধ্যমে জেনে নেই তার সফলতার গল্প। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পর্বে। আপনি কি নিয়ে কাজ করেন?
1: আপু, আমি হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করছি বর্তমানে।
0: আপনার উদ্যোগের নাম কি?
1: আমার উদ্যোগের নাম হচ্ছে চুড়িওয়ালি।
0: যে কোনো কাজ করতে গেলে কিন্তু অর্থের প্রয়োজন হয়। আপনি যখন প্রথমে কাজ শুরু করেছিলেন, আপনার যে অর্থের প্রয়োজন হয়েছিল, এই অর্থটা আপনি কিভাবে জোগাড় করেছিলেন?
1: আপু, আমি যেহেতু খুব একদমই ছোট পরিসরে কাজটা শুরু করেছিলাম, তাই আমার অ্যামাউন্টটাও খুবই স্বল্প ছিল, মাত্র 6,000 টাকা দিয়ে শুরু করেছিলাম।
0: বর্তমানে আপনার ব্যবসায় কত টাকা বিনিয়োগ করা আছে?
1: এখন মোটামুটি আমার প্রায় 2.5 থেকে প্রায় 3 লাখের কাছাকাছি টোটাল বিনিয়োগ করা হয়েছে।
0: একটু বলবেন কি আপনার নারী উদ্যোক্তা হওয়ার মূল কারণ কি?
1: জাস্ট আমার নিজেকে প্রমাণ করা। আমি যেই হাতের কাজগুলো জানি, এগুলোর সাথে সবাইকে পরিচিতি করানো, প্লাস দেশীয় প্রোডাক্ট নিয়ে যেহেতু কাজ করছি, এটাও মানুষ দেখবে, জানবে, বুঝবে, বা আমাকে দেখে আরেকজন আগ্রহী হবে। উদ্যোক্তা হওয়ার আরেকটা ইয়ে হচ্ছে, আমি যদি জব করি সেই ক্ষেত্রে আমাকে একটা টাইম টু টাইম আমাকে অফিসে যেতে হবে, তো সেই ক্ষেত্রে এর মাঝখানে কোনো সমস্যা হলে বা ভালো খারাপ কোনো কিছুর জন্য আমি হয়তো বা হুটহাট আসতে পারবো না। বাট আমার বিজনেসটা যেহেতু আমার নিজের, এখানে আমি আমার ফ্যামিলিকেও সময় দিতে পারি, বাচ্চাকেও সময় দিতে পারছি, এর জন্য হচ্ছে আপনার মনে হয়েছে যে আমি একটা বিজনেস করতে পারি বা আমি নতুন কিছু ট্রাই করতে পারি। আবার কর্মসংস্থানের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমি যেহেতু খুবই ছোট পরিসরে শুরু করেছি এবং আস্তে আস্তে যদি এটা আমার আরো বড় হতে থাকে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার এখানে আরো কিছু মানুষ তারা সংযুক্ত হতে পারবে বা তারা তাদের একটা কর্মসংস্থান পাবে, এই কারণেও আসলে উদ্যোক্তা হওয়া।
0: আপনার এখানে কি কি পণ্য পাওয়া যায় একটু বলবেন কি?
1: আমার এখানে হচ্ছে যাবতীয় হ্যান্ডমেড জুয়েলারি, আপনার কানের, গলার, হাতের থেকে শুরু করে আরো অন্যান্য হ্যান্ডমেডের যা হয় আর কি জুয়েলারির ক্ষেত্রে, আর হচ্ছে বাচ্চাদের পোশাক, এগুলো পাওয়া যায়।
0: আপনার এখানে আমি কিছু সুন্দর সুন্দর চুড়ি এবং গহনা দেখতে পাচ্ছি। এই গহনাগুলো আপনি কি নিজে তৈরি করেন না অর্ডার করে নিয়ে আসেন?
1: তা এগুলো হচ্ছে আমার নিজেরই তৈরি করা প্রোডাক্ট, কিছু থাকে হচ্ছে কাস্টমাইজ করা। অনেকে কাস্টমার হচ্ছে তাদের চাহিদা অনুযায়ী, তাদের প্রেফারেন্স অনুযায়ী অর্ডার করলে সেগুলোও তৈরি করে থাকি।
0: আপনার এই ডিজাইন করা জিনিসগুলোর ভিতরে বা পণ্যগুলোর ভিতরে কোন পণ্যটা বেশি চলে?
1: প্রথমে শুরু করেছিলাম চুড়ি দিয়ে, ফিডব্যাক খুবই ভালো ছিল। তবে এই মুহূর্তে যদি বলি, হ্যান্ডমেড চুড়িটার ক্ষেত্রে মোটামুটি এখন অনেকেই চুড়ি বানাচ্ছে, চুড়ি নিয়ে বিজনেস করছে, তো আপাতত গলার, কানের এবং হেয়ার ব্যান্ড এগুলোর রেসপন্স খুবই ভালো পাচ্ছি বর্তমানে।
0: নারীদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি?
1: সকল নারীদের উদ্দেশ্যে এটা বলবো যে তাদের প্রত্যেকের দরকার নিজেদের সম্মানটাকে দেখার। আর সম্মানের কথা এর জন্য আসে, আমি যখন কিছু আর্ন করব, আমি অবশ্যই আমার ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউট করতে পারবো। আমি যদি আনম্যারিডও হই, সেই ক্ষেত্রে আমার বাবার কাছে আমার বলতে হচ্ছে না টাকার জন্য, বরঞ্চ অকেশন বা যে কোনো কিছুতে আমি আমার বাবা মাকে কিছু গিফট করতে পারছি বা তাদের জন্য কিছু করতে পারছি। আমার নিজের কথা বলি, আমি যেহেতু বিবাহিত, হাজবেন্ডকে কিছু গিফট করার জন্য হইলে এখন তার কাছ থেকে টাকা নিয়ে তো আসলে তাকে কিছু গিফট করা যায় না। নিজে বিজনেস করছি, সেখান থেকে যা আসছে নিজে খরচ করছি, তাদের জন্য কিছু করছি, তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই স্বাবলম্বী হওয়া উচিত। সব থেকে বড় কথা, আমি আমার নিজের চোখে নিজেকে খুব সম্মানিত মনে করবো যে না, আমি কারো উপরে বোঝা নই, আমি আমার নিজের খরচ নিজে বেয়ার করতে পারতেছি, প্লাস আমার দ্বারা কারো হেল্প হচ্ছে। এতে করে হচ্ছে সে কারো উপরে বোঝা হয়ে থাকবে না, কিংবা সে নিজের বা নিজের সংসারের বা নিজের বাচ্চার জন্য সে কিছু করতে পারবে।
0: যারা নতুন ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
1: যারা নতুন ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো হচ্ছে তারা মার্কেট অ্যানালাইজ করুক। কারণ আমরা বর্তমানে দেখি, আমি নিজের চোখে অনেক কিছু দেখেছি যে অনেকেই হুট করে একটা ডিসিশন নিচ্ছে, কিছু ইনভেস্ট করে সে ট্রাই করছে, পরে লস হচ্ছে বা পারছে না, ম্যানেজ করতে পারছে না, তো তখন সে লস হলে সে থেমে যাচ্ছে। বিষয়টা এরকম না, একটা বিজনেস করার আগে একটু মার্কেট অ্যানালাইজ করার প্রয়োজন আছে, প্রোডাক্ট সম্পর্কে ধারণা নেওয়ার প্রয়োজন আছে, প্লাস কাস্টমার চাহিদাটা কি সেটা জানার প্রয়োজন আছে। তো এইসব জেনে যদি কেউ আসলে বিজনেস করতে আসে, ইনশাল্লাহ সে সফল হবে। আমি তো চাই একজন মেয়ে উদ্যোক্তা হিসেবে যে আমার মতো আরো অনেকেই আসুক, এতে করে হচ্ছে আমাদের দেশ স্বাবলম্বী হবে, আমরা নারীরাও স্বাবলম্বী হব।
0: আপনার ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
1: স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে, আমিও স্বপ্ন দেখতে ভালোবাসি এবং আমার বিজনেসটাকে আমার অনেক দূর নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আমি খুবই ছোট করে শুরু করেছি আলহামদুলিল্লাহ, এখন যেখানে আছি সেটাও আলহামদুলিল্লাহ। তবে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে হচ্ছে, এই মুহূর্তে আমার বিজনেসের সাথে হচ্ছে কয়েকজন জড়িত বলতে আমাকে তারা প্রোডাক্ট তৈরি করে তারা হেল্প করছে, এবং ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে তাদেরকে নিয়ে আমি আরো সামনে আগাবো। আমি চাচ্ছি যে আমাকে বা আমার ব্র্যান্ডটাকে হচ্ছে মানুষ চিনুক, সকলের কাছে দোয়া চাচ্ছি আমি যেন আমার ব্র্যান্ডটাকে নিয়ে সামনে আগাতে পারি এবং যেন এইভাবেই দেশীয় পণ্য নিয়ে সবসময় কাজ করতে পারি।

কিছু করার সাহসটা আসে শিক্ষা ও সুযোগ থেকে, আর আসে নিজেকে নিজে বিশ্বাস করার ভেতরের শক্তি। নারী শিক্ষা এখন আর লেখাপড়ার নাম নয়, সাথে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, কাজের নানা রকম সুযোগ সম্পর্কে জানা, সবকিছু নিয়ে নতুন দিগন্ত, যেখান থেকে ক্যারিয়ারের, দক্ষতার এবং আত্মমর্যাদার রাস্তা শুরু হয়। একজন শিক্ষিত নারী মানে একটি সচেতন সমাজের সূচনা। বন্ধুরা, বাস্তব গল্প, সচেতনতার কথা চলতেই থাকবে, কাজের মাঝেই চাই বিরতি, আর কথার মাঝে চাই গান। গান মনকে হালকা করে, কখনো কখনো অবসরে প্রিয় একটি গানই চনমনে করে তোলে, কথায় সুরে অনুভূতি সহজভাবে প্রকাশ পায়। আকাশে যেমন রোদবৃষ্টির খেলা অন্য এক আবেদন তৈরি করে, প্রকাশ পায় ছন্দময় এক কবিতা যেন। এবারে শুনবো তবে একটি গান, রয়েছে আধুনিক গান যেখানে বৃষ্টি কথা বলে, রৌদ্র কথা বলে। শিল্পী সাবিনা ইয়াসমিন, গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: আজকে পৃথিবীতে নারীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে, শিক্ষা, প্রযুক্তি, উদ্যোক্তা সব জায়গায়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি দরকার, তথ্য দরকার। সুযোগের অভাবে সম্ভাবনা অবহেলায় হারায়। কোনো কোনো ক্ষেত্রে নতুন দিগন্ত তৈরি করেছেন, আবার কোথায় নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, এই সব কিছু সময় মতো জানতে পারলে কাজে লাগানো সম্ভব। আমাদের আয়োজনে নিয়মিত পর্বে থাকে তথ্য জানানোর প্রয়াস। এখন আমরা জানব নারীদের সাম্প্রতিক অগ্রগতি এবং ক্যারিয়ারের সম্ভাবনার কথা। নারীদের খবর, শিক্ষা, ক্যারিয়ার, নারীদের সাম্প্রতিক সফলতার খবর, শিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে নিবন্ধ সংগ্রহ ও পাঠে বিদিতা রহমান।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চিকিৎসা সেবার উন্নতির লক্ষ্যে দেশে 1,30,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে 80% থাকবেন নারী স্বাস্থ্যকর্মী। গত 2 মে বেলা 11:30 সেলেস সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই স্বাস্থ্যকর্মীরা তৃণমূল পর্যায়ে বিশেষ করে পরিবারের নারী প্রধানদের খাদ্যের গুণাগুণ ও সঠিক খাদ্যাভ্যাস নিয়ে সচেতন করবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর DPA-র শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। বাংলাদেশ জেরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহিনা ফেরদৌসিকে অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে প্রেসরে নিয়োগদানের বিষয়টি নিশ্চিত করা হয়। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথম নারী মহাপরিচালক হলেন শাহিনা ফেরদৌসি। গত 29 এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকির বাছাই পর্বের ফাইনালে চাইনিজ তাইপের কাছে 3-1 ব্যবধানে হেরে গেলেও প্রথমবার আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে অংশ নিয়েই রানার্স আপ হয় বাংলাদেশ নারী হকি দল। শিরোপা না জিতলেও এই টুর্নামেন্টের ফাইনালিস্ট হিসেবে আগামী সেপ্টেম্বরে জাপানে আসন্ন এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। এটি ছিল বাংলাদেশ নারী হকি দলের প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট। প্রথমবারের মতো জয়, প্রথমবারের মতো এশিয়ান গেমস হকির মূল পর্বে অংশগ্রহণ এবং প্রথমবারের মতো বাছাই পর্বের ফাইনাল নিশ্চিত করা, লাল সবুজের প্রতিনিধিরা যা করছে সবই ইতিহাস। আইসিসির হালনাগাদ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসির প্রকাশিত সর্বশেষ সাপ্তাহিক হালনাগাতে ব্যাটার ও বোলার উভয় বিভাগেই উল্লেখযোগ্য উন্নতি করেছেন নিগার সুলতানা জ্যোতি ও নাহিদা আক্তার সহ বেশ কয়েকজন টাইগ্রেস ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 58 রানের পর শেষ ম্যাচে 40 রানের লড়াকু ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এর ফলে ওয়ানডে ব্যাটারদের তালিকায় 3 ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে 35তম অবস্থানে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়া শেষ ম্যাচে 74 রানের অনবদ্য ইনিংস খেলে 5 ধাপ এগিয়েছেন সোবাহানা মুস্তারি। তার বর্তমান অবস্থান 45তম। ব্যাটিং তালিকায় 8 ধাপ এগিয়ে 83 নম্বরে উঠে এসেছেন ঋতুমণি। বোলারদের মধ্যে সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন স্পিনার নাহিদা আক্তার। সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র 21 রানে 4 উইকেট শিকারের কৃতিত্ব দেখানো এই বোলার 2 ধাপ এগিয়ে বর্তমানে 11তম স্থানে অবস্থান করছেন। শীর্ষ 10-এ প্রবেশের খুব কাছে রয়েছেন তিনি। অন্যদিকে তরুণ পেশার মারুফা খাতুনও র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন। 6 ধাপ এগিয়ে তিনি এখন 37তম স্থানে। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন সুলতানা খাতুন। 1 লাফে 16 ধাপ এগিয়ে তিনি 44তম স্থানে উঠে এসেছেন। শ্রোতা বন্ধুরা, নারীদের খবর, শিক্ষা, ক্যারিয়ার পর্বের আজকের আয়োজন এখানেই শেষ করছি।
0: নারীর রূপ, সত্তা আর কর্মদক্ষতা অনুসরণীয়, প্রতিদিনের নিয়মের কাজ থেকে অপ্রচলিত ধারার কাজ, সবখানেই নারী এগিয়ে আপন মেধা ও পরিশ্রমের মাধ্যমে। নারীর অগ্রযাত্রা সময়ের, ত্যাগের, সাহসের এবং অবস্থান বদলে দেওয়ার দীর্ঘ সংগ্রামের। আজকের এই আয়োজনে আমরা শুনলাম অনেক গল্পের কিছু অংশ, যারা আমাদের সমাজে পরিবর্তনের আলো ছড়িয়ে দিচ্ছেন, সচেতন হয়ে জীবনের সিদ্ধান্ত নিচ্ছেন। নারী এগোলে দেশ এগোয়, এগোয় সমাজ। এই বিশ্বাস থেকেই আমাদের অনুষ্ঠান নারী কণ্ঠ জানিয়ে যায় এগিয়ে যাওয়ার গল্প। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম। তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার। নারীকণ্ঠ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পল্লীগীতির গানের আসরে। প্রথম গানটির শিল্পী দিলরুবা খান, গানের কথা লিখে সুর করেছেন রাধারমণ দত্ত।

শ্রোতা বন্ধুরা শুনছেন পল্লীগীতি। এবার গানটির শিল্পী মোশাহিদুল হক মিলন, গানের কথা লিখেছেন খন্দকার মোহাম্মদ আলী সম্রাট, সুর করেছেন অনন্ত কুমার দেব।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভীন। প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বিএনপি সহ তিন অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে এই মতবিনিময় সভা শুরু হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি দেশ তৈরি করতে চায় যেখানে শিক্ষার্থীরা একটি সুন্দর পরিবেশ পাবে এবং দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। এ লক্ষ্যে জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতা কর্মীদের সহযোগিতা চান তারেক রহমান। সভায় অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখেন। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ উৎসাহ দেন। এ সময় ওয়াকিমুল ইসলাম তার বানানো স্মার্ট কারটি প্রধানমন্ত্রীকে দেখান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় 17 বছরের ওই তরুণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শও দেন। পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বঙ্গভবনের প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। চিকিৎসা শেষে আগামী 18 মে রাষ্ট্রপতি দেশে ফেরার কথা রয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত জেলা ও দায়রা জজদের 20তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশ্যে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার তাদের পাশে রয়েছে, কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সরকারের পাশাপাশি বিচারকদেরও সচেতন থাকতে হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শুধু জিপিএ 5 কেন্দ্রিক প্রথাগত শিক্ষা নিয়ে পড়ে থাকলে চলবে না, নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চায়না বাংলাদেশ এডুকেশন সহযোগিতা ফোরাম এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হল প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করা, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার ইতোমধ্যে পাঠ্যক্রম ও একাডেমিক ক্যালেন্ডারের পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ সকালে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দরের বৃষ্টির মরদেহ গ্রহণ করে তার বাবা, মা, স্বজন ও বন্ধুরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ এখন মাদারীপুরের নিজ গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। এ সময় নতুন সরকারের মন্ত্রীগণও শপথ গ্রহণ করেন। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ শপথ অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে এখন চা বিরতি চলছে। বিরতির আগ পর্যন্ত স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে বিনা উইকেটে 50 রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান সংগ্রহ করে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: দিস ইজ বাংলাদেশ বেতার ঢাকা। You are tuning to World Music.

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, অধিবেশনের তৃতীয় পালা থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আর অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন: নারিন সুলতানা, কানিজ মোর্শেদা, জেরিন আফরোজ খান এবং আমি নাসরিন রহমান। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, নাসরিন আক্তার এবং হাফিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে আছেন উম্মে হাবিবা হিমে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। গ্রন্থনা উপস্থাপনায় মনিরুজ্জামান পলাশ।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। মা গো তুমি অসীম আকাশ, শাপলা ফোটা বিল, মা গো তুমি শ্রাবণ শেষে রোদ মাখা ঝিলমিল, মা গো তুমি পূর্ণিমা চাঁদ জ্যোৎস্না রাশি রাশি, মা গো তুমি ফুলের বনে লক্ষ ফুলের হাসি। সত্যি মায়ের মুখের এক চিলতে হাসির মতো শিল্পিত সৌন্দর্য পৃথিবীর বুকে আর কোনো কিছু নেই। বাংলা সাহিত্যে মা এক চিরন্তন চরিত্র। মাকে নিয়ে কোনো কিছু পড়তে বা লিখতে গেলেই সেই শৈশবে পড়া মাতৃভক্তি কবিতায় কবি শেখর কালিদাস রায় বায়েজিৎ বোস্তামীর মাতৃভক্তির যে অসামান্য চিত্র অঙ্কন করেছেন, সেই দৃশ্যটি মনের পর্দায় ভেসে ওঠে। যে সন্তান মায়ের ঘুম ভাঙার অপেক্ষায় সারা রাত ঠায় দাঁড়িয়ে থাকেন জল ভর্তি গ্লাস হাতে করে, এমন দৃশ্য বাস্তবে নিতান্তই বিরল। মাতৃভক্তির এমন কবিতা শুনতে কার না ভালো লাগে? প্রিয় শ্রোতা, এবারে শোনাব কবি শেখর কালিদাস রায়ের কবিতা মাতৃভক্তি। আবৃত্তি করছেন শাকিলা মতিন মৃদুলা।
1: বায়েজিৎ বোস্তামী শৈশব হতে জননীর সেবা করিতেন দেবাজামি। দুপুর রাত্রে জননী জাগিয়া ডাকিলেন, বাছাধন বড়ই পিয়াস, পানি দাও। বলি মদিলেন দুনয়ন, দেখিল বালক ঘরের কোণের কলসিতে নেই পানি। বহু দূর পথ ঝর্ণা হইতে কলসি ভরিয়া আনি, মায়ের তৃষ্ণা মিটাইবে বলি গভীর অন্ধকারে ছুটিয়া বাহির হইল একাকী কলসি লইয়া খাড়ে। জল ঢালি পিয়ালায়, সুপ্তা মাতার নয়ন শিয়রে দাঁড়াইয়ে রহিল ঠায়। ভাঙালে নিদ্রা হবে অপরাধ, কখন ভাঙিবে নিদ? সেই ভরসায় পানি হাতে খাড়া রহিল যে বায়েজিৎ। পূর্বগগন ফর্সা হইল, ডাকিয়া উঠিল পাখি, জননী মেলিল আখি। দেখিল শিওরে দাঁড়াইয়ে রয়েছে 10 বছরের ছেলে, পানি হাতে কেন বুঝিল না মাতা প্রথম নয়ন মেলে। সহসা পড়িল মনে, গভীর রাতে পিপাসায় পানি চেয়েছিল বাছা ধনে। কহিল মা মরি মরি, বাছারে আমার, পানি হাতে করে সারা রাত্রটি ধরে দাঁড়াইয়া আছ, ঘুমাওনি আজ? চোখে এলো জল ভরি, পুত্রের কোলে নিয়ে মা চুমিল বারবার মুখখানি। কহিল জননী নয়নের মনি সাধারণ শিশু নও, খোদার দোয়ার বরকতে তুমি জগৎ পুত্র হও। পুত্র গর্বে গর্বিত বুকে খোদা সরি তব নাম, তোমারে আমার জীবনের এই সম্বল সপিলাম। বিফল হয়নি মায়ের আশিস, হৃদয়ের প্রার্থনা, জগৎ বন্ধ জ্ঞানী গুরুদের বায়েজিৎ একজনা।
0: ছোট বড় সবার কাছে ভালো লাগার একটি কবিতা পল্লীকবি জসীমউদ্দিনের পল্লী জননী। যে কবিতায় কবি জসীমউদ্দিন নিভৃত পল্লীর এক দরিদ্র ঘরের মা আর তার অসুস্থ সন্তানের আবেগ তাড়িত কথামালার করুণ ছবি এঁকেছেন শব্দের কারুকার্যে। যে কবিতা শুনলে সবারই চোখ ভেজে যায় নিজেরই অজান্তে। প্রিয় শ্রোতা, এখন শোনাব পল্লী জননী কবিতাটি। আবৃত্তি করছেন ফয়সাল আহমেদ অনন্ত।
2: রাত থমথম, স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর অন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সাড়াকার। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। ভন ভন ভন জমাট বেঁধেছে বুনো মশকের গান, এঁদো ডোবা হতে বাহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ। ছোট কুড়ে ঘর, বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিওরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। ছেলে কয় মারে রাত কত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনই করিয়া কে বা শুয়ে থাকে কবে। মা কয়, বাছারে চুপটি করিয়া ঘুমেতি একটি বার। ছেলে রেগে কয়, ঘুম যে আসে না কি করিব আমি তার। পাণ্ডুর গালে চুমু খায় মাতা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারি সাত। নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান, ছেলের তাহার ভালো করে দাও, কাঁদে জননীর প্রাণ। ভালো করে দাও আল্লাহ রাসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখ খানি ভাসে বহিয়া নয়ন নীর। বাঁশ বনে বসি ডাকে কানা কুয়ে রাতের আঁধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি। চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি, কিবা শঙ্কায় মার পরাণ উঠিছে ভরি, যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে। বালাই বালাই ভালো হবে জাদু, মনে মনে জাল বনে। ছেলে কয়, মা গো পায়ে পড়ি বলো, ভালো যদি হই কাল, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। মা কেবল বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁখে মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, বাহিরিতে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া কত কথা মনে পড়ে, কোনো দিন সে যে মায়ের না বলে গিয়াছিল দূর বনে। সাঁঝ হয়ে গেল তবু আসে নাকো, আই চাই মার প্রাণে, হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান। এক কোঁচ ভরা বেথুল তাহার ঝামুর ঝামুর বাজে, ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনি এ কালি সাঁঝে। কত কথা আজ মনে পড়ে তার, গরিবের ঘর তার, ছোটখাটো কত বায়না ছেলের পারে নাই মিটাবার। আজও রেগে তার পথ্য জটিনি ঔষধ হয়নি আনা, ঝড়ে কাঁপে যেন নীড়ের পাখিটা জড়ায় মায়ের ডানা। ঘরের চালেতে ধুতুম ডাকিছে অকল্যাণ এসুর, মরণের দূত এলো বুঝি হায় হাঁকে মায় দূর দূর। পঁচা ডোবা হতে বিহরিণী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি, কিষান ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। ফের ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে, ফোটায় ফোটায় পাতা চোঁয়া জল ঝরিছে তাহার শনে। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা, সমুখে তার ঘোর কুঞ্জুটি মহাকাল রাত পাতা। পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল, আঁধারের সাথে বুঝিয়া তাহার ফুরায় এসেছে তেল।
0: আমাদের জাতীয় কবি, আমাদের ভালোবাসার কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের কবিতা মানেই সমাজ ভাবনার এক শৈল্পিক রূপায়ণ, আর সেখানে ছন্দ উপমা উৎপ্রেক্ষায় ঘোষিত হয় নবচেতনার উন্মেষ। তেমনি একটি কবিতা নারী, যে নারীর মাঝে মাতৃত্বের রূপ যেমন প্রতীয়মান, তেমনি মানব জাতির কল্যাণে অংশীদারিত্বেও নারীর অবদান অনস্বীকার্য। প্রিয় শ্রোতা, এবার শোনাব নারী কবিতার আবৃত্তি। আবৃত্তি করছেন টিটু মুন্সী।
3: সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষে রমণী কোনো ভেদাভেদ নাই, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এ বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান, অথবা পাপ যে শয়তান যে, নর নহে নারী নহে ক্লিব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাকে রূপ রস মধু গন্ধ শুনির মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি ও সাহস, নিশীথে হয়েছে বধু, পুরুষ এসেছে মরুতৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষে চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাকি হল, নারী বকে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। স্বর্ণ রৌপ্য ভার, নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে, নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান।
0: ধুধু মাঠ পেরিয়ে খোকা মাকে নিয়ে অনেক দূরে যাচ্ছিল। চারিদিকে খোলা প্রান্তর, কোথাও কোনো জনমানবের দেখা নেই। এদিকে সূর্য ডুবে সন্ধ্যাও নেমে এসেছে প্রায়, গা ছমছম করা ভয়ের মতো আধার নামতে শুরু করেছে। ঠিক এমন সময় হাড়ে রে করে ডাকাত দল ঘিরে ধরার জন্য ছুটে এলো। এমন সময় মাকে রক্ষা করার জন্য প্রাণপণে শুরু হলো খোকার লড়াই। মায়ের প্রতি সন্তানের অদম্য ভালোবাসা কি প্রিয়শ্রোতা, কবিতার পটভূমিটা এতক্ষণে নিশ্চয়ই মনের জানালায় ভিড় করছে, ঠিক ধরেছেন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা বীর পুরুষের চিত্রবিন্যাস। এবার শোনাব বীর পুরুষ কবিতার আবৃত্তি। আবৃত্তি করছেন শারমিন সুলতানা ইসলাম।
4: মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হল সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দীঘির মাঠে, ধুধু করে যেদিকে পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় করম না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানিতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দীঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হাড়ে ওই যে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছ মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো, লাঠি হাতে মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের মেরে, শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল, হারে রে রে রে রে রে রে রে। তুমি বললে, যাসনে খোকা ওরে। আমি বলি, দেখো দেখো না চুপ করে।
0: বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদ, আল মাহমুদের কবিতায় জীবন ঘনিষ্ঠভাবে উঠে এসেছে মা মাটি মানুষের কথা, নাগরিক জীবন থেকে গ্রামীণ জীবন এবং লোক ঐতিহ্যের চমৎকার রূপায়ণ, ছান্দসিক এবং আমাদের মানুষ গঠনে ভূমিকা রাখা তেমনি একটি জনপ্রিয় কবিতা নোলক। প্রিয় শ্রোতা, আল মাহমুদের নোলক কবিতাটি এবার শুনব হুরে জান্নাতের উচ্চারণে।
4: আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেরের বাঁকে, সাদা পালুক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিত টিয়ে করেরে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে, ঘরেক যেতে চাই। কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ, সবুজ চুলে ফুল পিঁধেছি নলক পরিণত, ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। এলিয়ে খোঁপা রাত্রি এলে ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না।
0: এই দেশ, এই জন্মভূমি আমাদের, আমরা প্রাণের অধিক ভালোবাসি এই প্রিয় স্বদেশকে। এই মাটির সাথে আমাদের আত্মিক সম্পর্ক, যা কখনো ছিন্ন হবার নয়। এখানে আমরা কোনো আগন্তুক নই, এই মাটিতেই পোতা আমাদের একান্ত আপন সত্তা। এমন বিষয়কে কেন্দ্র করে রচিত কবি আহসান হাবিবের বিখ্যাত কবিতা আমি কোনো আগন্তুক নই। এই কবিতাটির আবৃত্তি শুনব এবার হাসিব বিল্লার উচ্চারণে।
5: আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাঁশ বাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবির পুকুর, তার ঝাঁকড়া ডুমুরির ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে, আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি স্বপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে, আমি কোনো আগন্তুক নই। এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী নড়ে ঢাকা নিশিন্দার ছায়া, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস, আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাঁথা আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক।
0: কবি হিসাবে যেমন শক্তিমান, তেমনি অনুবাদক হিসেবেও কবি গোলাম মোস্তফার বিশেষ খ্যাতি ছিল। গোলাম মোস্তফা যেমন বড়দের জন্য লিখেছেন, তেমনি ছোটদের জন্য লিখেছেন বিস্তর। প্রিয় শ্রোতা, এবারে শুনব কবি গোলাম মোস্তফার কামনা কবিতাটির আবৃত্তি, উচ্চারণে ফারহানা ত্রিনা।
6: নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি গান, ছাড়িয়া মরিতে মোর কভু নাহি চাহে মন প্রাণ। এ বিশ্বের সব আমি প্রাণ দিয়ে বাসিয়াছি ভালো, আকাশ বাতাস জল রবি শশী তারকার আলো, সকলেরই সাথে মোর হয়ে গেছে বহু জানাশোনা। কত কি যে মাখামাখি, কত কি যে মায়া মন্ত্র বোনা, বাতাস আমারে ঘিরে খেলা করে মোর চারিপাশ, অনন্তের কত কথা কহে নীতি নীলিমা আকাশ, চাঁদের মধুর হাসি বিশ্ব মুখে পুলক চুম্বন, মিটি মিটি চেয়ে থাকা তারকার করুণ নয়ন, বসন্ত নিদাঘ শোভা বিকশিত কুসুমের হাসি, দিকে দিকে শুধু গান শুধু প্রেম ভালোবাসা বাসি, প্রতিদিন নানাভাবে নীতি নব বিশ্ব পরিচয়, প্রতিদিন এত কাজ এত কথা এত অভিনয়, কেহই নয়নে মোর নহে কুশ্রী নহে হীন কালো, সকলি মধুর সকলেরে প্রাণ দিয়ে বাসিয়াছি ভালো। হে বিরাট তব পাশে আজি মোর এই নিবেদন, প্রভু তুমি কৃপা করি ইচ্ছা মোর করিও পূরণ। মরণের পরপারে যেই বেশে যেই দেশে যাই, তোমার আকাশ আলো তবু যেন দেখিবারে পাই। নিখিলের এই শোভা এই হাসি এই রূপ ও রাশি, মরিয়াও আমি যেন প্রাণ দিয়ে সবে ভালোবাসি।
0: শ্রোতা বন্ধু, মা শব্দটি ছোট হলেও এই শব্দের পরিধি এতটাই বিশাল যা ভাষায় প্রকাশ দুরূহ বটে। এই স্বার্থপরতার পৃথিবীতে কেউ যদি নিঃস্বার্থভাবে ভালোবাসে, তিনি হলেন মা। সন্তানের কাছে একমাত্র মা হলেন নির্ভরতার আশ্রয়স্থল। সব ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে দৃঢ় চিত্তে এই মানুষটি তার সন্তানকে আগলে রাখেন। তাই আসুন মাকে ভালোবাসি। শেষ করছি আজকের সাহিত্য প্রসঙ্গের পর্ব সুরঞ্জনা। সাহিত্য প্রসঙ্গের সুরঞ্জনা পর্বে আজকে উপস্থাপনায় ছিলাম আমি মনিরুজ্জামান পলাশ, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে ছিলেন কানিস কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।
7: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নবনীতা। প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বিএনপি সহ তিন অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সকালে রাজধানীর ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে এই মতবিনিময় সভা শুরু হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি দেশ তৈরি করতে চায় যেখানে শিক্ষার্থীরা একটি সুন্দর পরিবেশ পাবে এবং দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। এ লক্ষ্যে জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চান তারেক রহমান। সভায় অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখেন। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই উৎসাহ দেন। এ সময় ওয়াকিমুল ইসলাম তার বানানো স্মার্ট কার্ডটি প্রধানমন্ত্রীকে দেখান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান এ তথ্য জানান। তিনি বলেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় 17 বছরের ওই তরুণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার্ড তৈরিরও পরামর্শ দেন। পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বঙ্গভবনের প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। চিকিৎসা শেষে আগামী 18 মে রাষ্ট্রপতি দেশে ফেরার কথা রয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের 20তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান। আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশ্যে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার তাদের পাশে রয়েছে, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সরকারের পাশাপাশি বিচারকদেরও সচেতন থাকতে হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, শুধু জিপিএ 5 কেন্দ্রিক প্রথাগত শিক্ষা নিয়ে পড়ে থাকলে চলবে না, নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চায়না বাংলাদেশ এডুকেশন সহযোগিতা ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হল প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করা, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার ইতিমধ্যে পাঠ্যক্রম ও একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডে শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ সকালে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দরে বৃষ্টির মরদেহ গ্রহণ করে তার বাবা, মা, স্বজন ও বন্ধুরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ মাদারীপুরের নিজ গ্রামে নেওয়া হয়েছে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। এ সময় নতুন সরকারের মন্ত্রীগণও শপথ গ্রহণ করেন। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ শপথ অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান তাদের প্রথম ইনিংসের ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান বিনা উইকেটে 93 রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান সংগ্রহ করে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছের দেশের বিদেশের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কোরআন শিখার আসর। তো আজকের আসরে ছোট্ট বন্ধুরা, অন্যান্য দিনের মতো তোমরা যারা অংশগ্রহণে রয়েছ, তোমাদের নামগুলো শুনে নেই, তোমাদের নামগুলো বলো।
3: মোহাম্মদ গোলাম রাব্বি,
4: মোহাম্মদ তাওহিদ আলম,
5: সৈয়দ আহমেদ মেহান, মোহাম্মদ মাহিল হাবিব।
2: তো আজকে আমরা সূরা তাকাসুর থেকে শিখব। এসো আমরা সূরা থেকে শুরু করি। অন্যান্য আসরের মতো আজকে আলোচনা শুনতে চাচ্ছ? কিসের উপর আলোচনা শুনবে তোমরা? বাবা, অনেক বড় বিষয়, খুবই আকর্ষণীয়, লক্ষণীয়, গ্রহণীয়, পালনীয়। আল্লাহর নবীর একটি হাদিস, যে সন্তান পবিত্র কোরআন থেকে শিখবে, হাফিজ হবে, হাসরের ময়দানে উলবিসা ওয়ালিদাহুম তাজাইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। এই হাদিসের অর্থ হচ্ছে, হাসরের ময়দানে যে সন্তান কোরআন শিখবে তার পিতা মাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নূরের একটি টুপি পরিয়ে দেবেন, যেই নূরের টুপিটার তাজাল্লি হবে সূর্য একটা ছোট্ট গৃহে বন্দি করলে যেরকম পাওয়ার হবে, তার থেকে কোটি কোটি কোটি গুণ বেশি পিতামাতার মাথার মুকুটের পাওয়ার আল্লাহ দান করবেন। এ হলো এক। আর দ্বিতীয় কথা হলো, হাদিসে এসছে পিতামাতাকে এবং সন্তানকে যারা কোরআন শিখবে তাদেরকে বলা হয়, পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, হ্যাঁ, যে যতক্ষণ তোমার তেলাওয়াত চলবে তত তালা তোমাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাত দান করবেন। তাহলে শুধু তাই না, তোমরা তো বলছো পিতা মাতার কি লাভ, পিতা মাতার সাথে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশি তাদের কি লাভ হবে? তাদের লাভ হবে এটা, যে একটা হাফেজ একেবারে দশটা লোকের উপরে জাহান্নাম ওয়াজিব, ওই রকম দশটা জাহান্নামীকে আল্লাহর সাথে সুপারিশ করে, আল্লাহর কাছে আবেদন নিবেদন করে দশটা জাহান্নামীকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ,
5: সুবহানাল্লাহ,
2: কত লাভ। তোমরা যারা কোরআন আজকে পড়ছো, তোমরা পড়বে একটা অক্ষর, নিজে পাবে দশটা নাকি, আবার যারা শুনলেন তারাও পাবেন দশটা নাকি। তাহলে আজকে কোন সূরা শিখবো আমরা? সূরা তাকাসুর। যেমন আল্লাহুমুত তাকাসুর, হ্যাঁ, কত সুন্দর সূরা। আমি একবার তেলাওয়াত করব, আমার সাথে তোমরা পড়বে, তারপর তোমাদের থেকে তেলাওয়াত শুনবো, পারবে না?
5: ইনশাআল্লাহ।
2: ইনশাআল্লাহটা শুনতে চেয়েছিলাম, সবাই বলো একসাথে ইনশাআল্লাহ।
5: ইনশাআল্লাহ
2: শুরু করছি। আউযু বিল্লাহ

এখানে অনেকে কিন্তু আল্লাহ মুত্তাকা সুর যাতে বলে ফেলে না, সুর বললে সিন হয়, এখানে কিন্তু সিন না, সা দিয়ে আল্লাহ মুত্তাকা সুর বলো।

0: মাকাবির
1: হাত্তা তারপর জা রায়ের পরে যে রেগি জা তাহলে হাত্তা জুরতুমুল মাকাবির বলো
0: হাত্তা

এখানে খুব দ্রুত যাতে না হয়, কাল্লা সাউফা না, কাল্লা একটু দেরি করবে, গুন্নার মতো এটাকে মুসাদ্দাত বলা হয়। হ্যাঁ, এক আলিফ পরিমাণ এটাকে দেরি করাটা ভালো কাওয়াইদের দৃষ্টিকোণ থেকে। তাহলে কি হবে, কাল্লা।

তোমরা তো কোরআন শিখছ, সৌন্দর্যটাও আনতে হবে, শিখতে হবে। যেমন এখানে সুম্মা কাল্লা এভাবে না বলে গুন্নাটা তো একটু ভাঙা দিয়ে বলবে, কিভাবে সুম্মা কাল্লা বলো তো, এটা সুম্মা।

0: এবার তোমাদের থেকে শুনবো কয়েক আয়াত করে, একবারে পুরোটা দরকার নেই। প্রথম তুমি বলবে কি নাম, না তোমার নাম
1: গোলাম রব্বি?
0: হ্যাঁ
1: গোলাম রব্বি,
0: গোলাম রব্বি তুমি বলো। আল্লাহ কুমুত্তাকাসুর থেকে দুই তিনটা আয়াত বলো। হ্যাঁ
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
0: بسم الله الرحمن الرحيم সুজানা না করে একটু ভাঙা দিয়ে বললে আর একটা সুন্দর হয় না? যেমন আমি দেখি দুইভাবে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা একটা, আর এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, একটু ভাঙা দিয়ে বললে আর সুন্দর লাগবে। আবার বলো, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ।

0: এখানে ছোট্ট একটা জিনিস মনে রাখবে, লতারা ওয়াও পেশ, জোরে বলো সবাই, ওয়াও পেশ
1: হু,
0: আরো পরিষ্কার ওয়াও পেশ ভু, ওয়াও পেশ উ, এটা তাদের না হয়, এতে একটু উ উ লেগেছে, এটা ঠিক হবে না, এখানে ওয়াও পেশ ভু, তাহলে এখানে হবে লতারা ভুন্নাল জাহিম, বলো

0: পুরাটাকে মানে পুর পুরাটা আল্লাহ কুমুত্তাকাসুর
1: আল্লাহ

0: ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ.
1: মাশাআল্লাহ, ঠিক আছে, হয়ে যাবে।

0: যে কেউ যে কোনো বিষয়ে চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেষ্টাটা কবুল করে তাকে যেই পথে চেষ্টা করেছে, সাধনা আরাধনা করেছে, সেই পথটা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, সবাই বলো
1: সুবহানাল্লাহ।
0: এই জন্য তোমরা যারা আজকের এই অনুষ্ঠানে এসেছো, তোমাদের কাছে কোরআনের আয়াতের দাওয়াত থাকবে, চেষ্টা করবে। চেষ্টা না করলে কিন্তু হবে না, চেষ্টা করতে করতে করতে একদিন দেখবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই আসল জায়গায়, আসল মকসাদ আমাদের যা সেটাতে পৌঁছে দিবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদেরকে করি, এর আগে তো আমি অনেকবার শিখিয়েছি ওয়ালা সূরা ছোট্ট সব থেকে, এর থেকে দু একটা আয়াত তোমাদের থেকে কারো কারো কাছ থেকে শুনতে চাই, পারবে? জি ইনশাল্লাহ পারবই, করবই। এরকম যদি একটা ই থাকে না, শক্তি থাকে, তাহলে এখানে বলা হয় ইনশা আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা হয়ে আসবে। আচ্ছা তুমি একটু বলো তো, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা শুনি। হঠাৎ একটা প্রশ্ন করলাম, জায়গার থেকে দিকে পারো কিনা বলো। শুরু থেকে শুরু করো,
2: ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর,
0: তারপরে তুমি বলো
2: ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
0: ঠিক আছে উচ্চারণটা তুমি না পাই না থেকে বলো
3: আহাদ।
0: ঠিক আছে, এটা মাঝে মধ্যে আমি হঠাৎ করে প্রশ্ন করি এক এক জায়গা থেকে, যে তোমাদের শেখাটা আগে শেখানো হয়েছিল ঠিক আছে কিনা, মাশাআল্লাহ ঠিক আছে। এবার তুমি আত্তাহিয়াত থেকে বলো,
4: التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله.
0: খুব দ্রুত হয়ে গেল, সুস্পষ্ট না, একটু অস্পষ্ট হয়েছে, তুমি বলো।
3: التحيات لله والصلوات
0: عليكم ودي الشد قلت التحيات لنا هو التحيات اذا صحيح التحيات ما ناي التحيات ولا تبول التحيات بولو
3: التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله
0: اللهم صل على محمد
2: اللهم صل على محمد وعلى آل محمد
0: وعلى آل
2: وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
0: وعلى آل هو كمان وعلى آل
2: وعلى
0: آل আচ্ছা ঠিক আছে, বুঝা গেছে, একটু অস্পষ্ট আমি বলে দিই, আমার সাথে সবাই বলো, দূরের কাছের বন্ধুরা তোমরা ঠিক করে নেবে কিন্তু আত্তাহিয়াত, নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়াটা তো কি ওয়াজিব, ওয়াজিব, আমার সাথে সবাই বলবে আত্তাহিয়াতু
3: রহমতুল্লাহ
2: وبركاته
0: السلام علينا
2: السلام علينا
0: وعلى
2: وعلى
0: عباد الله الصالحين

0: أشهد أن لا إله
1: إلا الله
0: إلا الله
1: وأشهد
0: أن
1: محمدا
0: عبده
1: ورسوله এইভাবে আত্তাহিয়াত পড়তে হবে দূরে শিবতে আগে বললাম আস্তে আস্তে করে আমরা আমি যে আসরগুলো করি সেগুলোর মধ্যে শুধু কোরআন শিক্ষা না নামাজ শিক্ষা থাকে আত্তাহিয়াত থাকে বিভিন্ন আলোচনা থাকে সবকিছু মিলিয়ে আল্লাহ যেন পরিপূর্ণ এই অনুষ্ঠান শোনার এবং অনুষ্ঠান শুনে নিজেদেরকে উপকৃত করার নিজেদেরকে ফায়দামন্দ করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন সব বন্ধুরা বলো আল্লাহুম্মা আমিন
0: আল্লাহুম্মা আমিন
1: দূরের কাছের দেশের বিদেশের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই পবিত্র কোরআন শেখার আসর শেষ করছি যতটুকু শিখলাম শেখালাম আল্লাহ যেন সবকিছু আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করে দোয়া করে দোয়া চেয়ে সবাইকে আবার অনেক অনেক মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
2: এতক্ষণ পবিত্র কোরআন শিক্ষার আসর প্রচারিত হল পরিচালনায় ছিলেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালি আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম
3: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ গ্রন্থনা শামসাদ পারভিন উপস্থাপনায় নাইরিন সুলতানা

কি করিব রাজরাজত্বে হইলাম উদাসী, ঘরে থাকতে না দেয় মন আমার পাগল করা বাঁশি। আমার হাতের বাঁশি রাজা আমার হইল বৈরি, কি করিব মনের বাঁশি ছাইরা গেলে মরি। বাঁশি আমার জীবন মরণ, বাঁশি আমার প্রাণ, মরণ জীবন ধরম করম ওই না বাঁশির গান। কৃষ্ণ ও রাধার প্রেম কাহিনীর সঙ্গে বাঁশি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বংশীকৃষ্ণের পবিত্র অবিচ্ছেদ্য সঙ্গী, বাদ্যযন্ত্র হিসেবেও খ্যাত। লোকসঙ্গীতে বিভিন্ন ধারা যেমন শাড়ি, ভাওয়াইয়া, যাত্রা, কবিগানে অন্যান্য যন্ত্রের সঙ্গে বাঁশি বাজানো হয়। শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণের মুরলী বা মোহন বাঁশিকে আর বাঁশি বলা হয়েছে। হ্যাঁ প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের ঢাকার বিশেষ আয়োজন বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুরতরঙ্গ অনুষ্ঠানে। আজকের বিষয় বাঁশি। উপস্থাপনে আছি আমি নাইরিন সুলতানা।

সুরতরঙ্গ অনুষ্ঠানের শুরুতে একটি আধুনিক গান শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গীতিকার খালিদ বুলবুল এবং সুরকার আবু বকর সিদ্দিক।

ফুঁতকার রন্ধে মুখ রেখে আড়াআড়িভাবে বাঁশিটি ধরে অপর ছিদ্রগুলোতে দুই হাতের তর্জনী, মধ্যমা ও অনামিকা দিয়ে বায়ু নিয়ন্ত্রণ করে বাঁশি বাজানো হয়। ধর্ণ অনুযায়ী বাঁশির বিভিন্ন নাম রয়েছে, যেমন আর বাঁশি, কদবাঁশি, টিপরা বাঁশি, হরিণা বাঁশি। এগুলোর মধ্যে আমাদের দেশে আর বাঁশি সর্বাধিক প্রচলিত। কৃষ্ণ এ বাঁশির সুরেই রাধার চিত্ত হরণ করেছিলেন। প্রিয় শ্রোতা, এবার একটি পল্লীগীতি, শিল্পী শেফালী শেরগাম, গীতিকার প্রজিত ঘোষ এবং সুরকার আলী আফতাব ডনি।

বাঁশির সুর যতই শুনি ততই হৃদয় জুড়িয়ে যায়। তোমার মরমী বাঁশির সুরে যে আবেশ তৈরি করেন তা যেন আত্মার গভীরে ছুঁয়ে যায়। এবারে হৃদয়ের বাঁশি ছাঁচবির গান, শিল্পী মনির খান ও ডলি সায়ন্তনী।

তোমার মন ছুঁয়ে যাওয়া বাঁশির জাদুতে আমার নেশা লেগে যায়। আমি বাড়ি যাওয়ার পথ হারিয়ে ফেলি। তোমার মায়াবী সুরের বাঁশি শুধু বাঁশি নয়, এটা এক ধরনের মিষ্টি আবেগ যেটা শুনলেই মনটা হেসে ওঠে। বাঁশির প্রকৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এর সুর এক ধরনের প্রাকৃতিক ধ্বনি সৃষ্টি করে যা প্রকৃতির সুরের সঙ্গে মিলিত হয়। বাঁশির ধ্বনিতে পাখির গান, নদীর কুলুকুলো শব্দ, হাওয়ার মৃদু স্পর্শ, বৃষ্টির টুপটাপ শব্দ, সব কিছু যেন মিলেমিশে যায়। বাঁশির সুরের সঙ্গে প্রকৃতির সঙ্গতি মানুষের মনের মধ্যে এক ধরনের অনাবিল আনন্দের সঞ্চার করে। এবারে জিনাত পারভিনের কণ্ঠে এটি রবীন্দ্রসঙ্গীত শুনবেন।

0: শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুরতরঙ্গ এখানে শেষ করছি। আজকের বিষয় ছিল বাঁশি। বাঁশি নিয়ে গানগুলো আপনাদের কেমন লাগলো জানালে খুশি হব। জানাতে চিঠি লিখুন, চিঠি পাঠাবার ঠিকানা সুরতরঙ্গ, প্রযুক্ত পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207।
1: যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহা পুরস্কারের। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হবে পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত। শিল্পী ফেরদৌসী রহমান।

0: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআইয়ের যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
1: কি বলতো?
0: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
1: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
2: বাঁচাও! ও মারবেন না, ও আমি চুরি করি না স্যার, বাঁচাও, মরে গেলাম, পুরো মরে গেলাম।
0: এই এই মেরা, হ্যাঁ ওইদিকে তো চেঁচামেচি কিসের?
1: হ্যাঁ তাই তো মনে হচ্ছে
0: কাউকে মারছে। চল তো দেখি।
1: চল চল চল চল চল। আরে ভাই ভাই, আপনারা এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
0: আরে আরে ভাই ভাই, থামেন থামেন থামেন, আর আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
2: ও স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে ওরা মেরে ফেললো।
1: আরে এই যে দেখছি আমার ছাত্র, তুমি এখানে কি করছো?
3: স্যার, এই পোলাডা একটা বকাইটা, এগো একটা কিশোর গ্যাং আছে, এরা সবাই মিলে চুরি ছিনতাই টিকটক করে, সমাজের মানুষের বিপদে ফেলে।
1: এই তুমি জিতু না?
2: হ্যাঁ স্যার।
1: তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
2: স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। ও স্যার বাঁচান।
0: আচ্ছা এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
4: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তারে অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
1: জিতু কথা কি সত্যি?
2: জি স্যার, স্যার বিশ্বাস করেন চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
0: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
1: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক, এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
3: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
1: জিতু।
2: জি স্যার।
1: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
2: হ্যাঁ স্যার।
1: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
2: জি স্যার।
1: তুমি কি ভালো হতে চাও?
2: জি স্যার, হ্যাঁ আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি, আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করবো, আমি আর এমন করবো না স্যার।
0: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
5: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যেই প্রথমে শুনবেন ইংরেজি সংবাদ এবং পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Better, the news read by Tasnova Bashar. BNP Chairman and Prime Minister Tariq Rahman has sought the cooperation of his party's grassroots leaders to implement the party's election manifesto. He made the call while speaking at a views exchange meeting with grassroots leaders of BNP, Jubodol, Shechashebuk Dol, and Chhatradol at the Krishibid Institution Bangladesh Auditorium at Farmgate in the capital today. The closed-door meeting began with the slogan Shobar Age Bangladesh. The Prime Minister said the party manifesto has turned into the manifesto of the government and the countrymen. He said the present government will try its level best to implement every pledge of the manifesto. Tariq Rahman said the government has already taken initiatives to ensure good governance, create a country with a healthy educational environment for students, and guarantee safety for women, men, and children. Among others, BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir and Senior Joint Secretary General Ruhul Kabir Rizvi spoke on the occasion. Prime Minister Tariq Rahman has ridden in a smart car invented by physically challenged college student Waqimul Islam, encouraging the youth in his creative endeavors. Waqimul Islam met the premier at the Prime Minister's office at Tejgaon in the capital this morning. Prime Minister's additional press secretary Atiqur Rahman Ruman informed this. He said the Prime Minister praised the 17-year-old youth for building the vehicle using local technology. Tariq Rahman underscored the need for developing a modern and user-friendly smart car at lower cost. He also assured of giving government support for such creative initiatives. President Mohammad Shahabuddin has left Dhaka for London for follow-up medical treatment and health checkup. Bangabhavan's press wing said a regular commercial flight of the Biman Bangladesh Airlines carrying the president and his entourage members took off from Hazrat Shahjalal International Airport this morning. The president is scheduled to return home on May 18 after completing the treatment. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has urged the judges to ensure justice by choosing the right path in delivering verdicts from a sense of responsibility. He made the call while addressing the inaugural function of the 20th orientation course for additional district and sessions judges at the Judicial Administration Training Institute in the capital today. The law minister said the government will stay beside the judges for establishing justice in society. Mentioning that the government will not tolerate any form of corruption, he said the judges will also have to remain vigilant in this regard. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ihsanul Haq Milan has said it is not enough to just study traditional education centered on GPA-5, but students should be developed as world-class citizens. He said this while speaking at the inaugural ceremony of the China-Bangladesh Education Cooperation Forum as the chief guest at the International Mother Language Institute in the capital today. The education minister said the government's main goal is to convert the conventional education system into a modern and scientific one so that students can sustain in international competition. He further said the government is already making changes to the curriculum and academic calendar to ensure quality education. The remains of Bangladeshi PhD student Nahida Sultana Brishti, who was brutally murdered in the USA, have reached Dhaka. An Emirates flight carrying the remains landed at Hazrat Shahjalal International Airport this morning. Foreign Secretary Asad Alam Siam received the body. Receiving the body of Brishti at the airport, her parents, relatives, and friends demanded a fair investigation into the murder and the prosecution of the culprits. Brishti's body has been taken to her village in Madaripur from the airport. She will be buried in the family graveyard following the Namaz-e Janaza after the Asr prayer. A total of 50,111 Bangladeshi Hajj pilgrims have so far reached Saudi Arabia through the 128 flights. This was disclosed in the latest Hajj bulletin today. A total of 78,500 Bangladeshis have been permitted to perform Hajj this year. Subject to moon sighting, the Holy Hajj is expected to be held in Saudi Arabia on May 26. Bharatiya Janata Party BJP's leader Shubhendu Adhikari has taken oath as the new chief minister of the West Bengal. With this, the BJP formed the government in West Bengal for the first time. The ministers of the new government also took oath. The oath-taking ceremony was held at the historic Brigade Parade Ground in Kolkata today. Indian Prime Minister Narendra Modi was present on the occasion. Cricket in Pakistan were 138 for 1 in their first innings on the second day of the first test against hosts Bangladesh at Mirpur Sher Bangla National Cricket Stadium when reports last came in. Earlier, Bangladesh scored 413 runs in their first innings. Bangladesh batter is airing the running commentary of the match. Finally, weather and forecast by Little Bontana says there are chances of rain or thundershowers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Rajshahi, Joshua, Kushtia, Khulna and Borishal. River ports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি প্রবীর কুমার সেন। শিল্প বাণিজ্য বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তবে এই প্রক্রিয়ায় আখ চাষি, শ্রমিক এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লাভজনক পরিচালনা এই তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আজ পঞ্চগড় সুগার মিলস লিমিটেড কারখানা প্রাঙ্গণে আয়োজিত আখ চাষীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই মিলগুলো বাংলাদেশের মানুষের সম্পদ, তাই এগুলোর সৎ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, বর্তমানে দেশে কয়েকটি চিনিকল বন্ধ রয়েছে এবং চালু থাকা অনেক মিলও নানা সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হচ্ছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আজ রাজধানীর একটি হোটেলে ইনসিওরিং সেফ ফুড ফর সাস্টেনেবল ফিউচার প্রতিপাদ্য ভিত্তিক অষ্টম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গবেষণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, একসময় মাছে ভাতে বাঙালি হিসেবে পরিচিত বাংলাদেশে মাছের উৎপাদন ও জীব বৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, কৃষকদের জন্য শস্য বীমা চালু করতে যাচ্ছে সরকার। এর ফলে প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে কৃষক তা পুষিয়ে নিতে পারবেন। তিনি গতকাল যশোরে সরকারি খাদ্য গুদামে বোরো মৌসুমের ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কৃষকদের চাহিদা মতো বিদ্যুৎ, ডিজেল এবং সার সরবরাহ নিশ্চিত হওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এ সময় তিনি ধান ক্রয়ের ক্ষেত্রে যেন কোনো ধরনের অনিয়ম না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল কেন্দ্র গতকাল পুনরায় চালু হয়েছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 1,00,000 টন অপরিশোধিত তেলের চালান নিয়ে একটি জাহাজ দেশে আসার পর গতকাল সকালে তেল শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এর আগে ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত মাসের 12 তারিখ ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে দরপতনের কারণে সূচক, বাজার মূলধন ও লেনদেন কমেছে। সপ্তাহ জুড়ে ডিএসইতে 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 141টির, কমেছে 222টির এবং অপরিবর্তিত ছিল 29টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে কমেছে 52 পয়েন্ট। এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,79,994 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,85,118 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 5,124 কোটি টাকা। এদিকে সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে 830 কোটি 24 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা। ইউরো বিক্রয় 146.29 টাকা, ক্রয় 143.59 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.09 টাকা, ক্রয় 32.41 টাকা। এবং মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.72 টাকা, ক্রয় 31.09 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণুপরমাণু।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিটি নতুন সকাল আমাদের সামনে নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন প্রশ্ন, নতুন আবিষ্কারের আহ্বান। আর সেই আহ্বানের সাড়া দিয়েই মানুষ যুগে যুগে এগিয়ে গেছে অন্ধকার থেকে আলোর পথে, অজানা থেকে জানার পথে। বিজ্ঞান সেই যাত্রার সবচাইতে বিশ্বস্ত সঙ্গী। একসময় যে কাজ কল্পনার মতো মনে হতো, আজ তা বাস্তব। দূরের মানুষকে মুহূর্তে দেখা, যন্ত্রকে কথা শেখানো, মহাকাশের দূর গ্রহে অনুসন্ধান চালানো কিংবা রোগের আগাম সংকেত জানা, সবই সম্ভব হয়েছে বিজ্ঞানের অগ্রগতিতে। তাই আজকের পৃথিবীতে বিজ্ঞান মনস্ক হওয়া মানে শুধু তথ্য জানা নয়, বরং সময়ের সাথে নিজেকে প্রস্তুত রাখা। শ্রোতা বন্ধুরা, বিজ্ঞান ও প্রযুক্তির নানা তথ্য, চিন্তা, সম্ভাবনা ও সমকালীন আলোচনায় সাজানো আমাদের নিয়মিত আয়োজন অণু ও পরমাণুতে আপনাদের জানাই আন্তরিক স্বাগত। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। আজকের এই পর্বে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, প্লাস্টিক দূষণ বিষয়ে একটি তথ্য সমৃদ্ধ কথিকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক কিছু সংবাদ। আর শুরুতেই থাকছে আপনাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞান প্রশ্ন। বলুন তো, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে? উত্তর জানিয়ে দেব অনুষ্ঠানের শেষে। চলুন, জ্ঞানের আলোয় শুরু হোক আজকের পথচলা। শ্রোতা বন্ধুরা, প্রযুক্তির জগতে আজ সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। সহজভাবে বলতে গেলে, এটি এমন এক প্রযুক্তি যার মাধ্যমে যন্ত্র মানুষের মতো শিখতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং সিদ্ধান্ত নিতেও সহায়তা করতে পারে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়, কৃষিতে ফলন বিশ্লেষণ, শিক্ষায় ব্যক্তিগত সহায়তা, ব্যাংকিং সেবা, নিরাপত্তা ব্যবস্থা, এমনকি ভাষা অনুবাদেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে কাজ আগে অনেক সময় নিত, এখন তা দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। তবে প্রযুক্তির এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে প্রয়োজন সচেতনতা, দক্ষতা এবং নৈতিক ব্যবহার। কারণ প্রযুক্তি তখনই কল্যাণ বয়ে আনে যখন তা মানুষের সেবায় ব্যবহৃত হয়। শ্রোতা বন্ধুরা, প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে, কিন্তু ব্যবহারের পর অবহেলায় ফেলে দেওয়া প্লাস্টিক প্রকৃতির জন্য ভয়াবহ ক্ষতির কারণ হচ্ছে। নদীনালা, খালবিল, সমুদ্রতল, কৃষিজমি, এমনকি বাতাসেও এর প্রভাব ছড়িয়ে পড়ছে। বিজ্ঞানীরা বলছেন, ছোট ছোট প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক এখন খাদ্য ও পানির মাধ্যমে মানুষের শরীরেও প্রবেশ করছে। তাই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানো, পুনর্ব্যবহার বৃদ্ধি করা এবং পরিবেশ বান্ধব বিকল্প বেছে নেওয়া এখন সময়ের প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধু, এবার শুনবেন প্লাস্টিক দূষণ বিষয়ক একটি সময় উপযোগী কথিকা। কথিকাটি গবেষণা ও গ্রন্থনা করেছেন মুসাম্মদ মমিতা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ। পাঠ করবেন কে এম মনির হোসাইন। চলুন শুনে নেওয়া যাক কথিকাটি।
1: প্লাস্টিক দূষণ। প্লাস্টিক দূষণ আধুনিক সভ্যতার অন্যতম ভয়াবহ পরিবেশগত সংকট। সস্তা, হালকা ও ট্যাক্সই হওয়ার কারণে প্লাস্টিকের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সমস্যা হল, প্লাস্টিক সহজে পচে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে শিল্পকারখানা পর্যন্ত সর্বত্র প্লাস্টিকের অবাধ ব্যবহার আজ পৃথিবীকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। প্রতি বছর কোটি কোটি টন প্লাস্টিক বর্জ্য নদী ও সাগরে মিশে জলজ বাস্তুতন্ত্র ধ্বংস করছে। এর ফলে মানব স্বাস্থ্য ও প্রাণীকুল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। প্লাস্টিক দূষণের কারণ। প্লাস্টিক দূষণের অন্যতম প্রধান কারণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাপক ব্যবহার, যেমন শপিং ব্যাগ, পানির বোতল, স্ট্র, কফির কাপ এবং বিভিন্ন প্যাকেজিং উপকরণ। এগুলো একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়, যা দূষণের প্রধান উৎস। এছাড়া প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না থাকা বড় একটি সমস্যা। যত্রতত্র ফেলে দেয়া প্লাস্টিক নদী ও সমুদ্রের মাধ্যমে প্রকৃতির সঙ্গে মিশে যায়। বিশ্বজুড়ে প্লাস্টিক পণ্যের অবাধ উৎপাদন ও ব্যবহারও দূষণ বৃদ্ধির অন্যতম কারণ। পরিবেশ ও স্বাস্থ্যের উপর প্রভাব। প্লাস্টিক দূষণের ফলে জলজ ও স্থলজ প্রাণী মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সমুদ্রের প্রাণীরা ভুলবশত প্লাস্টিক খেয়ে মৃত্যুবরণ করছে এবং তাদের বাসস্থান ধ্বংস হচ্ছে। প্লাস্টিকের কারণে মাটি ও পানির দূষণ ঘটে। এতে মাটির উর্বরতা নষ্ট হয় এবং ভূগর্ভস্থ পানির সঙ্গে মিশে পানি বিষাক্ত হয়ে পড়ে। মাইক্রোপ্লাস্টিক বা ক্ষুদ্র প্লাস্টিক কণা খাদ্য ও পানির মাধ্যমে মানবদেহে প্রবেশ করে, বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া প্লাস্টিক পোড়ালে কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা মারাত্মক বায়ু দূষণ সৃষ্টি করে। প্লাস্টিক দূষণ রোধে করণীয়। প্লাস্টিক দূষণ রোধে 3R নীতি, রিডিউস, রিউজ, রিসাইকেল, অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3R নীতি হল রিডিউস, কম ব্যবহার করা, মানে অপ্রয়োজনীয় জিনিস কম ব্যবহার করা, বিশেষ করে প্লাস্টিক, যেমন বাজারে গেলে নিজের ব্যাগ নিয়ে যাওয়া, অপ্রয়োজনীয় প্যাকেটজাত খাবার না কেনা, একবার ব্যবহারযোগ্য বোতল বা স্ট্র এড়িয়ে চলা। এতে শুরু থেকেই বর্জ্য কম তৈরি হয়। রিইউজ, পুনরায় ব্যবহার করা, মানে একটি জিনিস একবার ব্যবহার করে ফেলে না দিয়ে আবার ব্যবহার করা, যেমন কাঁচের বোতল বারবার ব্যবহার করা, পুরনো কাপড় দিয়ে ব্যাগ বানানো, প্লাস্টিকের কন্টেইনার আবার ব্যবহার করা, এতে নতুন জিনিসের চাহিদা কমে। রিসাইকেল, পুনঃ প্রক্রিয়াজাত করা, মানে ব্যবহৃত জিনিসকে প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরি করা, যেমন পুরনো প্লাস্টিক গলিয়ে নতুন প্লাস্টিক পণ্য তৈরি, কাগজ পুনর্ব্যবহার করে নতুন কাগজ বানানো। এতে বর্জ্য কমে এবং কাঁচামালের ব্যবহারও কম হয়। প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ, কাগজের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ব্যবহার দূষণ কমাতে পারে। প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রণয়ন ও কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে উৎসাহ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্লাস্টিক এমন একটি উপাদান যা শত বছরও সম্পূর্ণরূপে মাটিতে মিশে যায় না। প্রতি বছর বিপুল পরিমাণ প্লাস্টিক সমুদ্রে গিয়ে মিশছে এবং বৈশ্বিক বর্জ্যের বড় একটি অংশ আসে প্যাকেজিং শিল্প থেকে। তাই প্লাস্টিক দূষণ কোনো একক দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সংকট। প্লাস্টিক দূষণ শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি মানব অস্তিত্বের জন্য

0: বরণ করে। এ যাত্রায় নভোচারীরা চাঁদের দূরবর্তী অংশের উচ্চ রেজুলেশনের ছবি তুলেছেন, যা এরই মধ্যে মানুষকে মুগ্ধ করেছে, সেই সাথে দিয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই অভিযানটি ভবিষ্যতে চাঁদে স্থায়ী উপস্থিতি ও মঙ্গল অভিযানের পথ প্রশস্ত করছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। মহাবিশ্বে কি আমরা একা, নাকি পৃথিবীর বাইরেও আছে প্রাণের অস্তিত্ব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন নতুন তথ্য সামনে আনছেন বিজ্ঞানীরা। 2025 সাল পর্যন্ত নাসার বিভিন্ন মহাকাশ অভিযানের কল্যাণে বিজ্ঞানীরা 6,000-এর বেশি এক্সপ্ল্যানেটর অর্থাৎ সৌরজগতের বাইরে থাকা গ্রহের অস্তিত্ব নিশ্চিত করেছেন। এছাড়া আরও কয়েক হাজার গ্রহ স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ডজনখানেক গ্রহ পৃথিবীর সমান এবং তাদের নক্ষত্রের বসবাসযোগ্য অঞ্চলে অবস্থিত। সেখানে তরল পানির অস্তিত্ব থাকা সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা, আর সে সঙ্গে থাকতে পারে প্রাণের সম্ভাবনাও। এই গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই অত্যাধুনিক টেলিস্কোপটি দূরবর্তী গ্রহগুলোর বায়ুমণ্ডল বিশ্লেষণ করে খুঁজছে প্রাণের সম্ভাব্য চিহ্ন। বিশেষ করে যদি কোনো গ্রহের বায়ুমণ্ডলে একসঙ্গে অক্সিজেন ও মিথেন পাওয়া যায়, তবে সেটিকে সম্ভাব্য প্রাণের ইঙ্গিত হিসেবে বিবেচনা করছেন বিজ্ঞানীরা। এদিকে প্রাণের সন্ধান কতটা এগিয়েছে তা নির্ধারণ করতে নতুন একটি 7 ধাপের স্কেল তৈরি করছে নাসা। এই স্কেলের মাধ্যমে বোঝা যাবে কোন পর্যায়ে গিয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো সত্যি কি আমরা একা নই, অন্য কোনো গ্রহে কি প্রাণ আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো একটি অত্যাধুনিক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে সক্ষম। এটি বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে শেখে এবং সময়ের সাথে আরও উন্নত হয়। আজ আমরা মোবাইল, কম্পিউটার, ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ায় যে রেকমেন্ডেশন পাই সবই এআই এর কাজ। চিকিৎসা ক্ষেত্রে এআই রোগ নির্ণয়কে দ্রুত ও নির্ভুল করছে, আবার স্বচালিত গাড়ি ও স্মার্ট অ্যাসিস্ট্যান্টের মতো প্রযুক্তিতেও এর ব্যবহার বাড়ছে। চ্যাটজিপিটি, জেমিনাইয়ের মতো চ্যাটবটগুলো দিয়ে লেখা তৈরি ও ছবি বানানো, কোডিং, ডিজাইন এমনকি ঘন্টার কাজ মিনিটেই করা সম্ভব হচ্ছে। তবে এর কিছু চ্যালেঞ্জও আছে। সঠিকভাবে ব্যবহার করা গেলে এআই ভবিষ্যতের পৃথিবীকে আরও স্মার্ট ও উন্নত করে তুলবে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা দেখলাম বিজ্ঞান শুধু পরীক্ষাগারে সীমাবদ্ধ নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের অংশ। মোবাইল ফোন থেকে চিকিৎসা, কৃষি থেকে যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ থেকে মহাকাশ অনুসন্ধান, সর্বত্রই বিজ্ঞানের স্পর্শ। একটি গুরুত্বপূর্ণ তথ্য হল সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ আমরা যখন সূর্যকে দেখি তখন আসলে কয়েক মিনিট আগের সূর্যকে দেখছি। বিজ্ঞানের এমন অসংখ্য তথ্য আমাদের বিস্মিত করে, ভাবতে শেখায়। বিজ্ঞান আমাদের কেবল গতিকে বদলায় না, বদলায় চিন্তাকেও। আর সেই চিন্তার ভেতর থেকেই জন্ম নেয় নতুন সভ্যতা, নতুন সম্ভাবনা। তাই প্রশ্ন করতে শিখুন, জানতে আগ্রহী হন আর প্রযুক্তিকে ব্যবহার করুন মানব কল্যাণে। আর অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নটি রেখেছিলাম আপনাদের কাছে, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি রয়েছে নাইট্রোজেন গ্যাস, প্রায় 78%। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের অণু ও পরমাণু। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা ত্রিনা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার, প্রযোজনায় ছিলেন ইশরত শারমিন। প্রিয় শ্রোতা, সকলকে আন্তরিক ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জ্ঞানের জানালা খুলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, বিজ্ঞান মনস্ক থাকুন। বিদায়।

বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণুপরমাণু এখানেই শেষ হল। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

0: বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কে এম আব্দুল্লাহ মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: কৃষকদের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী, গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন ইউনুস আলী।

ভক্তিমূলক গান শুনছেন এবারে শিল্পী লাভলি ইয়াসমিন। গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আলহাদি, সুর করেছেন কাদের জামিরি।

0: দুখানি ভক্তিমূলক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা। গানের কথা লিখেছেন এস এম নাসিরুদ্দিন এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছো? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
4: থ্যালাসেমিয়া একটি মারাত্মক বংশগত রক্তের রোগ। থ্যালাসেমিয়া রোগীদের শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটিপূর্ণ হয় বলে রক্তের লোহিত কণিকা দ্রুত ভেঙে যায়, যার ফলশ্রুতিতে রোগীর দেহে মারাত্মক রক্তশূন্যতা দেখা দেয়। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরা প্রতি মাসে 1-2 ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকে। এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টকর। আর নয় থ্যালাসেমিয়া, নিজে জানুন, অন্যকে জানান, আপনার পরিবারে থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন। থ্যালাসেমিয়া কোনো ছোঁয়াচে রোগ নয়, কেবলমাত্র বাবা মা উভয়ই এই রোগের বাহক হলে সন্তান এই রোগ নিয়ে জন্ম নিতে পারে। বাহকরা পুরোপুরি সুস্থ থাকে এবং এদের কোনো বাহ্যিক লক্ষণ বা উপসর্গ থাকে না, তবে ক্ষেত্রবিশেষে বাহকদের কারো কারো রক্তশূন্যতা দেখা দিতে পারে। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ফ্যাকাশে হয়ে যাওয়া, ক্ষুধা মন্দা, জন্ডিস ভাব, প্লীহা বড় হয়ে যাওয়া, দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, খিটমিটে মেজাজ, ঘন ঘন ইনফেকশন, মাথা মুখের হাড়ের বিকৃতি, চেহারা পরিবর্তন, শারীরিক দুর্বলতা। প্রতিরোধের উপায়, বাহকে বাহকে বিবাহ নিরুৎসাহিত করা গেলে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মানো প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী উপমা বড়ুয়া নিশি। গানের কথা লিখেছেন সেলিম মাহমুদ এবং সুর করেছেন দেবা পাল।

আপনাকে বিদেশ যেতে চান, তাহলে বৈধ পথে যাবার চেষ্টা করুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। কোনো দালালের মাধ্যমে বিদেশ যাবার চেষ্টা করে অযথা সময় ও অর্থ নষ্ট করবেন না। বিদেশ যাবার জন্য সরকার আপনার জন্য যাবতীয় সুযোগ সুবিধা সহ সহজতর পথ সৃষ্টি করে রেখেছেন। এজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। দালালের সাথে যোগাযোগ করে প্রতারিত হবেন না, এটা বৈধ পথ নয়। মনে রাখবেন, দালালের মাধ্যমে কিংবা অবৈধ পথে বিদেশ যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বিদেশ যেতে হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। মানব পাচারকারীরা বা কোনো দালালের সাথে নয়, বৈধভাবে বিদেশ যান, দেশ উন্নয়নে অংশ নিন। কারো মিথ্যা আশ্বাসে সন্তুষ্ট না হয়ে যাচাই বাছাই করে বৈধভাবে বিদেশ যাবার চেষ্টা করুন। সরকার আপনাকে সর্বাত্মক সহযোগিতা দেবে। মনে রাখবেন, আপনার দুর্বলতাই মানব পাচারকারী কিংবা দালালদের উৎসাহিত করে, তাই বিদেশ যাবার ক্ষেত্রে সচেতন হন। মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি এবং সবাইকে সচেতন করি। সহজ সরল গ্রামের মানুষদের মন ভুলিয়ে যে সমস্ত দালাল অবৈধভাবে বিদেশে পাঠাবার কাজে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন। যারা অবৈধভাবে বিদেশে লোক পাঠাবার কাজে নিয়োজিত, তাদের বিরুদ্ধে সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে সরকারকে সহায়তা করি।

বাংলাদেশ পেতে ঢাকা। এখন শুনবেন আধুনিক গান। শিল্পী উপমা বড়ুয়া নিশি। গানে কথা লিখেছেন সেলিম মাহমুদ এবং সুর করেছেন দেবা পাল।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আমেনা লাবণী। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না, তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নতুন সংগ্রামে নামতে হবে। তিনি বলেন, গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মানুষ বিএনপি এবং এ দলের নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছেন। এর ফলে দলের ইশতেহারটি সমগ্র বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন। ওয়াকিমুল ইসলাম আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন ওই তরুণ তার বানানো স্মার্ট কারটি প্রধানমন্ত্রীকে দেখান। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় ১৭ বছরের এই তরুণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বঙ্গভবনের প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফিরবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভিতে মানসম্মত অনুষ্ঠান নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে বিটিভিকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। সভায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুব আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন এবং আখ চাষীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, চিনিকল সহ দেশের সব বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করাই সরকারের লক্ষ্য। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে আয়োজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ২০তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, বিচারকগণ ন্যায় বিচার নিশ্চিত করলে সরকার সবসময় তাদের পাশে থাকবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আ নম এহসানুল হক মিলন বলেছেন, শুধু জিপিএ ৫ কেন্দ্রিক প্রথাগত নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চায়না বাংলাদেশ এডুকেশন সহযোগিতা ফোরাম ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার এ লক্ষ্য অর্জনে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করতে হবে। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯টি শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১৪৩৫টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৩৫২টি শিশু মারা গেছে। ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। এ সময় নতুন সরকারের মন্ত্রীগণও শপথ গ্রহণ করেন। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ শপথ অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারী পাকিস্তান তাদের প্রথম ইনিংসে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ১ উইকেটে ১৭৯ রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪১৩ রান করে। আগামীকাল তৃতীয় দিনের খেলা সকাল ১০টায় শুরু হবে। বাংলাদেশ বেতার খেলাটির চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনা।

0: আসসালামাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: তো তোমরা আছো কেমন?
1: আলহামদুলিল্লাহ।
2: এবার বলো তুমি কেমন আছো?
0: আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি বলেই তোমাদের সঙ্গে কথা বলতে আসতে পেরেছি।
2: বাহ, খুব ভালো লাগছে।
0: আমাদের শ্রোতা বন্ধুরাও ভালো আছে?
1: হ্যাঁ, আমরা তো চাই, আমরা আশা করি সবাই ভালো থাকে।
0: যারা আমাদেরকে শুনছেন তাদেরকে ধন্যবাদ, যারা শুনছেন না তাদেরকে ধন্যবাদ,
1: সবাই ধন্যবাদ।
0: আমাদের বলা কথাগুলো অবশ্যই তারা অন্যদেরকে বলবেন, কারণ একজন কৃষক হিসাবে অপর কৃষকের প্রতি খেয়াল রাখা আমাদের দায়িত্ব।
1: ঠিক তাই, হ্যাঁ, বড় দায়িত্ব।
2: নতুন কিছু শুনলে, জানলে, শিখলে তার আবার আরেকজনের সাথে মানে মোটামুটি যোগাযোগ করে কথাটা বলে, তাই তো?
0: বলা দরকার,
1: দরকার দায়িত্ব। হ্যাঁ বাবুল ভাই, আমগুলো তো খালি একজন ভালো থাকলেই হইব না, সবার কথা চিন্তা করার লাগবো। ধরো আমার ক্ষেতটা ভালো হয়েছে, এখন পাশের ক্ষেতটা যার তার যদি ভালো না হয়, এটা কি আমার ভালো থাকা হইলো? আমার তো মনটা খারাপ হইব।
0: মনটা তোমার খারাপ হইলো, তুমি কি মনে করো তোমার ক্ষেতটা ভালো হয়েছে, পাশের ক্ষেতটা ভালো না, ওইটার খারাপ ফেরত তো তোমার ধ্বংস করবে।
1: আসবো তো।
0: এখন আসলে ভালো থাকাটা একক ভাবে হয়,
1: সামগ্রিক
2: সবার জন্য জরুরি।
0: মনে করে আমি আমার পরিবেশ ভালো রেখেছি, ওর পরিবেশ খারাপ থাকলে আমার কি?
2: এরকম মানসিকতা আমাদের থাকতে পারে না।
0: হ্যাঁ, কথাটা সেটা না,
2: না বলো বলো,
0: মানসিকতার ব্যাপার না, এটা হচ্ছে যে আমি আমার পরিবেশটা ভালো রেখেছি, ওর পরিবেশের দিকে আমি খেয়াল করলাম, সেখান থেকে আমি নষ্ট করলাম, কিন্তু এই নষ্টটা আমার কাছেও কি আমার ঘরে এসে পড়বে?
2: পড়বে,
0: এবং সবসময় বুঝতে হবে, কারণ মানুষ সংবদ্ধ এবং সামাজিক জীব।
2: ঠিক তাই।
0: আচ্ছা, যেমন ধরো এই যে মনে করো আমাদের পৃথিবী,
1: হ্যাঁ,
0: পৃথিবীটাকে ভারসাম্য আছে, ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড়ের ভূমিকা কিন্তু মারাত্মক।
1: তুমি
0: পৌরাণিক কি বলে, পাহাড়ের ভূমিকা কি বলতো?
2: পৌরাণিক এই যে পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন, এবং তার আয়াতে কারিমে তিনি বলেছেন, আমি শুনেছি আলেমদের কাছে, যে যাতে করে কোনো দিকে ধসে না পড়ে, ঝুঁকে না পড়ে, তার ভারসাম্য রক্ষার জন্য তিনি জায়গা জায়গা থেকে, আমরা সাধারণভাবে বলি যে প্যারাক বা বড় মাপের এরকম কিছু একটা গাঁথুনি, যার মাধ্যমে ভারসাম্য ঠিক থাকে, ভূমিক্ষয় রোধ হয়, এবং প্রকৃতির অন্যান্য যে বিষয়গুলো সেগুলো একটা ভারসাম্য রক্ষা করতে পারে, এভাবে ব্যবস্থাটা করা
0: সহজভাবে বললে হইতো আর কি, একটু বেশি ঘুরে ফেলে
2: না, তুমি জিজ্ঞেস করলে তাই আর কি, যতটুকু জেনেছি
0: যেকোনো বিষয় সহজভাবে বলবা।
2: আচ্ছা
0: আচ্ছা, সহজভাবে বলতে হচ্ছে কি, পাহাড় আমাদের পৃথিবীর ভারসাম্য ঠিক রাখে।
2: হ্যাঁ, মূল কথা তো এটাই।
0: হ্যাঁ, ঠিক তাই। এই পাহাড় পাহাড়ের কিন্তু ক্ষয় হয়। নিজে প্রাকৃতিক কারণে কিছু হয়, আবার কিছু মানুষ এসে ক্ষয় করে।
2: ক্ষয় করে,
0: যে ক্ষয় করাটা আমরা করাটা ঠিক না।
1: হ্যাঁ,
0: এখন
1: পাহাড় কাইটে কাইটে রাস্তাঘাট বানায়, বাড়িঘর বানায়, এটা তো ঠিক না,
0: ঠিক না। এখন আমি আজকে তোমাদেরকে পাহাড়ের ঢালে ভূমিক্ষয় নিয়ন্ত্রণে কার্যকর একটা প্রযুক্তি শিখাবো।
1: খুব ভালো হয়,
0: এটা শিখলে আমাদের যেমন কাজে লাগবে, তেমনি করে যারা মনে করে পাহাড়ের কাছাকাছি বসবাস করে তাদেরও কাজে লাগবে,
2: অনেক
0: উপকারে লাগবে। তাহলে তাহলে চলো আমরা একটা সাক্ষাৎকারের মাধ্যমে এই বিষয়ে একটু শুনি।
1: আচ্ছা শুনি।
2: ঠিক আছে।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা পাহাড়ের ঢালে ভূমিক্ষয় নিয়ন্ত্রণে কার্যকর প্রযুক্তি, এ বিষয় নিয়ে বিস্তারিত জানব। আর এ বিষয়ে বলার জন্য আমাদের আসরে উপস্থিত রয়েছেন হোসনেয়ারা, উপপরিচালক, ক্রপ সোয়িং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। পাহাড়ের ঢালে ভূমিক্ষয় নিয়ন্ত্রণে পরিকল্পিতভাবে কিভাবে চাষাবাদ করা যায়?
4: পাহাড়ের ঢালে ভূমিক্ষয় নিয়ন্ত্রণে কিছু কার্যকর প্রযুক্তি বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। ভূমিক্ষয় রোধে পরিকল্পিত ভাবে আমরা জুম চাষ করে থাকি আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে। আমাদের যে জুম চাষ আছে, জুম চাষের যে মডার্ন বা আধুনিক ভাবে আমরা ভূমিক্ষয় রোধের জন্য চাষাবাদ করে থাকি। পুরো পাহাড় জুড়ে জুম চাষ না করে নির্বাচিত পাহাড়কে তিন অংশে ভাগ করে 3 বছর পর্যায়ক্রমে 3 বার জুম চাষ করা, এবং সেই পাহাড়ে আর জুম চাষ না করে বিভিন্ন গাছ লাগিয়ে বাগান গড়ে তোলা। তারপরের ধাপে আমরা সাধারণত আদা ও হলুদ চাষের জন্য জমির মাটি কোদাল দিয়ে কুপিয়ে আলগা না করে সনাতন পদ্ধতিতে ছোট ধারালো দা দিয়ে ছোট ছোট গর্তে বিভিন্ন ফসলের বীজ লাগিয়ে অতিরিক্ত ভূমিক্ষয় রোধ করতে পারি। মৌসুমে প্রথম বৃষ্টির পরে পরপরই বীজ বুনে ভরা মৌসুমে অঝোরে বৃষ্টি শুরু হওয়ার আগেই সবুজ চাদর নিশ্চিত করা, ছাড়ের অপচয় কমাতে এবং ভূমির জুম ভূমির উর্বরতা ঠিক রাখার জন্য পরিমিত পরিমাণে জৈব সার ও রাসায়নিক সার ছিটানো অথবা ডিবলিং পদ্ধতিতে বীজ বোনার সময় রাসায়নিক সার ব্যবহার করে মাটি চাপা দিলে তা সংরক্ষিত হয় এবং উর্বরতা বাড়ে। ভূমিক্ষয় সংরক্ষণে পাহাড়ের ঢালে জুম চাষের সাথে সাথে কন্টুর চাষাবাদ করা যায়, যেটা মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট উদ্ভাবিত একটি কার্যকর প্রযুক্তি। এই প্রযুক্তির সুবিধা হচ্ছে উল্লেখযোগ্যভাবে মৃত্তিকা ক্ষয় কমে, মাটির আর্দ্রতা বজায় থাকে, খাদ বা নালা সৃষ্টির সম্ভাবনা কমে যায়, মাটি তার উর্বরতা ধরে রাখতে পারে, সর্বোপরি পাহাড়ি ঢালকে ধীরে ধীরে ধাপে পরিণত করে স্থায়ী চাষাবাদের আওতায় আনা সম্ভব।
3: ভূমিক্ষয় রোধ সর্বনিম্ন পর্যায়ে কিভাবে রাখা সম্ভব?
4: ভূমিক্ষয় রোধ সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ঝাড়ের বেড়া পদ্ধতি মাটি ক্ষয় রোধের একটি কার্যকর প্রযুক্তি। পাহাড়ের ঢালে আড়াআড়ি কন্টুর রেখা বরাবর ঝাড়ের বেড়া দ্বারা উল্লেখযোগ্য পরিমাণ মাটি ক্ষয় রোধ করা সম্ভব। ঝাড়ের বেড়া তৈরির জন্য উপযোগী হল গুল্ম প্রজাতির বগামেন্ডুলা বা ডেসমেডমোডিয়া বা গ্লিরিসিডিয়া জাতীয় উদ্ভিদ, বৃক্ষ প্রজাতি যেমন করাই, ইপিলিপিল, শিমুল, মিঞ্জিরি, বকুল, গামার, মাদার ইত্যাদি লাগানো যেতে পারে। ঘাস প্রজাতির ক্ষেত্রে নেপিয়ার, ঝাড়ু, খাগড়া, ভেটিয়ার ও লেমন গ্রাস ইত্যাদি আমরা লাগাতে পারি। ঝাড়ের বেড়া পদ্ধতির সুবিধা আছে, মাটি ক্ষয় উল্লেখযোগ্যভাবে কমে যায়, মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ছাটাইকৃত ডালপালা থেকে প্রাপ্ত সবুজ সার মাটির উর্বরতা বৃদ্ধি করে ভূমি গঠন উন্নত করে, ছাটাইকৃত ডালপালা জ্বালানি কাঠের প্রাপ্যতা নিশ্চিত করে, ছাটাইকৃত ডালপালা থেকে কৃষকের পশু খাদ্যের যোগান দেয়, বছরে এক দুইবার ঝাড়ের আগাছা পরিষ্কার এবং ডালপালা ছাটাই করলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
3: ধসে যাওয়া ভূমি পুনরুদ্ধারের জন্য কি প্রযুক্তি ব্যবহার করা যায়?
4: প্রায় ধসে যাওয়া ভূমি পুনরুদ্ধারের জন্য মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট উদ্ভাবিত একটি কার্যকর পদ্ধতি হল জুট জিওটেক্সটাইল পদ্ধতি। এক্ষেত্রে ধসে যাওয়া পাহাড়ে পাটের চট বিছিয়ে তার উপরে জীবন্ত খুঁটি রোপণ করা হয় এবং বর্ষার শুরুতে চটের আচ্ছাদনের বিভিন্ন জায়গায় গর্ত করে আচ্ছাদন তৈরিকারী গাছের বীজ বপন করা হয়। এতে পুরো এলাকা দ্রুত গাছ দ্বারা আচ্ছাদিত হয়ে মাটির উপর আবরণ তৈরি করে, যা মাটিকে স্থায়িত্ব প্রদানে সহায়তা করে। পরবর্তীতে এক থেকে দুই বছরের মধ্যে ভূমি স্থায়িত্ব লাভের পর সেখানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, গাছপালা লাগানো হয়ে থাকে। জুট জিওটেক্সটাইল পদ্ধতির সুবিধাটা হচ্ছে ধসে যাওয়া ভূমির স্থায়িত্ব প্রদান করে বেশি কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না, প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য, দুই তিন বছরের মধ্যে পুনরুদ্ধারকৃত জায়গায় ফলজ বনজ গাছপালা লাগানো যায়, তুলনামূলকভাবে কম খরচে এটি করা যায়। ধসে যাওয়া এলাকা দিয়ে যাতে পানি প্রবাহিত হতে না পারে সেজন্য ধসে যাওয়া এলাকায় উপরের অংশ দিয়ে ঘাসের নির্গমন নাঙ্গা বা নালা তৈরি করে দিতে হয়, যার ফলে মাটির ক্ষয়টা অনেকাংশে কমে যায়।
3: কৃষিজীবী ভাই বোনেরা, এতক্ষণ আপনারা পাহাড়ি ঢালে ভূমিক্ষয় নিয়ন্ত্রণে কার্যকর প্রযুক্তি এ বিষয় নিয়ে অনেক কিছু জেনেছেন। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হবেন।
0: মনোযোগ দিয়ে আমরাও শুনেছি, অনেক উপকারী তথ্য আমরা পেলাম, তাই না?
2: অবশ্যই।
0: হ্যাঁ, এই অবশ্যটাকে অবশ্যই আমরা কাজে লাগাবো,
2: নিশ্চয়ই
0: কাজে লাগিয়ে পাহাড় ঢালে ভূমিক্ষয় রোধ করতে পারলে আমাদের ফসল যেমন বাঁচবে, আমাদের জনজীবনেরও নিরাপত্তা নিশ্চিত হবে।
2: একেবারে খুব দামি কথা, একেবারে সত্যি কথা। কি শুনতে চাও বলো?
0: সামাজিক বদ্ধ থাকে, কেউ একটা কিছু করলে সে ওইটাই করবে, নিজে কিছু করতে চায় না আরকি, বুঝলে
2: না? সেটা একটা ভালো লক্ষণ। যাই হোক, এখন তুমি শুনে মানে কি তাই বলো?
0: হ্যাঁ, চলো আমরা একটা মজাদার একটা গান শুনি। হ্যাঁ,
2: বেশ তো শুনি।

0: আটাশ উনত্রিশ তিরিশ, ব্যাস সিদ্ধান্ত নেওয়ন হয়ে গেছে।
1: এই আমি তো কিছুই বুঝলাম না, তুমি ঘরের এই মাথা থেকে ওই মাথা ঘুরপাক করলা কেন?
0: শোনো, আমি মোটামুটি একটা শিক্ষিত মাইয়া, আমি যদি সংসারের কামের ফাঁকে কিছু একটা করি তাহলে তুমি কও, ভালো হয় না?
1: হ, তা তো অবশ্যই হয়।
0: সারা দিন তুমি ক্ষেত খামারে কাজ করো, একলা পুরাটা সংসার টাইনা নিতাছো, তাই আমি ঠিক করছি হাঁস পালন করব। তুমি একটু রতনরে আসতে বলো তো।
1: আচ্ছা, আমি এখন রতনরে ফোন দিতেছি।
2: এই যে শুনতেছেন, এই যে টগর ভাইদের বাড়িটা কোন দিকে?

0: হাঁসের মতো চাইয়া আছেন। আপনিও কি হাঁস?
1: আমি হাঁস না, এই হাঁসের খামারের মালিক। কি কইতাছেন?
0: কইতেছি টগর ভাইদের বাড়িটা কোন দিকে কইতে পারেন?
1: আপনি কেডা কই থেকে আসছেন? ওই বাড়িতে কেন যাইতেছেন?
0: ও আমি কেডা সেইটা বলি, এরপর বলবেন চলেন আপনার দিয়ে আসি, তারপর মোবাইল নাম্বার চাইবেন, তারপর খালি কলের পর কল কলের পর কল করবেন, তাই না? থাক, আপনারা দেখান লাগবো না, আমি নিজেই খুঁজনি মনে।
1: হ্যালো, আসসালামু আলাইকুম টগর ভাই, কি বললেন? ভাবি দেখা করতে বলছে? আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। খবর দিছেন বলেন।
0: এই আপনার এই বাড়িতে কি? হ্যাঁ এই বাড়িতে কি? ও যা ভাবছিলাম তাই না, পিছন পিছন চলে আসছেন না?
2: তুই হারে কই দেখলি?
0: আরে দেখলাম সে হাসের লগে হাসাহাসি করতেছে। আমি হারে তোমাকে বাড়ির পথটা কোন দিকে জিগাইছিলাম। ওমা বিরাট ইতিহাস শুরু কইরা দিছে। হ্যাঁ এখানে কেন বুবু?
2: ও হইছে রতন, তোর দুলা ভাইয়ের চাচাতো ভাই। আসো ভাই বসো।
1: বেশিক্ষণ বসুম না ভাবি, কেন খবর দিছেন সেইটা কন, যে জিনিস আইসা পড়ছে আপনার বাড়িতে।
0: বুবু
3: শোন রতন, তোর ভাবির ইচ্ছা হয়েছে তোর মতন হাঁস পালন করবো, প্রশিক্ষণ নিতে চায়।
1: আরে এইটা তো খুব ভালো সিদ্ধান্ত, তাইলে ভাবি শোনেন, 7-8 মাস বয়স থেকে হাঁস ডিম পাড়া শুরু করে, ডিম থেকে 20-21 দিনের মধ্যে ছানা ফুটতে শুরু করে, অন্যান্য কাজের পাশাপাশি হাঁস পালন কইরা অনেক মানুষ বাড়তি আয় করতেছে। এ আমারই দেখেন না, লেখাপড়া শেষ কইরা চাকরির পিছনে না গইরা হাঁস পালনের উপর ট্রেনিং নিছি। আমি এখন হাঁস বিক্রি করে নিজের ভাগ্য বদলাইছি। মিয়া ভাই তুমিও কিন্তু করতে পারো।
3: এই চিন্তা করে
1: ইচ্ছা করলে বিয়াইন, আপনিও করতে পারেন।
0: আমি আবার লাভ না যাই না, কিছুই করি না।
1: তাইলে লাভের কথা শোনেন
0: বলেন।
1: হাঁস পালনের জন্য জায়গা খুব কম লাগে, হাঁস বছরে প্রায় 300টা ডিম দেয়।
0: 300টা ডিম দেয়?
1: যে অধিকাংশ হাঁস নিজের খাওন নিজে জোগাড় করে। হাঁস ওই ভেজা খাবার খাইতে খুব পছন্দ করে, গম ভুট্টার গুঁড়া, চাইলের কুড়া, সয়াবিন বীজ সিদ্ধ, তিলের খোল বা বাদাম খোল, শুটকি মাছের গুঁড়া, ঝিনুক বা ওই শামুকের ভেতরের মাংস, ঝিনুক চূর্ণ, এইসবই হইল হাঁসের প্রধান খাওন।
0: তাইলে তো ভালোই।
2: আর হাঁসের ডিম কিভাবে সংরক্ষণ করুম?
1: ভাবি যে ডিমগুলা সংরক্ষণ করবেন সেইগুলা আলাদা কইরা পরিষ্কার কইরা সামান্য একটু লবণ মিশাইয়া ফুটাইয়া নেবেন।
2: আচ্ছা,
1: আর ওই বরফ জমানো ট্রে এর মধ্যে আইস কিউবের মতো কইরাও সংরক্ষণ করা যাইতে পারে। এই পদ্ধতিতে ডিম মেলা দিন ভালো থাকে।
2: আর ওই হাঁসের বাচ্চা সংরক্ষণের নিয়মটাও কও।
1: ভাবি হাঁসের ঘর কিন্তু হন চাই একেবারে আলোযুক্ত, বাচ্চাগুলো যদি বাল্ব হইতে দূরে গিয়া ছড়াইয়া ছিটাইয়া থাকে তাই বুঝতে হইব তাপ বেশি হইছে, তখন ওই বাল্বটারে একটু উঁচা করিয়া দিবেন, বাচ্চাগুলো রাইতে একটার নিচে আর একটা যাতে চাপা না পড়ে, এর লাইগা 3-4 রাত মেলা সতর্ক থাকতে হইব।
2: কাল থেকে তুমি আমার ট্রেনিং এর ব্যবস্থা করো।
1: হ্যাঁ ভাবি, আপনি রেডি থাকেন, কাল সকাল বেলায় আইসা আমি আপনারে ওই প্রাণী সম্পদ অফিসে নিয়ে যাবো, তারাই সবকিছু আপনারে একেবারে হাতে কলমে শিখাইয়া দিব। ইবিআই যাইবেন নাকি?
0: আপনি যখন কইতাছেন তখন
3: আমার ছোট গিন্নি তাইলে
2: আমরা দুই বোনে মিল্লা হাঁস পালু আর হাঁসে খাও দিবো।
4: আমরা হাঁস নিয়ে একটা মজার গান শুনলাম।
5: গানও শুনলাম,
4: তারপরে উক্ত কিছু শুনলাম, তাই না? কিছু কথা শুনলাম, এই যে আলোচনাটা শুনলাম,
6: কি শুনলাম বলো?
4: নাটকের মধ্যে দিয়া
5: ওটা মূলত
4: হাসির বিষয় ছিল। হ্যাঁ,

0: তো এটা যে হাসনিয়ে গান শুনলাম, হাসনিয়ে আমরা একটা গল্পে গল্পে কিছু কথা শুনলাম,
1: হ্যাঁ
0: অভিনয় অভিনয় কিছু জানলাম, হাসকে কি বলা হয় রে রূপালি? মানে আমার কৃষকদের একটা বড় সম্পদ হচ্ছে হাঁস,
2: আমাদের সব সম্পদ, হাঁস মুরগি গরু ছাগল কৈতর চড়াই
1: ঘুঘু পাখি পর্যন্ত
2: সবই।
0: তারপর ঘুরে ফিরে আবার সন্ধ্যার সময় চলে যায়, চলে যায় আবার সন্ধ্যা হলে চলে আসে। হাঁস থেকে শিক্ষণই আছে প্রামাণিক ভাই,
1: তুমি কি কোন উপস্থিতির কথা বলছো না কোনো দাওয়াত পানির কথা বলতে চাও?
0: আমি মোটে দাওয়াত পানির কথা বলতেছি, আমি তোমাকে টাইম মেনটেন করার কথা বলছি।
1: আচ্ছা, তো সেখানে কি আমি ব্যর্থ নাকি কিছুটা হলো?
0: সেটা তুমি জানো, আসলে তুমি কতটা,
1: তুমি যেন আমাকে উদ্দেশ্য করে নির্দিষ্ট করে বলছো, তাহলে নিশ্চয় তো উদ্দেশ্য আছে, কারণ আছে।
0: আচ্ছা যাক, এখন আমরা আরেকটা মজার বিষয় নিয়ে কথা বলি।
2: কি নিয়ে কথা কইবা?
0: আমরা তো ফসল উৎপাদন করি, ফসলের সঙ্গে আমাদের সম্পর্ক, ফসলই আমাদের ঘরবাড়ি। তো ভালো ফসল উৎপাদন করার জন্য ভালো কি দরকার বলো তো?
2: বীজ দরকার, ভালো ফসলের জন্য সবার আগে ভালো বীজ, তারপরে হলো তোমার সার বা অন্যান্য পরিচর্যা,
1: না মানে কথাটা তো যেটা বলতাম
0: কিছু বলো,
1: যেটা বলতাম সেটাই তো বলছে।
0: তোমার কাছে কিছু আছে বলো?
1: আমার কাছে বলার মধ্যে কি, ফসল যখন শেষ পর্যায়ে আসবে ঠিক সময় মতো ঘরে তুলবো, তার যত্ন করব, তাকে আমি রক্ষণাবেক্ষণ করবো,
0: আমরা আসি কোথায় তুমি গেলে
1: বাজারজাত করবো, যে তুমি বললা পরবর্তী ধাপে।
2: আগে এই জন্য তুমি কি লাগাইবা, কোন জমিতে লাগাইবা, জমি তৈরি করার আগেই তোমার চিন্তা করতে হবে বীজের কথা, বুঝছো? ভালো বীজ কোথায় পাবা?
0: যে বীজ এখন সব বীজ কিন্তু সব জমিতে আমাদের যারা কৃষক তাদের কিন্তু এই বীজ, মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব নিয়ে আমাদের কিন্তু অনেক করণীয় কাজ আছে।
2: তাহলে তো তার ক্ষতি হয়ে যায়, পরে শেষে যায় মাথা থাপড়ায় যে হাই হাই কি হইলো, কিন্তু এটা তো করলে হইব না। বীজ নির্বাচনের সময় চিন্তাটা করতে হইব যে ভালো বীজ নিলাম
0: কিনা,
2: যখনকার কাজ তখন,
0: ওই যে পরের কাজে পরে মাথা চাপড়ালে হবে না,
2: হবে না।
0: তাই আজকে তোমাদেরকে জানাবো ফসল উৎপাদনে মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব ও কৃষক ভাইদের মানে আমাদের কি করণীয়। হ্যাঁ, তাহলে চলো আমরা শুনি।
2: আচ্ছা শুনি।

0: সঠিক বীজের নির্বাচন আমাদের কৃষির মৌলিক দিক, যা ফসলের ফলন ও গুণগত মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আমরা জানব কিভাবে মানসম্পন্ন বীজ ব্যবহার কৃষকের জন্য লাভজনক হতে পারে এবং তারা কিভাবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেন। কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পাপি। আর যে বিষয়ে কথা বলবো তা ইতিমধ্যে বলেছি, ফসল উৎপাদনে মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব ও কৃষক ভাইদের করণীয়। আজকে আমাদের এই আসরে অতিথি হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ নাজমুল হক, বীজ বিশ্লেষক, বীজ প্রত্যয়ন এজেন্সি গাজীপুর। আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, বীজ আসলে কি এবং মানসম্পন্ন বীজ বলতে আসলে আমরা কি বুঝি, সংক্ষেপে যদি বলতেন?
1: সহজ ভাষায় বীজ হচ্ছে এমন এক জীবন্ত উপাদান যা থেকে নতুন গাছের জন্ম নেয়, এবং মানসম্পন্ন বীজ বলতে এমন বীজকে বোঝায় যার অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি, সাধারণত 80-90%, বিশুদ্ধতা বেশি, সাধারণত 95%, উপরে সঠিক আদ্রতায় সংরক্ষিত এবং জাতটি নির্ভরযোগ্য।
0: আচ্ছা, মানসম্পন্ন বীজ ব্যবহার করলে কৃষক ভাইরা কি কি উপকার পান?
1: মানসম্পন্ন বীজ ব্যবহারের উপকার অনেক। প্রথমেই বলতে হয় যে ফলন 20-30% পর্যন্ত বেড়ে যায়। জমিতে একই রূপ গাছ জন্মায়, ফলে পরিচর্যা করা সহজ হয়, রোগ পোকার আক্রমণ কম হয়, সার, কীটনাশক, পানি সবকিছুর অপচয় কমে যায়, এবং সবশেষে কৃষক আর্থিকভাবে লাভবান।
0: চমৎকার তথ্য দিয়েছেন। কিন্তু আমাদের দেশের অনেক কৃষকই তো নিজের ফসলের বীজ পরের মৌসুমে আবার ব্যবহার করেন, এতে কি কোনো ধরনের সমস্যা হতে পারে?
1: ঠিক বলেছেন, এটা আমাদের গ্রামের সাধারণ চর্চা। কিন্তু নিজের উৎপাদিত বীজ কয়েক বছর ধরে ব্যবহারের ফলে সেটি ডিজেনারেশন হয়, অর্থাৎ বীজের মান কমে যায়, ফলে অঙ্কুরোদ্গম কমে, গাছ দুর্বল হয়, রোগবালাইয়ের আক্রমণ বেড়ে যায় এবং ফলন কমে যায়। তাই প্রতি 2-3 মৌসুম পরপর নতুন সার্টিফাইড বীজ ব্যবহার করা দরকার। এগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, BADC এবং অনুমোদিত বীজ ডিলার কোম্পানি থেকে পাওয়া যায়।
0: তো কৃষক ভাইরা কিভাবে বুঝবেন যে এটি একটি মানসম্পন্ন বীজ?
1: বীজ কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বীজ প্যাকেটে ছিদ্র থাকা যাবে না। প্যাকেটের গায়ে জাতের নাম, অঙ্কুরোদ্গম শতাংশ, বিশুদ্ধতা শতাংশ, আর্দ্রতা, বীজের পরিমাণ, লট নাম্বার, প্যাকেজিং এর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং প্রস্তুতকারকের নাম লেখা আছে কিনা দেখে নিতে হবে। বীজটি যেন পরিষ্কার ও রোগমুক্ত হয়, বীজের রং হবে উজ্জ্বল, সব বীজ এক আকারের হতে হবে, দানাগুলো পুষ্ট হতে হবে এবং দানা ভাঙ্গা হবে না। প্যাকেটের গায়ে মান নিয়ন্ত্রণ লেভেল দেখেও নিশ্চিত হওয়া যায়, যা সাধারণত বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক প্রদান করা হয়।
0: বীজ সংরক্ষণের ব্যাপারেও কৃষক ভাইদের কিন্তু অনেক প্রশ্ন থাকে, ভালো বীজ কিভাবে তারা সংরক্ষণ করবেন? এমন
1: বীজ সংরক্ষণ একেবারেই গুরুত্বপূর্ণ একটা ধাপ। প্রথমে বীজ ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যেমন যদি আমরা ধানের ক্ষেত্রে বলি, সর্বোচ্চ 12% আর্দ্রতা রাখা ভালো। তারপর বাতাস চলাচল করে এমন ঠান্ডা জায়গায় রাখতে হবে। যদি সম্ভব হয় বীজ সংরক্ষণের জন্য প্লাস্টিক ড্রাম, টিনের বাক্স বা বাতাস রোধী পাত্র ব্যবহার করতে হবে। এভাবে রাখলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকে।
0: এখন যদি বলি কৃষক ভাইদের করণীয় কি হওয়া উচিত এই বীজ ব্যবহারের ক্ষেত্রে?
1: করণীয়গুলো যদি আমি সংক্ষেপে বলি, প্রতি মৌসুমে স্থানীয় কৃষি অফিসারের পরামর্শে জমির ধরন অনুযায়ী উপযুক্ত জাত বেছে নিতে হবে। সার্টিফাইড বীজ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে বীজ প্রত্যয়ন এজেন্সির প্রদত্ত ট্যাগ দেখে নিশ্চিত হতে হবে যে বীজটি সঠিক কিনা। বীজ বপনের আগে বীজ শোধন করুন, যেমন থিয়াম বা বেবিস্টিন জাতীয় ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করা যায়। পানি নিষ্কাশন ও সেচ দেওয়ার ব্যবস্থা আছে, এরকম বীজতলা প্রস্তুত করতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে।
0: সবশেষে আমি জানতে চাই, কৃষক ভাইদের জন্য আপনার কোনো পরামর্শ, বিশেষ কোনো বার্তা আছে কিনা?
1: বীজের প্রতি অবহেলা মানে আমাদের অস্তিত্বের প্রতি অবহেলা। ভালো বীজ মানেই ভালো ফসল, আর ভালো ফসল মানেই সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের কৃষক ভাইদের হাতে আছে দেশের খাদ্য নিরাপত্তা, তাই তারা যেন বীজ নির্বাচন ও সংরক্ষণে সচেতন হন।
0: অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, ফসলের উৎপাদন বৃদ্ধি ও গুণগত মানের জন্য মানসম্পন্ন বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক ভাইদের উচিত সঠিক বীজ নির্বাচন এবং তার পরিচর্যা সম্পর্কে সচেতন হওয়া। শ্রোতা, আজ পর্যন্তই, কথা হবে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে শুনেছ। কথাগুলির মধ্যে কিন্তু একটা কথা আমার খুব ভালো লেগেছে।
3: কোনটা
2: বলো? সেটা হলো বীজের প্রতি অবহেলা করা মানে নিজের ক্ষতি নিজে ডেকে আনা।
3: আমিও কিন্তু এই কথাগুলো শোনার মধ্যে আমার মধ্যে যে কিছু ঘাটতি আছে এটাও কিন্তু আমি বুঝতে পারছি।
2: জানো কি, এটা বুঝতে পারাটা খুব বুদ্ধিমানের কাজ।
3: আমি মনে করছি যে খালি মনে হয় ভালো বীজ নির্বাচন করলেই হইব, কিন্তু না, বীজ নির্বাচন করার পরে ওই যে শোধন করতে হইব। এই শোধনের ব্যাপারটাও যে আছে এইটা তো আমার জানা ছিল না বাবুল ভাই, আমি তো তাহলে ভালো রকম ধরা খাইতাম এবার।
2: না না, তুমি তো সচেতন কৃষক, তুমি কি আর ধরা খাওয়ার মানুষ? জানলা ভালো হয়েছে। তুমি কি অসচেতন? না, আমাকে তো তুমি সেভাবে যা বলো তাতে করে তো আমি সচেতন না, এই শুনে শুনে শিখে শিখে তোমাদের সঙ্গে থেকে থেকে যতটুকু বুঝি ওর উপরে চলি আর কি।
4: না কি বলো, তুমি হলে আমাদের সবচেয়ে মুরব্বী কৃষক,
2: কিছু মাত্র না
4: একবার অভিজ্ঞ সমাজ, তুমি অভিজ্ঞতা সম্পন্ন।
2: না, এটা
4: একটা বয়সের একটা অভিজ্ঞতা আছে, বয়সের একটা ভার আছে না, তুমি তো ধারে কাটো, এখন আর ধারে কাটো না আর কি, ভাগ দিয়ে তুমি অন্তত কৃষি তোমার কাজগুলোকে পার করে নাও।
2: এই তো এখন আসল মূল কথা বলে ফেলছো, যাক
4: কি মূল কথা বলছি।
2: আচ্ছা, এখন আমরা কি শুনলাম কি শুনবো?
4: অবশ্যই যখন বয়সে মানুষ তখন কিন্তু মানুষ ভারে কেটে ফেলে।
2: হ্যাঁ, এক একজনের কাছে এক এক রকম, যে যেরকম চলে আর।
4: আজকে আমরা কতগুলি ভালো বিষয় সম্পর্কে জানলাম, পাহাড়ি ঢালে ভূমিক্ষয় নিয়ন্ত্রণে কার্যকর প্রযুক্তি সম্পর্কে জানলাম, ফসল উৎপাদনে মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব ও কৃষক ভাইদের করণীয় সম্পর্কে বুঝলাম, শুনলাম। এবার তাহলে কি করবো? তোমাকে
2: তাড়ার কথা বলছো, একসাথে উঠবো আমরা, আমার কোনো তাড়া নেই।
4: নাই নাই,
2: উঠতে তো হবে।
4: গুড গুড, তুমি থাকো আজকে আমাদের সাথে, চলো আজকে তোমাকে নিয়ে আমরা একসাথে যাই। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রনিয়া সুলতানা।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন খাল খননের গান। শিল্পী মনির খান ও রিজিয়া পারভীন এবং সহশিল্পীবৃন্দ। গানের কথা সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা এবং বরিশাল অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে 19.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 57%, সন্ধে 6টায় 44%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:19 এবং অস্ত যাবে সন্ধে 6:32। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবায়ের হামিদ কোরাইশি। Dhaka Met Office forecast for the inland river post valid till 1 a.m. says that rain or thundershower accompanied by temporary west-northwesterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Rongpur, Rajshahi, Kushtia, Khulna and Borishal. River ports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. A few places of Rongpur, Rajshahi, Dhaka, Mamesing, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions may experience rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Day and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Rangamati 37.2 degrees Celsius and the minimum was at Rajshahi 19.6 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35 degrees Celsius and minimum 25.4 degrees. Humidity recorded in air at 9 a.m. was 57% and at 6 p.m. 44%. Sunrise over Dhaka tomorrow at 5:19 a.m. and sunset at 6:32 p.m. And that's all for our weather for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে ৭টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা বেজে ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান সমীপেশু রাত ৯টা বেজে ৫ মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত ১০টায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত ১০টা বেজে ২০ মিনিটে। এছাড়াও রয়েছে এফএম এর অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্জে সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। 10ই মে থেকে 13ই মে পর্যন্ত বাংলাদেশ পুলিশের বার্ষিক আয়োজন পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আগামীকাল সকাল 9টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স রাজারবাগ ঢাকায় বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্সে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ এবং স্ব কেন্দ্রের FM ব্যান্ডে এবং ওয়েবসাইট www.betar.gov.bd, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্সে। মাননীয় প্রধানমন্ত্রীর প্যারেড পরিদর্শন অভিবাদন গ্রহণ সহ বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানের কার্যক্রম শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মরিয়ম আক্তার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আজ রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন পরিদর্শন

0: এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারও পরামর্শ দেন। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুব আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। চায়না বাংলাদেশ এডুকেশন সহযোগিতা ফোরামের উদ্বোধন করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শুধু জিপিএ 5 কেন্দ্রিক প্রথাগত শিক্ষা নিয়ে পড়ে থাকলে চলবে না, নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হল প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করা, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। অ্যাডভান্সেস ইন ফাংশনাল ন্যানো ম্যাটেরিয়াল শীর্ষক এক সেমিনার আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন। তিনি আধুনিক বিশ্বে ন্যানো প্রযুক্তি বিষয়ক গবেষণা ও উদ্ভাবনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স খাতে ন্যানো প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। সেমিনারের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার গুরুত্ব ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ে এক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, প্রযুক্তি জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি ও ইউনিসেফের মধ্যে শিক্ষা সহযোগিতা বিষয়ক এক সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা সম্প্রসারণ, সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বাউবির উপাচার্য ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার এম এ বাড়ি শিক্ষা পরিবারের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আজ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। শিক্ষা অনুরাগী ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। আধুনিক পদ্ধতিতে মাচা তৈরি করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দেড় বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে 204 জাতের আঙুর ফলের বাগান। উপজেলার মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় আঙুর চাষ করে লাভবান হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা। দেশ বিদেশ থেকে বিভিন্ন জাতের চারা সংগ্রহ করে বাগানে রোপণ করা হয়েছে 204 জাতের প্রায় 500টি গাছ। চলতি মৌসুমে কিশোরগঞ্জে সরকারিভাবে কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয় কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। প্রতি কেজি ধান 36 টাকা দরে ক্রয় করা হচ্ছে। হাওড় অঞ্চল সহ জেলার 13টি উপজেলা থেকে চলতি মৌসুমে 18,000 মেট্রিক টনের বেশি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 57% এবং সন্ধ্যে 6টায় 44%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:19 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:32। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
4: এসো এসো এসো, একদম সবাই।

0: কারণও
1: আর একটা আছে,
2: দেখে আমরাও একটু সাজুগুজু করছি।
1: এটা কারণটা আমাকে বললো ওই যে সকিনাপু, বললো যে এই যে আম পাকা শুরু হয়েছে, হ্যাঁ আম সাইডে বিক্রি করে বেশ কিছু পয়সা লাভবান হচ্ছে বললেন, এই কারণে একটু সাজুগুজু করতেছে আর কি।
2: ভালো,
1: কিন্তু মনে রাখতে হবে যে এই যে আমাদের আম যে পাকতেছে এই সময় কিন্তু যত্ন কেমনে কি করতে হয় সেটা নিয়ে একটা আমরা আলোচনা করব, শুনবো, তাই না? আর আরেকটা বিষয় হলো যে দেখো আমরা যে গাছগাছালিগুলো লাগানোর চেষ্টা করতেছি, এগুলোর জন্য আমাদের কি করা দরকার কোদিকে নি?
3: ভাই আমি তো আজকে দেরি হইছে এই জন্যই, আমি ওই গাছের পিছেই ছিলাম।
1: বাহ বাহ বাহ,
3: লাঠি লাগায় লাগায় বাইন্ধে দিছি।
2: বাহ, এই যে একটা ভালো করছে হন, এই যে আমি আগে ওই যে পরিকল্পনা করে লাগাইতাম না, এই জন্য আমার কাটা লাগতো। এখন এক করে যে ফলদ তোমার ঔষধি গাছ একদম সিরিয়াস করে লাগাইছি।
1: বাহ, খুব ভালো কাজ করেছো না
4: জয়গুণের দাদি। আমি এখন কথা কই, কথা কইলো তুমি যে খালি লাঠি লাগাই লইব না, লাঠি লাগাইলে ছাগলে খাই বলবে, বুঝছো তো? তোমার ওই যে বেড়া দিয়ে দিউন লাগবে, ছাগলে তোমার গাছটা না খায়,
2: না খাইতে পারে
1: না। সেটার ব্যবস্থা করেছে, কিন্তু লাঠি দিয়ে দেশে যে গাছগুলা
3: নইরা না যায়,
1: যাতে শুধু লাঠি বলাটাই বলা না, লাঠিও সোজা সোজা করে দিতে হবে, আবার সেই সাথে আবার একটু
4: বেড়াও
1: দিও। যাই গে, তো জয়গুণের দাদি তো ওই বয়স কিন্তু খুব বেশি হয় নাই, কিন্তু
3: জয়গুণ থাকে আমার নাতির সাথে থাকে, জয়গুণের বাপ। যাই গে,
1: বয়স হোক কম আর বেশি বুদ্ধি আছে।
2: আবার হন আরুন ওই যে জরি নেবু, তার আবার ওই যে কার নামে নামে গাছ লাগাইছে ওই দিন আমার কইলো এই গাছটা না কেমন বড় হয়েছে, বুঝছো?
1: এই রাজা ভাই শোনো শোনো, এই আমরা চলো আমরা অনুষ্ঠানে যাই, গল্প গুজব তো কিছুটা হলো। আপনাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, আমরা একটু গপ্প গুজব করছিলাম আর কি, এই বিভিন্ন রকম আলাপ আলোচনা থাকে তো শেষ হয় না। তো এই ছোট মেয়ের ব্যাপারটা পরে এখন ঘুষাগো না, তো করো না। তো যাই হোক, আমরা কিন্তু শুনে নিই আগে উত্তম মৎস্য চাষ অনুশীলন, এই বিষয়ে আমাদের শোনাবেন, ভালো করে শুনো কিন্তু। উত্তম মৎস্য চাষ অনুশীলন মানে মাছের চাষের অনুশীলনটা কি, তো এই ব্যাপারটা মোহাম্মদ হাফিজুর রহমান উনি আমাদের জানাবেন, উনি হচ্ছেন সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর ঢাকা, আর তার সাথে এই বিষয়ে কথা বলছেন তানিয়া সুলতানা। চলো শুনে নিই, তারপর আবার কথা বলা যাবে।
5: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আসরে। আজ আমরা কথা বলবো উত্তম মৎস্য চাষ অনুশীলন সম্পর্কে, আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আসরে।
6: ধন্যবাদ।
5: শুরুতে আপনার কাছে জানতে চাইব, উত্তম মৎস্য চাষ অনুশীলন বলতে আসলে আমরা কি বুঝি?
6: মাছ ও চিংড়ি চাষ পর্যায়ে মান নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৌশল হচ্ছে উত্তম মৎস্য চাষ অনুশীলন, অর্থাৎ মাছ ও চিংড়ি চাষের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় নিয়মাবলীকেই উত্তম মৎস্য চাষ অনুশীলন বলা হয়ে থাকে। সামগ্রিকভাবে খামার ব্যবস্থাপনা, পোনার মান, খাদ্য ও পানির গুণাগুণ ব্যবস্থাপনা, মাছ ও চিংড়ির আহরণ ও আহরণোত্তর পরিচর্যা, পরিবহন, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুই থাকবে উত্তম মৎস্য চাষ অনুশীলনের অন্তর্ভুক্ত।
5: এ পর্যায়ে জানতে চাইব উত্তম মৎস্য চাষ অনুশীলনের উদ্দেশ্য সমূহ সম্পর্কে।
6: উত্তম মৎস্য চাষ অনুশীলনের যে উদ্দেশ্যগুলো মূলত সামনে আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে মাছ ও চিংড়ির গুণগত মান নিশ্চিত করা, দেশীয় আন্তর্জাতিক বাজারে ভোক্তা সাধারণের জন্য দূষণমুক্ত ও নিরাপদ মাছ ও চিংড়ি সরবরাহ করা, মানবদেহে রোগ সৃষ্টি করতে পারে এমন রোগ জীবাণু দ্বারা মাছ ও চিংড়ি যাতে সংক্রমিত না হয় তার ব্যবস্থা গ্রহণ করা, ক্ষতিকর অ্যান্টিবায়োটিক দ্বারা যেন মাছ অথবা চিংড়ি দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখা, চাষের শুরু থেকে আহরণ ও আহরণোত্তর পরিচর্যা পর্যন্ত প্রতিটি ধাপে এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করা যাতে উৎপাদিত মাছ বা চিংড়ি মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
5: বাহ, চমৎকার। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব, পুকুরে কিংবা ঘেরে নিরাপদ মাছ চিংড়ি উৎপাদন বিঘ্নিত হবার কিছু কারণ রয়েছে, এই কারণগুলো আসলে কি?
6: পুকুর বা ঘেরে নিরাপদ মাছ উৎপাদন বিঘ্নিত হবার জন্য বিভিন্ন নিয়ামক কিন্তু ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যেমন খামারে বা ঘেরে রোগাক্রান্ত পোনা বা চিংড়ির পিএল যেন মজুদ না হয়, রোগ জীবাণু সংক্রমণ ঘটতে পারে এমন কোন উপাদান যেমন গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, মানুষের মলমূত্র ইত্যাদি যেন খামারে প্রবেশ না করে, এগুলো কিন্তু আমাদের মাছের নিরাপদতা বিঘ্নিত করতে পারে। পুকুর বা ঘেরে জীবাণুবাহী অবাঞ্ছিত বিভিন্ন প্রাণী যদি প্রবেশ করে, ঘেরে বা খামারে ব্যবহৃত চিংড়ি অথবা মৎস্য খাদ্য উপকরণে যদি ক্ষতিকর পদার্থের উপস্থিতি থাকে, আবার অনেক সময় ভারী ধাতুর যদি উপস্থিতি সেখানে লক্ষ্য করা যায়, পুকুর বা ঘেরে সংক্রামক রোগে আক্রান্ত কোনো শ্রমিক দিয়ে যদি কাজ করানো হয়, আবার চিংড়িতে যদি অপদ্রব্য পোষ করা হয়, এই প্রভৃতি কারণেই কিন্তু নিরাপদ মাছ উৎপাদন বিঘ্নিত হতে পারে।
5: আমরা জানি যে মাছের ভালো উৎপাদনের জন্য মাছের আসলে খাদ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হয়। সেক্ষেত্রে প্রশ্ন এসেই যায় মাছের খাদ্য সম্পর্কিত যত্ন এবং সতর্কতার গুড প্র্যাকটিস কেমন হওয়া উচিত?
6: আসলে মাছ অথবা চিংড়ি উৎপাদন যদি কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা নিতে চাই, এখানে উত্তম সুষম খাদ্য ব্যবহারের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আমরা কোন ধরনের খাদ্য ব্যবহার করব, এক্ষেত্রে গুড প্র্যাকটিসটাই কি? কেবল নির্ভরযোগ্য উৎস হতে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সংগ্রহ করে ব্যবহার করতে হবে। খাদ্যের মান ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে মেয়াদকালীন মজুতকৃত খাবার ব্যবহার করতে হবে। খাদ্যে ব্যবহৃত উপকরণের গুণগত মান সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং তাতে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক বা রাসায়নিক পদার্থ নাই এই মর্মে নিশ্চিত হতে হবে। মাছ বা চিংড়ি বৃদ্ধির জন্য হরমোন জাতীয় কোনো উপাদান খাদ্যে ব্যবহার করা যাবে না। পুরনো, মেয়াদ উত্তীর্ণ, দুর্গন্ধ ও ছত্রাকযুক্ত নিম্নমানের খাবার ব্যবহার করা যাবে না। কাঁচা খাবার সরাসরি পুকুর বা ঘেরে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। গুদামে খাদ্য সংরক্ষণের সময় আমাদের ফাস্ট ইন ফাস্ট আউট এই পদ্ধতি অনুসরণ করতে হবে। পরিষ্কার, শুষ্ক ও ঠান্ডা পরিবেশে পাকা মেঝের প্ল্যাটফর্মের উপর খাদ্য সংরক্ষণ করতে হবে। কাজ শেষে অব্যবহৃত উপাদান সমূহ দ্রুত সরিয়ে ফেলতে হবে। খাদ্য গুদামে জীবাণুবাহী তেলাপোকা, সুঁচো, ইঁদুর, বেজি, পাখি ইত্যাদি প্রবেশ বন্ধ করতে হবে। খাদ্যে কেবলমাত্র অনুমোদিত ঔষধ ব্যবহার করতে হবে। আমিষ জাতীয় কাঁচা খাবার ভালোভাবে সিদ্ধ করে ব্যবহার করতে হবে।
5: সবশেষে আপনার কাছে জানতে চাইব, যখন পুকুর কিংবা ঘের থেকে আমরা মাছ আহরণ করব, তখন কি কি বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে?
6: মাছ বা চিংড়ি আহরণের পূর্বে ক্ষতিকর জীবাণু ও ক্ষতিকারক রাসায়নিক আছে কিনা পরীক্ষা করতে হবে। আহরণের দুই দিন আগে থেকে খাবার দেওয়া বন্ধ রাখতে হবে। আহরণের জন্য প্রয়োজনীয় উপকরণ ও কর্মী প্রস্তুত রাখতে হবে। ভোরে অথবা ঠান্ডা আবহাওয়ায় আহরণ করতে হবে। মাছ ধরে ছায়াযুক্ত স্থানে ছড়িয়ে রাখতে হবে। পরিবহন ব্যবস্থা আগে থেকে ঠিক রাখতে হবে। মাছ বা চিংড়ি সংরক্ষণে সুপেয় পানি দিয়ে তৈরি বরফ ব্যবহার করতে হবে। সরাসরি হাত দিয়ে মাছ হ্যান্ডলিং না করে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। আহরিত মাছ বা চিংড়ি বরফ ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আহরণের সাথে সাথে মাছ ও চিংড়িতে বরফ দিয়ে সংরক্ষণ ও দ্রুত পরিবহন করতে হবে। বরফ পরিবহনে ব্যবহৃত সরঞ্জামাদি জীবাণুমুক্ত রাখতে হবে। সংক্রমণজনিত রোগাক্রান্ত কর্মী মাছের হ্যান্ডেলিং এর কাজে যেন যুক্ত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
5: আপনাকে অসংখ্য ধন্যবাদ শতব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনাদের তথ্যগুলি আমাদের মৎস্যজীবী ভাই বোনদের উপকারে আসবে।
1: শুনলে তো, শুধু মাছ চাষ না, উত্তম মৎস্য চাষ অনুশীলন এবং চিংড়ি মাছের কথাও বললো। যাই হোক, ভালোই লাগলো জানতে পারলাম।
2: অনেকটা গানের ব্যবস্থা
1: আর তো কেউ শুনতে চাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই শুনতে চাইছ তো। ছোট মিয়া কি গানটার শোনে নাকি?
4: ও না, হে গান শোনার সময় পাইবো কিছু। ও হে পান সবাই আর হে হে গুরু,
2: তার তো সমস্যা শেষ।
1: আচ্ছা যাইগে। এ ছোট মিয়া, তুমি পান সিবাও আর গান শোনাও নাকি? গান শোনো বুঝলে, আমরা একটা গান আমাদের আসর থেকে তোমাদের জন্য আছে, কৃষি বিষয়ক গান, কৃষি নির্ভর এদেশ। শিল্পী সেজুতি আশরাফি নদী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল। চলো সবাই মিলে শুনি।
2: আচ্ছা শুনো।

0: শুনলে তো, কৃষি নির্ভর এদেশ। শিল্পী ছিল সেজুতি আশরাফি নদী, আর গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল। কেমন লাগলো তোমার?
1: ভালো লাগলো, এটা তো ভালো লাগলো। তুমি সুরো মিয়ার কথা কইলা, আমাদের জরিনা বুড়াইলে সুরো মামু, হে দেখি যে হের বাড়িতে যেতেছে, সাথে হইলে তার হইলো বন্ধু পলাশ মিয়া,
0: সমাধান পাওয়া যাবে, এটা নিয়ে টেনশন করতে না করবা, বুঝলে? ও টেনশন করে পরে একটা প্রেশার টেশার
1: বাড়া।
0: আচ্ছা ঠিক আছে, যাক না,
2: আমি বুঝাই দেবো।
0: ওই যে ভালো ভালো খাওয়াই তো, বুঝলে?
2: আচ্ছা
0: আমরা গপ্প না করি, আমারে কিন্তু বেতার যন্ত্রের সামনে আমাদের অনেক অপেক্ষা করতেছে
2: সমস্যার
0: সমাধান নিয়ে, অর্থাৎ তারা চিঠিপত্র লেখে, কার কার চিঠি আজকে এই আসরে প্রচার করবি এবং কি কি সমস্যা তা নিয়ে আলোচনা হবে, কি কও? তো চলো শুনি কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের, মানে আপনারা যারা চিঠি লেখেন, আপনাদের চিঠির জবাব। আর একজনের একজনের চিঠি জবাব দিচ্ছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, খামারবাড়ি ঢাকার। তার সাথে এই চিঠিপত্র নিয়ে কথা বলেছে ইশরাত জাহান নীলা। চলো শুনে নি।
3: শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাবদানের অনুষ্ঠান। আজকের চিঠিপত্রের জবাবদানে আজ আমাদের সঙ্গে আছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা। আর হ্যাঁ, আজ

0: জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার চিঠি পাঠানোর জন্য। বোরোধানের ক্ষেত্রে সাধারণত শীষের অগ্রভাগের আশি ভাগ ধানের চাল শক্ত এবং স্বচ্ছ ও শীষের নিচের শতকরা ২০ ভাগ ধানের চাল আংশিক শক্ত এবং স্বচ্ছ হলে ধান ঠিকমতো পরিপক্ক হয়েছে বলে ধরে নিতে হবে। আর বীজের আর্দ্রতা যদি ১৬ থেকে ১৮ ভাগ থাকে সেক্ষেত্রেও ধান কাটলে ধানের গুণগত মান ভালো হয়। ধান কাটার পর দুই থেকে তিন দিন রৌদ্রে শুকিয়ে আটি বেঁধে মারাইয়ের জন্য প্রস্তুত রাখতে হবে। ধান পরিবহনের সময় যাতে ধান বীজ আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ধান কর্তনের পর ধানের আটি গাদা করে রাখা যাবে না। বোরো ধান বীজ মারাই করার সময় পলিথিন, চট, চাটাই, হোগলা বা নেট এর যে কোনো একটি বিছিয়ে নিতে হবে। এভাবে ধান মারাই করলে ধানের রং উজ্জ্বল, পরিষ্কার এবং ধান জীবাণুমুক্ত থাকে। বীজ ধানের ক্ষেত্রে কাঠের তক্তা বা ডামের উপর আড়াই বাড়িতে যতটুকু ধান পড়ে ততটুকু রেখে বাকিটা ধান বীজ আলাদা করে নিতে হবে। বোরো ধান মারাই করার পর অন্তত চার থেকে পাঁচ দিন রৌদ্রে ভালোভাবে শুকিয়ে ১২ ভাগেরও কম আর্দ্রতায় নিয়ে আসতে হবে। এরপর আবর্জনা পরিষ্কার করে অপুষ্ট ধান আলাদা করে ফেলতে হবে। এরপর শুকানো ধান ঠান্ডা করে প্লাস্টিক পাত্র বা অন্য কোনো পাত্রে গুদামজাত করতে হবে। ধান সংরক্ষণের পর অবশ্যই ওই ধান ঠান্ডা এবং বায়ু চলাচলকারী পাত্রে বা স্থানে রাখতে হবে। আশা করি জনাব রফিকুল ইসলাম আপনার চিঠির উত্তর পেয়েছেন।
1: আজকের দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ রবিউল হোসেন পাংশা রাজবাড়ি থেকে। জনাব মোহাম্মদ রবিউল হোসেন আম চাষে মে এবং জুন মাসের যত্ন ও পরিচর্যা বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন।
0: ধন্যবাদ জনাব রবিউল হোসেন। মে মাসে আগাম জাতের আম ফ্রুট ফ্লাই দ্বারা আক্রান্ত হতে পারে, কাজেই এই পোকা দমনের জন্য বিষটোপ অথবা ব্লিচিং পাউডার ব্যবহার করা যেতে পারে। তাছাড়া ফল পচা রোগ দূর করতে মাসে অন্তত একবার ডাইথেন M45 প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। আমাদের দেশে জুন মাসে প্রায় প্রতিদিন বৃষ্টিপাত হয়। এ সময় গাছে নতুন শাখা প্রশাক গজায় এবং এগুলো দ্রুত বৃদ্ধি পেতে থাকে। ঠিক এ সময় পাতা কাটা উইভিল পোকা গাছের নতুন পাতা কেটে দিয়ে মারাত্মক ক্ষতি করে। এই পোকা দমনের জন্য সেভিন প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম হিসাবে মিশিয়ে ১০ দিন পরপর ২ থেকে ৩ বার স্প্রে করতে হবে। গাছ থেকে আম পাড়ার পরপরই যদি সুযোগ থাকে তবে গাছের মরা ডালপালা প্রুনিং করে দিতে হবে যাতে গাছে নতুন ডালপালা গজায়, কারণ এই নতুন ডালপালার বয়স ৭ থেকে ১০ মাস না হলে কিন্তু পরবর্তী বছর মুকুল আসবে না। কাজেই এই সময়ে গাছ ছাঁটাই করা এবং মরা পচা ডাল পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। জনাব রফিকুল ইসলাম, আশা করি আপনার চিঠির জবাব পেয়েছেন, ধন্যবাদ আপনাকে।
1: আজকের আয়োজনের সর্বশেষ চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন মিরপুর ঢাকা থেকে। তিনি জানতে চেয়েছেন কৃত্রিম উপায়ে পাকানো ফলের স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে বিস্তারিত।
0: জনাব শাহাদাত হোসেন, এক শ্রেণীর ব্যবসায়ী অতিক মুনাফার আশায় কাঁচা ফল পাকাতে রাসায়নিক পদার্থ ব্যবহার করেন, ফলে ফলের গুণগত মান মারাত্মকভাবে নষ্ট হয়ে যায়। আমাদের দেশে সাধারণত ক্যালসিয়াম কার্বাইড দিয়ে অনেকেই ফল পাকিয়ে থাকে, এটা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। এই সমস্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করে যদি ফল পাকানো হয় তাহলে মানুষের মারাত্মক স্বাস্থ্য জটিলতার সৃষ্টি হতে পারে, বিশেষ করে হজমের সমস্যা, লিভার কিডনির ক্ষতি হয়, ভ্রূণ গঠনের জটিলতা সৃষ্টি হয়, স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। নিষিদ্ধ এই রাসায়নিকটি কোনোক্রমেই ফল পাকানোর কাজে ব্যবহার করা যাবে না, এটি বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। তবে ইথিলিন গ্যাস ব্যবহার করে ফল পাকানো যেতে পারে, কিন্তু এটার মাত্রা সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। আমাদের দেশের বেশিরভাগ ব্যবসায়ী এর মাত্রা জ্ঞান সম্বন্ধে সঠিক ধারণা না থাকায় অধিক মাত্রায় ব্যবহার করে, যা স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে থাকে। তাছাড়া এ সমস্ত কৃত্রিম উপায়ে ফল পাকালে ফল তাড়াতাড়ি পেকে যায়, যার কারণে এগুলো সংরক্ষণের জন্য ফরমালিন, হাইড্রোজ বা অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহারের প্রয়োজন হয়ে পড়ে এবং যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক। আমি সাধারণ মানুষকে বলতে চাই যে মৌসুমের আগে যদি কৃত্রিম উপায়ে যে সমস্ত ফল হাট বাজারে ওঠে এগুলো খাওয়া থেকে বা ক্রয় থেকে আপনারা যদি বিরত থাকতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত মারাত্মক স্বাস্থ্য জটিলতা থেকে আপনারা রক্ষা পেতে পারবেন। আশা করি জনাব শাহাদাত হোসেন আপনার চিঠির জবাব পেয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ে যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন, আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠির উত্তর দেবেন। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার, মাটি আমার, প্রযোজক।

পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি শেরে বাংলা নগর ঢাকা 1207 আর আমাদের ইমেইল অ্যাড্রেস বেতার ডট কৃষি @gmail.com চিঠিপত্রের আয়োজন আজ এ পর্যন্তই।

0: শোন জুয়ে, এখন কিন্তু আর বৈশা থাকনের টাইম নেই, সবাই একসাথে দেশ গঠনে কাজ করতে হইব।
1: হ্যাঁ, তুই ঠিকই বলছিস রানা। অনেক ত্যাগের পর আমাদের দেশে একটা নির্বাচিত সরকার আসছে, এখন সবাই রে দেশ গঠনে আগে আসতে হইব।
0: অবশ্যই, নিজেকে ভালো থাকার জন্যই আমাকে কাজ করতে হইব।
1: তাইলে শোন, তোরে একটা দারুণ খবর দিই, বর্তমান নির্বাচিত সরকার খাল খননের উদ্যোগ নিছে, জানোস তাতে কিন্তু মেলা সুবিধা আছে।
2: দুই বন্ধু বৈশা বৈশা কি কি পরিকল্পনা করতেছো? হ্যাঁ,
1: আসো আসো,
0: দেশ উন্নয়নের জন্য আমাদের কি কি করা দরকার তাই নিয়ে কথা বলতেছিলাম।
2: তোমাদের উৎসাহ দেখা আমার খুব ভালো লাগতেছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তাইলে আমাদের দেশ উন্নত হইতে খুব বেশি দিন সময় লাগবে না। আচ্ছা, তোমরা খাল খননের কথা শুনছো না?
1: আরে লীরা, শুনছি মাইনে, আমরা তো সেই বিষয় নিয়েই কথা বলতেছিলাম।
0: এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাইব, এইটা কিন্তু ভালোভাবে জানা দরকার আমাদের।
2: ঠিক বলছো, খাল খননের সুবিধার কথা বইলা শেষ করা যাইব না। এই যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাইব, জলাবদ্ধতা নিরসন হইব, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারব, সেই সাথে পণ্য আনা নেওয়ায় সময়ও বাঁচব, ভূগর্ভস্থ পানির ব্যবহারও সাথে সাথে কমব।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হইল অনেক কর্মসংস্থান সৃষ্টি হইব।
2: আরে মিনা, তুমি কোথা থেকে আসলা?
3: আমি বাড়ির দিকে যাইতেছিলাম, তোমাগো কথা শুইনা যোগ দিলাম।
2: বর্তমান সরকারের বেশ কিছু উদ্যোগের মধ্যে একটা হলো খাল খনন। দীর্ঘদিন এই উদ্যোগ বন্ধ থাকার কারণে আমাগো অনেক ক্ষতি হইছে।
0: সেটা বুঝতে পারতেছি, খালগুলা শুকায় যাওয়ার ফলে যেখানে সেখানে ময়লা আবর্জনা পইরা থাকায় রোগ ব্যাধি সব বেড়ে যেতেছে।
3: শোনো, আমাগো দেশ হইল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হইল শুকনা মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: হ্যাঁ, তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
2: সাথে সাথে খাল খনন পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0: আমি বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল নদী খনন ও পুনর্খনন এখন সময়ের দাবি।
3: ঠিক বলছো, এই কর্মসূচি বাস্তবায়ন হইলে দেশের পানি সম্পদের সঠিক ব্যবহার সম্ভব হইব, কৃষিকাজে পানি সরবরাহ বৃদ্ধি পাইব।
1: শোনো, যে এলাকায় খাল বা কোনো জলাশয় থাকে সেখানে তাপদাহ কম থাকে, বুঝছো? জানোই তো পৃথিবীর উষ্ণতা তো দিন দিন বাড়তেছে।
2: এই কথাটা একেবারে তুমি ঠিক বলছো, এই জন্যই তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করছিলেন, যা সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন, খাদ্য স্বনির্ভরতা অর্জন ও পরিবেশ উন্নয়নে সহায়তা করছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাইবে।
3: আরো আছে, খেতে পানি দেওয়ার জন্য আর চিন্তা থাকবো না, ফসল উৎপাদন বাড়বো, এই ফসল কাটার জন্য লোক আনতে হইব। দেখলা, খাল খনন কেমনে মানুষের কাজের ব্যবস্থা করলো।
2: আমাদের গ্রামের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে স্বীকৃতি লাভ করবো এই খাল খনন।
0: তবে কেন আর বসে থাকা,
1: চলো করি ভাই খাল খনন।
2: বাঁচবো মানুষ, সুস্থ পরিবেশ,
3: জীবনে আসবে
4: আনন্দের।
5: হ্যাঁ, খাল খনন নাকি খাল খনন, এটা করলে পারে কিন্তু আমাদের উন্নয়ন হচ্ছে। আর আরেকটা বিষয় যে তোমরা বলতেছিলে, এটা শুনতে শুনতে যে খালের চারিদিক মানে বরায়ন হবে, আর বরায়ন হয়ে গেলে পারে কিন্তু আমাদের কিন্তু অক্সিজেন ফ্যাক্টরি হবে, তাই না? তো চলো, আজকে কিন্তু আর সময় নাই। আমরা এতক্ষণ শুনলাম কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। এই অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো আমরা আমার কাজে যাই নাকি?

0: রিমোট করে নেওয়া যায়। বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছে আসফিয়া তাসনিম, আন্না ইসলাম, আজহারুল ইসলাম এবং আমি শেখ মুরসালিন রহমান।
1: প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ ও মোহাম্মদ শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে সাথী রয়েছেন হাসিনা পারভীন।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, যে যেখানেই থাকুন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুরবার। আজ সাথে রয়েছি আমি আজহারুল ইসলাম রানী
1: ও আমি আন্না ইসলাম। সৈনিক ভাইদের জন্য আজ রয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ।

0: সুধী শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। একদল নির্ভীক, দুঃসাহসী, দেশপ্রেমে উজ্জীবিত ও একনিষ্ঠ প্রাণ বিমানসেনা বাংলার আকাশ রাখিব মুক্ত মূলমন্ত্রে দীক্ষিত ও সংগঠিত। মুক্তিযুদ্ধের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে সংগঠিত বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের আকাশ প্রতিরক্ষার মহান দায়িত্ব পালন করে আসছে।
1: 1971 সালের 28 সেপ্টেম্বর একটি অটার বিমান, একটি ডাকোটা বিমান, একটি অ্যালুয়েট হেলিকপ্টার এবং পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ ত্যাগকারী বাঙালি বৈমানিক, কারিগরি পেশার বিমান সেনা ও তৎকালীন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বেসামরিক বৈমানিকদের সমন্বয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে কিলো ফ্লাইট নামে বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রম শুরু হয়। যুদ্ধকালীন বিমান বাহিনী চট্টগ্রামের পতেঙ্গা ও নারায়ণগঞ্জের গোদনাইল সহ সারা দেশে প্রায় 50টিরও অধিক সফল বিমান আক্রমণ পরিচালনা করে আমাদের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় লাভের পর আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। প্রিয় মাতৃভূমির বিশাল আকাশসীমার সশস্ত্র প্রহরী বাংলাদেশ বিমান বাহিনী, দেশ মাতৃকার সেবায় একনিষ্ঠভাবে নিয়োজিত, সদা জাগ্রত, সদা সতর্ক ও নিবেদিত প্রাণ বাংলাদেশ বিমান বাহিনী।
0: সুধী শ্রোতাবৃন্দ, আজকের এই অনুষ্ঠান দুর্বার কার্যক্রম কিছুক্ষণ আয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর পক্ষ থেকে আমি ফ্লাইট লেফটেন্যান্ট সৈয়দ ইমতিয়াজ আহসান
1: এবং আমি ফ্লাইং অফিসার প্রত্যয়া কামাল ইমা
0: আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
1: সুধী, ব্যান্ডের গান এদেশের তরুণদের অন্যতম আকর্ষণ। যুগ যুগ ধরে এদেশে ব্যান্ড সঙ্গীতের জন্ম দিয়েছেন জেমস, হাসান, আয়ুব বাচ্চু সহ অনেক কিংবদন্তি। এবার ফ্লাইট লেফটেন্যান্ট সৈয়দ ইমতিয়াজ আহসান এর কণ্ঠে শুনব একটি জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত, একদিন ঘুম ভাঙ্গা শহরে।

রবীন্দ্রসঙ্গীত প্রায় প্রতিটি বাঙালি সাংস্কৃতিক উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটিকে বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হয়। নিখুঁত ভারসাম্য এবং পরিপূর্ণতা পাওয়া যায় রবীন্দ্রসঙ্গীতে। এখন শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের অমৃত গান আনন্দলোকে মঙ্গলালোকে, ফ্লাইং অফিসার আফিয়া মেহজুবার কণ্ঠে।

সময়ের সাথে সাথে আধুনিক গান আমাদের সাথে যুক্ত করে নিয়েছে বিভিন্ন রকমের অনুভূতি এবং অভিজ্ঞতা। তাই আমরা এই আধুনিক গানের মাধ্যমে আমাদের মনের ভাব, ভালোবাসা, আশা ও অনুভূতি প্রকাশ করতে পারি। আজকের অনুষ্ঠানে আমরা সবাই এই শতাব্দীর শ্রেষ্ঠ ভালোবাসার অনুভূতি নিয়ে গান সবাই তো ভালোবাসা চায় শুনব সার্জেন্ট মোহাম্মদ নজমুল হকের কণ্ঠে।

ভালো লাগায় ভালোবাসায় সিক্ত এ মানব প্রাণ, ভালোবাসা আর ভালো লাগায় জীবন হয়ে ওঠে স্বপ্নময়, আর জীবন কাঠিতে হৃদয় হয়ে ওঠে উদ্ভাসিত। তেমনি এক ভালো লাগা নিয়ে এখন একটি আধুনিক গান, একটা ছিল সোনার কন্যা, শোনাবেন সিভিলিয়ান আনিস।

একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদের সবাইকে পরপারে চলে যেতে হবে। ওই দিন সৃষ্টিকর্তার করুণা আর মহামানবের সুপারিশ ছাড়া কেউই শেষ বিচারের কঠিন পথ অতিক্রম করতে পারবে না। শুধু এবারে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার আধ্যাত্মিক গানটি পরিবেশন করবেন অফিস সহকারী আতাউ।

আমার দেশ, আমার স্বাধীনতা, আমার অহংকার। এদেশের নদীর অপার সৌন্দর্য, কাশবন, বাউলের এক তারা সুর আমাদের বিমোহিত করে। এদেশের আঁকা বাঁকা মেঠো পথে রাখালের হাসি, পদ্মপাতার দিঘির ঝিলে সোনার স্পন্দন যেন ভাসে। এবার একটি দেশাত্মবোধক গান সূর্যোদয়ও তুমি, সূর্যাস্তেও তুমি নিয়ে আসছেন কর্পোরাল রাফি আহমেদ।

0: 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল মুক্তিকামী বাঙালি। সেই স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশ বিমান বাহিনী উন্নতি ও সমৃদ্ধি যাত্রা অব্যাহত রেখেছে। সেই সাথে নিজেদেরকে দেশ সেবায় আত্মত্যাগ করতে ও দেশের যে কোনো প্রয়োজনে প্রস্তুত থাকার মানসিকতা আমরা আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা থেকেই পাই।
1: সবশেষে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান এর সকল সদস্যের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং সকলের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আমি ফ্লাইট লেফটেন্যান্ট সৈয়দ ইমতিয়াজ আহসান
0: এবং আমি ফ্লাইং অফিসার প্রত্যয়া কামাল ইমা
1: এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

0: শেষ হলো সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ।
1: সেরা নৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা দুরপারে এখন শুনবেন দেশের গান জন্ম আমার ধন্য হল মাগো। শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার নঈম গহর, সুরকার আজাদ রহমান।

0: সেনালৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, এই গানটির সাথেই শেষ করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই জানিয়ে দিচ্ছি শেষের কথাগুলো। দুর্বার অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন তামান্না হাসনা, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 234 রানে এগিয়ে রয়েছে। দিন শেষে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে 179 রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান করে। দলের পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ 101, মমিনুল হক 91 এবং মুশফিকুর রহিম 71 রান করেন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস 5টি এবং শাহিন শাহ আফ্রিদি 3টি উইকেট লাভ করেন। আগামীকাল সকাল 10টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 16 মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দু দলের মধ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। আগামীকাল রাজধানী ও এর আশপাশ এলাকার বিভিন্ন মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে। এতে আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়নের, মোহামডান স্পোর্টিং ক্লাব, রূপগঞ্জ স্ট্রাইকার্স ক্রিকেট ক্লাবের এবং বসুন্ধরা স্ট্রাইকার্স গাজী গ্রুপ ক্রিকেটার্সের মোকাবেলা করবে। এছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাবের এবং সিটি ক্লাব ঢাকা লেপার্টসের বিপক্ষে খেলবে। সবকটি ম্যাচ সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। গাজীপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনালে উঠেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দল। আজ সেমিফাইনালে তারা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে 2-1 সেটে পরাজিত করে ফাইনালে ওঠে। নরসিংদীতে নতুন কুড়ি স্পোর্টসের বালক বিভাগ ক্রিকেট ইভেন্টের ফাইনাল খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে। জেলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে নরসিংদী সদর উপজেলা পলাশ উপজেলা দলের মুখোমুখি হবে। উল্লেখ্য, সেমিফাইনালে সদর উপজেলা 3 উইকেটে শিবপুরকে এবং পলাশ উপজেলা 8 উইকেটে মনোহরদী উপজেলাকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে এখন ব্রাইটন উলভারহ্যাম্পটনের এবং ফুলহ্যাম বনমাউথের মোকাবেলা করছে। রাত 10:30 ম্যানচেস্টার সিটি ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে খেলতে নামবে। স্প্যানিশ লা লিগায় আর কিছুক্ষণ পর সেভিয়া স্পানিয়লের বিরুদ্ধে খেলতে নামবে। রাত 10:30 অ্যাথলেটিকো মাদ্রিদ সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে। ইতালিয়ান সিরিয়া লিগে রাত 10:00 লেচিও ইন্টার মিলানের এবং রাত 12:45 লেচে জুভেন্টাসের মুখোমুখি হবে। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠেছে পিএসজি। দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-1 গোলে ড্র করে। ফলে দুই লেগ মিলিয়ে পিএসজি 6-5 গোলে এগিয়ে থেকে ফাইনালে উন্নীত হয়। আগামী 30 মে বুদাপেস্টের পুস্কান অ্যারেনায় ওয়েফা চ্যাম্পিয়ন্সের ফাইনালে পিএসজি ইংলিশ জয়েন্ট আর্সেনালের বিপক্ষে খেলবে। এদিকে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী FA কাপ ফুটবলের ফাইনাল খেলা চলতি মাসে 16 তারিখে অনুষ্ঠিত হবে। এতে ম্যানচেস্টার সিটি চেলসির মুখোমুখি হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি 2-1 গোলে সাউদাম্পটনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চেলসি 1-0 গোলে লিডস ইউনাইটেডকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25 মে থেকে 7 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ বিতে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ইউরোপীয় ক্লাব সান মারিনোর বিপক্ষে আগামী মাসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে কোন ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। আগামী 5 জুন বাংলাদেশ ও সান মারিনোর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে ইতিমধ্যে তথ্য জানিয়েছে। আগামী মাসের 21-27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কটে ITTF ATTU এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব-19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এতে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন বাংলাদেশ বেতার। স্থানীয় সময় অনুসারে এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: তারুণ্য মানেই সম্ভাবনা। আমাদের তরুণ প্রজন্ম কেবল শিক্ষায় নয়, সমাজ সচেতনতায়ও অগ্রণী। তারা চায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়তে। তাদের মধ্যে রয়েছে সৃজনশীলতা, দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য এবং নেতৃত্ব দেওয়ার স্পৃহা। তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চায়। স্বাস্থ্য ও মানসিক সুস্থতা রক্ষা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতা বজায় রাখা, নারী শিক্ষা ও সম অধিকারের পক্ষে অবস্থান, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার ইত্যাদি নানা বিষয়ে আমাদের তরুণরা আজ অগ্রগামী। এগিয়ে যাক আমাদের তরুণ সমাজ, গড়ে তুলুক সাম্য, ঐক্য, বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের সুখী সংসার অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ আমাদের প্রথম আয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহিধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান এটি তারুণ্যের কণ্ঠ। আমাদের একটি সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের তরুণ প্রজন্ম, বিশেষত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা, চাহিদা, উদ্বেগ ও স্বপ্নের কথা। এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের জীবনের নানা দিক, যেমন শিক্ষার প্রতি মনোযোগ, স্বাস্থ্য সচেতনতা, প্রযুক্তির ব্যবহার, পরিবেশ ও সমাজ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের ক্ষমতা, সবকিছুরই একটি বাস্তব চিত্র উপস্থাপন করা হয়েছে। চলুন শুনি সেই প্রামাণ্য অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত।
2: তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে দূরে কাছে শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমি এই পর্যায়ে রয়েছি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে, এবং এখানে শিক্ষার্থীদের সঙ্গে আজকে কথা বলবো বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও করণীয় এ বিষয়ে। আমরা কথা না বাড়িয়ে চলে যাব শিক্ষার্থীদের কাছে। তোমার নাম বলবে, তুমি কোন ক্লাসে পড়ো?
3: আমি সঞ্জিদা আক্তার, ক্লাস টেনে পড়ি।
2: সঞ্জিদা, বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি?
3: বাল্যবিবাহ বলতে ছেলেদের বলতে গেলে 21 বছরের নিচে, মেয়েদের বলতে গেলে 18 বছরের নিচে যে বিবাহটা দেয়া হয় তাকে বাল্যবিবাহ বলে।
2: অনেক ধন্যবাদ। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্যবিবাহের আয়োজন চলছে, তুমি কি করবে?
3: আমি অবশ্যই তাদের নিষেধ করব। যদি না শুনে আমি আমাদের ক্লাস টিচারদের কাছে বলবো, আমার শিক্ষকদের কাছে বলবো, তারপরে তারা থানায় জানাবে। অবশ্যই অবশ্যই এটার ব্যাপারে কোনো না কোনো করণীয় হবে।
2: অনেক ধন্যবাদ। পরে কে রয়েছে আমাদের সঙ্গে? বাল্যবিবাহের কারণ সম্পর্কে আমরা জানতে চাই। তোমার কি নাম, তুমি কোন ক্লাসে পড়ো?
4: আমি অর্পা গুহ, আমি 10ম শ্রেণীর শিক্ষার্থী।
2: বাল্যবিবাহের কি কি কারণ রয়েছে তোমার কাছে?
4: বাল্যবিবাহের যে সকল কারণ রয়েছে তা হলো আর্থিক অসচ্ছলতা বা দারিদ্রতা, সামাজিক সচেতনতার অভাব, সামাজিক নিরাপত্তার অভাব, এমনকি কুসংস্কারাচ্ছন্ন মনোভাব।
2: তোমার আশেপাশে যারা অসচেতন রয়েছেন বা যারা সচেতন নন, তাদের প্রতি তোমরা যারা শিক্ষার্থী, তোমাদের কি কিছু করণীয় রয়েছে?
4: অবশ্যই আমরা একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারি এক্ষেত্রে। আমরা জনসমাবেশে অংশ নিয়ে তাদেরকে ভালোভাবে বোঝাতে পারি যে এটা কত ক্ষতিকর আমাদের জন্য, তারপরে আমরা লেখাপড়া করলে কতদূর আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে সে ব্যাপারেও আমরা তাদেরকে বুঝিয়ে তাদেরকে সে পথ থেকে সরিয়ে আনতে পারি। তারপরে টিচারদের বলতে পারি, তারাও তাদেরকে বোঝাতে পারে। এইভাবে আমরা মানে অংশগ্রহণ করতে পারি এই ব্যাপারটায়।
2: তোমাদের শিক্ষকরা তোমাদের স্কুলে বাল্যবিবাহের যে কুফল বা এটি প্রতিরোধে করণীয় এই সকল বিষয়ে তোমাদের কি কোনো ধারণা দিয়ে থাকেন বা তোমাদের কিছু বলে থাকেন?
4: হ্যাঁ অবশ্যই, আমাদের শিক্ষকরা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা আমাদেরকে সবসময় বলেন, তোমরা সবসময় সচেতন থাকবে কোথাও কোনো বাল্যবিবাহ হচ্ছে কিনা, এবং সে ব্যাপারে এসে আমাদেরকে বলবে, আমরা সেই ব্যাপারে পরে উদ্যোগ নেব।
2: তোমার জীবনে কি স্বপ্ন আছে?
4: আমি একজন ডাক্তার হতে চাই, আদর্শ একজন ডাক্তার হতে চাই।
2: বাহ, অনেক ধন্যবাদ। এর পরের বন্ধুকে আমাদের সঙ্গে, আমরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা রয়েছি রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রাজৈর মাদারীপুরে। কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
5: আমি নুসরাত জাহান রিয়া, আমি 10ম শ্রেণীর একজন ছাত্রী।
2: রিয়ার জীবনে কি হওয়ার ইচ্ছা আছে?
5: আমার জীবনের লক্ষ্য হলো একজন জেলা প্রশাসক হওয়া।
2: বাহ, অনেক ধন্যবাদ। আমরা তোমার কাছে জানতে চাই বাল্যবিবাহের কি কুফল আমাদের জীবনে?
5: বাল্যবিবাহ কুফল বলতে যদি সাধারণভাবে বলতে চাই, একটি মেয়ের স্বপ্ন নষ্ট হয়ে যায়, বলতে গেলে ধ্বংস হয়ে যায়। এবং বাল্যবিবাহ যেহেতু একটি মেয়ের অল্প বয়সে হয়, সে কারণে মেয়েটি শারীরিকভাবে পরিপূর্ণতা লাভ করে না, ফলে শারীরিকভাবে সে অনেক ধরনের অপুষ্টিতে ভোগে। এবং যখন সে একজন অল্প বয়সে গর্ভ ধারণ করে, তখন যে শিশু জন্মগ্রহণ করে সেই শিশু এবং মা

0: মৃত্যু ঝুঁকি বেড়ে যায়।
1: বাহ, চমৎকার বলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাল্যবিবাহের ফলে যে কুফলগুলো, এগুলো জানা। আমাদের সমাজে যারা জানেন না এই বাল্যবিবাহের কুফলগুলো, তাদেরকে আমাদের কিভাবে জানানো যেতে পারে?
0: আমাদের সমাজে যেহেতু একটি বড় অংশ বাল্যবিবাহ সম্পর্কে জানে না, এই কারণে বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে, এর জন্য আমরা সভা সমাবেশ করতে পারি, লিফলেট বিতরণ করতে পারি এবং পোস্টার লাগাতে পারি।
1: অনেক ধন্যবাদ। সবশেষ বন্ধু, আমাদের আজকের তরুণের কণ্ঠের কে রয়েছে? বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় বা সচেতনতা, কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমার নাম সিথি বারোই, আমি দশম শ্রেণীর একজন ছাত্রী।
1: সিথি, আজকে বাংলাদেশ বেতারে কথা বলছো, সারা দেশে শুধু নয়, দেশে দেশের বাইরে অনলাইনের মাধ্যমে, মোবাইল ফোনে FM রেডিওর মাধ্যমে, বাংলাদেশ বেতারে অ্যাপের মাধ্যমে ইথারে ইথারে ছড়িয়ে যাচ্ছে তোমার কথা, কেমন লাগছে?
2: আমার খুবই ভালো লাগছে।
1: তুমি জেনে আনন্দিত হবে, এখন বাংলাদেশ বেতার শুধুমাত্র রেডিও সেট নয়, মোবাইল ফোনে ফেসবুকের মাধ্যমেও কিন্তু বাংলাদেশ বেতার অডিও ভিডিও প্রচার হচ্ছে। এখন যারা তোমাকে শুনছে, সারা দেশের শ্রোতা বন্ধুরা, সবার প্রতি তুমি কি বলতে চাও আজকের অনুষ্ঠান থেকে?
2: আমি সবাইকে এটাই বলতে চাই যে বাল্যবিবাহ সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে, আর বাল্যবিবাহ যেখানেই হোক না কেন সেখানে আমাদের অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে এবং সকলকে জানিয়ে সেই বিষয়ে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে।
1: বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কি কি করতে পারি?
2: বাল্যবিবাহ প্রতিরোধে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকতে পারি, যেমন সামাজিক ভাবে যেগুলো করতে পারি তা হচ্ছে লিফলেট বিতরণ, বিভিন্ন ধরনের সামাজিক আলোচনার মাধ্যমে। তাছাড়া আমাদের স্কুলে বিভিন্ন নাটক অনুষ্ঠানের করার মাধ্যমে আমরা বাল্যবিবাহ সম্পর্কে সকলকে সচেতন করতে পারি।
1: এছাড়া আমরা সভা সেমিনার করতে পারি, উঠান বৈঠক করতে পারি, তাই না? এগুলোর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন করে তুলতে পারি।
2: হ্যাঁ,
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা শিক্ষার্থীদের কথা শুনছিলাম। অনুষ্ঠানে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার রাজয়, আপনাকে আন্তরিক ধন্যবাদ এই অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করবার জন্য।
3: এই অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনি আসছেন, আপনাকে অভিনন্দন এবং স্বাগত আমাদের রাজয় উপজেলায়।
1: উপজেলা প্রশাসন রাজয়ের বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে সচেতন রয়েছেন?
3: আমরা বাল্যবিবাহ প্রতিরোধে নানা ধরনের কার্যক্রম করি, বিশেষ করে আমি মনে করি এটি একটি সামাজিক সমস্যা। এ কারণে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জনসভা, সকল জায়গায় বিভিন্ন র্যালিতে আমরা এই বিষয়ে প্রচার প্রচারণা চালাই, এবং এই বিষয়ে আমরা যখন একদমই আমরা নিরুপায় হয়ে যাই তখন আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করি, মোবাইল কোর্টের মাধ্যমে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করি।
1: আপনার কাছে একটু জানতে চাইব, আমাদের যে হটলাইন নম্বরগুলি রয়েছে 333-109-1098, এই 333 বা এই হটলাইন নম্বরগুলোর মাধ্যমে কিভাবে একজন মানুষ তার পরিচয় গোপন রেখেই আপনাকে বাল্যবিবাহ এর খবর দিতে পারে, বা এটি কিভাবে সেন্ট্রালি কিভাবে আপনাদের কাছে মেসেজ আসে, আপনারা আবার কিভাবে প্রতিরোধ করতে যান, একটু যদি প্রক্রিয়াটা সংক্ষেপে বলেন।
3: জি, থ্যাংক ইউ। আমরা যেটা করি যে 333 আপনি জানেন একটা হটলাইন, সেখানে যে কোনো বিষয়ে অভিযোগ দেওয়া যায়, বিশেষ করে বাল্যবিবাহ সম্পর্কে যখন কোনো এলাকায় বিয়েটা সংঘটিত হয় বা যখন কেউ জানেন, তখন এই আমাদের শিক্ষার্থী হতে পারেন, আমাদের শিক্ষক হতে পারেন বা আমাদের মসজিদের ইমাম হতে পারেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হতে পারেন, তারা যখন এটা জানান তখন এটা আবেদন আকারে, মেসেজ আকারে আমাদের ইউনোদের সরকারি যে নাম্বার সেখানে আসে, এবং তারই মাধ্যমে আমাদের স্থানীয় পর্যায়ে আমাদের অনেক লোকজন আছে যারা ইউনোদের সঙ্গে সরাসরি কাজ করেন, এবং যিনি জানিয়েছেন, যিনি কলার, তার পরিচয়টা যাতে গোপন থাকে, তার যাতে সমাজে কোনো সমস্যা না হয়, এভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের মাধ্যমে, মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে আমরা যৌথভাবে এটা প্রতিরোধ করি।
1: আপনাকে অনেক ধন্যবাদ আজকে তরুণের কণ্ঠ আয়োজনে সহযোগিতা করবার জন্য। আপনাদের সবার জন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।
4: শুনছিলাম আমাদের তরুণদের নানা কথা। এই প্রামাণ্য অনুষ্ঠান শুধু তাদের কণ্ঠস্বরকে তুলে ধরেছে তা নয়, বরং সমাজ ও নীতি নির্ধারকদের জন্য একটি বার্তা দিয়েছে। তরুণদের মতামত ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব না দিলে কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণের কণ্ঠ তাই শুধু একটি প্রামাণ্য অনুষ্ঠান নয়, বরং একটি সচেতনতার আন্দোলন, একটি অনুপ্রেরণার বাতিঘর। সুপ্রিয় বন্ধুরা, এবারে শুনব একটি জনসংখ্যার গান। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও পায়েল সরকার। গানের কথা সাজিয়েছেন ABM মাহবুবুর রহমান, সুর করেছেন নবীন কিশোর গৌতম।

0: জনসংখ্যার গান শুনছিলাম। আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন।
1: শুনছেন?
2: না বললে শুনবো কেমনে?
1: আমগো মাইয়া, ফরিদের কি জানি হয়েছে।
2: কি হয়েছে?
1: কেমন জানি হুগায়া যাইতেছে, তাছাড়া সন্ধ্যার কালে সবকিছু ঝাপসা দেহে।
2: ওহো, কিছু না, ঠিক হয়ে যাবে। না
1: ঠিক হয় কেমনে? আজ কতদিন ধরে এই অবস্থা, আজকাল দেখতেছি অবস্থা আরো খারাপ।
2: কি যে করি, কত রকমের রোগ বিরোগ যে আছে দুনিয়ায়।
1: এইসব কথা কয়ে বয়ে থাকলে তো চলবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যান, সহির কিছু হইলে তো দুনিয়া অন্ধার।
3: দেখি মা, দেখি, ওই দূরে তাকাও। আচ্ছা, চোখ ঘোরাও, ঘোরাও, ঘোরাও, হ্যাঁ এইদিকে, এইদিকে ঘোরাও। আচ্ছা, কি কি অসুবিধা হয় তোমার বলো।
2: ক ক মা, তোর অসুবিধা তুই ক।
4: সাত লাগলে ঝাপসা দেহি, রাত হইলে বাতির ফহরেও কিছু দেহি না।
3: আর দিনের বেলায়?
4: দিনের বেলা রোদের দিকে চাইতে কষ্ট হয়,
3: চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে।
4: যে পড়ে।
2: ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মাইয়ার?
3: চোখের অন্য তেমন কোনো সমস্যা নেই, তবে মনে হচ্ছে রাতকানা হয়েছে।
2: রাতকানা?
3: হ্যাঁ, ভিটামিন এর অভাবজনিত কারণে সাধারণত এ রোগ হয়। সেই জন্যই সব শিশুকেই জন্মের পর ভিটামিন এ খাওয়াতে হয়, বিশেষ করে বেড়ে ওঠা শিশুদেরকে একটু বেশি করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়াতে হয়। শাক সবজি রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হয়। মোট কথা, বাড়ন্ত শিশুদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
0: শুনছিলাম বেতার কার্টুন। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তফাজ্জল হোসেন।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মার্ট কার তৈরি করায় বিশেষ চাহিদা সম্পন্ন তরুণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। সৃজনশীল যে কোনো উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস। নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য বললেন শিক্ষামন্ত্রী। দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনি কলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বললেন বাণিজ্যমন্ত্রী। পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভির জন্য মানসম্মত অনুষ্ঠান নির্মাণের পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশে একদিনে হামে আরও 9 শিশুর মৃত্যু, এ পর্যন্ত লক্ষ্যমাত্রার 96% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবং মিরপুরে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 234 রানে পিছিয়ে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না, তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নতুন সংগ্রামে নামতে হবে।
2: যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো, নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে।
0: প্রধানমন্ত্রী বলেন, তার সরকার চায় দেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে যেখানে মানুষ স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করবে,
2: একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী পুরুষ শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলব, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না।
0: দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন। ওয়াকিমুল ইসলাম আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন ওই তরুণ তার বানানো স্মার্ট কারটি প্রধানমন্ত্রীকে দেখান। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শও দেন। পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছেন। বঙ্গভবনের প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। চিকিৎসা শেষে আগামী 18 মে রাষ্ট্রপতি দেশে ফিরবেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের 20তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশ্যে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার তাদের পাশে রয়েছে।
3: আপনারা আপনাদের কর্মের মধ্য দিয়ে, কলমের মধ্য দিয়ে প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করুন। আমরা চাই না আর কোনো বিচারকের কন্ডাক্টের কারণে গোটা জুডিশিয়ারির উপরে মানুষের ক্ষোভ ফিরে আসুক। বারের পক্ষ থেকে ক্ষমতাসীন দলের বারের নেতারা যে অনেক সময় হম্বিতম্বি করবে, আপনারা সেগুলোকে ইগনোর করবেন। সরকারের পক্ষ থেকে আমরা বলছি, আপনারা ন্যায় বিচার নিশ্চিত করুন।
0: কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, দুর্নীতির বিষয়ে সরকারের পাশাপাশি বিচারকদেরও সচেতন থাকতে হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনোমো এহসানুল হক মিলন বলেছেন, শুধু জিপিএ 5 কেন্দ্রিক প্রথাগত নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চায়না বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম 2026 উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার এ লক্ষ্য অর্জনে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করতে হবে।
4: যা প্রয়োজন তা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা চাই তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, আমরা চাই তোমরা ভবিষ্যৎ প্রজন্মে আগামীর বাংলাদেশকে গড়ে তুলবে। আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যে কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থাও আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডারও আমরা তৈরি করার চেষ্টা করছি।
0: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন এবং আখ চাষীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আখ চাষী ও শ্রমিকদের স্বার্থ সমুন্নত রাখতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পঞ্চগড় সুগার মিলের অবকাঠামো ও যন্ত্রপাতির ব্যাপক সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভিতে মানসম্মত অনুষ্ঠান নির্মাণের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে বিটিভিকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারেরও পরামর্শ দেন। সভায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম আজ রাজধানীর একটি হোটেলে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বৃহত্তর প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম আঞ্চলিক সহযোগিতা, সংযোগ ও পারস্পরিক সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার জনগণের স্বার্থে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আজ রাজধানীতে অষ্টম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনের ফুড সেফটি অ্যান্ড হেলথ অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
5: এই খাদ্য নিরাপত্তার ব্যাপারে সবচেয়ে কিন্তু উনি জোর দিচ্ছেন এবং এই দেশকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি দিন রাত্রি কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। কাজেই আজকে এই বাংলাদেশটিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সব ক্ষেত্রেই আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে যার যার দায়িত্ব পালন করতে হবে।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি সুরাইয়া ইয়াসমিন। আগামীকাল থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ 2026। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনীর আয়োজনে আগামীকাল থেকে শুরু হবে 4 দিনব্যাপী বিশেষ কর্মসূচি, যা চলবে বুধবার পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় জনসেবায় বিশেষ দক্ষতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ মোট 107 জন পুলিশ সদস্যকে পদক প্রদান করা হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ পুলিশ দেশে আইনের শাসন সুসংহত করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী তার বাণীতে বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আগামীকাল পালিত হবে বিশ্ব মা দিবস। 1908 সালে যুক্তরাষ্ট্রের আন্না জার্ভিস তাঁর মায়ের স্মৃতিকে স্মরণ করে প্রথম মা দিবস উদযাপন করেছিলেন। পরে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1914 সালে মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9টি শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1435টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম রুবেলার টিকা প্রদান সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সারাদেশে 1,72,68,908 জন শিশু এই টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার 96%। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আজ এক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফোর সিজন এলাকায় 2টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে মাদারীপুর সদর উপজেলায় খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে দাফন করা হয়েছে। এর আগে আজ সকালে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম মরদেহ গ্রহণ করেন। এডিস মশাবাহিত ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগর জুড়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC-র 10টি অঞ্চলে একযোগে আজ ক্লিনিং ডে কর্মসূচি পালিত হয়েছে। প্রতি মাসের প্রথম শনিবারকে ক্লিনিং ডে ঘোষণা করার পর এটি ছিল DSCC-র প্রথম আনুষ্ঠানিক আয়োজন। দেশের মোট ব্যবসা প্রতিষ্ঠানের একটি বৃহৎ অংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের আওতায়। প্রায় 3 কোটি 10 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে এই খাতে। তবু জিডিপিতে অবদান এখনও প্রত্যাশিত পর্যায়ে নয়, তাই এসএমই খাতকে আরও শক্তিশালী করে জিডিপিতে এর অবদান 35% উন্নীত করার লক্ষ্য ধার্য করেছে সরকার। কেন এই খাতকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে তা নিয়ে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব শুনুন আজ।
7: বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে ধরা হয় কর্মসংস্থান সৃষ্টির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট ব্যবসা প্রতিষ্ঠানের 99% বেশি এই খাতের অন্তর্ভুক্ত। বর্তমানে প্রায় 3 কোটি 10 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এসএমই খাতে। তবে প্রতিষ্ঠানের সংখ্যার তুলনায় জিডিপিতে এ খাতের অবদান এখনও প্রত্যাশার তুলনায় কম। এ কারণে জিডিপিতে এসএমই খাতের অবদান 35% উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার বাংলাদেশ বেতারকে জানান, এসএমই খাতের বিকাশ হলে কর্মসংস্থান তৈরি হবে, এর ফলে স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হবে, পাশাপাশি উৎপাদন বাড়ার মাধ্যমে জিডিপিতে এসএমই অবদান বাড়বে।
8: গভর্নমেন্টের কথা হচ্ছে যে এই এসএমই সেক্টরটাকে যদি এক্সপ্যান্ড করা যায়, ওদেরকে ডেভেলপ করা যায়, তাহলে ওরা একদিকে সারা দেশে একদম ব্যালেন্স এমপ্লয়মেন্ট জেনারেট করবে, এমপ্লয়মেন্ট জেনারেটর ফলে যেটা হবে লোকাল ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, পাশাপাশি সবচেয়ে প্রোডাকশন বাড়ার মাধ্যমে ওদের জিডিপি কন্ট্রিবিউশনে বাড়বে।
7: এসএমই খাতকে গতিশীল করতে পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জিডিপিতে অবদান বাড়ার সঙ্গে নারীর ক্ষমতায়ন সহ সরকারের বিভিন্ন জাতীয় লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে। এসব লক্ষ্য পূরণে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।
8: এই লক্ষ্যে গভর্নমেন্ট এসএমই ফাউন্ডেশন করেছে এবং এসএমই ফাউন্ডেশন পরে গভর্নমেন্ট আরো কতগুলো সংস্থা করেছে, যেমন মনে করেন জয়িতা ফাউন্ডেশন আছে, তার আগে ছিল বিসি, পাশাপাশি যে যুব অধিদপ্তর আছে, মহিলা অধিদপ্তর আছে, এবং এর পাশাপাশি আরো সরকারের বিভিন্ন সংস্থায় তারা কিন্তু কাজ করছে।
7: সরকার মনে করছে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করা গেলে অর্থনীতির ভিত্তি আরো বিস্তৃত হবে, ফলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে এসএমই খাতকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। এ সময় নতুন সরকারের মন্ত্রীগণও শপথ গ্রহণ করেন। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ শপথ অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মান বাহিনীকে পরাজিত করার দিনটি স্মরণে রাশিয়া মস্কোতে তাদের বার্ষিক বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে। প্রায় 20 বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য ভারী অস্ত্রশস্ত্র ছাড়াই এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ আসে তখনই যুক্তরাষ্ট্র একটি বেপরোয়া সামরিক অভিযান বেছে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে আরাকচি বলেন, ইরানিরা কখনো চাপের কাছে মাথা নত করবে না। হরমুজ প্রণালীতে উভয় পক্ষে একে অপরকে হামলা চালানোর জন্য অভিযুক্ত করার একদিন পর তিনি একথা বলেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন তেহরানের কাছ থেকে তাদের সর্বশেষ শান্তি প্রস্তাবের কিছু বিষয়ে একটি জবাব আশা করছে। খেলার খবর। ক্রিকেট। রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান 234 রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় দিন শেষে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে এক উইকেটে 179 রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান করে। আগামীকাল সকাল 10:00 তৃতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং বরিশাল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার।

0: নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মার্ট কার্ড তৈরি করায় বিশেষ চাহিদা সম্পন্ন তরুণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। সৃজনশীল যে কোনো উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস। নতুন প্রজন্মকে বিশ্বমানে নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য বললেন শিক্ষামন্ত্রী। পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভির জন্য মানসম্মত অনুষ্ঠান নির্মাণের পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবং মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 234 রানে পিছিয়ে পাকিস্তান। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরে ইসলাম পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহেল মাহমুদ। প্রবাদ আছে, একটি দেশ কত সভ্য ও উন্নত সেটি নির্ভর করে সেখানকার পাবলিক টয়লেট ব্যবস্থা বা স্যানিটেশন সুবিধার উপর। বিশ্বব্যাপী এখনও প্রায় 3.5 বিলিয়ন মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধা ছাড়া জীবন কাটাচ্ছেন। কোটি কোটি মানুষ আজও এমন টয়লেট ব্যবহার করেন যেখানে বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি হয় না, যার ফলে পানি দূষণ বাড়ে, নদী নালা বন্ধ হয়ে যায় এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণও বেড়ে যায়। অর্থাৎ স্যানিটেশন সংকট শুধু জনস্বাস্থ্য নয়, জলবায়ু পরিবর্তন, পানি সংকট ও পরিবেশ দূষণেরও বড় কারণ। খোলা স্থানে মলত্যাগ ও অপ্রক্রিয়াজাত বর্জ্য যখন বন্যার পানিতে ভেসে যায়, তখন পুরো এলাকায় বাস্তুতন্ত্র ও মানব স্বাস্থ্য ভেঙে পড়ে। বাংলাদেশের ক্ষেত্রে এই অবস্থা আরও শোচনীয়। এখানে 61% মানুষ এখনও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার বাইরে, যার অর্থ 39% মানুষ স্যানিটেশন সুবিধা ভোগ করছে। পল্লী এলাকায় এই সংখ্যা 32%। জাতিসংঘ, আন্তর্জাতিক ও দেশীয় জরিপ মতে বাংলাদেশে এখনও 0.94% জনগোষ্ঠী উন্মুক্ত খোলা জায়গায় মলত্যাগ করে এবং প্রায় 77% অন্য পরিবারের সঙ্গে একই সুবিধা ভাগাভাগি করেন। দেশের স্যানিটেশন ব্যবস্থার এই বিবর্ণ চিত্রকে সামনে রেখে সম্প্রতি জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা 2026 খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত এই নীতিমালার প্রধান উদ্দেশ্য হল স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্য নিশ্চিত করা এবং এর রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক এবং প্রান্তিক জনগোষ্ঠীর এবং ব্যবহার বান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার জন্য এই নীতিমালায় বিশেষ জোর দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী এখন থেকে যে কোনো ভৌত অবকাঠামো সংক্রান্ত উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। পরিবেশ রক্ষা ও পানি দূষণ রোধে প্রতিটি টয়লেটের সেফটি ট্যাঙ্ক নির্মাণ আবশ্যক, যাতে করে বর্জ্য কোনোভাবেই নদী, খাল বা জলাশয়ে না পড়ে। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচার এবং স্থানীয় সরকার বিভাগ সমন্বিতভাবে কাজ করবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। স্বাধীনতার 54 বছর পরেও এখনও দেশের মহাসড়কগুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্পন্ন, পরিচ্ছন্ন ও বাস্তব স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থা গড়ে ওঠেনি। এর ফলে দীর্ঘযাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন মহিলা ও শিশুরা। একই অবস্থা বড় শহরগুলোতে। 2 কোটিরও বেশি জনসংখ্যার রাজধানী শহর ঢাকার অন্যতম এক প্রধান সমস্যা পাবলিক টয়লেটের সংকট। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা থেকে নগরে পাবলিক টয়লেটের সংকটের কারণে প্রাকৃতিক কাজে নগরবাসীর পোহাতে হয় বিড়ম্বনা। গবেষণায় দেখা গেছে ঢাকার মহাসড়কে প্রতিদিন চলাচল করা 50 লাখ মানুষের জন্য পাবলিক টয়লেটের সংখ্যা মাত্র 49টি। আবার কিছু পাবলিক টয়লেট ইজারা দেওয়ার কারণে নগরবাসীকে এসব টয়লেট ব্যবহারে টাকা দিতে হয়, কিন্তু নিম্ন আয়ের এবং ভবঘুরে ব্যক্তিরা টাকার খরচ করে পাবলিক টয়লেট ব্যবহার করতে চান না। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে যেমন বাস স্টপেজ, মার্কেট, পার্কিং এরিয়া সহ যেসব স্থানে মানুষের বেশি প্রয়োজন, সে সকল স্থানে পাবলিক টয়লেট সংখ্যা খুবই কম। রাজধানীর বহু গুরুত্বপূর্ণ স্থানে মালিকানাধীন পাবলিক টয়লেট থাকলেও সেগুলোর অধিকাংশ ব্যবহারের উপযোগী নয়। এদিকে পরিচ্ছন্নতার অভাব, অন্যদিকে নারী ও প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী নয় এসব টয়লেট। অনেক টয়লেটই নেই স্বাস্থ্যসম্মত উপায়ে হাত ধোয়ার ব্যবস্থা, ফলে টয়লেট নিয়ে প্রতিদিনই বিপাকে পড়ছেন হাজারো পথচারী, কর্মজীবী নারী, শ্রমজীবী ও ভাসমান জনগোষ্ঠী। তাছাড়া সিটি কর্পোরেশনের অধিকাংশ পাবলিক টয়লেটই গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে বেশ দূরে হয়, সেগুলো প্রয়োজনে ব্যবহার করতে পারছে না পথচারীরা। পাবলিক টয়লেট সংকটের কারণে নারীদের মধ্যে দীর্ঘ সময় ধরে

0: চেপে রাখা এবং বাইরে থাকলে কিছু না খাওয়া, বিশেষ করে পানি পান না করার প্রবণতা দেখা দেয়, যা থেকে তারা নানা রকম শারীরিক জটিলতার মধ্যে পড়েন। বিষাক্ত পদার্থ কিডনিতে পৌঁছে কিডনি স্টোন বা পাথর তৈরি করতে পারে। এর ফলে নারীর প্রজনন ক্ষমতার উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। চিকিৎসকরা বলছেন, কেবল নারীরা নন, একই সমস্যার জন্য পুরুষরাও ভোগেন মূত্রথলিতে সংক্রমণ সহ নানা ধরনের শারীরিক জটিলতায়। এই পরিস্থিতিতে দেশের সড়ক, মহাসড়ক ও রাজধানী সহ বড় শহরে পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত ও সুযোগ সুবিধা সম্পন্ন নারী ও পুরুষ এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা পাবলিক টয়লেট ব্যবস্থা নিশ্চিত করতে নীতিমালা অনুমোদন, দেশের স্বাস্থ্য নিশ্চিত ও বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধীদের ভোগান্তি লাঘবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2030 সালের মধ্যে শতভাগ স্যানিটেশন সুবিধা নিশ্চিতে জাতিসংঘের টেকসই লক্ষ্যমাত্রা 6 পূরণে এই পদক্ষেপ স্যানিটেশন ব্যবস্থাকে আধুনিক, শক্তিশালী এবং জলবায়ু সহনশীল করবে। সংবাদ পর্যালোচনা শেষ হলে এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী আপেল মাহমুদ। গানের কথা সাজিয়েছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: দুখানি দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য ফসল মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু।

0: নিজেকে ভালো রাখতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, সুষম খাবার খান, নিয়মিত ব্যায়াম ও হাঁটাচলা করুন এবং পর্যাপ্ত ঘুমান। সাথে ইতিবাচক চিন্তা করুন, প্রিয় শখ পূরণে সময় দিন, প্রিয় কাজ করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। নিজের অনুভূতির যত্ন নিন, দিনে কিছু সময় নিজের জন্য রাখুন, এ যেমন বই পড়া, গান শোনা অথবা প্রিয় কোনো আয়োজনে নিজেকে মগ্ন রাখুন। মনে রাখবেন, নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজেরই। ছোট ছোট অভ্যাসই জীবনে বড় পরিবর্তন ও সুখ আনতে পারে। ভালো থাকার শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের সমীপেশী অনুষ্ঠান। চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: আজ আমরা শুরু করব চিঠি দিয়ে। চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ চান মিয়া হোসেন, রাজগঞ্জ, সিরাজগঞ্জের বন্ধু। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের জনপ্রিয় একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনিতে গত 22 এপ্রিল আমাকে বিজয়ী হিসেবে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। আমি বিনীতভাবে জানতে আগ্রহী পুরস্কারটি কবে নাগাদ আমার হাতে পৌঁছবে। বেতারের সাথে সবসময় ছিলাম, আগামীতেও থাকব। এই ভালোবাসার বন্ধন অটুট থাকুক, শুভকামনা।
1: ভাই মোহাম্মদ চান মিয়া হোসেন ইউফোনি অনুষ্ঠানে কুইজ বিজয়ী হয়েছেন, এজন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং খুব শীঘ্রই আপনি পুরস্কারটি পেয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ।
0: শিকদার ইসহাক আলী, প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু। আপনার চারটি চিঠি আমরা পেয়েছি, তবে সংক্ষিপ্ত করে পড়ছি। আপনি একটি চিঠিতে কলকাকুলি অনুষ্ঠানের প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন। অন্য চিঠিতে জানিয়েছেন, শ্রোতাদের ভোটে বাছাই করা গানের অনুষ্ঠান প্রিয় গান প্রসঙ্গে, যেখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে সঙ্গীত বিভাগে রেকর্ডকৃত নতুন নতুন গানের সাথে পরিচয় হতে পেরেছি বা পারছি, এমনটাই জানিয়েছেন। অন্য চিঠিতে আপনি একটি প্রস্তাব রেখেছেন, লিখেছেন, বেতারকে ভালোবাসি বলে অহর্নিশ ভালোবেসে যাব, রীতিমতো লিখছি ঠিক তেমনি শ্রোতা হিসেবে প্রয়োজনীয় অনুষ্ঠান শুনে যাব, এটাই অঙ্গীকার। গত 22 এপ্রিল বিকেল 5:10 সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠানটি শোনার ইচ্ছে ছিল, কিন্তু মহান জাতীয় সংসদ অধিবেশনের প্রচার অব্যাহত থাকায় শোনা হল না। সৌভাগ্য এই যে অনেক চেষ্টার ফলে খুলনা বেতার কেন্দ্র ধরতে সক্ষম হলাম। 5:00 ইংরেজি সংবাদ আর বাণিজ্যিক সংবাদ শেষ হওয়ার পর সুরের মেলা অনুষ্ঠানটি খুব আনন্দের সাথে শুনতে পেলাম। ধন্যবাদ কর্তৃপক্ষকে। সুরের মেলা অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য কতিপয় প্রস্তাব পাঠালাম। সঙ্গীত বিভাগ প্রতি সপ্তাহে যে সকল গান রেকর্ড করবে সেই গানগুলো এই আসরে প্রচার করলে ভালো হবে। সুরের মেলা শুরু হওয়ার পূর্বে একটি সূচক ধ্বনি যুক্ত করলে ভালো হবে। সুরের মেলাতে নিয়মিত 5টি গান রাখা যেতে পারে।
1: ভাই শিকদার ইসহাক আলী, আপনার অনেকগুলো চিঠি, 4টা চিঠির জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি, আর আপনার প্রস্তাবগুলো আমরা সঙ্গীত বিভাগে জানিয়ে দিলাম, নিয়মিত লিখবেন, আপনার পত্র সময়ের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো ইমেল থেকে পড়ছি। মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভুরুলিয়া, ডুয়েট, জয়দেবপুর, গাজীপুর থেকে লিখেছেন, মহাকালের আবর্তে পলিবিধৌত এই বঙ্গ বদ্বীপ আজ বিশ্ব ক্রীড়াঙ্গনের এক অপরাজেয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সবুজ ঘাসের গালিচা থেকে শুরু করে কৃত্রিম টার্ফের প্রতিটি ধুলিকণা আজ বাংলার দামাল সন্তানদের শৌর্যবীর্যের সাক্ষ্য বহন করে। ক্রীড়া নৈপুণ্যের এই আকাশচুম্বী সাফল্যের নেপথ্যে বাংলাদেশ বেতার এক নিরলস ও শব্দ সারথি হিসেবে পালন করছে অনন্য ভূমিকা। খেলাধুলা ও বেতারের এই মেলবন্ধন বর্তমান যুব সমাজের মনন ও গঠনে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছে তা অনস্বীকার্য। আমাদের সুপ্ত জানার ইচ্ছেগুলো একসময় ক্রীড়াঙ্গনে লিখে উত্তর পেতাম, আজ তা হারিয়ে গেছে। অনুরোধ থাকবে ক্রীড়াঙ্গনে ক্রীড়া জিজ্ঞাসা পর্বটি আবার ফিরিয়ে দেয়া হোক এবং সেই সাথে মাসিক কুইজের ব্যবস্থা করার বিনীত অনুরোধ পেশ করছি।
1: ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনার মেইলের জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আপনাদের অবগতির জন্য বা আপনারা নিজেরা অবগত আছেন যে বাংলাদেশ বেতার ক্রীড়া ধারাভাষ্য প্রচারে এবং ক্রীড়ার প্রসারে যে ভূমিকা রাখছে সেটা অনস্বীকার্য। আপনার যে পরামর্শ ক্রীড়া জিজ্ঞাসা পর্বটি আবার ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম। আপনার অবগতির জন্য আরও জানাচ্ছি যে এই মে মাস থেকে আমাদের ক্রীড়াঙ্গনে কুইজ অন্তর্ভুক্ত করা হবে, আশা করি শুনে থাকবেন, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: নার্গিস আক্তার, আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, অনেকদিন পর সমীপেশুতে লিখছি, ব্যক্তিগত জীবনে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছি, তবুও রেডিওর অনুষ্ঠান শুনতে ভুল করি না। আমি দেশ আমার মাটি আমার এর সম্ভাবনার কৃষি কুইজের সেপ্টেম্বর এবং নভেম্বর দুই মাসে দুটি পর্বের বিজয়ী হয়েছিলাম, কিন্তু পুরস্কার পাঠানোর সময় আমাকে মাত্র এক মাসের একটি পুরস্কার দেওয়া হয়েছে, বাকি একটি পুরস্কার পাঠানো হয়নি। যদিও এটি কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান, যেহেতু কৃষি বিষয় কার্যক্রমে বর্তমানে চিঠিপত্রের আসর বন্ধ আছে, তাই সমীপেশুতে লিখলাম আপনাদের মাধ্যমে এই অনুষ্ঠানের দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করব আমার আরেকটি পুরস্কার খুব দ্রুত পাঠানো হবে, আমি অপেক্ষায় আছি, আপনারা খোঁজ নিয়ে বিষয়টির উত্তর দেবেন। আমার অনুরোধে তাদেরকে পৌঁছে দেবার পর তারা কি উত্তর দেয় সেটি সমীপেশুতে আপনারা জানাবেন আশা করছি।
1: বোন নার্গিস আক্তার, আপনার মেইলের জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটি পুরস্কার পেয়েছেন, আপনার আরটি পুরস্কার যেটা নভেম্বরে পড়ছে সেটা খুব দ্রুতই পেয়ে যাবেন। আর কৃষি বিষয়ক কার্যক্রমের চিঠিপত্রের আসর নিয়মিত প্রচার হয়ে আসছে, এটি প্রতি শনিবার দেশ আমার মাটি আমার অনুষ্ঠানে জাতীয় অনুষ্ঠানে প্রচারিত হয়। আপনার যে কোনো মতামত পরামর্শ প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা এই ঠিকানায় পাঠাতে পারেন, অথবা betar.krishi@gmail.com এই ঠিকানায়, অথবা sambhabonarkrishi@gmail.com এই ঠিকানায় পাঠাতে পারেন। আবারও আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনি একটু ইমেলটা পড়ে শোনান।
0: ইমেল ঠিকানাগুলো হল betar.krishi@gmail.com, betar.krishi@gmail.com অথবা sambhabonarkrishi@gmail.com, sambhabonarkrishi@gmail.com। এরপরে রয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফ্লেশিয়া বেতার শ্রোতা ক্লাব পূর্ব ইসদাইর ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, আমি কয়েকবার সমীপেশুতে জানিয়েছিলাম আমার দল নিয়ে সেতুতে আসতে চাই, আমাকে কখনোই সেতুতে অংশগ্রহণ করার জন্য ডাকা হয়নি। আমি আমার দল নিয়ে আগামী জুন বা জুলাই মাসে সেতুতে অংশগ্রহণ করতে চাই, দয়া করে আমাকে ফোন দিতে বলবেন সেতুর প্রযোজককে। আমি ফোন পাবার আশায় রইলাম সেতু থেকে। চলতি এপ্রিল মাসে আপন বেতার শ্রোতা সংঘের পরিবেশনায় সেতু খুবই ভালো লেগেছে, তাদের সবাইকে অভিনন্দন। অনুষ্ঠানটি পুনরায় শুনতে চাই কারণ অনেকেই শুনতে পারিনি। আমরা বেতার শ্রোতারা একত্র হয়ে চড়ুই ভাতির আয়োজন করি, এতে অনেক দূর দূরান্তের শ্রোতারা এক জায়গায় মিলিত হয়ে খুবই আনন্দ উপভোগ করে, তাতে আমাদের খুবই ভালো লাগে। তেমনি 2022 সালে ভাকুর্তা সাভারে চড়ুই ভাতের আয়োজন করেছিলেন শাহাদাত মেম্বার, ওই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, আব্দুল হক স্যারও গিয়েছিলেন। যখন আব্দুল হক স্যার বক্তব্য শুরু করলেন তখন বিদ্যুৎ চলে গেল, তাই স্যারের মূল্যবান কথাগুলো ভালো করে শুনতে পারলাম না। সাপ্তাহিক নাটক পর্বে গত শুক্রবার লোভের ফাঁদে নাটকটি শুনলাম, এতে সবকটি চরিত্র খুবই ভালো লেগেছে। আগামীতে গুনাই বিবি ও বেদের মেয়ে নাটকগুলো শুনতে চাই, নাটক জীবনের কথা বলে, নাটক শুনলে নিজের ভুল নিজেই ধরতে পারি, তাই নাটকের কোনো তুলনা হয় না। আমার ইমেল পড়ে শোনাবেন এবং আমার দল নিয়ে সেতুতে তাড়াতাড়ি যেন অংশগ্রহণ করতে পারি তার ব্যবস্থা করবেন।
1: ভাই মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, আপনার দীর্ঘ মেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকেও মনে করিয়ে দিয়েছেন সেই সরবেতি অনুষ্ঠানের কথা, আসলে অনুষ্ঠানটি খুব ভালো ছিল, ভবিষ্যতে আপনারা করবেন এবং অন্যান্য শ্রোতার সাথে কর্মকর্তাদেরকেও যোগদান করার সুযোগ দান করবেন। আর আপনার অবগতি জানাচ্ছি যে সেতু অনুষ্ঠানে আমরা সব ক্লাবকে ধীরে ধীরে ডাকব, আপনিও একসময় ডাক পেয়ে যাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: ইনসান আলী মোল্লা, বন্ধু আমার বেতার শ্রোতা ক্লাব ইছাখালী মধুমতি বাজার গোপালগঞ্জ সদর থেকে লিখেছেন, আজ কিছু বিষয় জানতে চাওয়ার জন্য এই মেইল করা। বাণিজ্যিক কার্যক্রমে যখন 2009-10 সালের দিকে বিখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান স্যার বিনিময় অনুষ্ঠান উপস্থাপনা করতেন, সেই থেকে স্যারের কাছ থেকে গান রচনার নিয়মাবলী শিখেছি এবং দীর্ঘদিন ধরে গান কবিতা লেখালেখির সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি। একটা চাকরির সুবাদে আমি বেশ কয়েক বছর বরিশালে বসবাস করেছি। যেহেতু আমি বেতার শ্রোতা, নিয়মিত অন্যান্য বেতারের পাশাপাশি বরিশাল বেতারও শুনেছি। 2019 সালে বেতার থেকে একটি ঘোষণা প্রচার করা হল, আপনারা যারা গান লেখার সাথে জড়িত তারা গীতিকার তালিকাভুক্ত হওয়ার জন্য 25টি গানের পাণ্ডুলিপি পাঠাতে পারেন। আমি আমার পাণ্ডুলিপি পাঠিয়ে দিলাম এবং গীতিকার হিসেবে অনুমোদন পেয়ে গেলাম। এখন আমার কাছে কৃষি বিষয়ক বেশ কিছু গান রচিত আছে, সঠিক ছন্দ ও পরিমার্জিত শব্দ চয়নে যে গানগুলো কৃষি বিষয়ক অনুষ্ঠানে প্রচার হলে কৃষিতে যারা জড়িত তাদের কাজের স্পৃহা বেড়ে যাবে এবং যারা শুনবে তাদেরও কৃষিকাজের প্রতি ভালোবাসা জন্মাবে। এখন আমি জানতে চাই, গানগুলো বেতারে পাঠাতে হলে আমাকে কি আবার ঢাকা বেতারে গীতিকার তালিকাভুক্ত হওয়ার জন্য 25টি গানের পাণ্ডুলিপি পাঠাতে হবে, নাকি গানগুলো পাঠিয়ে দিলে হবে? যেহেতু আমি ঢাকা বেতারের আওতাধীন, আর গানগুলো পাঠাতে হলে কোন ঠিকানায় অথবা ইমেল অ্যাড্রেস জানিয়ে দেওয়ার অনুরোধ করছি। আমি যে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছি তার একটি কপি সংযোজন করলাম।
1: ভাই ইনসান আলী মোল্লা, আপনাকে স্বাগতম জানাচ্ছি গীতিকার হিসেবে। আপনি 2019 সালে বরিশাল বেতার থেকে গীতিকার হয়েছেন, এজন্য আপনাকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি। আর যে গানের কথা আপনি বলেছেন, কৃষি বিষয়ক কার্যক্রমে এটা পাঠালেই হবে, আপনার অবগতির জন্য আমরা সেখানে ঠিকানা জানিয়ে দিচ্ছি। পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম মানুষ বেতার ঢাকা, এই ঠিকানায় পাঠাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: এইচ এম তারেক, উৎস DX কর্নার, আলী সাহারদি, মদনগঞ্জ বন্দর, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন। ঈদুল আজহা 2026-এর শুভেচ্ছা। একইভাবে আরও শুভেচ্ছা জানিয়েছেন আকসা আহমেদ, ঐশ্বর্য শ্রোতা সংঘ, ইমামপুর, রসুলপুর, গজারিয়া, মুন্সীগঞ্জ থেকে।
1: ভাই এইচএম তারেক এবং আকসা আহমেদ, আপনাদের উভয়কে আমাদের পক্ষ থেকেও শুভেচ্ছা।
0: শিকদার হাসান, বাঁশো শিকদার বাড়ি, বাবুখালি, মোহাম্মদপুর মাগুরা থেকে লিখেছেন। আমি সমীপেশ্বর একজন অন্ধ ভক্ত শ্রোতা, নিয়মিত শুনে থাকি কিন্তু লেখা হয় না, এখন থেকে নিয়মিত লিখব।
1: ভাই শিকদার হাসান, আমরা আপনার লেখার অপেক্ষায় থাকলাম। আর আপনি অন্ধ ভক্ত শ্রোতা হওয়ার জরুরি নেই, শুনলেই হবে রেগুলার। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ রাসেল শেখ, শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে নতুন একটি অনুষ্ঠান কাবার পথে শুরু হয়েছে। আমি নিয়মিত অনুষ্ঠানটি শুনছি এবং এটি আমার খুব ভালো লাগছে। গত 24 এপ্রিলের আয়োজন থেকে পবিত্র হজের শর্তসমূহ সম্পর্কে জানতে পারলাম, যা ছিল অত্যন্ত তথ্যবহুল ও উপকারী। এমন চমৎকার একটি অনুষ্ঠান প্রচারের জন্য প্রিয় বেতারকে জানাই অসংখ্য ধন্যবাদ।
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনার ধন্যবাদ আমরা গ্রহণ করলাম। আর এই হজ সম্পর্কে তথ্যবহুল এবং উপকারী সমস্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই এই অনুষ্ঠান প্রতি বছরই আয়োজন করা হয়ে থাকে, এবছরও সেটা চলছে। নিয়মিত শুনবেন এবং মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: আফিয়া খানম জুলি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায়ের, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে লিখেছেন, গত 26 এপ্রিল মহানগর অনুষ্ঠানে বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে অনেক তথ্য জানানো হল। আজকের দিনে আসুন সৃজনশীলতাকে সম্মান করি, উদ্ভাবনকে উৎসাহ দিই এবং মেধার অধিকার রক্ষায় সচেতন হই।
1: আফিয়া খানম জুলি, আপনার মতামতের জন্য ধন্যবাদ, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ সেলিম হোসেন, BSC মেরিন ওয়ার্কশপ, সল্টগোলা রোড, বন্দর, চট্টগ্রাম থেকে লিখেছেন, আসন্ন হজ উপলক্ষে ধারাবাহিক পরিবেশনা কাবার পথে এর 26 এপ্রিল প্রচারিত পর্বে ধর্মপ্রাণ হজ যাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত জানা হল এবং হজ ক্যাম্প মেডিকেল সেন্টার থেকে হজ যাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুবিধা বিষয়েও জানা হল। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
1: ভাই মোহাম্মদ সেলিম হোসেন, হজের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনার ধন্যবাদ আমরাও জানাচ্ছি। আর একই সাথে আমরা এই প্রচারণার মাধ্যমে সবাইকে সচেতন করতে পেরেছি। আপনার মতামত আমাদেরকে হৃদয় করে নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মেহেদি হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, এই গরমে এক পশলা বৃষ্টির শুভেচ্ছা। অনেক শ্রোতাদেরকেই দেখি সমীপেশুতে অহেতুক কিছু অভিযোগ দিয়ে থাকেন, যেমন গত 25 এপ্রিল তারিখে কুষ্টিয়ার এক শ্রোতা লিখলেন, পরাণের গান অনুষ্ঠানের উপস্থাপক নাকি শুধু কুড়িগ্রাম, মানিকগঞ্জ আর দিনাজপুরের শ্রোতাদের অনুরোধের গান শোনায়। তিনি কি জানেন না যে উপস্থাপক শুধু স্ক্রিপ্ট দেখে পাঠ করেন? কোন গানটি কার অনুরোধে শোনানো হবে সেটি নির্ধারণ করেন গ্রন্থনাকারী। পরাণের গানের উপস্থাপক আহসান হাবিব বাপ্পি একজন জনপ্রিয় এবং দরদি কণ্ঠের অধিকারী, যিনি এই অনুষ্ঠানের জন্য পুরোপুরি পারফেক্ট। আন্দাজে এরকম অভিযোগ দেয়া বন্ধ করুন শ্রোতারা। তাছাড়া প্রতিটি আয়োজনে কুষ্টিয়ার শ্রোতাদের অনুরোধে কমপক্ষে দুটি গান বাজানো হয়। যিনি মূলত অভিযোগ করেছেন তিনি পরাণের গান শোনেন কিনা সন্দেহ। তাই সকল শ্রোতাদের অনুরোধ করব, আপনারা যে কোনো অনুষ্ঠান সম্পর্কে অভিযোগ দেবার আগে সেটি ভালোভাবে জানুন, পর্যবেক্ষণ করুন। আরও লিখেছেন, গত 22 এপ্রিল সেতু অনুষ্ঠানে প্রচার করা হয়েছে আমাদের আপন বেতার শ্রোতা সংঘর সাক্ষাৎকার, যা আমাদের গ্রামের মানুষ জড়ো হয়ে শুনেছে, এবং সাক্ষাৎকারে আমার নিজের লেখা একটি নাটকও পরিবেশন করেছিলাম সবাই মিলে, যা দেশের বিভিন্ন প্রান্তে শ্রোতাদের মাঝে সচেতনতা বোধ তৈরি করেছে। বিভিন্ন জায়গা থেকে শ্রোতারা ফোন দিয়ে আমাকে ধন্যবাদ জানিয়েছে। এটি পরম পাওয়া আমার জন্য, কেননা একমাত্র সেতু অনুষ্ঠানের মাধ্যমেই শ্রোতাদের কাছে বেতারের বার্তা ছড়িয়ে দিতে পেরেছি। এজন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই অনুষ্ঠানটির প্রযোজক প্রিয় মাহফুজুল স্যার এবং তত্ত্বাবধায়ক সহ সার্বিক নির্দেশনায় যারা ছিলেন। অনেক শ্রোতাই সেতু অনুষ্ঠানে যাবার আগ্রহ প্রকাশ করেছে।

0: থাকবে। ধন্যবাদ।
1: ভাই মেহেদি হাসান মামুন, আপনার দীর্ঘ মেইলের জন্য ধন্যবাদ, এবং এখানে অন্যান্য অনেক শ্রোতাদের মতামত নিয়েও আপনি তাদের ভালো মন্দ ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন। আমরা আশা করি সবাই মিলেই আমরা সংশোধন হব এবং বিনা প্রয়োজনে বা বিনা কারণে কাউকে অভিযোগ করব না। তবে যে সমস্ত মতামত দিয়েছেন সেগুলোর জন্য ধন্যবাদ, এবং সেতু অনুষ্ঠানের ব্যাপারে যে মতামত দিয়েছেন আমরা এর আগে মোহাম্মদ নাসিরুদ্দিন শরীফের মেইলের প্রেক্ষিতে এটার উত্তর দিয়েছি। নিয়মিত আপনার অনুষ্ঠান শুনেন, আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি যাতে বেশি বেশি সেতু অনুষ্ঠান প্রচার করা যায়। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ শামীম হোসেন মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া সদর থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার বহুমুখী জ্ঞানের পাঠশালা, তাই বেতারের প্ল্যাটফর্মে যারা অবস্থান করে তারা পথভ্রষ্ট হয় না। এরই অংশ হিসেবে আমি বেতারকে ভালোবাসি। বেতারের অনুষ্ঠান নিয়মিত শোনা এবং মতামত প্রকাশ করা আমার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে গেছে। গত 21 এপ্রিল মঙ্গলবার বেলা 2:20 ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনলাম। মানুষের জীবন গঠনে এ ধরনের অনুষ্ঠান খুবই উপকারী। কর্তৃপক্ষের নিকট আমার অনুরোধ, এই অনুষ্ঠানটি যেন নিয়মিত প্রচার করা হয়। 26 এপ্রিল রোববার সকালে পথ ও পাথে অনুষ্ঠানে পশু পাখি ও অবলা প্রাণীর প্রতি উত্তম ব্যবহার বিষয়ে কথামালা শুনে মনটা একেবারে বিগলিত হয়ে গেল। শুধু মানুষ নয়, পৃথিবীর সকল জীবজন্তুর আত্মাধারী প্রাণীর প্রতি উত্তম ব্যবহার করা আমাদের একান্ত কর্তব্য। অপরদিকে এটি অনেক বড় সওয়াবের কাজ। আমরা জানি 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস। জাতীয় নির্বাচনের কারণে এবছর দিবসটি পালনের সুযোগ হয়নি। বলা হয় শ্রোতারা বেতারের প্রাণ, সেই দিকটি বিবেচনা করে ক্ষুদ্র পরিসরে হলেও যেন এবছর শ্রোতা সম্মেলন করা হয়।
1: ভাই মোহাম্মদ শামীম হোসেন, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এবছর শ্রোতা সম্মেলন করার আর কোনো পরিকল্পনা নেই। আমরা আগামী বছর ভালো করে শ্রোতা সম্মেলন করব। আর আপনি দুটি অনুষ্ঠানের ব্যাপারে মতামত দিয়েছেন, ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন এবং পথপাথে অনুষ্ঠানে আপনার ভালো লেগেছে। আপনাদের ভালো লাগার জন্যই তো আমরা অনুষ্ঠান করি এবং সাধারণ জনগণকেও একেতে সচেতন করার জন্য অনুষ্ঠানসমূহ করা হয়ে থাকে। নিয়মিত মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: এস কে শাহ আলম খন্দকার বন্ধ টেকি চন্দ্রকোনা নকলা শেরপুর থেকে লিখেছেন, দুমাস বিরতি দিয়ে আবারও লিখলাম, কারণ দিন শেষে বেতার বা তার অনুষ্ঠানের সাথে রাগ করে থাকতে পারি না। আজ ছোট একটা চাওয়া আপনাদের কাছে। আমার একটি ফ্রিজ টিভির দোকান আছে। মাঝে মাঝে কাস্টমারের চাপে কিছু প্রিয় অনুষ্ঠান মিস হয়ে যায়, এমনকি সমীপেশুও হঠাৎ শুনতে পারি না। তাই আমার একটি আবদার, বাংলাদেশ বেতার অ্যাপটিতে রেকর্ড সিস্টেম চালু করা হোক, যাতে করে অনুষ্ঠান চলাকালে আমি কিছুটা ব্যস্ত থাকলেও রেকর্ড চালু করে রাখলে কিছুক্ষণ পর সেটা শুনে নিতে পারব। এতে করে আমার আর কোনো অনুষ্ঠান শুনতে মিস হবে না। আশা করি কর্তৃপক্ষ আমার অনুরোধটি রক্ষা করবে।
1: ভাই এস কে শাহ আলম খন্দকার, আপনার মেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনিসহ সমস্ত শ্রোতাদের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ বেতার এই ক্ষেত্রে অনেক অগ্রগামী চিন্তা করে এবং ইতিমধ্যে আমাদের নিউ মিডিয়া সেকশন নামে একটি সেকশন গঠন করা হয়েছে, যেখানে একজন উপমহাপরিচালক আছেন যিনি এরা তত্ত্বাবধান করেন। অতএব আপনার দাবি অনুযায়ী বা আমরা ভবিষ্যতে যাতে এই সমস্ত অনুষ্ঠান সহজেই আপলোড করতে পারি সে বিষয়টি নিউ মিডিয়া সেকশন দেখবেন। আমরা সেকশনকে আপনার বক্তব্য জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: ওসমান গনি শেখ কয়ারকান্দি দলগাঁও কোকরাঝাড় আসাম থেকে লিখেছেন, অনেকদিন পর আবারও কলম ও খাতা হাতে নিলাম তোমাদেরকে কিছু লিখব বলে। অনুষ্ঠান যদিও শুনে থাকি তবে কাজের চাপে লেখা হয়ে ওঠে না, তবে আজ লিখবই। বেতারে সব অনুষ্ঠানই ভালো লাগে বরাবরের মতোই, এখন থেকে নিয়মিত শুনে যাব।
1: ভাই ওসমান গনি শেখ, আপনার লেখার জন্য ধন্যবাদ। আপনি লিখেছেন বিদায় আমাদের কাছে এসেছে, নিয়মিত শুনবেন এবং লেখবেন, মতামত জানাবেন, আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। মোহাম্মদ শহীদুল ইসলাম শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে লিখেছেন, ফয়সাল আহমেদ শিপন মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদায়ের সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে লিখেছেন, শামীম আকান্দ কালীগঞ্জ গাজীপুর থেকে লিখেছেন, তাসলিমা খানম সুমি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদায়ের সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, হীরামন শেখ ও রেহানা শেখ গোংরা রানাবন্ধ চাপড়া নদিয়া পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন। এছাড়াও এম বিল্লাল শেখ চুয়াডাঙ্গা থেকে চিঠিতে লিখেছেন, আমি ঢাকা বেতারের নিয়মিত সকল অনুষ্ঠানের শ্রোতা। আমি প্রশ্ন রাখতে চাই, নিবেদন অনুরোধের আসরটি সকল শ্রোতার জন্য উন্মুক্ত, যে যার ইচ্ছে মতো অনুরোধ

0: করে গান শুনতে পারেন। তাহলে আমি বা আমরা আমাদের পছন্দের গান শুনতে চাইলে বাজানো হয় না কেন? যদি গান না বাজান তাহলে বেতার কি পক্ষপাতিত্ব করছে ধরে নিব? যদি মেইল করে অনুরোধ করা হয় তবে কেন অনুরোধ রক্ষা করা হয় না? যদি না হয় তবে অনুরোধের আসর নিবেদন বন্ধ করে দেয়া হোক। আমি আজকালের শ্রোতা নই, বহুদিন ধরে নিবেদন শুনে আসছি, ইদানিং এমন হচ্ছে। আরও একটি প্রশ্ন, 693 কিলোহার্স এবং 630 কিলোহার্সে যখন জাতীয় সংসদ অথবা যে কোনো জরুরি সম্প্রচার হয় বা খেলার ধারা বিবরণী প্রচার হয়, ওই সময় 819 কিলোহার্সে কোনো অনুষ্ঠান শোনা যায় না এবং কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা কোথাও হতেও FM শোনা যায় না। এ ব্যাপারে কিভাবে অনুষ্ঠান শুনতে পারি জানাবেন।
1: আই এম বিল্লাল শেখ, আপনার পত্রের জন্য ধন্যবাদ। প্রথমে আপনি অনেকগুলো অভিযোগ করেছেন, বিষয়টি আসলে আমাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এরকম পক্ষপাতিত্ব করা হয় না। যে সমস্ত চিঠি এবং মেইল আসে সেগুলোর উত্তরের সাথে সাথে দেওয়ার চেষ্টা করা হয়তো কোনো কারণে আপনার ওই দিনের কোনো পছন্দ এখানে পৌঁছে নাই বা প্রচার করা হয়নি। আর যে বিষয়টি বলেছেন 819 কিলোওয়াট যে কোনো অনুষ্ঠান শোনা যায় না, FM শোনা যায় না, বিষয়টি আসলে প্রকৌশলগত বিষয়, এটা আমরা সংশ্লিষ্ট শাখাকে জানিয়ে দিলাম, তারা বিষয়টি নিয়ে রিসার্চ করবেন। এছাড়াও আপনি যেহেতু আমাদের নিয়মিত শ্রোতা, আপনার জানার কথা FM এর কিছু লিমিটেড এরিয়া আছে, AM সারা বাংলাদেশ থেকে শোনা যেতে পারে, FM এর ক্ষেত্রে হয়তো সেই লিমিটের বাহিরে আপনার এলাকাটা পড়ে থাকতে পারে। আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন, নিয়মিত লিখবেন। আপনার চিঠির জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা, সমী পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন esomipeshu@gmail.com এই ঠিকানায়, esamipeshu@gmail.com। সকলের মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি আজকের মতো, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু। চিঠিপত্র ও ইমেল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: ঘনকালে মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
1: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। বিএনপি সহ দলটির তিন অঙ্গ সংগঠনের জেলা নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মত বিনিময় সভা। চায়না বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরাম 2026 অতিরিক্ত জেলা ও দায়রা জজদের 20তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান এবং খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক অষ্টম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন 2026। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ফ্যাসিবাদ বিদায়ের যুদ্ধ শেষে এখন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে। বিএনপির সব পর্যায়ের নেতা কর্মীদের সহযোগিতা ছাড়া জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয়, তাই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা সরকারের প্রয়োজন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
2: আপনারা একটা বড় রকমের যুদ্ধ শেষ করে এসেছেন এবং সেই যুদ্ধটি হচ্ছে দেশের মানুষকে রক্ষা করবার, দেশকে রক্ষা করবার এবং গণতন্ত্রকে রক্ষা করবার। সেই যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন, সংসদে আপনারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি আমরা এবং আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি আমাদের নেতা যারা তারেক রহমান নেতৃত্বে। আজকে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ, আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে আমরা সরকারে এসেছি। প্রতিদিকে যেদিকে তাকাবেন সেদিকে শুনবেন নাই নাই নাই, আসলে অবস্থাটা তাই। এই ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা, টেনে তোলা দলকে শুধু নয় সরকারকে এবং রাষ্ট্রকে, এটাই আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমাদের নেতা যারা তারেক রহমান, তিনি নির্বাচনে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সফল একটা আমাদের একটা অভ্যুত্থান ঘটিয়েছেন এবং একই সঙ্গে সফল নির্বাচনে জয়লাভের মধ্যে সরকারে নিয়ে এসেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমরা তার এই নেতৃত্ব, দলের নেতাকর্মীদের যে আত্মত্যাগ, এই সবগুলোকে স্মরণ করে আমরা যেন দলকে আরো সুসংগঠিত করি, তৃণমূল পর্যায়ে সকল মানুষের কাছে আমাদের দলের যে কাজগুলো হচ্ছে সেখানে পৌঁছে দেই এবং একটা যোগসূত্র রক্ষা করি।
1: শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় দক্ষ মানব সম্পদই প্রধান চালিকা শক্তি, যার মূল ভিত্তি হল আধুনিক শিক্ষা। আজ শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চীন বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম 2026 আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী একথা উল্লেখ করে আরো বলেন,
3: ছাত্রছাত্রীরা, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা খাতে উই মিন বিজনেস, এই জায়গাটি আমাদের পরিবর্তন আনতেই হবে, এর কোন বিকল্প নাই এবং আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে তোমাদেরকে এই এডুকেশন দেওয়ার জন্য, এই এডুকেশনকে মডার্নাইজ করা। বিগত দিনের যে এডুকেশন সিস্টেম রয়েছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা শুধু ওই আগের মতো পরীক্ষা পরীক্ষা জিপিএ প্লাস নিয়ে আমরা পড়ে থাকবো, এটা হতে পারে না। আজকের বিশ্বায়নের লেখাপড়ায় ওই জিপিএ এ প্লাস এর গুরুত্ব তেমন একটা নেই। অতএব আমাদের লেখাপড়ার মডিউলকে আমাদের চেঞ্জ করতে হবে, তোমাদেরকে এমন শিক্ষা নিয়ে যেতে হবে যেখানে উন্নত বিশ্বে প্রজেক্টের মধ্য দিয়ে ছোট শিশু থেকে বড় পর্যন্ত লেখাপড়া শেখানো হয়। ক্লাসরুম অ্যাসেসমেন্ট থাকতে হবে, সেই জায়গায় আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি। তোমাদেরকে অ্যাড্রেস করার আগে আমাকে অ্যাড্রেস করতে হবে শিক্ষকদেরকে, শিক্ষকদেরকে অ্যাড্রেস করতে হবে কিভাবে তোমাদেরকে ক্লাসরুমের পড়াশোনা করাবে। সারা বছর বসে থাকবো, বছর শেষে শুধু পরীক্ষা দেবো, এটাই লেখাপড়া নয়। প্রতিদিনের ক্লাসরুমে সঠিকভাবে লেখাপড়া করাতে হবে এবং মূল্যায়িত করতে হবে তোমাদেরকে, তোমরা তাদের সাথে ঠিক মতো এগোতে পারছো কিনা। এই জন্য আমরা চায়নার সাথে টেকনিক্যাল এবং জেনারেল এডুকেশনে আমরা টিচার্স ট্রেনিং প্রোগ্রাম হাতে নিচ্ছি। সর্বোপরি আমরা যেহেতু নির্দেশনা পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে, শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, অতএব তোমাদের জন্য আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যে কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থাও আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডারও আমরা তৈরি করার চেষ্টা করছি।
1: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহুদী আমিন উল্লেখ করেন,
4: প্রিয় শিক্ষার্থী, ছোট ছোট আমার ভাইয়েরা বোনেরা সন্তানেরা, আমি এখানে এসেছিলাম কথা বলতে এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে, বাট অফকোর্স তোমাদের যে বয়স আমার ভাইয়েরাও তোমাদের বেশি, রাইট, একজন অভিভাবক হিসেবে আগামীর বাংলাদেশ আমরা কিভাবে দেখতে চাই, আমরা দেখতে চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষা সত্যি হয়ে উঠবে জাতির মেরুদণ্ড। আমাদের বাংলাদেশকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই, স্বনির্ভর করতে চাই, তাহলে আমাদের সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, যেন তোমরা সৎ হও, যোগ্য হও, যেন তোমরা দক্ষ হও। আমরা কেমন বাংলাদেশ চাই যেখানে তোমাদের যার যেটা পড়তে ইচ্ছা করে তোমরা সেটা পড়াশোনা করবা, সবার যে ফার্স্ট সেকেন্ড হতে হবে জিনিসটা তা না, সবার যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তাও না, তোমাদের যদি কারো খেলাধুলো করতে পছন্দ হয় তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন তোমরা নতুন করে স্পোর্টসে পার্টিসিপেট করবে, তোমাদের যদি কারো বা গান ড্রয়িং পছন্দ হয় তাহলে নতুন করে কালচারে পার্টিসিপেট করবা, আবার কারো হয়তো কোরআন তেলাওয়াত পছন্দ তাহলে আমরা সামনে শুরু করছি নতুন করে কোরআন তেলাওয়াতে পার্টিসিপেট করবা। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে তোমরা তোমাদের স্কুল থেকে গ্লোবাল সিটিজেন হয়ে উঠবা, হয়তো বাংলা এবং ইংরেজি পড়াশোনা করছো এখন, তার সাথে কেউ জাপানিজ ভাষা শিখবা, কেউ কোরিয়ান ভাষা শিখবা, কেউ চাইনিজ ভাষা শিখবা, কেউ আরবিক ভাষা শিখবা, এই বাংলাদেশ সারা বিশ্ব তোমাদের জন্য মুখ হয়ে উঠবে। আমরা চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে পরীক্ষা হলে ভয় পাওয়ার প্রয়োজন নাই। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আছে, উনি বলেছেন কোনো নকল হবে না, কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না। আমাদের সরকারের অধীনে আমরা চাই তোমরা পরীক্ষা নিয়ে কোনো ভয় পাওয়া না, আমরা তোমাদের যেন আস্তে আস্তে মেধার বিকাশ ঘটে, তোমাদের সৃজনশীলতা তৈরি হয়, তোমাদের জীবনে যার যেটা করতে ভালো লাগে সরকার তোমাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে। এবং আমাদের মূল দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের যেই ক্যারিয়ারে যেতে চাও আনন্দময় শিক্ষার মাধ্যমে সেটা নিশ্চিত করা। আমরা বলি কি লার্নিং উইথ হ্যাপিনেস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন, তোমরা শুনেছো লার্নিং উইথ হ্যাপিনেস, সেই লার্নিং উইথ হ্যাপিনেস এর মানে কি তোমরা এমন একটা পরিবেশে শিক্ষা নিবা যেখানে একসাথে টিম স্কিল তৈরি হবে, চারজন পাঁচজন করে বিভিন্ন গ্রুপে গ্রুপে কাজ করবা, তোমাদের ভিতর ট্রান্সফারেবল বা ইন্টারপার্সোনাল স্কিল তৈরি হবে, এমন ভাবে আমরা এই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব যেখানে কোনো ভয় ভীতি থাকবে না, যেখানে ক্লাসে যাওয়ার জন্য তোমাদের আনন্দ হবে। আস্তে আস্তে আমরা বাংলাদেশের প্রতিটা স্কুলে ক্লাস ওয়ান থেকে শুরু করে সবার জন্য একরকম স্কুল ড্রেস এর ব্যবস্থা করব, স্কুল ব্যাগের ব্যবস্থা করব, জুতার ব্যবস্থা করব, স্কুলের টিফিনের ব্যবস্থা করব, এই প্রতিটাই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার ভিশন হিসেবে নিশ্চিত করেছেন। এবং সেটা যদি করা যায় তাহলে আগামীর যে বাংলাদেশ, যে বাংলাদেশের সফলতা নির্ভর করবে তোমাদের উপর, তোমরা যত শক্তিশালী হবে বাংলাদেশ তত শক্তিশালী হবে, এবং ইনশাল্লাহ তোমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, সৎ দক্ষ যুগোপযোগী হিসেবে গড়ে তোলা, ইনশাল্লাহ বাংলাদেশের পতাকা সারা বিশ্বে আমরা অত্যন্ত গৌরবের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।
1: আজ থেকে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজগণের 20তম ওরিয়েন্টেশন কোর্স। কোর্সের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এমপি বলেন,
5: একজন বিচারকের স্বাধীনতা তার মনের মধ্যে, একজন বিচারকের স্বাধীনতা তার কলমের মধ্যে, একজন বিচারকের স্বাধীনতা তার চিন্তায় চেতনায়, সে স্বাধীন আছে কিনা সেইটা হলো সবচেয়ে মুখ্য বিষয়। আপনাদের কোনো কথা থাকলে ডিউ প্রসেসটা হলো আপনি সুপ্রিম কোর্টকে জানান, আপনি আইন মন্ত্রণালয়কে জানান, লেট আস টেক ইট আপ, আমাদের যেটা করার আমরা করব। আমাদের এটা হলো যে আপনারা আপনাদের জায়গা থেকে আপনার ফাংশনটা প্রপারলি করেন, শুধু আপনাদের আমার এটা চাই, আমার ওটা চাই, আমাদের এটা চাই, এই সংখ্যাটা বেড়ে গেছে ইদানিং। আমরা এখান থেকে একটু বের হতে চাই, আমরা জুডিশিয়ারিকে মানুষের আস্থা ভরসা বিশ্বাসের একটা জায়গা নিতে চাই, আমরা চাই মানুষের আস্থা বিচারকদের কাছে ফিরে আসুক, আমরা এদেশে আর কোনো শপথবদ্ধ রাজনীতিবিদ চাচ্ছি না, আমরা চাই না আর কোনো বিচারকের কন্ডাক্টের কারণে গোটা জুডিশিয়ারির উপরে মানুষের ক্ষোভ ফিরে আসুক, আমাদের প্রত্যেকটা মানুষের যারা আইন অঙ্গন কেন্দ্রিক ইভেন বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে প্রধান বিচারপতির বাসভবন তীর্থস্থান সমতুল্য, ওদিকে তাকানো যায় ওর মধ্যে ঢোকা যায় না, কারণ ওটা পবিত্র স্থান, ওখানে পবিত্র মহান প্রধান বিচারপতি থাকেন, এরকম একটি ধারণার থেকে আমরা ওই প্রতিষ্ঠানকে দেখতাম, ওই প্রতিষ্ঠানটা মানুষের ক্ষোভের জায়গা হোক, আক্রমণের জায়গা হোক, কেউ ভিতরে ঢুকে দেয়ালে লিখে আসুক খুনি, এরকম একটা প্রতিষ্ঠান আমরা চাই না। সবাইকে আমি একটা জায়গা অনুরোধ করব, আপনারা জনপ্রিয় সিদ্ধান্তের থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। বোথ ফাইন্যান্সিয়াল এন্ড ইন্টেলেকচুয়াল করাপশন উইল বি ডিউলি টেকেন কেয়ার অফ, এটা আমাদের অঙ্গীকার।
1: আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড আয়োজিত খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক অষ্টম বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি প্রাসঙ্গিক বিষয়ে অভিমত রাখেন।
6: ফুড সেফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটি বাংলাদেশের মানুষকে সচেতন করে তোলা। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বিগ প্রবলেম যেটি ড্রাগস প্রবলেম, প্রত্যেক জায়গায় দেখবেন যে যুব সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এটা ভাইরাসের মতো আপনার ছড়িয়ে গেছে। আমাদের আশেপাশের দেশগুলি পরিকল্পিতভাবে এই বাংলাদেশের ড্রাগ তারা ঢুকাচ্ছে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম যুব সমাজকে ধ্বংস করার জন্য। কাজেই আমরা যদি নিজে থেকে সচেতন না, সমাজে সচেতন ব্যক্তি রয়েছে তারা যদি তাদের টাকা থেকে মানুষকে সচেতন না করে, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সবসময় এই খাদ্য নিরাপত্তার ব্যাপারে সবচেয়ে কিন্তু উনি জোর দিচ্ছেন এবং এই দেশকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি দিন রাত্রি কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। কোনো সময় কিন্তু উনি 16 ঘন্টাও কাজ করছেন, সবার আগে অফিসে যাচ্ছেন এবং সবার পরে কিন্তু উনি অফিসকে ফেরেন, ফেরার পরেও বিভিন্ন সেক্টরের মানুষের সাথে কথা বলেন। এই বাংলাদেশটিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সব ক্ষেত্রেই আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে যার যার দায়িত্ব পালন করতে হবে। এই দেশটি আমাদের সবার, খাদ্য নিরাপত্তা বিষয়টি আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে। আপনারা যারা রিসার্চের দায়িত্বে রয়েছেন এই কাজগুলি আপনারা যারা করছেন তাদেরকে আরো বেশি কাজের গতি বাড়ানো উচিত এবং আপনাদের এই রিসার্চ সেন্টারটি গুলি আরো বেশি কার্যকর করা উচিত। দেশের এই অবস্থাটাকে কিভাবে উন্নতির দিকে নেওয়া যায়, দেশের অবস্থাকে কিভাবে আরো বেশি মানুষের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিভাবে এটাকে আরো শক্তিশালী করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা কিভাবে রেখে যেতে পারি, সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। আপনাদের সকলে যারা সার্ভিসে রয়েছেন তাদেরও কিন্তু আমাদের সহযোগিতা প্রয়োজন রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, সকলে মিলে ইনশাল্লাহ একটি সুন্দর এবং এই দেশের মানুষের পুষ্টিকর খাবারের যে চাহিদা সেটি আমরা দিতে সক্ষম হব এবং মানুষকে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে সক্ষম হব।
1: প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজামান খান বিশেষ অতিথির বক্তৃতায় উল্লেখ করেন,
7: প্রাণী সম্পদ অধিদপ্তরের নিরলস পরিশ্রম, সরকারি বেসরকারি সকলের নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা মাংস এবং ডিমে আমরা আমাদের এফএওর যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা স্বয়ংসম্পূর্ণ, দুধেও আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণতার কাছাকাছি। মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি পর্যায়ে যেভাবে কথা বলছেন, সরকারি পর্যায়েও আপনাদের সাথে কথা বলছেন, সেফ ফুড তৈরি করতে হবে। আমরা আমাদের সরকারের নির্দেশ, মৎস্য প্রাণী মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন, প্রতিমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন, আমরা অচিরেই এই বিষয়ে অংশীদারের সাথে সভা করব, অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের চেষ্টা করব। পরবর্তী সময় যদি না হয় আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সরকার গঠন করার পর থেকে প্রাণী সম্পদ অধিদপ্তর রপ্তানিমুখী প্রাণী সম্পদ গড়ার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ এবং সেই অনুযায়ী আমরা অংশীদারের সাথে কথা বলছি, স্টেক হোল্ডারদের সাথে কথা বলছি, তাদের যে সাজেশন সেই সাজেশন নিয়ে আমাদের জোনিং কার্যক্রম দিকে আমরা পলিসি তৈরি করছি, কোন কোন জোনে আমরা পোল্ট্রি জোন করতে পারি, কোন এরিয়া আমাদের এফএমডি একটি বিরাট থ্রেড সেই এফএমডি আমরা মুক্ত করে আমরা সেই জায়গায় লার্জ অ্যানিমেলের জন্য সেফ জোন তৈরি করতে পারি। আমরা আমাদের প্রাণীকে যদি ভ্যাকসিনের মাধ্যমে নিরাপদ রাখতে পারি তাহলে অবশ্যই এখানে অ্যান্টিবায়োটিক থেকে বিরত থাকতে পারবো। এই জন্য আমাদের বর্তমান যে সক্ষমতা সেই সক্ষমতায় আমরা মাত্র 15% ভ্যাকসিন আমরা তৈরি করতে পারছি। আমাদের আরও একটি দুইটি ভ্যাকসিন প্লান্ট বাংলাদেশে তৈরি করতে হবে যার মাধ্যমে আমরা এদেশের প্রাণীগুলিকে নিরাপদ রাখতে পারবো। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ হয়েছে, মানুষ এখন সচেতন হয়েছে এবং ওয়ান হেলথ অ্যাপ্রোচ আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সামনের দিনগুলিতে।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মাহবুবা ইয়াসমিন শেলি, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
8: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নেন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন। বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান।

0: বাংলাদেশ বেতার ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বৈচিত্র্যময় বাংলা গানের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মহুয়া মঞ্জুরি সুনন্দা
1: ও আমি মোস্তাফিজুর রহমান তুর্য।
0: আজকের আয়োজনে আমরা স্মরণ করছি বাংলার পঞ্চকবির এক উজ্জ্বল নক্ষত্র দ্বিজেন্দ্রলাল রায়কে, যাকে আমরা আসলে মূলত ডিএল রায় বলে জানি। আমরা আজকে তার সৃষ্টির এবং কর্মধারার বিভিন্ন দিক তুলে ধরবার চেষ্টা করব এবং তার গানে অবগাহন করব। শুরুতেই তার গান আমি গাইছি একটি, আজি নূতন রতনে, যে গানটি দিয়ে আমরা নতুন বছরকে স্বাগত জানাতে পারি।

0: বছর শুরুর গান করলাম, এবার তুর্যদা তোমার কাছে আসি। ডিএল রায় তো তার সারা জীবন জুড়ে নানান ধরনের গান রচনা করেছেন, তো তুমি এবার কি শোনাচ্ছ?
1: আমি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি আধ্যাত্মিক অঙ্গের একটি গান, জীবনটা তো দেখা গেল,
0: খুব সুন্দর গান করো।

বাহ, চমৎকার। জীবন দর্শনের সহজ কিন্তু অত্যন্ত গভীর প্রকাশ দেখা যায় ওনার গানে। যেমন এই গানটাতেও কি সুন্দরভাবে এই উপলব্ধিটা ধরা দিয়েছে, খুব ভালো লাগলো। উনি কিন্তু রবীন্দ্রনাথের মাত্র 2 বছরের ছোট বলা যায়, যে ওরকম সময়ে রবীন্দ্রনাথের সমসাময়িক সময়ে জন্মগ্রহণ করেছেন, অথচ তার সৃষ্টিকর্ম কতখানি প্রভাব ফেলেছে এই বাংলায়। তো এবারে একটি তাহলে ওনার বসন্তের গান করি।

0: বাহ, খুবই সুন্দর গানটা, মানে কথাগুলো এত সুন্দর, মানে এত সুন্দর উপমা দিয়ে।
1: আমরা ডিএল রায়ের প্রাথমিক জীবন দেখলে কিন্তু বুঝতে পারি যে ওনার বাবাও কিন্তু খেয়াল গায়ক ছিলেন এবং সাহিত্যিক ছিলেন, একই সাথে ওনার দুই দাদা, দুই বৌদি, ওনারাও কিন্তু সাহিত্যের মধ্যে ছিলেন, সাহিত্য সৃষ্টির মধ্যে। এবং পরবর্তীকালে ওনার ছেলে, উনিও কিন্তু বেশ বড় মাপের সঙ্গীতজ্ঞ হয়ে ওঠেন এবং রবীন্দ্রনাথের সাথেও তার চিঠিপত্রে নানান দিক নিয়ে আলোচনা হয়। তো এই বিষয়গুলো তো আমরা আলোচনার মধ্যে আনবই, এবার একটু শুনি তাহলে তুমি কি গাইছো।
0: এবার আমি বেলা বয়ে যায়, খুব পরিচিত একটি গান,
1: খুব সুন্দর
0: গানটি একটু করছি।

বাহ, চমৎকার লাগলো। এই গানটার মধ্যেও কেমন একটা গতি, সময়ের প্রবাহ খেয়াল করছিলাম। আসলে ওনার গান রচনার দিকগুলো ভীষণ ভার্সেটাইল, ভীষণ নানান রকম বিষয় উঠে এসেছে না? আমরাই কত রকম গান গাইলাম। আমার খুব অবাক লাগে যে রবীন্দ্রনাথের সময়ে, কাছাকাছি সময়ে ওনার জন্ম, কিন্তু তারপরে ওনার গান বাঙালিকে কতটা রবীন্দ্রনাথের গানের পাশাপাশিও কতভাবে প্রবুদ্ধ করেছে। তার তো আসলে 500-র উপরে গান রচনা, প্রায় 500 গান রচনা, সেটা তো কম না। তাছাড়া ওনার সাহিত্যকর্ম আছে, যেমন ওনার নাটক আছে, নাটকে তো উনি খুবই অনন্য। তার উপরে ওনার কাব্য সৃষ্টি আছে। খুব অবাক লাগে যে ওনার জীবনের সময়টা খুব কম, তারপরে উনি কত কিছু করে গেছেন। বেশ, এবারে ওনার একটি গান গাইব, আজি তোমার কাছে ভাসিয়া যাই। এই গানটিও কেমন যেন ভেসে চলার মতোই।

বাহ, চমৎকার। শ্রোতা বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা ডিএল রায়কে স্মরণ করলাম। ডিএল রায়ের অসাধারণ রচনা, তার স্বদেশ প্রেমের গান, দেশভক্তির গান, সেরকমই একটি গান ধনধান্য পুষ্পভরা। এই গানটি গেয়ে আজকে আমরা দুজনে আপনাদের মধ্য থেকে বিদায় নেব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান এখানেই শেষ হল। আজকের বিষয় ছিল ডিএল রায়ের গান, সঞ্চালনে মহুয়া মঞ্জুরী সুনন্দা, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে নুসরাত জাহান সুমি এবং প্রযোজনা করেছেন ইয়াসিফ আহমেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

মাটির গানে প্রাণের টানে আপনাদের সবাইকে জানাই একরাশ লোকজ ভালোবাসা। শুরু করছি মায়াবী আয়োজন পরাণের গান। আজ আসরের শুরুতেই আমরা এমন এক গান শুনব যা শোনার জন্য আমাদের কুষ্টিয়ার উত্তর মাগুরা থেকে মোসাম্মদ সাকিরুন্নেসা, উর্মি খাতুন, মুন্নি খাতুন এবং রাজবাড়ির মিলন কুমার মণ্ডল, নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ বিশ্বাস ও তাদের সঙ্গীরা একরাশ লাল গোলাপের শুভেচ্ছা পাঠিয়ে

মীনাবড়ুয়া গেয়ে উঠেন, তখন মনে হয় প্রতিটি কথা যেন আমাদের হৃদয়ের গহীন কোণের অব্যক্ত আরতি হয়ে ঝরছে। এই গানটি কেবল একটি সুর নয়, এটি যেন বিরহী আত্মার এক গোপন আলাপন, যা যুগে যুগে বাংলার পল্লী প্রকৃতিকে সিক্ত করেছে। আমার বন্ধু বিনোদিয়ারে, শিল্পী মীনাবড়ুয়া, চলুন আমরা গানে হারাই।

লোকজ গানের প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে জীবনের গভীর কোনো দর্শন। এবার জীবনের নশ্বরতা আর আধ্যাত্মিক ভাবনার এক অসাধারণ সুর। কুড়িগ্রামের উলিপুরের ভেন্ডার বাড়ি থেকে জাহাঙ্গীর আলম, নুরুল আলম ও ফারুক আলম অনেক দরদ দিয়ে চিঠি লিখে এই গানটি শুনতে চেয়েছেন। বিশিষ্ট গীতিকার শহীদুল্লাহ ফরাইজির কলমে উঠে আসা জীবন তৃষ্ণার কাব্য আর সুরের জাদুকর বারী সিদ্দিকীর সেই স্বতন্ত্র দরদমাখা কণ্ঠ ও বাঁশির মূর্ছনা সব মিলিয়ে এই গানটি আপনাদের নিয়ে যাবে এক গভীর আত্ম উপলব্ধির জগতে। মানুষের অহংকার যে শেষ পর্যন্ত একটুকরো মাটিতেই মিশে যায়, সেই চরম ধ্রুপদী সত্যটি এই গানের ছত্রে ছত্রে ফুটে উঠেছে।

এবার উত্তরবঙ্গের সেই মাটির ঘ্রাণ মাখা দরাজ ভাওয়াইয়া সুর। উলিপুরের তিনমুর থেকে বাবলু, লাভলু, লাভলি ও বাবলা এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে সহকারী শিক্ষক এম এস হোসেন অত্যন্ত যত্নে পত্রে আমাদের অনুরোধ জানিয়েছেন। লোকসঙ্গীতের প্রখ্যাত সাধক শাহ আব্দুল করিমের কথা ও সুরে যখন বরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান সুর তোলেন, তখন আমাদের সামনে মূর্ত হয়ে ওঠে বাংলার সেই চিরচেনা গ্রামীণ সহজ সরল জীবনের প্রতিচ্ছবি। চৈত্র বৈশাখের তপ্ত দুপুরে গাছের ছায়ায় বসে জলপাই পাড়ার যে নির্মল দৃশ্যপট এই গানে আঁকা হয়েছে, তা আমাদের যান্ত্রিক নাগরিক জীবনে এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি বয়ে আনে।

আপনাদের হৃদস্পন্দন আর আমাদের শরীরের এই মূর্ছনা সব মিলিয়েই তো পরাণের গান। আপনাদের পছন্দের কোনো বিশেষ গান যদি এই আসরে শুনতে চান, তবে আজই আপনার মনের কথাগুলো কাগজে সাজিয়ে আমাদের পাঠিয়ে দিন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হচ্ছে প্রযোজক পরাণের গান, প্রযত্নের পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর যারা ইমেল করতে চান তাদেরকে জানিয়ে দিচ্ছি ইমেল করার ঠিকানা poranergan.bb@gmail.com। এই ঠিকানাতে আপনাদের মনের কথাগুলো মনের মাধুরী মিশিয়ে আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। শ্রোতা বন্ধুরা, এবার মহাত্মা লালন শাহের সেই অপার্থিব আধ্যাত্মিক সুধা। রাজবাড়ির পাংশা ও গোপালগঞ্জের কাশিয়ানি থেকে মোহাম্মদ রেজাউল ইসলাম, আব্দুর রহমান লুৎফর জোয়ারদার তাদের সঙ্গীরা এবং মোহাম্মদ ফয়সাল খান ধিতপুর খানবাড়ি ভালুকা ময়মনসিংহ থেকে অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে আমাদেরকে লিখেছেন। সাঁইজির অমর বাণী ও সুরে যখন লোকসঙ্গীতের সম্রাজ্ঞী ফরিদা পারভিন সুর তুলেন, তখন দেহ আর আত্মার সেই চিরন্তন বিরহ মিলনের কাব্য আমাদের সত্তাকে নাড়া দিয়ে যায়। রবি ঠাকুরের চেতনায় যেমন ছিল সীমার মাঝে অসীমের সুর, লালন সাঁইজির এই গানেও ঠিক তেমনি এক অসীমের সন্ধান মিলে। এই মরমী সুর আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের আসল ঘর এই মাটির পৃথিবীতে নয়, বরং মনের মানুষের গহীন অন্ত।

প্রিয় বন্ধুরা, এইমাত্র যারা আমাদের সাথে যুক্ত হলেন আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শুনছেন আপনাদের প্রিয় আয়োজন পরাণের গান, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবার পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ধুমধড়াক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি শ্রী দীপক চক্রবর্তী এবং তার সাথী বিথি, প্রিয়ম, বিকাশ চন্দ্র, সেই সাথে মোহাম্মদ মামুন শেখ, মাহমুদপুর বিরুনিয়া ভালুকা ময়মনসিংহ থেকে, ফকির মোস্তফা কামাল পাশা, আব্দুল কাদের ফকির ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে অত্যন্ত আবেগ নিয়ে আমাদের জানিয়েছেন তাদের পছন্দের কথা। বরেণ্য শিল্পী রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে মনের তারুণ্য আর বিরহী প্রতীক্ষার এক অদ্ভুত শক্তি খেলা করে। এই গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার আর সুর করেছেন আলাউদ্দিন আলী। এই গানটি আমাদের মনে করিয়ে দেয় যে বিচ্ছেদ যতই দীর্ঘ হোক, এক চিলতে আশা মানুষকে বাঁচিয়ে রাখে। রথীন্দ্রনাথের কণ্ঠের সেই বিশেষ আবেদন যেন অনুরোধকারীদের প্রতীক্ষার হাহাকারকেই সুরে রূপান্তর করেছে।

এবার রাধারমণ দত্তের সেই বিখ্যাত ধামাইল গান, মরমী শিল্পী দিলরুবা খানের জাদুকরি কণ্ঠে শুনব আমি কি হেরিলাম কদম তলায় গো। এই গানের ছন্দ ছন্দে যেন বৃন্দাবনের সেই চিরচেনা সুর বেজে ওঠে। এই গানের অনুরোধ জানিয়েছেন ফরিদপুর ভাঙা থেকে প্রিয় বন্ধু আল আমিন, সোহান হাবিব এবং বগুড়া কাহালু থেকে আশিক, মেহের আলী, নওশের, রিপন ও আয়নাল। আপনাদের এই চমৎকার পছন্দ আমাদের আসরকে আর

এবার মরমী গানের আরো একটি হীরে বাউল শিল্পী সুকুমার মহন্তের কণ্ঠে শুনব বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। হৃদয়ের নাবলা অভিমানের এক চমৎকার সুর এই গানটি। কুমিল্লার মুরাদনগর থেকে গানটি শোনার জন্য আরজি জানিয়েছেন রাজু শিপন আখতার, সাথে আছেন ঢাকা উত্তরা থেকে শাহেদ কাউসার জহিরুল। আপনাদের এই আবেগ মাখা পছন্দটি আমাদের এবারের নিবেদন।

বন্ধুরা, সময়ের হাত ধরে আমরা চলে এলাম আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। বিদায় নেব সেই সুরে যা বাংলার পল্লী প্রকৃতির অব্যক্ত বেদনার প্রতীক হয়ে আছে। মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর থেকে পারভীন আক্তার, পারভেজ পাভিল ও মেহেদী হাসান মামুন এবং গাজীপুরের জয়দেবপুর থেকে জাহিদুল ইসলাম তাঁর বন্ধুরা পরম মমতায় এই গানটির জন্য অনুরোধ জানিয়েছেন। মরমী সাধক কানালাল শীলের অমর সৃষ্টি আর শিল্পী মিনা হামিদের সেই মাটির গন্ধ মাখা আপনাদের আচ্ছন্ন করে রাখবে। গলার হার খুলে ললিতাকে দেওয়ার এই আরতি যেন জাগতিক মায়া।

নীনা হামিদের গাওয়া এই গানটির মধ্য দিয়েই বিদায়ের কথা বলবো বলবো পরাণের গান গ্রন্থনায় ছিলেন গোলাম মুস্তাফা, উপস্থাপনায় ছিলাম আমি হাসান হাবিব বাপ্পি, সম্পাদনায় আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, পরাণের গান অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভরাত্রি।

এতক্ষণ আপনারা শুনলেন অনুরোধের পল্লিগীতির অনুষ্ঠান পরাণের কাম, বাংলাদেশ পিতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসারউদ্দিন আয়ুব। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না, তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নতুন সংগ্রামে নামতে হবে। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মানুষ বিএনপি এবং এ দলের নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। এর ফলে দলের ইশতেহারটি সমগ্র বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার চায় দেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে যেখানে মানুষ স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করবে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে দলের মাঠ পর্যায়ের নেতাদের সাথে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম মত বিনিময় সভা। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন। ওয়াকিমুল ইসলাম আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন ওই তরুণ তার বানানো স্মার্ট কারটি প্রধানমন্ত্রীকে দেখান। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ওই বাহন তৈরি করায় তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার্ড তৈরির পরামর্শ দেন। পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনামা এহসানুল হক মিলন বলেছেন, শুধু জিপিএ ৫ কেন্দ্রিক প্রথাগত নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চায়না বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের উদ্যোগে এবং চীন বাংলাদেশ শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সমিতির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার এ লক্ষ্য অর্জনে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, দেশের শিল্পখাত এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে, যেন জনসংখ্যা দক্ষ মানব সম্পদে পরিণত হয়ে কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আজ পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন এবং আখ চাষীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আখ চাষী ও শ্রমিকদের স্বার্থ সমুন্নত রাখতেও সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভিতে মানসম্মত অনুষ্ঠান নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন। মন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে বিটিভিকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারেরও পরামর্শ দেন। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯টি শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১৪৩৫টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হামরুবেলা টিকা প্রদান সংক্রান্ত এক প্রতিবেদনে আজ বলা হয়, এখন পর্যন্ত সারা দেশে ১,৭২,৬৮ জন শিশু এই টিকা পেয়েছে, যার লক্ষ্যমাত্রার ৯৬%। খেলার খবর ক্রিকেট। রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান ২৩৪ রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় দিন শেষে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ১ উইকেটে ১৭৯ রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪১৩ রান করে। আগামীকাল সকাল ১০টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া।
আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।

বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্রকরণ থেকে তেলাওয়াত করবেন কারিম আহমদ শফিউল আজম। পথে পথে অনুষ্ঠানে কাজান আহমদ আদায় সম্পর্কে বলবেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে। সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে সুখের ঠিকানা। দশই মে থেকে ১৩ মে পর্যন্ত বাংলাদেশ পুলিশের বার্ষিক আয়োজন পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে দশই মে সকাল ৯টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স রাজারবাগ ঢাকায় বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম ৮৮.৮ মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সহসা কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম ১০২ মেগাহার্টজ। হজযাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে শুনবেন সকাল ৮টা বেজে ১০ মিনিটে। সকাল ৮টা বেজে ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার ২০২৬ আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল ৯টা বেজে ৫ মিনিটে। বেলা ১১টা বেজে ৩০ মিনিটে স্বাস্থ্য সুখের মূল। বেলা ২টা বেজে ২০ মিনিটে শুনবেন শিল্পী গীতিকার সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভবন। ঈশ্বরগুড়ি ছোট পরিবার বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। শিক্ষার্থীদের আসর বিকেল ৫টা বেজে ১০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল শুনবেন সন্ধ্যা ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধ্যা ৭টা বেজে ৫ মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভেদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা বেজে ১০ মিনিটে সুখী সংসার। রাত ৯টা বেজে ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধে ছায়াচর জ্ঞানী অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত ১০টায়। এছাড়া এফ এম ১০২ মেগাহার্টজে রাত ১২টা বেজে ১৫ মিনিটে নিশ্চিত অধিবেশনে শুনবেন নাটক পুষ্পগুচ্ছ, রচনা জাহানার আহমেদ, প্রযোজনায় কাজী আসাদ। এফ এম এর অনুষ্ঠান সম্পর্কে জানাচ্ছি এফ এম ৯২ মেগাহার্টজে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফ এম ১০৬ মেগাহার্টজে সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা বেজে ১৫ মিনিট থেকে রাত ১১টা বেজে ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফ এম ৯০ মেগাহার্টজে সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চল সভার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে 19.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকাল 9টায় 57%, সন্ধ্যে 6টায় 44%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:19, অস্ত যাবে সন্ধ্যে 6:32। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে FM 102 MHz বিরতি। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত তরজমা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکہ. سکال چھٹا. آج روبیوار ساتاش بوشاخ چودش تیتریس بنگابد ایکشے جلکد چودش ساتچلس ہجری دش مے دوہزار چھبیس خریٹاب. سوندر سکال شروت در پر رہل ہمارے پران ڈھالا بھلوباسا انک انک پریتی اور بوشاخی شوبھے. শুরু হলো আমাদের আজকের অধিবেশন.
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে. অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ সেতু ও ফারহানা খান পুরবি. প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুর রহমান, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ. অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি.